0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ নেসারউদ্দিন।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াতকৃত সূরা ইব্রাহিমের ২৮ থেকে ৩০ আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, তুমি কি তাদের দেখনি যারা আল্লাহর দেয়া নিয়ামতের বদলে কুফুরিকে বেছে নিয়েছে এবং নিজেদের জাতিকে ধ্বংসের পথে নিয়ে গেছে? সেই ধ্বংসের স্থান হল জাহান্নাম। তারা সেখানে প্রবেশ করবে এবং তার আগুনে দগ্ধ হবে, আর সেটি কতই না নিকৃষ্ট আবাসস্থল। আর তারা আল্লাহ তাআলার জন্য অনেক সমকক্ষ সাব্যস্ত করেছে যাতে মানুষকে তার পথ থেকে বিভ্রান্ত করতে পারে। বলুন, তোমরা কিছুদিন ভোগ বিলাস করে নাও, শেষ পর্যন্ত তোমাদের ফিরে যাওয়ার স্থান হবে জাহান্নাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: পথ ও পাথেও আজকের বিষয়, প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর সাহায্য কামনা। বলছেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন।
2: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। রব্বে করিম তার বান্দাদেরকে দুর্যোগ দিয়ে থাকেন দুইটি কারণে। রব্বে করিম আমাদের জন্য আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, যাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরিল আয়া। এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের জন্য উল্লেখ করেছেন যে জল এবং স্থলে বান্দাদের জীবনে যত দুর্যোগ বিপর্যয় আসে এটি তাদের দুই হাতের উপার্জন। দুই হাতের উপার্জন কি? বান্দা যখন আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুম আহকাম লঙ্ঘন করে, আল্লাহর ঘোষণা মোতাবেক হালাল বিষয়গুলোকে হালাল হিসেবে গ্রহণ করে না, মন যা চায় সেভাবে জীবন পরিচালনা করে, তাদেরকে আল্লাহ তাআলা এই বিপর্যয়ের মধ্যে ফেলে দেন। এটা হলো এক নম্বর কারণ যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর একটি দুর্যোগ মানুষের জিন্দেগিতে আসে, বিশেষ করে ইমানদারদের জিন্দেগিতে আসে, এবং এটা আমরা যদি হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে প্রসিদ্ধ আম্বিয়া এবং রসুলদের জীবন জিন্দেগি অনুসন্ধান করি, তাহলে দেখতে পাই তাদের জিন্দেগিতে তাদের সাথীদেরকে নিয়ে বিভিন্ন বিপর্যয়, বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছিলেন। এটি কি আসলে তাদের পাপের জন্য? আদৌ না। এটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল করিমের ভিতরে অগণিত আয়াত রয়েছে। সেখানে আল্লাহ বলছেন যে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা, যখন তাদের জন্য বিপদ এবং মুসিবত আসে তখন তারা কি বলে? কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াত দ্বারা বোঝা যায় যে বান্দা যখন আল্লাহর একনিষ্ঠ হয়, ইমানদার হয়, মুত্তাকিন হয়, মহসিনিন হয়, আম্বিয়া আলাইহিমুসসালাম হয়, তারা যখন মুসিবতে পড়ে তখন বলে নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং তারই দিকে

0: প্রতিপাদন করব। আল্লাহ তাআলা এই আয়াতের পূর্বক্ষরে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি তাদের জন্য পরীক্ষা গ্রহণ করে থাকি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ভয় দিয়ে, ওয়াল জুউ অর্থ কষ্ট দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং সম্পদের কমতি দিয়ে। আমাদের দেশে ফসল উৎপাদিত হয়, অনেক সময় ফসল কাটার মৌসুমে এসে ফসলগুলো বিনষ্ট হয়ে যায়, এই বিনষ্ট আল্লাহর কর্তৃত্বেই হয়ে থাকে। এই জন্য এই বিপদ আপদ মুসিবত ভয় আশঙ্কা অর্থকষ্ট এবং বিভিন্ন রোগ শোক যে কোনো মুসিবতে আমরা পড়ি না কেন, আমরা সেখান থেকে বাঁচার জন্য রব্বে করিমের শিখিয়ে দেওয়া আল্লাহর কাছে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এবং তার দিকে কায় মনোবাক্যে একনিষ্ঠভাবে নত জানু শিরে আল্লাহর কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের পাপের জন্য মার্জনা চেতে হবে, তওবা ইস্তেগফার করতে হবে। যদি আমরা তাই করতে পারি তাহলে রব্বে করিম আমাদেরকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত বিপদ আপদ অভাব অনটন রোগ শোক এ সকল বিপদ থেকে আমাদেরকে নিষ্কৃতি দিবেন, মুক্তি দিবেন এবং আখেরাতের জিন্দগিতে আল্লাহ তাআলা আমাদেরকে তার মহব্বতের বান্দা হিসেবে, তার প্রিয় বান্দা হিসেবে, মুত্তাকি মহাসিনীন হিসেবে জান্নাতের মেহমান করবেন। আসুন আমরা রব্বে করিমের কাছে একনিষ্ঠভাবে তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য ফরজ ওয়াজিব সুন্নাহ এবং নফল বিশেষ করে তাহাজ্জুদের সালাত নফল নামাজ এবং সব সময় তাসবীর মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাওবা ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি তাসবীর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের জন্য চেষ্টা সাধন করি। রব্বে করিম আমাদের সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল মুমিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: এতক্ষণ পথ ও পাথে অনুষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগে আল্লাহর সাহায্য কামনা সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ মোশাররফ হোসাইন। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন কমল বড়ুয়া।
2: নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। বৌদ্ধ দর্শনে মনের ভিতরে লালিত বিদ্বেষকে মানুষের দুঃখের অন্যতম প্রধান কারণ বলা হয়েছে। এর একটি লোভ, দ্বেষ ও মোহ। এই তিনটি মানসিক বিষয়ই সংসার দুঃখের মূলে বর্ণিত আছে। তথাগত বুদ্ধ বলেছেন, বিদ্বেষ আগে নিজেকেই পোড়ায়। যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করেন, তিনি প্রথমে নিজের মনকে অশান্ত করে তোলেন। রাগ, ঘৃণা, প্রতিহিংসা ও ক্রোধ নিজের মনকেই অস্থির করে এবং সুখ নষ্ট করে। ত্রিপিটক গ্রন্থ ধর্মপদে বর্ণিত হয়েছে, নহি ভেরণ ভেরানি সমন্তি ধ কুদাচনং অবেরণ চ সমন্তি এষো ধম্মা সনন্তন। অর্থাৎ বিদ্বেষ দ্বারা কখনো বিদ্বেষের অবসান হয় না, বিদ্বেষহীনতা বা মৈত্রিতার দ্বারাই বিদ্বেষের অবসান হয়, এটাই চিরন্তন সত্য। যখন মন বিদ্বেষে পূর্ণ থাকে, হিতাহিত গান শূন্য মানুষ যখন সহজেই কটুবাক্য বর্ষণ করে, অন্যের ক্ষতি করতে চায় বা অন্যায় কাজে লিপ্ত হয়, ফলে নতুন নতুন আরও অকল্যাণকর বা অকুশল কর্ম সিঞ্চিত হয়। মন থেকে বিদ্বেষ দূর করার জন্য তথাগত বুদ্ধ কয়েকটি অনুশীলনের কথা বলেছেন, যেমন মেত্তা বা মৈত্রী, অর্থাৎ সকল প্রাণীর মঙ্গল কামনা করা, করুণা অর্থাৎ অন্যের দুঃখ লাঘবের আন্তরিক চেষ্টা, খান্তি বা সহিষ্ণুতা, অপমান বা অনেক কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করা, সতী বা সচেতন মনোযোগ, অর্থাৎ মনে রাগ বা বিদ্বেষ উঠলে তা দমন না করে সচেতনভাবে তা অনুভব বা পর্যবেক্ষণ করা, যাতে তা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। বুদ্ধের শিক্ষায় বলা হয়েছে, নিজের মনের ভিতর বিদ্বেষ পুষে রাখা আর অন্যকে ছুড়ে মারার মধ্যে জ্বলন্ত অঙ্গার হাতে রাখার মতোই সমান। অন্যকে আঘাত করার আগে সে আগুন নিজের হাতই পোড়ায় দেয়। মনের ভিতরে লালিত বিদ্বেষ নিজের দুঃখ বাড়ায়, মানসিক শান্তি নষ্ট করে, অকল্যাণকর কর্মের কারণ হয় এবং নির্বাণের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। অন্যদিকে মৈত্রী, করুণা, ক্ষমাশীলতা ও প্রজ্ঞার চর্চা বিদ্বেষকে ধীরে ধীরে ক্ষয় করে এবং মনকে শান্ত, নির্মল, মুক্তির পথে পরিচালিত করে। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক।
1: এতক্ষণ পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করলেন কমল বড়ুয়া।
3: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কুষ্টিয়া, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর 5:23, সূর্য অস্ত যাবে সন্ধে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
0: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও 102 মেগাহার্টজে।

জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8:30। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এশীয় গড়ি ছোট পরিবার বিকেল 4:05। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধে 6:05।

সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30, রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। রাত 10:05 ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লহরী শুনবেন রাত 10:30।

সবশেষে এফএম অনুষ্ঠান। এফএম 92.1 MHz সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 106 MHz দুপুর 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়েন অনুষ্ঠান। এফএম 90 MHz সকাল 6টা থেকে রাত 11:15 পর্যন্ত ঢাকা কয়েন অনুষ্ঠান। শুনলেন আমাদের আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী উপলক্ষে সরকার 25 মে 2027 পর্যন্ত সময়কে নজরুল বর্ষ ঘোষণা করেছে। বছরব্যাপী কর্মসূচির লক্ষ্য হল কবির সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে ব্যাপকভাবে প্রচারণা ও সংরক্ষণ করা। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। পরিবেশনা এবারে রয়েছে নজরুল সঙ্গীত। মাফ করবেন, পরিবেশনায় এখন শুনবেন ভোরের গান, শিল্পী নার্গিস পারভীন, কথা লিখেছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর করেছেন আলাউদ্দিন মিয়া।

0: নার্গিস পারভীনের গাওয়া ভোরের গানটি শুনলেন।
1: হিতাশবে সমপাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, কথাটি বলেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী খালিদ হোসেন।

মুগদখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন খালিদ হোসেন। নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায় পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।

রোকাইয়া হাসিনার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছেন। এবারের গান তোমারও অসীমে প্রাণ মনলয়ে যতদূরে আমি ধাই।

0: দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন রোকাইয়া হাসিনা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন থেকে। বন্ধুরা, সুজলা সুফলা শস্য শ্যামলে ভরা আমাদের রূপসী বাংলাদেশ, নদীমাতৃক দেশের প্রাণ যেন বাধা রয়েছে কৃষির সাথে। আর আবহমান কাল থেকেই দেশের অর্থনীতি, সংস্কৃতি আর জীবনযাত্রা আবর্তিত হয়ে আসছে কৃষিকে কেন্দ্র করে। এদেশের অধিকাংশ মানুষের জীবিকার প্রধান উৎসই কৃষি। মাথার ঘাম পায়ে ফেলে কৃষকেরা শুধু যে ফসল ফলান তা নয়, বরং দেশের অর্থনীতিকেও সচল রাখেন আমাদের কৃষক ভাইয়েরা। দিগন্তজোড়া সবুজ ফসলি মাঠ, সোনালি পাটের দুলুনি, সরিষা ফুলের হলদে চাদর আর ঋতুভেদে হরেক রকম ফসলের সমারোহ, সব মিলিয়ে শোভা পায় রূপসী বাংলার অপরূপ রূপ। তাই তো বলা হয় কৃষি এবং কৃষক যেন একে অপরের পরিপূরক। বন্ধুরা, নগরায়নের তীব্রতায় আমাদের চারপাশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবুজের সমারোহ। দেয়ালের পর দেয়াল আর কংক্রিটের ভিড়ে নানাভাবে দূষিত হচ্ছে পরিবেশ, যা কিনা স্বাভাবিক জীবনে হুমকির কারণ হয়ে দেখা দিচ্ছে সবার জন্য। এমন বাস্তবতা মোকাবেলায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ছাদ বাগানের ভূমিকা অনস্বীকার্য। শ্রোতাবন্ধুরা, পরিবেশ দূষণ রোধে বাড়ির ছাদে বাগান স্থাপন নিয়ে এখন শুনব একটি সাক্ষাৎকার।
1: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথে রয়েছি তানিয়া সুলতানা। আজ আমরা কথা বলব পরিবেশ দূষণ রোধে বাড়ির ছাদে বাগান স্থাপন এ বিষয়টি নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জাকিয়া সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
2: আপনাকেও স্বাগত।
1: শুরুতে আপনার কাছে জানতে চাইব, পরিবেশ দূষণ রোধে বাড়ির ছাদে কেন বাগান স্থাপন করা জরুরি?
2: প্রকৃতিতে প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠছে মানুষের জীবন। এই শহরে গাছপালা কম থাকায় অক্সিজেন উৎপাদন কম হয় আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে অধিক জনসংখ্যা, যানবাহন ও গাছপালা কমে যাওয়ার কারণে পরিবেশ দূষণ আগের তুলনায় অনেক বেশি। তাই পরিবেশ দূষণ রোধে ভূমিকা রাখতে পারে একটি জিনিস, সেটা হচ্ছে ছাদ বাগান। এছাড়াও পরিবেশবিদরা বলছেন, ব্যাপকভাবে যদি ছাদ বাগান করা সম্ভব হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড সহ বেশ কিছু ক্ষতিকর উপাদানের মাত্রা কমিয়ে পরিবেশে দূষণ কমাবে এবং তাপমাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করবে। এছাড়াও বাড়ির ছাদে বাগান স্থাপন পরিবেশ দূষণ রোধে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর বাগান যদি তৈরি করা হয় তাপমাত্রা কমতে সাহায্য করবে, কার্বন ডাইঅক্সাইড সহ যে দূষণকারী উপাদানগুলো আছে সেগুলো কমিয়ে আনা দ্রুত সম্ভব। এছাড়াও বাতাস থেকে অন্যান্য যে দূষণকারী উপাদানগুলো শোষণ করে নিবে, অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে, এর ফলে কি হবে, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করবে।
1: কিন্তু যারা বাগান স্থাপন করবে কিংবা বাগান তৈরি করবে তারা কিভাবে করবে?
2: আসলে ছাদ বাগান তৈরি করার জন্য কিছু টিপস হচ্ছে, প্রথমেই যেটা সেটা হচ্ছে ছাদ বাগান করার জন্য পরিকল্পনা করে নিতে হবে। যেমন কোন গাছপালা লাগাতে চায়, কোন ধরনের মাটি ব্যবহার করবে এবং কিভাবে পানি সরবরাহ করবে। এরপরে উপযুক্ত গাছপালা নির্বাচন করতে হবে, অর্থাৎ ছাদ বাগানের জন্য এটা নির্বাচন করতে হবে। যেমন খাটো প্রজাতির গাছগুলো, সবজি, ফল ফুল, এই গাছগুলো নির্বাচন করতে হবে। আর খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে মাটি নির্বাচনটা, ভালো মানের মাটি ব্যবহার করতে হবে, প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে। আর পানি সরবরাহটা হচ্ছে নির্ভরযোগ্য স্থান থেকে সাধারণত পানি সরবরাহের ব্যবস্থা করতে হবে, যেমন বৃষ্টির পানি অথবা কোনো পাইপলাইনের মাধ্যমে। আর সঠিকভাবে নিয়মিত যে গাছগুলো ছাদ বাগানে লাগানো হবে পরিচর্যা করতে হবে, আগাছা পরিষ্কার করা, পোকামাকড় দমন করা এবং প্রয়োজনীয় সার দেওয়া। এভাবে সাধারণত সব বিষয় খেয়াল করে পরিকল্পনা মাফিক ছাদ বাগান করা যায়।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো, ছাদ বাগান পরিবেশ দূষণ রোধে কিভাবে সাহায্য করে?
2: এক্ষেত্রে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। ছাদ বাগান প্রথমে গাছপালা সূর্যের তাপ শোষণ করে নেয় এবং প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে, অর্থাৎ যে পানিটা বের করবে সেটা জলীয় বাষ্প আকারে পানি বের করে দেয়, ফলে কি হয়, তাপমাত্রা কমে আনতে সহায়তা করে। আর বায়ু দূষণ হ্রাস করে, মানে গাছপালা বাতাস থেকে যে দূষণকারী উপাদান যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং অন্যান্য যে গ্যাসগুলো আছে সেগুলো শোষণ করে এবং অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে, ফলে কি হয়, বায়ু দূষণ কমতে সাহায্য করে। শব্দ দূষণ হ্রাস করে, অর্থাৎ গাছপালা শব্দগুলো শোষণ করে এবং শব্দ দূষণ কমাতে সাহায্য করে। এছাড়াও আমরা যে ছাদ বাগান থেকে খাবারগুলো পেয়ে থাকি, এটা হচ্ছে খাদ্য নিরাপত্তা দেয়। কিভাবে? ছাদ বাগানে সবজি, ফল, ফল এবং যে অন্যান্য গাছগুলো লাগানো হয় সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা যায়, যেটা পরিবেশের উপরে চাপ কমায়। এছাড়াও পানি সংরক্ষণ করা যায়, ছাদ বাগান বৃষ্টির যে পানি আছে সেটা সংগ্রহ করতে সাহায্য করে, এটা পরে ব্যবহার করার জন্য সংরক্ষণ করতে পারে এবং এটা ওই ব্যবস্থাপনা করে পরবর্তীতে এই পানিগুলো আবার ব্যবহার করবে। আরেকটা জিনিস হয় জীববৈচিত্র্য, মানে ছাদ বাগান করলে বিভিন্ন প্রকার পাখি, পোকামাকড় এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরি হয়, যেটা জীববৈচিত্র্য বৃদ্ধি করতে সাহায্য করে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আপনাদের তথ্যগুলি আমাদের কৃষিজীবী ভাই বোনদের উপকারে আসবে।
2: আপনাকেও ধন্যবাদ।
0: বন্ধুরা, আয়োজনে এবারে শোনাব জলবায়ু ও পরিবেশ বিষয়ক গান। শাহিন আলীর সুরে কল্পনা সরকারের লেখা গানটি শুনবেন সমবেত কণ্ঠে।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনায় ছিলেন নিশাত শাহরিয়ার, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বাংলাদেশ বেতার কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন সকাল 7টার সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 6ই শ্রাবণ, 6ই সফর, 21শে জুলাই। বাংলাদেশ বেতার, খবর পড়ছি মনজুরুল হক। শুরুতেই শিরোনাম। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ। আগামীতে দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহ্বান তারেক রহমানের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2-1 দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 20 জনের প্রাণহানি। এবং ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আজ সফরকারী নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া তথ্য সংগ্রহ, যাচাই বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে

শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই হচ্ছে বড় শক্তি, জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, নিশ্চয়ই 31 দফার আলোকে কিংবা জুলাই সনদের আলোকে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। ক্ষমতা গ্রহণের পরে দেশের সার্বিক পরিস্থিতি সামাল দিতে সরকারের কি ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল তার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, সরকারের চেষ্টা করছে কিভাবে দেশের মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টির কাজী জাফর, চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মহিউদ্দিন ইকরাম। অনুষ্ঠানে 41 দলের নেতারাও উপস্থিত ছিলেন। পরে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সরকার বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, গত 15-16 বছর ধরে বিএনপির সঙ্গে ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর নেতাদের প্রধানমন্ত্রী মতবিনিময় ও নৈশভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই আয়োজনে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে চলমান রাজনৈতিক সংগ্রামকে আরও বেগবান ও শক্তিশালী করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, দেশের মানুষ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজ প্রাপ্তি নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে গিয়ে কোনো ভোগান্তি ছাড়া খুব সহজে যেন সবাই চিকিৎসা পায়, গ্রামের মানুষের চিকিৎসার জন্য যেন অন্য কোথাও যেতে না হয়, সরকারি হাসপাতালই যেন একমাত্র ভরসার জায়গা হয়। একই সঙ্গে চিকিৎসকরা যেন রোগীদের চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে আরও আন্তরিক হন, সে বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা দেন তারেক রহমান। বৈঠকের শুরুতে তিনি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত স্বাস্থ্যখাতে গত 5 মাসের অর্জন সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ উপস্থিত সংশ্লিষ্টদের কাছে জানতে চান। প্রধানমন্ত্রী বলেন, কিডনি রোগীদের দুর্ভোগ লাঘবে জেলা পর্যায়ে 10 শয্যার ডায়ালাইসিস সেন্টারগুলোকে 50 শয্যায় সম্প্রসারণ করা হবে। এছাড়া আগামী 3 বছরের মধ্যে পর্যায়ক্রমে সারা দেশে উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি গতকাল বিজিবি সদর দপ্তর পিলখানার বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। গতকাল রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজে বিমস্টেকের 3 দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, ভারত সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে।
প্রবাসীদের ভোগান্তি কমাতে ও তাদের নানা সুবিধা দিতে আগামী

0: মাসে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বিভিন্ন দূতাবাসে জরুরি সেবা পেতে অগ্রাধিকার, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমানো, রেমিটেন্স বা আয় পাঠানো সহজ ও নিরাপদ হবে এতে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত। দক্ষ জনশক্তি তৈরি করা এবং ইউরোপ সহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক বিশেষ সভায় আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত হয়। কিভাবে কাজ করবে এই কার্ড সেটিও জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
2: কার্ড যাদের আছে তাদেরকে যেন ফাস্ট ট্র্যাক বেস তাদেরকে সার্ভিস দেওয়া হয়, সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন দূতাবাসে কনসুলার সেবা নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দেশে ইনভেস্ট করতে চায় এবং যারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে তাদেরও একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবে।
1: বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, কম খরচে কর্মসংস্থান এবং প্রবাসীদের আর্থসামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহ থাকবে 10টি বিশেষ সুবিধা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃত উপকারভোগীরা।
3: আমাদের প্রবাসী কার্ডটা তাড়াতাড়ি চালু হোক, আর পাসপোর্টের যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি আমাদের সমাধান হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়ার নেই।
4: দেশের প্রধান চালিকা শক্তি হলো আমাদের দেশের প্রবাসীরা। আমরা চাই প্রবাসীরা যেন তাদের সম্মান এবং অধিকার সম্পূর্ণটা পায়।
1: আগামী ডিসেম্বরের পরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
2: সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এতদিন ধরে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো আসছে সেটা যেন আমাদের সময় না তৈরি হয়।
1: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সাভারের রাজপথে প্রাণ হারায় স্কুলছাত্র সাফওয়ান আক্তার। ঘাতকের নির্মম বুলেটে ঝরে যাওয়া এই কিশোরের বীরত্বে স্বৈরাচারের পতন হলেও একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার পরিবার এখন শুধুই বুক ভাঙা হাহাকার। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতারের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এখন শুনুন একটি প্রতিবেদন।
1: 2024 সেই রক্তঝরা জুলাইয়ে ঢাকার প্রবেশদ্বার সাভারে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের উত্তাল তরঙ্গে সামিল হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র তরুণ সাফওয়ান আক্তার। কিন্তু ঘাতকের নির্মম ফুলেট এক নিমেষেই স্তব্ধ করে দেয় তার আগামীর সব স্বপ্ন। দেশের মুক্তির জন্য স্বৈরাচারের পতনের লক্ষ্যে বুক চিতিয়ে লড়েছিলেন সাফওয়ান। সেই বীর সন্তানকে হারিয়ে মা খাদিজা বিন জুবায়েদের চোখে এখন কেবল নোনা জলের নদী। সাভারের বাতাসে আজও যেন মিশে আছে সন্তান হারানোর এক বুক ভাঙা আরতি, যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়।
2: যাওয়ার জন্য এক একদিন জিদ ধরত, তখন আমি বলতাম যাও সাদে, যাও সাদে, যে রাস্তায় যে মানুষ মিছিল করতেছে ওইগুলো যে দেখো, তোমাকে আমি বাইরে যেতে দিব না, তুমি তো এখনো ছোট, তোমার বড় ভাইয়ারা, তোমার বড় আপুরা আন্দোলন করতেছে, করুক, তোমরা ফল ভোগ করবে, আবার যখন তোমরা বড় হবে তখন ভার্সিটিতে পড়বে, তখন তোমরা করবে আন্দোলন, তোমাদের বড় ভাইয়া ছোট ভাইয়ারা ছোট বোনরা আপুরা ওরা তোমাদের এই ফল ভোগ করবে, তোমরা এখন যেও না, তোমরা তো এখন ছোট।
1: সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা ডাক্তার আক্তারুজ্জামান লিটন যখন একমাত্র ছেলের এমন বীরত্বের কথা ভাবেন, তখন রুদ্ধ কণ্ঠ জুড়ে নামে এক নিরন্তর হাহাকার।
3: আমার বাবা যে আসলে মারা যাবে সে তো কখনোই সেও কল্পনা করে নাই, আমিও তো কল্পনা করিনি। আমার একটা ছেলে একটা মেয়ে, সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী একজন দশম শ্রেণীর ছাত্র ছিল। তার টিচাররা, তার স্কুল সবাই পছন্দ করতো তাকে। সে সবারই সালাম কালাম দিত, সবার সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করত। একটু তিল পরিমাণ তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে নাই। আমার ছেলে আমার কাছে আমি মনে হয় আমার ছেলে মারা যায় নাই, আমার কাছে মনে হয় আমার ছেলে আছে, আমি ভাবতেই পারি না যে আমার ছেলে নাই।
1: সাফওয়ান আজ নক্ষত্রের দেশে, কিন্তু স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ তার রুধির ধারায় কেনা। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছোঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে বাতাসে আর লাল সবুজ পতাকায়। জুলাই আগস্টের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে সাফওয়ানরা বেঁচে থাকবে চিরকাল। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। সুরমা, কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি চারটি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী দুই দিন সুরমা কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। গতকাল বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল ছাড়াও উত্তরে তিস্তা, ধরলা ও দুধকুমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং এসব নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। জন্মগতভাবে ঠোঁট কাটা ও তালুকাটা সমস্যার সম্মুখীন হওয়া শিশুদের মুখে হাসি ফোটাতে এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিশেষ এক মানবিক উদ্যোগ। সম্পূর্ণ বিনামূল্যে এক শতাধিকেরও বেশি শিশুর অস্ত্রোপচার করবে হাসপাতালটি। চিকিৎসকরা বলছেন, এর মাধ্যমে সম্পূর্ণভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে শিশুরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
6: জন্মগতভাবে ঠোঁট কাটা বা তালু কাটা শিশুদের জন্য এক বড় প্রতিবন্ধকতা। বিশ্বে প্রতি 500 থেকে 600 নবজাতকের মধ্যে একজন এই সমস্যা নিয়ে জন্মায়। প্রতি বছর আমাদের দেশে প্রায় 5,000 শিশু এই সমস্যার মুখোমুখি হয়। তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে গত বছর নেয় এবারও সরকারি কর্মচারী হাসপাতালে শুরু হয়েছে বিনামূল্যে বিশেষ অস্ত্রোপচার কর্মসূচি, যার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরবে শিশুরা। শনিবার সকালে এই কার্যক্রম উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। বিনামূল্যে ব্যয়বহুল এই চিকিৎসা করতে পেরে খুশি রোগীর স্বজনেরা।
7: একজনের কাছে শুনেছি, শুনে আর কি আমরা এখানে আইসাইসকে চিকিৎসা করেছি।
8: অনেক টাকা পয়সার খরচার ব্যাপার ছিল, এখানে তো ফ্রি টিম আসছে বলে আমরা এখানে অপারেশন করাইতে আসছি।
9: গরিব মানুষ টাকা পয়সা নাই, তাই এখানে আসছি অপারেশন।
6: হাসপাতালটির মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার বাংলাদেশ বেতারকে জানান, নতুন হাসির অঙ্গীকারে শিরোনামের এই কর্মসূচির আওতায় ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শতাধিক রোগীকে অস্ত্রোপচারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
10: ঠোঁটকাটা এবং তালুকাটা এটা সহজে নিরাময়যোগ্য একটা সমস্যা। আমাদের দেশে অনেক সার্জন আছেন যারা এটা করতে পারে এবং আমাদের বিদেশি অর্গানাইজেশন তারাও সমন্বিত ভাবে আমাদের দেশে প্রতি বছরই আসেন, এসে কার্যক্রম চালায়। তারা যদি আমাদের এই কার্যক্রমের মধ্যে আসে তাহলে এটা সহজেই তারা এটা থেকে রিলিফ পাবে, এটা দুশ্চিন্তার কোনো কারণ নেই।
6: এই চিকিৎসা কার্যক্রম চলবে 23 জুলাই পর্যন্ত। স্মাইল এশিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সাজেদা ফাউন্ডেশনের সহায়তায় সরকারি কর্মচারী হাসপাতাল এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
11: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
12: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
11: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর এন্ডি বার্নহাম 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তাঁর প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন দেশের জন্য একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা পেশ করবেন। বার্নহাম আরও বলেন তাঁর মেয়াদে ব্রিটেনে যুগান্তকারী পরিবর্তন হবে। তিনি গৃহহীনতা দূর করার এবং আরও আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও দায়িত্ব গ্রহণের 2 বছরের মাথায় পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হন বার্নহাম। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী এন্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ সিবলি বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান, প্রধানমন্ত্রীর এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী এন্ডি বার্নহামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন। এছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া ও দায়িত্ব গ্রহণ উপলক্ষে তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে লেবার পার্টির নেতাকে আন্তরিক শুভেচ্ছা জানান। তারেক রহমান আশা প্রকাশ করেন নতুন প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্বে শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন, গণতান্ত্রিক সুশাসন এবং বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন থেকেই অধিকাংশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। আফগান পাক সীমান্ত সংলগ্ন দূরবর্তী এই প্রদেশটিতে সন্ধান এবং উদ্ধার তৎপরতা শুরুর কথা জানান তালিবান কর্মকর্তারা। উদ্ধারকর্মীরা ভয়াবহ আর্থিক ও মানবিক ক্ষতিরও আশঙ্কা করছেন। খেলার খবর কাবাডি। রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচ নারী দ্বিপাক্ষিক কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকেল 4টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ 2-1 এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 1টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 47 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভাণ্ডার গড়ার উপর প্রধানমন্ত্রী গুরুত্বারোপ। আগামীতে দেশের জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আহ্বান তারেক রহমানের।

ঢাকায় নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আর সফরকারী নেপালের মোকাবেলা করবে বাংলাদেশ। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি সুখের ঠিকানায়। মন থেকে প্রত্যাশা সবাই ভালো আছেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করতে চাই। আপনাদের সঙ্গে আছি মাহফুজ আলম, আমার সঙ্গে যথারীতি যুক্ত আছেন এই আয়োজনের খুবই পরিচিত নাম ইন্দ্রাণী দেবনাথ, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এবং খুব চমৎকার একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যেটির সামাজিক অনেক প্রভাব রয়েছে। বিষয়টি হচ্ছে একসঙ্গে থাকেন না এমন দম্পতির জন্য উপযুক্ত পরিবার পরিকল্পনা পদ্ধতি। বিষয় নিয়ে আমরা কথা শুরু করব, তার আগে ইন্দ্রাণী দেবনাথ নিশ্চয়ই ভালো আছেন?
2: শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি।
1: আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, বিষয়টির সামাজিকভাবে নিশ্চয়ই গুরুত্ব আছে। একসঙ্গে থাকেন না এমন দম্পতির সংখ্যাও আসলে কম নয় সমাজ ব্যবস্থায়, বা আমরা যদি চারদিকে তাকাই তাদের জন্য পরিবার পরিকল্পনার উপযুক্ত কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আসলে নিশ্চয়ই গুরুত্ব রাখে। আমার আপনার কাছে প্রথম প্রশ্ন, যে একসঙ্গে থাকেন না এমন দম্পতির জন্য কেনই বা আসলে পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রয়োজন?
2: বিডিএসএস 2017 এর তথ্য অনুযায়ী আমাদের টোটাল যে সক্ষম দম্পতি তার মধ্যে প্রায় শতকরা 12% দম্পতি আছেন যারা স্বামী স্ত্রী একসাথে থাকেন না, কিন্তু মাঝে মাঝে তাদের সাথে দেখা হয়। তো কেন তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি লাগবে? এই যে প্রায় 40 লক্ষ দম্পতি, এনারা কিন্তু ঝুঁকিতে আছেন, যে অপরিকল্পিত গর্ভধারণের ঝুঁকি। হঠাৎ করে স্বামী চলে আসতে পারেন, তখন তারা কি করবেন? তখন যদি তারা কোনো পদ্ধতির মধ্য দিয়ে না যান, আনএক্সপেক্টেডলি তারা একটা গর্ভধারণ করে ফেলতে পারেন, যেটা অবশ্যই তাদের পরিবারের জন্য খুব সুখকর কিছু হবে না। তাদের স্বাভাবিক যে জীবনযাত্রার গতি সেটা ব্যাহত হবে, তাদের যে পরিকল্পনা ছিল তাদের পরিবারকে ঘিরে, বা হয়তো তাদের সন্তান সংখ্যা 2 ছিল, তারা সন্তান নিতে চাচ্ছেন না। তো এরকম সময় যদি একটা বাচ্চা চলে আসে, এটা সবার জন্য একটা দেখা যায় যে একটা বিব্রতকর, একটা বিড়ম্বনার একটা পরিস্থিতি তৈরি করতে পারে। এবং অনেক সময় দেখা যায় এই যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, যারা চান না যে না এখন আর বাচ্চা নিব না, তারা এই অনেক সময় গর্ভপাত করিয়ে থাকেন। তো সেটাও যে সবসময় মায়ের জন্য নিরাপদ হয় তা না। তো সেজন্য যারা স্বামী স্ত্রী বাইরে থাকেন, একসাথে সবসময় থাকেন না, তাদের জন্য আসলে উপযুক্ত যে পরিবার পরিকল্পনা পদ্ধতি তাদের জন্য রয়েছে সেটা গ্রহণ করা দরকার।
1: একসঙ্গে যারা থাকেন এবং যারা একসঙ্গে থাকেন না, সেক্ষেত্রে কি দুইয়ের ক্ষেত্রেই কি একই রকম পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রয়োগ হয়, নাকি সেক্ষেত্রে কিছুটা ভিন্নতা আছে?
2: আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের, আপনারা জানেন যে 7টি পদ্ধতি রয়েছে, আধুনিক পদ্ধতি রয়েছে, স্বল্পমেয়াদী পদ্ধতি, দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং স্থায়ী পদ্ধতি। তো সেক্ষেত্রে যাদের স্বামী বাইরে থাকেন, তারা হঠাৎ করে যদি আসেন, তো আগে থেকে আমাদের ওই এলাকায় যারা আছেন, যারা সেবাদানকারী আছেন, তাদের সাথে যোগাযোগ করে তারা কিন্তু কন্ডোম সংগ্রহ করে রাখতে পারেন, যে 24টা কন্ডোম সংগ্রহ করে রাখলাম। তাছাড়া কি করতে পারেন, এমন যদি হয় যে হ্যাঁ স্বামী 7 দিন পরে আসবেন, তো উনি 7 দিন আগে থেকে খাবার বুড়ি খাওয়া শুরু করতে পারেন, উনি যদি নিশ্চিত হন উনি গর্ভবতী না। অথবা উনি যদি মাসিক চক্রের 1 থেকে 5 দিনের মধ্যে থাকেন, তাহলে কিন্তু উনি খাবার বুড়ি খাওয়া শুরু করতে পারেন। একই রকমভাবে অন্য যে পদ্ধতিগুলো আছে, ইনজেকশন বা ইমপ্লানন, এগুলোও কিন্তু উনি নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যে উনি আসলে মাসিক চক্রের কোন সময় অবস্থান করছেন। উনি যদি মাসিক চক্রের 1 থেকে 5 দিনের মধ্যে থাকেন, তো উনি পদ্ধতি নিয়ে ফেলতে পারেন, ইনজেকশন নিতে পারেন, ইমপ্লান্টও পরে ফেলতে পারেন। কিন্তু উনি যদি মাসিক চক্রের মাঝামাঝি সময় থাকেন, সেক্ষেত্রে তাকে নিশ্চিত হতে হবে উনি গর্ভবতী না, এবং নিশ্চিত হওয়ার পরে উনি ইনজেকশন বা ইমপ্লান্ট নিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তাকে প্রথম 7 দিন অবশ্যই কন্ডোম ব্যবহার করতে হবে। কারণ আমরা জানি যে একটা পদ্ধতি গ্রহণ করার পরে সেটা শরীরে গিয়ে যেন গর্ভধারণ না হয়, এরকম একটা পরিবেশ তৈরি করতে গেলে 7 দিন সময়ের প্রয়োজন হয়। তো আমি মাসিক চক্রে যে কোনো সময় যদি শুরু করি একটা পদ্ধতি, সেক্ষেত্রে আমাকে এটা খেয়াল রাখতে হবে যে আমাকে 7 দিন কন্ডোম ব্যবহার করতে হবে। খাবার বড়ির ক্ষেত্রে একটা ব্যাপার যে উনি যদি খাবার বড়ি খাওয়া মাসের যে কোনো সময় শুরু করেন, 7 দিন তো কন্ডোম ব্যবহার করবেন, এবং স্বামী যদি বাড়ি থেকে চলেও যায়, হয়তো স্বামী 1 সপ্তাহের জন্য আসছিলেন, উনি চলে গেলেন, আমি খাবার বড়ি খাওয়া ওই দম্পতি শুরু করেছিলেন, উনি 7 দিন পরে

0: বাদ দিলেন না, বাদ দিবেন না, উনি ওই খাবার বড়ির পাতাটা কন্টিনিউ করবেন, 28টা বড়ি শেষ হওয়ার পরে উনি বাদ দিবেন। কারণ এক্ষেত্রে উনি যদি মাঝামাঝি সময় বাদ দেন তখন তার মাসিক চক্রটা কিন্তু অনিয়মিত হয়ে যাবে।
1: অনেকগুলো নিয়ম কানুনের কথা বললেন, এবং আপনি যেটা বলছিলেন যখন আসলে স্বামী আসছেন অথবা স্ত্রী আসছেন ওই সময়টাতে এই বিষয়গুলো জেনে নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
0: গুরুত্বপূর্ণ
1: আশপাশে সেবাদানকারী যেই সংস্থাগুলো রয়েছে, স্পেশালি আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যমটা কি, তাদের কাছ থেকে পরামর্শগুলো পাওয়ার উপায়টা কি, সে সময় যদি আমি বা কেউ যদি ঠিক মতো জেনে নিতে চান।
0: আমাদের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র আছে, সেখানে আমাদের সেবাদানকারীরা আছেন। সপ্তাহে 6 দিন কেন্দ্রটি খোলা থাকে, ওখান থেকে আপনারা সেবা এবং তথ্য পেতে পারেন। তাছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের পরিবার কল্যাণ সহকারীরা সেবা দিয়ে থাকেন, তাদের কাছ থেকে আপনি সেবা বা তথ্য দুটাই পেতে পারেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্টের কর্মীরা যেমন বসেন, সিএসসিপিরাও আছেন, তো এদের কাছ থেকেও কিন্তু আপনি এই পদ্ধতিগুলো সংগ্রহ করতে পারেন। তো আমি যদি জানি যে আমি কি পদ্ধতি নিব, আমার জন্য কি পদ্ধতি উপযুক্ত, তো অনেক সময় দেখা যায় যে আমি সরকারিভাবে সেটা সংগ্রহ করতে না পারলেও আমি দোকান থেকেও সেটা সংগ্রহ করতে পারছি। তবে এক্ষেত্রে একটা ব্যাপার অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি খাবার বড়ি খাই বা ইঞ্জেকশন নেই যদি, যেগুলো হরমোনাল পদ্ধতি বা ইমপ্লান্ট পদ্ধতি যদি গ্রহণ করি, আমাকে আগে নিশ্চিত হতে হবে যে আমি এই পদ্ধতির জন্য উপযুক্ত কিনা। এখন আমার মনে হলো আমি দোকানে গেলাম, খাবার বড়ি কিনে খাওয়া শুরু করলাম, এটা করলে কিন্তু হবে না, অবশ্যই তাকে জানতে হবে সে উপযুক্ত কিনা। কারণ উনি যদি উপযুক্ত না হন আর তারপরে উনি যদি ওই পদ্ধতি গ্রহণ করেন, সেক্ষেত্রে সে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে।
1: পরিবার পরিকল্পনা অধিদপ্তর আছে, তাদের সংশ্লিষ্ট যে কারো সঙ্গে পরামর্শ করে সেটি গ্রহণ করাটা অবশ্যই ভালো, সেটি আপনি আসলে পরামর্শ দিচ্ছেন। পারিবারিক অর্থনৈতিক প্রেক্ষাপট কিংবা সামাজিক বা দেশীয় প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলো অর্থাৎ পরিবার পরিকল্পনা করা সেটি আসলে কতটুকু গুরুত্ব রাখে এবং এটির প্রভাব কি হতে পারে, যেটি আসলে আমাদের অবশ্যই মানা উচিত।
0: আচ্ছা, পরিকল্পিত পরিবার তো অবশ্যই গ্রহণ গড়ে তুলতে হবে, কারণ একটা স্বামী স্ত্রী বিয়ের পরে সাথে সাথে যদি বাচ্চা চলে আসে, অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে নিজেদের মধ্যেই বোঝাপড়াটা ঠিক মতো হয়নি, এর মধ্যে একটা বাচ্চা চলে আসে, তাহলে তো সমস্যাই। তো এই জন্য শুরু থেকেই স্বামী স্ত্রী যদি আলাদাভাবে বসবাস করেন, তারপরেও শুরু থেকে তাদের একটা পরিকল্পনা করে নিতে হবে যে আসলে তারা কোন সময় এসে বাচ্চা নেবেন, কয়টি বাচ্চা নেবেন, দুইটা বাচ্চার মধ্যে কতদিনের বিরতি তারা দিতে চান। আমরা বলে থাকি যে দুইটি বাচ্চার মধ্যে ন্যূনতম 3 বছরের বিরতি থাকা দরকার। তো এই পরিকল্পনাগুলো তারা আগে থেকে করে নিয়ে সে অনুযায়ী তারা পদ্ধতি গ্রহণ করবেন। তো নবদম্পতিদের জন্য যে পদ্ধতি রয়েছে, খাবার বড়ি, কন্ডোম এবং ইমপ্লান্ট, এগুলা কার তারা নিতে পারেন। এক সন্তানের বাবা মা যারা, তারা এই 3টা পদ্ধতির সাথে ইঞ্জেকশন নিতে পারেন, আইউডি নিতে পারেন। এবং যদি পরিবার সম্পূর্ণ হয়ে যায় যে আমি 2টা বাচ্চা নিতে চাচ্ছি, 2টা বাচ্চা হয়ে গেছে, সেক্ষেত্রে তারা স্থায়ী পদ্ধতিও নিতে পারেন।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ক্ষেত্রে আপনার এই আলোচনা থেকে একটা বিষয় আমরা শিক্ষা নিতে পারি যে সুন্দর পরিকল্পনা জীবনের প্রতিটি ক্ষেত্রকেই কিন্তু সুন্দর করে। পরিবার পরিকল্পনা এবং সেখানে সুন্দর একটি পরিকল্পনা থাকা ভবিষ্যতের জন্য যে কোনো দম্পতি বা পরিবারের জন্য এই বিষয়টি খুব উপকার আসার মতো একটি বিষয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্দ্রাণী দেবনাথ আজকের সুখের ঠিকানায় যুক্ত হওয়ার জন্য এবং এত সুন্দর আলোচনা করার জন্য। আজকের মতো শ্রোতা বন্ধুরা আমরা বিদায় নেব। সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুন্দর দেশ গড়ুন। আপনাদের সঙ্গে ছিলাম মাহফুজ আলম। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
2: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন দেশের গান। শিল্পী এন্ড্রু কিশোর, গানের কথা সাজিয়েছেন সিদ্দিক চৌধুরী, সুর করেছেন এ এইচ এম রফিক।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী সামিনা চৌধুরী। গানের কথা সাজিয়েছেন খন্দকার আব্দুল মোতালেব, সুর করেছেন বাসুদেব ঘোষ।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন দেশের গান। এবারে শিল্পী ডলি মণ্ডল ও আবুল বাশার শিকদার, গানের কথা সাজিয়েছেন প্রাণগোপাল বিশ্বাস, সুর করেছেন উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা,
1: তখন শুনলেন দেশের গান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির। সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার চলে এলাম নজরুল সঙ্গীতকে নিয়ে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মসির। আপনারা জানেন 2026-27 নজরুল বর্ষ হিসাবে ঘোষিত হয়েছে। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা করেছেন নজরুল বর্ষ। সেই নজরুল বর্ষকে আশ্রয় করে বাংলাদেশ বেতার ঢাকা চমৎকার সব অনুষ্ঠান তৈরি করছেন, তার মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান চির অন্যতম মসির। তো চির অন্যতম মসিরে আমাদের আজকের শিল্পী জান্নাতে রোমান তিথি। তিথি, কেমন আছো তুমি?
1: জি স্যার, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। তো এই নজরুল বর্ষের অনুষ্ঠানে চির অন্যতম মসিরে তুমি এসেছো, কেমন লাগছে?
1: এক কথায় যদি আমি বলি যে এত সুন্দর একটি চমৎকার আয়োজনে আমি আসতে পেরে নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি এবং খুবই ভালো লাগছে।
0: তো আজকের এই অনুষ্ঠানে প্রথমে তুমি কোন গানটি গাইবে?
1: প্রথমেই আমি গাইছি খুবই চমৎকার একটি গান, কেন মনো বনে, মালতী বল্লরী।
0: অনেক ধন্যবাদ তোমাকে, এটা একটি চমৎকার আধুনিক গান। সুধী মণ্ডলী, আপনারা শুনলেও দেখবেন যে এটা আমার কথার সঙ্গে মিলে যাচ্ছে, অসাধারণ একটি আধুনিক গান, তৎকালীন সময়ের গান, কত সুন্দর হতে পারে। শুনি আমরা গানটি।
1: জি।

0: খুব সুন্দর, ভারী সুন্দর হয়েছে। তো তোমার এই যে আধুনিক গানে, নজরুলের যে আধুনিক গানের যে আবেশটা, সেটা তুমি শ্রোতাদের সামনে উপস্থিত করতে পেরেছ। তো এই আধুনিক অঙ্গের গানের প্রতি তোমার কি বিশেষ কোনো ভালো লাগা আছে?
1: আসলে নজরুলের যে বৈচিত্র্য, সুরের যে বৈচিত্র্য, বিভিন্ন বিষয়ে যে তার রচনা, সবগুলোতেই তো ভালো লাগা আছে। তো আধুনিক অঙ্গের গানগুলো গাইতে তো খুবই ভালো লাগে, কারণ আধুনিক।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এরপরে কোন গানটি শুনবো?
1: জি স্যার, গাইছি তব গানেরও ভাষায় সুরে, বুঝেছি বুঝেছি,
0: আরেকটি চমৎকার আধুনিক গান। আমরা এই গানটি শুনবো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা নজরুলের গানের সঙ্গে থাকবেন, নজরুল সৃষ্টিকর্মের সঙ্গে থাকবেন। আপনাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমরা বাংলাদেশ বেতারের চমৎকার চমৎকার অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বারবার এসে পৌঁছব। আপনারা সবাই নজরুলের সঙ্গে থাকবেন। শুভ সকাল।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ, অনুষ্ঠান সম্পাদনায় তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মমশির অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন খবর।

0: প্রিয় শ্রোতা, আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন মোহাম্মদ রাশিদ উদ্দিন ও নসীন তাবাসুম স্মরণ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনা শাহনাজ সুলতানা, উপস্থাপনায় শামীম আহমেদ।

0: 2024 জুলাই গণ অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে সর্বস্তরের জনগণের ক্ষোভের বিস্ফোরণ। ছাত্রদের নেতৃত্বে 2024 পহেলা জুলাই থেকে চাকুরিতে কোটা প্রথা বিলোপ এবং বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠলেও পরবর্তীতে তৎকালীন সরকার ছাত্রদের এই ন্যায্য আন্দোলনে বল প্রয়োগ করে বাধা দিলে এবং 16 জুলাই রংপুরে আন্দোলনরত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ এবং চট্টগ্রামের মুরাদপুরে আন্দোলনে অংশ নেয়া চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ সারা দেশে 6 জন নিরীহ ছাত্র পুলিশের নৃশংস গুলিতে নিহত হলে প্রচণ্ড ক্ষোভ ও প্রতিবাদে এদেশের সর্বশ্রেণীর নারী পুরুষ রাজপথে নেমে আসে। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় সরকার পতনের, ফলে ছাত্রজনতার সম্মিলিত তুমুল প্রতিবাদ মুখর গণ অভ্যুত্থানে পতন ঘটে দীর্ঘ স্বৈর শাসনের। মাত্র 36 দিনের এ আন্দোলনে শহীদ হয়েছেন অনেকেই, চোখের আলো নিভে গিয়ে চিরতর অন্ধ হয়ে গেছেন কেউ কেউ, অনেকে অঙ্গ হারিয়ে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারের আহাজারি আর পঙ্গু মানুষের অসহিষ্ণু কষ্ট ও বেদনার এক মহাকাব্যের নামই জুলাই গণ অভ্যুত্থান। জুলাই শহীদ ও আহতদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি বাংলাদেশ বেতার ঢাকার নিয়মিত আয়োজন জুলাই গণ অভ্যুত্থান। ৩৬ জুলাইয়ের প্রতিটি দিনই ছিল এক একটি ইতিহাসের বাঁক। আসুন এবারে জেনে নিই ঘটনা প্রবাহে কেমন ছিল 2024 আজকের দিনটি। আজ 21 জুলাই, 2024 সালের আজকের দিনে সুপ্রিম কোর্ট কোটা মামলার রায় প্রদান করে সিভিল সার্ভিসের চাকুরির বেশিরভাগ কোটা বিলুপ্ত করে এবং সিভিল সার্ভিসে 93% নিয়োগ মেধার ভিত্তিতে সাধারণ আবেদনকারীদের জন্য উন্মুক্ত করে দেয়। কোটার মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য 5%, জাতিগত সংখ্যালঘুদের জন্য 1% এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করা হয়। এদিকে এদিন বিকেল 4:30 দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের 56 জন সমন্বয়কের পক্ষ থেকে সংবাদকর্মীদের কাছে একটি যৌথ বিবৃতি পাঠানো হয়, যাতে শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন আরও জোরদার করার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয় 300 জনেরও বেশি ছাত্র মানুষ নিহত হয়েছে। শুধুমাত্র আদালতের রায় ব্যবহার করে সরকার এই হত্যার দায় এড়াতে পারে না। বিবৃতিতে আরও বলা হয় পুলিশ কিছু মূল সংগঠককে তুলে নিয়ে গেছে এবং তাদের বিবৃতি দিতে বাধ্য করার ব্যর্থ চেষ্টা করেছিল। এদিন চলমান সহিংসতা নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করে। এদিনও সারাদেশে ইন্টারনেট বন্ধ থাকে এবং কারফিউ বলবৎ ছিল। সারাদেশে এদিনও আরও 7 জন নিহত হয়। জুলাই গণ অভ্যুত্থানের মূল অংশীজনে ছিল এদেশের তরুণ সমাজ। তারুণ্যের উদ্ভাসেই সৃষ্টি হয়েছিল অনন্য ইতিহাস। প্রিয় শ্রোতা, তারুণ্যের শক্তি নিয়ে কবি সুকান্ত ভট্টাচার্য রচিত কবিতা 18 বছর বয়স, এর আবৃত্তি শুনব এবার নাসিম আহমেদের উচ্চারণে।
1: 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসের আদায় উঁকি। 18 বছর বয়সের নেই কোনো ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাঁদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সঁপে আত্মাকে শপথের কোলাহলে। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসচ্ছ যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্পার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড় এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাঁপে বেদনায় থর তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এ বয়স মাচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে এ বয়স অগ্রণী এ বয়স তবু নতুন কিছু তো করে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয় এদেশের বুকে আঠারো আশুক নেমে।
0: জুলাই গণ অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জনবিস্ফোরণ। হাজারো মানুষের আত্মত্যাগেই রচিত হয়েছে ইতিহাসের এ মহাকাব্য।

জুলাইগণ অভ্যুত্থান কেবল পরিবর্তনের সূচনা নয়, এটি স্বপ্নপূরণের অবারিত সোপান। গণমানুষের অধিকার সংরক্ষণ এবং সর্বক্ষেত্রে ন্যায্যতা প্রতিষ্ঠার অঙ্গীকার, যা বর্তমান সরকার এগিয়ে নিচ্ছে নানাবিধ পরিকল্পনায়। আমাদের চেতনায় জেগে থাকুক জুলাইয়ের শুদ্ধ বোধ। জনকল্যাণ আর সমৃদ্ধ বাংলাদেশ বিধিনিমানই হোক আজকের শপথ।

0: এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকা প্রযোজিত বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান। গ্রন্থনায় ছিলেন শাহনাজ সুলতানা, উপস্থাপনায় ছিলেন শামীম আহমেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, আয়োজনে এবার শুনবেন জুলাই গণ অভ্যুত্থানের গান। শিল্পী কে এম আবদুল্লাহ আল মুর্তজা মোহিন ও সহশিল্পী বৃন্দ। গানের কথা সাজিয়েছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

0: শ্রোতা শুনলেন জুলাই গণঅভ্যুত্থানের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।

0: শুভ সকাল প্রিয় শ্রোতা, আজ একুশে জুলাই 2026 খ্রিস্টাব্দ, 6ই শ্রাবণ, 433 বঙ্গাব্দ, বর্ষাকাল।
1: প্রিয় বন্ধুরা, ক্যালেন্ডারের পাতায় এখন উত্তাল আন্দোলনের মাস জুলাই। ফিরে যেতে চাই একুশে জুলাই 2024-এর সেই আন্দোলন সংগ্রাম মুখর দিনগুলিতে।
0: দিন দিন কোটা সংস্কার আন্দোলনে উত্তাল হয়ে হয়ে সমগ্র বাংলাদেশ 2024 সালের 21 জুলাই রোববার সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সরকারি চাকুরিতে 7% কোটা ব্যবস্থা রেখে বাকি 93% পদে মেধার ভিত্তিতে নিয়োগ এবং সরকারের নির্বাহী বিভাগকে অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়।
1: এতে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করে দেন। তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদগুলো সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করতে হওয়ার নির্দেশ দেওয়া হয়।
0: 21 জুলাই দেশজুড়ে কারফিউর মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সংঘর্ষে ঢাকা সহ সারা দেশে 19 জন নিহত হন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 10 জন এবং নরসিংদীতে 4, গাজীপুরে 2, নারায়ণগঞ্জে 1, সাভারে 1 ও চট্টগ্রামে 1 জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
1: এদিন দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে 100 আন্দোলনকারী আহত হন, যাদের অনেকের অবস্থা সংকটাপন্ন ছিল। এছাড়া এদিন সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে 19টি গাড়িতে আগুন দেওয়া হয়।
0: কোটা ইস্যুতে আপিল বিভাগের দেয়া রায়কে স্বাগত জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এদিকে এই রায়ের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 48 ঘণ্টার সময় বেঁধে দেন। 4 দফা দাবির মধ্যে ছিল কারফিউ তুলে দেয়া, ইন্টারনেট পরিষেবা চালু করা, বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল খুলে দেয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা।
1: শ্রোতা বন্ধুরা, সরকারের ঘোষণা অনুযায়ী 21 জুলাই সারাদেশে সাধারণ ছুটি ছিল। এ অবস্থায় সারাদেশের পোশাক কারখানা সহ অন্যান্য বড় শিল্প কারখানাও বন্ধ রাখা হয়। চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দেয় তৎকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ পরিস্থিতিতেও এদিনে রাজধানীর বাড্ডা, যাত্রাবাড়ি, কুড়িল ও মিরপুর এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়।
0: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত কয়েকদিনের সংঘর্ষ, গুলি, হামলা ও সহিংসতার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে মামলা হয়। 21 জুলাই চতুর্থ দিনের মতো সারা বাংলাদেশ ইন্টারনেটবিহীন ছিল ও সারা দেশে কার্ফিউ বলবৎ ছিল।
1: 24 জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন মহানগরের আয়োজন থেকে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর।
0: আজকের মহানগর উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ঈশ্বর জাহান নীলা
1: এবং আমি খান নজম ই এলাহী।

0: প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আজকের মহানগরে আপনাদের জন্য যা যা থাকছে।
1: রয়েছে আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা।
0: নগর পরিক্রমা পর্বে থাকছে ঢাকা মহানগরের সমসাময়িক বিষয় নিয়ে স্পট রিপোর্টিং।
1: স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন।
0: সময় থাকলে মহানগরের আয়োজন থেকে শুনতে পাবেন একটি গান।
1: প্রিয় শ্রোতা, আপনাদের পাঠানো চিঠি এবং ইমেইলের উত্তরদানের আয়োজন রয়েছে বাঁধন ও ইবাঁধন পর্বে।
0: শুভযাত্রা পর্বে রয়েছে অভ্যন্তরীণ বিমান, বাস, ট্রেন ও লঞ্চের যাতায়াতের সময়সূচির তথ্য।
1: আশা করছি অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এবারে আমন্ত্রণ অনুষ্ঠানের মূল পরিবেশনায়। প্রিয় শ্রোতা, আমাদের প্রথম নিবেদন আজকের দিনে ঢাকায় অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠানের তথ্যের সংকলন নিয়ে পর্ব আজকের ঢাকা। গ্রন্থনায় সাইফুল ইসলাম এবং পাঠে রয়েছেন বনশ্রী অধিকারী।
2: আজ সন্ধ্যে সাতটায় সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক নিত্য পুরাণ। নাট্যজন মাসুম রেজা রচনা ও নির্দেশনায় এই নাটক পরিবেশন করবে নাট্য সংগঠন দেশ নাটক। এছাড়া সন্ধ্যা সাড়ে সাতটায় একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হবে নাটক যোজন গন্ধা মায়া। বদরুজ্জামান আলমগীরের রচনা ও ইমরান খান মুন্নার নির্দেশনায় নাটকটি পরিবেশন করবে নাট্য সংগঠন বটতলা। একই দিনে একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরিবেশিত হবে নাটক সুখনগরের নন্দিনী। নাটকটির লেখক ও নির্দেশক আক্তারুল ইসলাম জিন্না। এ নাটক পরিবেশন করবে হঠাৎ নাট্য সম্প্রদায়। অন্যদিকে জাতীয় জাদুঘর আয়োজিত আধুনিক ভাস্কর্যের পথিকৃত শিল্পী নভের আহমেদের শিল্পকর্মের বিশেষ প্রদর্শনীর পর্দা আজ নামবে। শাহবাগের জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত এই প্রদর্শনীর সমাপনী দিনেও সকাল সাড়ে দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এছাড়া প্রকৃতি, রং ও প্রাণহীন এক পৃথিবীর কল্পনার মধ্য দিয়ে শিশুদের দৃষ্টিতে জলবায়ু পরিবর্তনকে তুলে ধরতে ওয়েন দ্য গ্রিন ইজ গান নামক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে দেশ আর্ট গ্যালারি। জাগো ফাউন্ডেশনের শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে রাজধানীর ডিপ্লোমেটিক জোন বাড়িধারার ১২ নম্বর সড়কের ১৩/১ নম্বর বাড়িতে আয়োজিত এই প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এবং চলবে আগামী ২৩ জুলাই পর্যন্ত। ওদিকে লালমাটিয়া ডি ব্লকের ৬/৪ নম্বর বাড়ির ভূমি গ্যালারিতে আয়োজন করা হয়েছে ২৫ জন শিল্পীর জল রঙে আঁকা ছবি নিয়ে রেইনস্কেপ শীর্ষক প্রদর্শনী। এ প্রদর্শনী শেষ হবে আগামীকাল। খোলা থাকবে বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ২০ নম্বর বাড়িতে গ্যালারি কায়ায় চলমান শিল্পী চন্দ্র ভট্টাচার্যের একক চিত্র প্রদর্শনী বিটুইন উইটনেস অ্যান্ড ইমাজিনেশন এর সমাপনী দিন আজ। সমাপনী দিনেও দর্শকদের জন্য প্রদর্শনীর দুয়ার খোলা থাকবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। রাজধানীর লালমাটিয়া ডি ব্লকে ৯/৩ নম্বর বাড়িতে শিল্পচর্চার সুপরিচিত প্ল্যাটফর্ম কলাকেন্দ্রে চলছে শিল্পী বুবলি ওয়ার্নার একক চিত্র প্রদর্শনী বিচ্ছিন্ন অস্তিত্বে অবিচ্ছিন্ন সত্তা ২ শিরোনামের এই প্রদর্শনী চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। আর দর্শকদের জন্য খোলা থাকবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত। এছাড়া দেশের ১০ জন স্বনামধন্য শিল্পীর শিল্পকর্ম নিয়ে রাজধানীর উত্তরায় বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্টের গ্যালারিতে ভূমিতে শুরু হয়েছে পারসিস্টেন্স শীর্ষক দলীয় চিত্র প্রদর্শনী। তার ক্যানভাস মিশ্র মাধ্যম এবং জল রঙে আঁকার সর্বমোট ৬৬টি চিত্রকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন বেলা ২টো থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত আপনারা উপভোগ করতে পারবেন। শ্রোতা বন্ধুরা, আজকে ঢাকা এই পর্যন্তই। তবে শেষ করার আগে আপনাদের সুবিধার্থে একটি বিশেষ তথ্য আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এসব অনুষ্ঠানের কোনটির সময়সূচি অনিবার্য কারণে তাৎক্ষণিকভাবে পরিবর্তিত হতে পারে।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন আজকের ঢাকা পর্বটি।
1: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এবারে নগর পরিক্রমা পর্বে থাকছে বৃক্ষ মেলা নিয়ে স্পট রিপোর্টিং, গ্রন্থনা ও সাক্ষাৎকার গ্রহণে মামুনুর রশিদ।
2: বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026-এর উদ্বোধন হল। গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ চিনমতি সম্মেলন কেন্দ্রে এই মেলা শুরু হয়েছে। কথা বলছি পরিবেশ মেলার বন সম্প্রসারণ অধিদপ্তরের একটি স্টল থেকে। পরিবেশ সংরক্ষণ, বন সম্প্রসারণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। কথা বলছি মেলায় অংশগ্রহণকারী কয়েকজনের সাথে। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের এটি প্যাভিলিয়ন। এখানে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এবং সামনে সবুজ গাছ আছে সাজানো এই প্যাভিলিয়নটি। কথা বলছি এখানে যিনি দায়িত্ব রয়েছেন তার সাথে। কি নাম আপনার?
3: নাজমা বেগম।
2: আপনারা আসছেন কি কি নিয়ে আসছেন?
3: আমাদের এখানে সব রকম ফার্নিচার আছে, আপনি যাই নিতে চান, সোফা থেকে ডাইনিং টেবিল, টি টেবিল হইতে আলমিরা, কাঠের ফার্নিচার বলতে যত রকম যত জিনিস আছে সব কিছুই আছে আমাদের এখানে।
2: কেমন সাড়া পাচ্ছেন?
3: এখান থেকে বিক্রি হয় না, আমাদের শোরুম আছে, ওইখান থেকে শোরুম থেকে নেওয়া, আমরা বলি যে ওইখান থেকে সাপ্লাই দেওয়া হবে আর কি।
2: এর পাশেই বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC এটি স্টল রয়েছে এবং সেখানের ভিতরে অনেকগুলো চারা গাছ রয়েছে এবং সেই সমস্ত চারার সামনে যেমন দেখতে পাচ্ছি কদবেল রয়েছে, পাথরকুচি রয়েছে, নাশপাতির চারা রয়েছে, অর্জুন গাছের চারা রয়েছে, খেজুর গাছেরও আমি চারা দেখতে পাচ্ছি, রয়েছে অরবুরি, হারজোড়া, ইনসুলিন প্ল্যান্ট, কফি প্ল্যান্ট এবং কাঠবাদাম রয়েছে, মাল্টা চারা রয়েছে, জামরুল রয়েছে, আম রয়েছে, আমাদের পানবিলাস, ভদ্রকি, এই ধরনের নানা প্রজাতির চারা গাছ এখানে রয়েছে। কথা বলছি আপনার নামটা কি বলেন?
4: আমার নাম মোহাম্মদ আশরাফুল।
2: আচ্ছা,
4: কী কী গাছ নিয়ে আসছে? এখানে আছে আম গাছ, আছে রামবুটান, আছে পার্সিমন, আছে করমচা, আছে তেঁতুল, আছে জলপাই, আছে বরই, আছে লিচু আছে।
2: এখন ধরেন আমরা যারা ঢাকায় বসবাস করি, আমাদের ধরেন ছাদ রয়েছে একটুখানি, কারোর ব্যালকনি রয়েছে, তো এই সমস্ত বাসাবাড়িতে কী জাতীয় গাছ তাদেরকে পরামর্শ দেন?
4: ছাদের জন্য এটা আপনি লাগাতে পারেন, 12 মাসে কাঁঠালটা আছে এটা লাগাতে পারেন, তারপর ওই যে ব্যানানা ম্যাঙ্গোটা আছে এটা লাগাতে পারেন, কিং অফ চাকা পাত এই জাতটা লাগাতে পারেন, তারপর মিষ্টি জলপাইটা আছে এটা লাগাতে পারেন, একটা ওই যে 12 মাসে আমরা আছে এটাও ছাদের জন্য উপযোগী হয়।
2: নার্সারি স্টলে আমরা এসেছি, এখানেও নানা প্রজাতির গাছ রয়েছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছি যে সারের হয়তো বা কিছু একটা যোগান রয়েছে, পিচ নিয়ে কিছু কথা বলেছে, বিভিন্ন টব আছে এখানটায়। কথা বলছি ভাবে কি নাম? আচ্ছা, কি নিয়ে আসছেন বলেন?
5: আমরা বিভিন্ন প্রজাতির গাছ, তারপরে টব, রাসায়নিক সার, তারপরে জৈব সার।
2: যে ধরনের গাছ নিয়ে আসছেন, যারা আসছে এখানটায় দর্শনার্থীরা, তারা কিরকম সাড়া দিচ্ছে?
5: হ্যাঁ, ভালো, ইনশাল্লাহ ভালো সাড়া দিচ্ছে।
2: আচ্ছা, কি কি পরিচিত দেখতে পাচ্ছি?
5: যেমন আপনার রামবোজন আছে, থাই লঙ্গন আছে, পেয়ারা আছে, পার্সিমন আছে, আনার আছে, আঙ্গুর আছে, তারপরে আপনার আম তো বিভিন্ন প্রজাতির আছে, তারপরে আমলকি হাইব্রিড, সান্তোলা আছে, বাইরে অনেক প্রজাতির গাছ আছে।
2: যেমন দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর ফল রয়েছে ম্যাক্সিমাম গাছে, তো এইটার পরিচর্যাটা কেমন হবে আমাদের যারা গ্রাহক রয়েছে?
5: তারা ভালো পরিচর্যা করতে পারে, ফলনও ফলাইতে পারবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ।
2: এবারের মেলায় অংশগ্রহণ করছে 120টি স্টল। মেলায় প্রদর্শনী হিসেবে অনেক জায়গায় মানুষজনরা ঘুরছেন এবং কথা বলছি তাদেরই একজন আগতের সাথে। শ্রোতা বন্ধুরা, যখন স্টলে স্টলে ঘুরছি আমরা, এখানে ঢাকা নগরবাসীরা তারাও তাদের সন্তানদেরকে নিয়ে আসছে মেলায়। আপা, আপনার নামটা কি?
6: আমার নাম মাহমুদা।
2: আচ্ছা, কোথায় থাকেন ঢাকায়?
6: আমি ধানমন্ডিতে থাকি।
2: আচ্ছা, এই যে বাচ্চা নিয়ে আসছেন মেলায়, তারা কি বলছে বলেন?
6: আসলে আমার মেয়ে হচ্ছে গাছে ফল সবসময় তো দেখে না, আশফলটা খুব পছন্দ করে, তো ওইটা ও বলছিল যে আমি একটু দেখবো গাছে কিভাবে কেমন হয়, এই জন্য দেখার জন্য নিয়ে আসি, কিছু কিনবো হয়তো ইয়ার।
7: বারান্দার জন্য কয়েকটা প্লান্ট নিচ্ছি যেগুলো টবে রাখা যায়, যে বেলি, তারপরে আপনার হ্যানা, এইগুলা।
2: শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম এখানে দেখতে পাচ্ছি যে নাশপাতির চারাগুলো রয়েছে এবং ফল অনেকগুলো ফল রয়েছে গাছের মধ্যে নিয়ে, এবং কাঁঠালের চারাও রয়েছে এখানে, সেই গাছে কাঁঠাল ধরে রয়েছে। শ্রোতা বন্ধুরা, এর সাথেই শেষ করছি আমাদের আজকের নগর পরিক্রমা।
0: প্রিয় শ্রোতা, শুনছিলেন নগর পরিক্রমা পর্বটি। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। এবারে স্বপ্নের আগামী পর্বে রয়েছে নারীর ক্ষমতায়নের উপর একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে নাসরিন রহমান।
8: শুভেচ্ছা নিন সুপ্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন, বহুল আলোচিত একটি প্রসঙ্গ। আমাদের দেশে নারীরা ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা হয়ে উঠেছেন, হাতে কলমে কাজ করে এবং পণ্য বাজারজাতকরণের দায়িত্ব গ্রহণ করে। আজ এমন একজন ক্ষুদ্র উদ্যোক্তার সাথে কথা বলবো, তিনি দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্যগুলো বাজারজাত করে উদ্যোক্তা হয়ে উঠেছেন। আজ আমাদের অতিথি রেহানা পারভীন। কেমন আছেন রেহানা?
9: ভালো আছি আপু।
8: রেহানা, বললাম যে আমাদের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত পণ্যগুলো বাজারজাত করছেন, তো সে পণ্যগুলো কি?
9: আমি কাজ করি মেয়েদের থ্রি পিস, ওয়ান পিস, ওড়না এবং বেডশিট নিয়ে।
8: এই যে থ্রি পিস, এই থ্রি পিস গুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেন?
9: থ্রি পিস গুলো আমি বিভিন্ন, যারা হাতের কাজ আছে, ব্লক বাটিক আছে, যারা নিজে তৈরি করে, সেখান থেকে আমি অর্ডার দিয়ে ওদের কাছ থেকে এনে তারপর আমি এটা বাজারজাত করি।
8: এই যে পণ্যগুলো আনছেন, সে পণ্যগুলো কোন কোন অঞ্চল থেকে সাধারণত এনে থাকেন?
9: বাটি কুমিল্লা থেকে এনেছি, আর যশোর থেকে হাতের কাজের থ্রি পিসগুলো এনেছি, ওয়ান পিসও এনেছি, আর বিছানার চাদরগুলো আমি ঢাকা থেকেই সংগ্রহ করি।
8: তাহলে রেহানা, এই যে বিছানার চাদরগুলো সংগ্রহ করছেন, এগুলো কি শুধু কারিগররা নিজেদের পছন্দেই তৈরি করে দিচ্ছেন, না সেখানে আপনারও কোনো পছন্দ বা নির্দেশনা থাকে?
9: কারিগররা ওদের নিজস্ব পছন্দেই তৈরি করে, আমি সেখান থেকে পছন্দ করে আনি, তবে আমার নিজস্ব ডিজাইন দিয়ে যদি করায় তাহলে একটা মোটামুটি এমন একটা অ্যামাউন্ট করাতে হবে সে যাতে করে এটা
8: কেমন
9: দশজন ধরে অন্তত একই ডিজাইনের করাতে হয়। নর্মালি আমি যদি কোনো ডিজাইন করাতে চাই তাকে সেলের জন্য, বিক্রির জন্য, তাহলে একসাথে অন্তত ১২টা করাতে হবে।
8: তো সেক্ষেত্রে আপনি একটা একটা অঙ্কের টাকা তাকে দিতে হয়?
9: হ্যাঁ, কাজ করানোর আগেই তাকে কিছু নির্দিষ্ট পরিমাণ কি মানে অন্তত হাফ টাকা তাকে দিতে হয়।
8: এরপর আপনার বাজারজাত করার প্রক্রিয়াটার সম্পর্কে জানবো, কিন্তু তার আগে জানতে চাইছি মেয়েদের যে পোশাকগুলো আপনি কুমিল্লা থেকে কিংবা যশোর থেকে আনছেন, সেটা সেই কারিগরদের থেকে কিভাবে সংগ্রহ করছেন সেগুলো?
9: সেগুলোকে ওদের কাছে আমার বলা থাকে, আমি যখন ফোনে যোগাযোগ থাকে বা ফেসবুকে মেসেঞ্জারে আমাকে ছবিগুলো পাঠায় দিলে আমি তখন দেখি, দেখে আমি আমি যদি প্লিজড হই যে আমি এই ড্রেসগুলো নিব, তখন আমি অর্ডার করে দিলে ওরা কুরিয়ারের মাধ্যমে আমার বাসার ঠিকানায় পাঠিয়ে দেয়। অথবা আমার হচ্ছে এক আপু আছে, ওনার বাড়ি যশোর, আমি ওনার মাধ্যমেও কিছু ড্রেস আনাই, উনি প্রায়ই যায়, যখন যায় উনি নিজেও সেল করে থ্রি পিস, ওনার মাধ্যমেও আমি কিছু ড্রেস
8: সরাসরি নিয়ে আসতে পারেন।
9: হ্যাঁ, সরাসরি নিয়ে আসতে পারেন।
8: এখন জানবো কারিগরেরা তৈরি করছে কিন্তু তারা বাজারজাত করতে পারছে না, আপনি কিংবা আপনার মতো যারা এই অনলাইনে বাজারজাতকরণের কাজটা করছেন, বাজারজাতকরণের পদ্ধতিটা কি?
9: আচ্ছা, আমি শুধু অনলাইনে করি না, আমি অফলাইনেও সেল করি, আমার আত্মীয় স্বজন, আশেপাশে পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা আছে আমার বাসা থেকে এসে কারো পছন্দ হলে নিয়ে যায়। আবার অনেকটা আমি অনলাইনে ভিত্তিক বলবো, কারণ আমি পেজে যখন জিনিসটা আমি প্রোডাক্টের ছবিটা দিচ্ছি, তখন আমার সাথে যারা ফেসবুক ফ্রেন্ড আছে, আমার রিলেটিভ আছে, তারা কিন্তু সবাই দেখতেছে আমার পেজে কোন জিনিসটা দিচ্ছি। তারপর যারা আমার সাথে ক্লোজ তারা বলতেছে যে তোমার বাসায় এসে দেখে নিয়ে যাব। হ্যাঁ, আমি তখন বলি যে আচ্ছা ঠিক আছে, বাসায় এসে তোমরা নিতে চাইলে নিতে পারো। তখন আমার আমার যারা রিলেটিভস বা আমার যারা কাছের লোক, তারা আমার বাসায় এসে নিয়ে গেল, আমার সাথে একটু গল্পও করে গেল।
8: রেহানা, এই যে আপনার পণ্যটা গ্রাহক আপনার পেজে দেখে পছন্দ করলেন, এটা ঢাকার মধ্যে হতে পারে, দেশের বিভিন্ন প্রান্তে হতে পারে, তো সেগুলো আপনি কিভাবে তাদের পৌঁছে দিচ্ছেন?
9: ঢাকার মধ্যে ডেলিভারি ম্যান আছে, টঙ্গী উত্তরা থেকে শুরু করে ঢাকার আশেপাশে, মানে ঢাকা এই এরিয়ার মধ্যে যতটুকু আছে আমরা সাধারণত ডেলিভারি ম্যান দিয়ে পণ্যগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ডেলিভারি ম্যানরা দূরত্ব অনুযায়ী টাকাটা ওরা নেয় আর কি,
10: পারিশ্রমিকটা নিয়ে,
9: পারিশ্রমিকটা ওরাও হচ্ছে দূরত্ব অনুযায়ী নেয়।
10: এর ফলাফলটা আপনি এখন কিভাবে অনুভব করছেন, কিংবা যারা আপনাকে সার্ভিস দিচ্ছে এই ডেলিভারি ম্যান কিংবা আপনার এই কুরিয়ার কোম্পানিগুলো, সেটা কিভাবে অনুভব করছেন?
9: আসলে আমি হচ্ছে সমাজ কল্যাণের স্টুডেন্ট, তো আমরা আসলে একা কখনো সমাজে বাঁচতেও পারবো না আর একা কোনো কাজও করতে পারবো না। একটা কাজ কিন্তু দশ জনের কাছ থেকে হয়ে আসে, আমরা একটা সার্কেলের মতো, সবারই কিন্তু এখানে আয় হচ্ছে, অনেকের আয়ের পথ সৃষ্টি হচ্ছে একটা কাজের মাধ্যমে।
10: সেটা যদি একটি পরিবারকে সচ্ছল করে, সমষ্টিগতভাবে যদি সমাজের অন্যান্য পরিবারগুলো সচ্ছল হয়,
9: তাহলে
10: কি মোটের উপর সেটা দেশের অর্থনৈতিক সচ্ছলতার প্রভাব
9: পড়বে? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি তো মনে করি যে প্রতিটা মেয়ের, প্রতিটা ঘরে সবার কিছু না কিছু করা উচিত, কারণ একজনের উপর যদি আমরা ঘরের তিনজন মানুষ, চারজন মানুষ এক একটা ফ্যামিলিতে ডিপেন্ড করি, অবশ্যই আমরা কেমন একটা ঘাটতির মধ্যে থাকব। আর যখন প্রতিটা মানুষ স্বনির্ভর হবে, অবশ্যই তো সেটা দেশই এগিয়ে যাবে।
10: আর আপনার কাছ থেকে এ ধারণাটাই পেলাম যে নিজেকে যদি স্বনির্ভর করে তোলা যায়, নিজের কল্যাণ যদি করা যায়, তাহলে পরিবারের কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, আর সেই কল্যাণ দেশকে প্রভাবিত করবে। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন।

0: প্রিয় শ্রোতা, শুনছিলেন স্বপ্নের আগামী পর্বে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন। আপনারা শুনছেন ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর। প্রিয় বন্ধুরা, এবারে রয়েছে আপনাদের পাঠানো চিঠিপত্র এবং ইমেইলের উত্তরদানের আয়োজন। বাঁধন ও ইবাঁধন পর্ব গ্রন্থনায় রয়েছেন জান্নাতুল ফিরদৌস তমা।
1: প্রিয় শ্রোতা, আমন্ত্রণ আজকের বাঁধন ও ই বাঁধন পর্বে। চলুন পড়ে নিই আপনাদের পাঠানো লেখাগুলো। আব্দুল ওহাব প্রধান, সম্রাট রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, কুকিবাজিত, বড়িয়াহাট, মোকামতলা, বগুড়া থেকে লিখেছেন। বর্তমান সময়ে বাংলাদেশে কিছু ব্যবসা বিলুপ্তির দিকে, যার মাঝে অন্যতম লেইস ফিতা বিক্রয়কারী। কিন্তু গত 12 জুলাই ম্যাগাজিন মহানগরের জীবন ও জীবিকা পর্বে একজন লেইস ফিতা বিক্রেতার সাক্ষাৎকার শুনতে পেয়ে আমার ছোটবেলার সেই সময়ের কথা মনে পড়ে গেল। আগের দিনে গ্রামাঞ্চলে প্রতিনিয়ত লেইস ফিতা বিক্রয়কারীর হাঁক ডাক শোনা যেত। ধন্যবাদ কর্তৃপক্ষকে চমৎকার একটা পর্ব প্রচার করার জন্য। এছাড়াও সেদিন ছিল বিশ্ব আশা দিবস। অনুষ্ঠানের শুরুতে এই দিবসের প্রতিপাদ্য নিয়ে কিছু কথা ভালো লেগেছে, আবারও তিনি ধন্যবাদ জানিয়েছেন।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু আব্দুল ওয়াহাব প্রধান, সম্রাটকে। সত্যি ছোটবেলার স্মৃতির ঝাঁপি খুললে যে কয়েকটি চেনা চরিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার মধ্যে লেইস ফিতাওয়ালা অন্যতম। গ্রামে বা শহরের গলিতে দুপুরের কড়া রোদে যখন চারিদিক নিঝুম হয়ে যেত, তখন হঠাৎই দূর থেকে ভেসে আসত সেই পরিচিত ডাক, চাইলে স্ফীতা আলতা চুরি। হ্যাঁ বন্ধুরা, আর সেই ডাক শোনা মাত্রই ঘরের ভেতরে এক অন্যরকম শোরগোল পড়ে যেত। মা, খালা, ফুপু আর বাড়ির মেয়েরা হাতের কাজ ফেলে ছুটে যেত দরজার কাছে। আর আগামীতে এই পর্বে আপনার কোনো পছন্দের শ্রমজীবী মানুষের জীবনের কথা শুনতে চাইলে নিশ্চয়ই আমাদেরকে জানাতে পারেন, আমরা সে অনুযায়ী প্রচারের চেষ্টা করব।
1: মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, বেলকুচি, হ্যালো ফ্রেন্ডস, বেতার শ্রোতা সংঘ, গাবগাছি, চন্দনগাতি, বেলকুচি, সিরাজগঞ্জ থেকে লিখেছেন। 14 জুলাই 2026 তারিখে ত্রিশে আষাঢ় মঙ্গলবার, সেদিন মহানগর অনুষ্ঠানের প্রিয় পর্বগুলো শুনলাম। আজকে ঢাকা, স্বপ্নের আগামী পর্বে মাকসুদা আক্তারের স্বাবলম্বী হওয়ার গল্প, নগর পরিক্রমা, ছাদ বাগান নিয়ে কিছু কথা, স্পট রিপোর্ট, রোকিয়া ইসলামী ইসলামের ছাদ বাগান নিয়ে তার অনুভূতিগুলো ভালো লাগলো। বাঁধনে চিঠিপত্রের উত্তর ভালো লাগলো। মহানগর অনুষ্ঠানের হাজার শ্রোতার ভালোবাসায় আরও এগিয়ে যাক অনেক দূর, এমনটাই বলেছেন।
0: অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের বন্ধু মোহাম্মদ ওয়াসির রহমান মিন্টুকে। আপনার এই অকৃত্রিম ভালোবাসা আর শুভকামনা আমাদের সার্থকতা। আপনাদের পাঠানো লেখাগুলোই আমাদের অনুষ্ঠান সাজানোয় বিশেষ অবদান রাখে। আশা করছি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগা কিংবা মন্দ লাগা যে কোনো বিষয় নিয়ে নিয়মিতভাবে আমাদেরকে লিখবেন, সাথে থাকবেন।
1: এটিএম আতাউর রহমান রঞ্জু, আলোকিত মানুষ, চেয়ে আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, সৈয়দপুর, পীরগাছা, রংপুর থেকে লিখেছেন। প্রিয় মহানগর বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের সকালের ম্যাগাজিন অনুষ্ঠান ভালো লাগার আর এক নাম। প্রিয় মুখ শিল্পী তানজিনা রুমার সাক্ষাৎকার ও শিল্পীর জীবন ভালো লেগেছে। স্বপ্নের আগামী পর্বে নারী উদ্যোক্তাদের সাক্ষাৎকার ভালো লেগেছে। আজকে ঢাকা ভালো লাগে। শুভেচ্ছা সবাইকে, ভালো থাকুন বাংলাদেশ। পানিবন্দী সারা দেশের মানুষ, অব্যবস্থাপনার ঢাকা, সুন্দর আগামীর প্রত্যাশা। ধন্যবাদ
0: ধন্যবাদ জানাচ্ছি বন্ধু এটিম আতাউর রহমান রঞ্জুকে। আপনার মতামত জেনে আমাদের ভালো লাগলো। তবে আপনার লেখার শেষ লাইনের সাথে দুটো কথা আমাকে যোগ করতেই হচ্ছে, যে বৃষ্টি ভালো লাগার, তবে অতিবৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা আমাদের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। তবে এই বিড়ম্বনার দায় কিন্তু অনেকখানি আমাদের উপর, কারণ কেননা আমরাই কিন্তু যে পানি নিষ্কাশন ব্যবস্থার বাধা হয়ে দাঁড়াই। আমরা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি, এতে কিন্তু ড্রেনেজ সিস্টেমের যে ব্যাঘাত হয়, বিঘ্ন ঘটে, সেটি কিন্তু আমাদের সৃষ্ট, এবং এ কারণেই জলাবদ্ধতা তৈরি হয়। এজন্য সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন থাকতে হবে পরিবেশ সুরক্ষায়। অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আবারও লিখবেন।
1: মেহেদী হাসান মামুন, আপন বেতার শ্রোতা সংঘ, জীবনপুর, চরিডাঙ্গা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে লিখেছেন। সবাই মিলে শুনি বেতার বাড়িতে বসে, আনন্দ জাগে মনে কত রঙ রসে। প্রিয় সুরিতগণ, লিপি শুরুতে রইল বর্ষায় ফুটে থাকা একগুচ্ছ কদম ফুলের শুভেচ্ছা, বোধ করি আপনারা বেশ কুশলেই আছেন। মহানগরে কুইজ চালু করার অনুরোধ রাখছি। নাট্যাভিনেতা শহীদুজ্জামান সেলিমের সাক্ষাৎকার শুনতে চাই, নিয়মিত সাথী আছে, এমনটাই বলেছেন।
0: মেহেদী হাসান মামুন, আমাদের বন্ধু, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনার প্রস্তাব ভেবে দেখা হবে, আবারও লিখবেন, ধন্যবাদ আপনাকে।
1: তাই ছিল আজকের বাঁধন ও ই বাঁধনের আয়োজন।
0: প্রিয় বন্ধুরা শুনছিলেন বাঁধন ও ই বাঁধন পর্ব। বন্ধুরা, দেশাত্মবোধক গান আমাদের কিন্তু প্রত্যেকেরই ভীষণ প্রিয়, আর এতে দেশের অপরূপ প্রকৃতি, ঐশ্বর্য, সংস্কৃতি, দেশের মাটি এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পায়। দেশের গান মানুষের মনে দেশপ্রেম, গর্ব এবং আত্মমর্যাদাবোধ জাগিয়ে তোলে। বন্ধুরা, এখন একটি দেশের গান শুনলে কেমন হয়? নিশ্চয়ই ভালো লাগবে। আর আপনাদের শোনাতে চাই শিল্পী শাহনাজ রহমতুল্লার কণ্ঠে একটি দেশের গান। গানের কথা সাজিয়েছেন গাজী মাজহারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: শুনছি আনাস রহমতুল্লাহর কণ্ঠে দেশের গান শুনলেন। প্রিয় শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি শুভযাত্রা পর্বে। জানিয়ে দিচ্ছি নদীপথে চলাচলকারী লঞ্চের সময়সূচির তথ্য। বন্ধুরা, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলে নির্দিষ্ট বিরতিতে লঞ্চ স্টিমার ছেড়ে যায়।
1: জানিয়ে দিচ্ছি সড়ক পথে চলাচলকারী দূরপাল্লার বাসের সময়সূচির তথ্য। বন্ধুরা, সড়ক পথে ঢাকার গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে নির্দিষ্ট বিরতিতে অর্থাৎ কিছু সময় পরপর দূরপাল্লার বাস ছেড়ে যায়।
0: প্রিয় শ্রোতা, যানবাহনে ওঠানামার সময় তাড়াহুড়ো করবেন না। ভ্রমণ পথে সফর সময় পরিচিত বা অপরিচিত কোন ব্যক্তির দেওয়া কিছু খাবেন না। সাবধানে পথ চলুন।
1: আপনার যাত্রা শুভ হোক। জানিয়ে দিব এবারে শেষের কথাগুলো, কারণ মহানগরের আয়োজন এই পর্যন্তই। আজকের মহানগর অনুষ্ঠানে গ্রন্থনায় ছিলেন খান্নাজম ইলাহি, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি শাহজাহান নীলা
0: এবং আমি খান্নাজম ইলাহি।
1: প্রকৌশল সহযোগিতায় ছিলেন এস এম আল জুবাইর,
0: প্রযোজনা সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম,
1: তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার,
0: এবং আজকের মহানগর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ইশরাত শারমিন।
2: ঢাকা মহানগর কেন্দ্রিক ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর আজকের মতো এখানেই শেষ হল। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি আহসান হাবিব বাপ্পি। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই হচ্ছে বড় শক্তি। জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে নিশ্চয়ই 31 দফার আলোকে কিংবা জুলাই সনদের আলোকে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। পরে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সরকার বিএনপির 31 দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, দেশের মানুষ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মুজাফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি গতকাল বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তিনি গতকাল রাজধানীতে বিমস্টেকের 3 দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারত সরকারকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্যের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতি কামনা করেন। অভিনন্দন বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং উভয় দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন থেকেই অধিকাংশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। খেলা খবর কাবাডি। রাজধানী পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে 5 ম্যাচ নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকেল 4টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে 2-1 বাংলাদেশ এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা

0: বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন নজরুল সংগীত, শিল্পী সাজিয়া সুলতানা পুতুল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শিল্পী বন্ধুরা, এবারে পল্লীগীতি শুনবেন শিল্পী শফি মণ্ডল। প্রথম গানটি রচয়িতা সৈয়দ শফিউল আজম, সুর করেছেন বাবু সরকার।

0: সফুই মণ্ডলের কণ্ঠে দুখানি পল্লীগীতি শুনলেন।
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শ্রোতাবন্ধুরা, এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন। গেয়েছেন তানজিনা পারভিন তমা। প্রথম গান, ভালোবেসে যদি সুখ নাহি তবে কেন মিছে ভালোবাসা।

রবীন্দ্রসঙ্গীত শুনছেন তানজিনা পারভিন তোমার কণ্ঠে। এবারে গান অনেক কথা বলেছিলাম কবে তোমার কানে কানে।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন তানজিনা পারভিন তমা।
1: এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা,

0: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
1: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারের উন্নয়নের মূল একক।
0: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
1: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
0: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
1: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার নতুন বাংলাদেশ।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনে এবারে শুনবেন আধুনিক গান। শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। গানের কথা সাজিয়েছেন মোকাদ্দেম বাবু, সুর করেছেন অশোক কুমার সরকার।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান শিল্পী মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না। এবারের গানটির কথা সাজিয়েছেন কাসেদুজ্জামান সেলিম, সুর করেছেন সুমন রেজা খান।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ খালেদ মাহমুদ মুন্না।
1: গাহিসাম্যের গান মানুষের যে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা, আর এই কথাই রেশ ধরেই এখন আমরা শোনাব নজরুলের গান। শিল্পী ছন্দা চক্রবর্তী।

0: প্রিয় বন্ধুরা, পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন ছন্দা চক্রবর্তী।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদে থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। প্রিয় শ্রোতা, এবারে শুনবেন ফ্যামিলি কার্ডের গান। মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে, শিল্পী সুরে এবং কথায় শুনুন গানটি।

0: শিল্পী মোহাম্মদ নাসিরউদ্দিন তালুকদারের কথায় ও সুরে শুনলেন ফ্যামিলি কার্ডের গান।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে, তাই আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি কাজী তামান্না। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আগে দেয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই হচ্ছে বড় শক্তি। জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপথ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে, নিশ্চয়ই ৩১ দফার আলোকে কিংবা জুলাই সনদের আলোকে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। পরে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনে শরিক রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, দেশের মানুষ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছ ও নির্ভুল উপায়ে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি গতকাল সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্বারোপ করেন। বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারাদেশে এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই হবে। তিনি গতকাল বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় এবং দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তিনি গতকাল রাজধানীতে বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারত সরকারকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির পথে এগিয়ে যাবে। অভিনন্দন বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং উভয় দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। অধিকাংশ প্রাণহানি ঘটেছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনে। খেলার খবর কাবাডি। রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে পাঁচ ম্যাচ নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকেল ৪টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ ২-১ এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, আয়োজন ডালিতে এখন যন্ত্রসঙ্গীত, লঘুসুরে গিটার বাজ।

0: লঘুসুরে গিটার শুনলেন, বাজালেন রুমান ইসলাম, বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মোহাম্মদ মামুনুল ইসলাম।

0: প্রিয় শ্রোতা, পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন মোহাম্মদ মামুনুল ইসলাম।
1: বন্যার সময় যা যা করণীয়। পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ গুড় স্যালাইন দিন। আধাশের পানিতে এক মুঠো গুড় ও এক চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি অথবা পানিশোধক বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন। পানি 10 মিনিট ফুটিয়ে নিলে অথবা এক কলসি পানিতে এক চা চামচ ফিটকিরি আধা ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। অজু, গোসল ও কুলি করতে কোনো অবস্থাতে বন্যার পানি ব্যবহার করবেন না। থালা বাসন ও কাপ পেয়ালা বন্যার পানিতে ধোবেন না। কষ্ট করে হলেও টিউবওয়েলের পানি ব্যবহার করুন। পাওয়া না গেলে পানি ফুটিয়ে ব্যবহার করুন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। বন্ধুশ্রোতা, আয়োজন ডালিতে এখন আধুনিক গান রয়েছে শিল্পী হুমায়রা বশির। প্রথম গানের গীতিকার মিজানুর রহমান মিথুন, সুরকার সুমন রেজা খান।

0: পরপর দুখানে আধুনিক গান শুনলেন হুমায়রা বশিরের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 190 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। এপালার অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা যারা, লালটু হুসাইন, তনয়া দাওয়ান, দিরেইন আক্তার ও ফরজানা ইয়াসমিন লুবনা। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, সিরাজুল আলম, তাওহিদ আফরোজ ও হাফিজ আক্তার এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ। বাংলাদেশ বেতার ঢাকা, প্রিয় শ্রোতা, এখন শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী অভিজিৎ সাহা।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন অভিজিৎ সাহা।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এবারে শুনবেন পল্লীগীতি, শিল্পী জাহানারা মুফিজ। গানটি কথা লিখেছেন এস এম ওয়াহিদুজ্জামান, সুর করেছেন মোহাম্মদ আব্দুল রাজ্জাক।

0: পরপর দুখানি পল্লীগীতি শুনলেন। শিল্পী ছিলেন জাহানারা মফিজ।
1: গাছ আমাদের পরম বন্ধু, বেশি করে গাছ লাগান, পরিবেশের ভারসাম্য রক্ষা করুন। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হওয়ার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন খাল খননের গান। সমবেত কণ্ঠে গানের কথা লিখেছেন এস এম নাসির উদ্দিন, সুর করেছেন সুমন রেজা খান।

0: সমবেত কণ্ঠে খাল খননের গান শুনলেন।
1: এদেশ আমার, আপনার, আমাদের সকলের। আসুন দেশকে ভালোবাসি, দেশের সেবায় আত্মনিয়োগ করি। মনে রাখবেন, আমার আপনার প্রত্যেকের নিজের যে ব্যক্তিগত কাজ এবং দায়িত্বটুকু রয়েছে, সেটুকু যদি যথাযথভাবে সততার সাথে, নিষ্ঠার সাথে যথাসময়ে সম্পন্ন করা হয়, এটি প্রকৃত দেশপ্রেম। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহানা পারভিন লিটা। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরও উন্নত এবং সহজপ্রাপ্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া খুব সহজে সবাই যেন চিকিৎসা পায় এবং গ্রামের মানুষকে যাতে চিকিৎসার জন্য অন্য কোথাও যেতে না হয় সেজন্য সরকারি হাসপাতালই হবে একমাত্র ভরসার স্থান। চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ দেন তারেক রহমান। প্রধানমন্ত্রী বলেন, কিডনি রোগীদের চিকিৎসা সংক্রান্ত দুর্ভোগ লাঘবে জেলা পর্যায়ে ১০ শয্যার ডায়ালিসিস সেন্টারগুলোকে ৫০ শয্যায় সম্প্রসারণ এবং আগামী ৩ বছরের মধ্যে পর্যায়ক্রমে সারাদেশে উপজেলা পর্যায়ে ডায়ালিসিস সেন্টার স্থাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলনে শরিক দলের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নৈশ ভোজের আগে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণই হচ্ছে বড় শক্তি। জনগণের সমর্থন বিএনপি সহ সকল যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আছে। তারেক রহমান বলেন, নিজেদের মধ্যে যদি কোনো বিভেদ না থাকে নিশ্চয়ই ৩১ দফার আলোকে কিংবা জুলাই সনদের আলোকে সকলে মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে। পরে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, সরকার বিএনপির ৩১ দফা সংস্কার কর্মসূচি এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী গণতান্ত্রিক আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর অবদানের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন, দেশের মানুষ তাদের অবদান চিরকাল স্মরণ রাখবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই হবে। তিনি গতকাল বিজিবির সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তিনি গতকাল রাজধানীতে বিমস্টেকের ৩ দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের একথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, ভারত সরকারকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির পথে এগিয়ে যাবে। অভিনন্দন বার্তায় তারেক রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক এবং বহুমাত্রিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কমনওয়েলথের নীতি এবং উভয় দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে এই অংশীদারিত্ব গড়ে উঠেছে। উল্লেখ্য, অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে গতকাল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। অধিকাংশ প্রাণহানি ঘটেছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনে। খেলার খবর, কাবাডি। রাজধানী পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে ৫ ম্যাচ নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলে মোকাবেলা করবে। বিকেল ৪টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ ২-১ এগিয়ে রয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবে আগামীকাল বেলা ১১টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পুলক অধিকারী। প্রথম গানের গীতিকার প্রজিত ঘোষ, সুর করেছেন সম খায়রুল ইসলাম।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন আধুনিক গান পুলক অধিকারীর কণ্ঠে। এবারে গানে গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন রিপন খান।

0: শ্রোতা, পরপর দুখানি আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন পুলক অধিকারী। গাছ লাগান, পরিবেশ বাঁচান, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মনীষা সরকার।

0: পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন মনীষা সরকার।
1: প্রতিটি সূর্যাস্ত আশা এবং সম্ভাবনায় ভরা একটি নতুন ভোরের প্রতিশ্রুতি নিয়ে আসে। বাঙালি সেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। অসত্যের কাছে কভু নত নাহি হবে শির ভোরে কাঁপে কা পুরুষ লড়ে যাই বীর। কবি কাজী নজরুল ইসলাম। নামাজ পড়ো রোজা রাখো কালমা পড়া ভাই, তোর আখেরের কাজ করেনে সময় যে আর নাই। কবি কাজী নজরুল ইসলাম।
2: প্রিয় বন্ধুরা, চলছে বর্ষাকাল। এই বর্ষা মানেই গাছ লাগানোর সবচেয়ে উত্তম সময়। অতএব আমরা যারা এই নগরে রয়েছি, অর্থাৎ শহরে রয়েছি, গ্রামে একখণ্ড জমি পড়ে আছে বা ভিটা পড়ে আছে, সেটা বছরের পর বছর পড়েই আছে, তো বর্ষায় একটু গ্রাম ঘুরে আসা যাক। সেই সাথে এই ভিটাটাতে আপনার পছন্দের কিছু বৃক্ষরোপণ করে আসতে পারেন, যা দিয়ে সবুজের সমারোহে যেমন দেশ ভরবে, তেমনি করে আপনারও কিন্তু আত্মতৃপ্তিতে ভুগবেন যখন গিয়ে দেখবেন যে আপনার পরিত্যক্ত একটি ভিটা এখন সবুজের সমারোহে ভরা।
1: একদম ঠিকই বলেছ। তাই আমাদেরকে কিন্তু সচেতন হতে হবে, বেশি করে গাছ লাগাতে হবে।
2: আরেকটা বিষয়, এই বর্ষায় আমরা যখন বর্ষামুখর উদযাপনে ব্যস্ত, সেই সময় কিন্তু মাথায় রাখতে হবে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যায়, অতএব সেই সতর্কতা নিয়ে চলতে হবে।
1: ডেঙ্গুর জন্য যেটি করতে হবে সেটি অবশ্যই আপনারা রাতে বা দিনে ঘুমানোর সময় মশারি ব্যবহার করবেন, এবং সেই সাথে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, ঘরের কোণে যেখানে পানি জমে থাকা জায়গাগুলো আছে সেগুলো পরিষ্কার রাখুন, পানি ফেলে দিন, এবং সচেতন থাকুন, নিরাপদ থাকুন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ, সুরকার বিশ্বজিৎ সরকার।

0: শুনলেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে।
1: নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝার এবং সৎ ও ন্যায়পরায়ণতা হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি, যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হই, সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি। নৈতিকতার মাধ্যমে আমরা কারো ক্ষতি করা থেকে এবং আনন্দ থেকে বিরত থাকি। বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

প্রিয় শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ সুন্দর আছেন, আর এমন প্রত্যাশা আমাদের সব সময়ের। তো এবারে আর কথা নাই, চলে যাই আপনাদের পাঠানো চিঠির কাছে। প্রথম চিঠি ইকবাল হোসেনের, কাজিকাটা কাটাবাড়িয়া মনোহরদি নরসিংদী থেকে লিখেছেন। শুভেচ্ছা জানিয়েছেন, কিছু সচেতনতার কথা বলেছেন। বলেছেন, যৌতুক দিয়ে বিবাহ দেব না, পরিবারে অশান্তি সৃষ্টি করব না। আর সবশেষে একটি গান শোনাতে চেয়েছেন মাহফুজ মুরাদ, ইসমাইল হোসেন ও জুবায়ের আল ফাহাদকে। অবশ্যই তাই বন্ধু, এ বিষয়ে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে। আর এই সচেতনতাটা শুরুতেই হতে হবে প্রতিটি পরিবার থেকে, অর্থাৎ প্রতিটি পরিবারের বাবা মাকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। চলুন এবারে গান শুনে আসি। শিল্পী আইনুন নাহার শিউলি ও ইকবাল হোসেন, কথা লিখেছেন শিকদার ইসাক আলী, সুর করেছেন আলী আফতাব লনি।

সিরাজুল ইসলাম সৈকত জিগাতলা গোবিন্দাসি ভুয়াপুর টাঙ্গাইলের বন্ধু। জীবন মানে একটা বিচিত্র রং, সেই রং দিয়ে নিজেকে সাজাতে হয়, আর এই রং হচ্ছে আমাদের প্রিয় কথাই কানে সঙ্গীতমালা। বাহ, কতটা চমৎকার করে লিখেছেন, ভীষণ ভালো লাগলো বন্ধু আপনার এই লেখাটি। এমনি করে আমাদের সাথে কিন্তু সবসময় থাকতে হবে, কি থাকবেন তো? আপনি আরো বলেছেন যে আপু প্রতিদিন তো আমাদের পছন্দের গান শোনান, আজ না হয় আপনাদের পছন্দের গানই শুনি। শোনাবেন কিন্তু, অপেক্ষায় রইলাম। অবশ্যই বন্ধু, চলুন শুনে আসি জনসংখ্যা বিষয়ক একটি গান। শিল্পী দিলারা পেঞ্জির ও মাসুদ করিম, কথা লিখেছেন মোহাম্মদ আব্দুস সালাম, সুর করেছেন এস এম আব্দুল আওয়াল।

খায়রুল কাউসার নোয়াবমিয়া সড়ক রেসকোর্স কুমিল্লার বন্ধু সালাম ও শুভেচ্ছা জানিয়েছেন। বলেছেন, আমি এই অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। এই অনুষ্ঠান থেকে বিভিন্ন ধরনের তথ্য নিয়মিত পাই, তাই অনুষ্ঠানটি শুনতে ভুল করি না। একটি গান শুনতেও শোনাতে চেয়েছেন খোরশেদ আলম, সিকদার ইসা কালী ও নুরুদ্দিন খানকে। ঠিক আছে, চলুন শুনে আসি গান। শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, কথা লিখেছেন সিকদার ইসা কালী, সুর করেছেন বাবু সরকার।

রামজান আলী রিপনের চিঠি। নলুয়াকান্তি আজিজাবাদ তারা সিরাজগঞ্জ থেকে লিখেছেন, আপনি বলেছেন, আমি চাই আমার চিঠি যেন প্রতি সপ্তাহে থাকে আমার প্রিয় অনুষ্ঠান কথায় গানে সঙ্গীতমালায়। কিন্তু কেন যে সময় মতো চিঠি পৌঁছায় না জানি না। একটি সপ্তাহ আমার চিঠি যদি অনুষ্ঠানে শুনতে না পারি তাহলে ভীষণ মন খারাপ হয়। এবং সবশেষে গান শোনাতে চেয়েছেন শিকদারি সাগালিকে। বন্ধু, এই যে আজ কিন্তু আপনার চিঠি পড়া হলো, তাই না? তাহলে নিশ্চয়ই ভালো লাগছে। এখন চলুন এবারে গান শুনে আসি। শিল্পী দুর্গা ঘোষ ও রাশেদ জামান, কথা লিখেছেন সালমা আক্তার, সুর করেছেন দীপক কুমার দে।

সিদ্ধার্থ কুমার বগাজান বনকোয়া ভালুকা ময়মনসিংহ থেকে লিখেছেন, বকুলের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন আপনার খুব প্রিয় অনুষ্ঠান হল কথা গানে সঙ্গীতমালা, নিয়মিত যুক্ত আছেন এবং শুনছেন। একটি গান শোনাতে চেয়েছেন নকুল কুমার বিশ্বাস, মিলন কুমার ও লাইভ মল্লিক বেতারকে। আপনি জনসংখ্যা, যৌতুক, বাল্যবিবাহ সম্পর্কে বেশ কিছু কথা বলেছেন, বলেছেন জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখতে, ছোট পরিবার গড়ে তুলতে, কারণ ছোট পরিবারের কোনো বিকল্প নেই। একদম ঠিক বলেছেন বন্ধু, আসুন এ ব্যাপারে আমরা সবাই মিলে সচেতন থাকি। শুনবো এবারে গান, শিল্পী ইউসুফ আহমেদ খান ও জয়না তাবাসুম বৃষ্টি, কথা লিখেছেন নুরুজ্জামান তুষার, সুর করেছেন পুনম মিত্র।

সুমা আক্তার কাজলের চিঠি, কালীপুর জলদির বাড়ি ভৈরব কিশোরগঞ্জের বন্ধু, বলেছেন, প্রাণপ্রিয় আপি, শুভেচ্ছা রইল। কথায় গানে সঙ্গীতমালা আমার প্রিয় অনুষ্ঠান, নিয়মিত শুনে থাকি। আমার একটা অনুরোধ, একটি গান শোনাতে যাই নাসিরুদ্দিন শরীফ ও আমির সোহেলকে। এছাড়া আপনি যৌতুক বিষয়েও বেশ কিছু কথা তুলে ধরেছেন। অবশ্যই বন্ধু, এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। এবারে চলুন গান শুনে আসি। শিল্পী বাবুল রেজা, কথা লিখেছেন আসমা বেগম, সুর করেছেন দীপক কুমার দে।

প্রিয় বন্ধুরা, সবশেষে আমাদের পছন্দের একটি গান থাকছে আপনাদের সবার জন্য। শিল্পী কোহিনুর আক্তার পিঙ্কি, কথা লিখেছেন সালমা আক্তার, সুর করেছেন লোকমান হাকিম।

শুনছিলাম গান, নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। সেই সাথে জানাও হলো অনেক কিছু। আমাদেরকে সচেতন থাকতে হবে, পুষ্টিকর খাবার বেশি করে খেতে হবে, স্বাস্থ্য ভালো রাখার চেষ্টা করতে হবে, ডেঙ্গু বিষয়েও সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির আশপাশ, কোথাও যেন পানি জমে থাকতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, আর অবশ্যই ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে। থাকুন সচেতন, তাহলেই থাকতে পারবেন নিরাপদ। আমাদের পরবর্তী অনুষ্ঠান এসে করি ছোট পরিবার প্রচারিত হবে আজ বিকেল 4:05।

0: আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি সুরাইয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরী।
2: স্বাস্থ্যই সুখের মূল অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সেতু হালদার। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্বক বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে একথা জানান। এ সময় মন্ত্রী আরও জানান, বাধ্যতামূলক মধ্যস্থতার প্রক্রিয়ার মাধ্যমে এক বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে জানিয়ে তিনি বলেন, মধ্যস্থতার প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের তৃণমূল পর্যায়ে থাকা সুপ্ত মেধা ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং বৈশ্বিক মঞ্চে তুলে আনতে শুরু হতে যাচ্ছে বিশেষ টিভি রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, প্রচলিত গান, নাচ কিংবা কমেডি ভিত্তিক রিয়েলিটি শো এর বাইরে গিয়ে সব ধরনের প্রতিভাকে একটি একক প্ল্যাটফর্মের সুযোগ দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রতিযোগিতায় ডিজিটাল রেজিস্ট্রেশন এবং ঘরে বসে অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে আবেদনের মাধ্যমে অডিশন প্রক্রিয়া শুরু হবে। ব্রিটেন্স গট ট্যালেন্ট এর মতো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই আয়োজনে বিশ্বমানের প্রিমিয়াম সেট ও লাইটিং ডিজাইন ব্যবহার করা হবে। আয়োজনের মূলে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিএসএ। এই বিষয়ে তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার সবসময় তরুণদের মেধার যথার্থ মূল্যায়ন এবং তাদের জন্য বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী। রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড়ে আগামী 6 মাসের মধ্যে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। ইতিমধ্যে 12টি পয়েন্টে এই ব্যবস্থা চালু রয়েছে। একই সঙ্গে যানজট কমাতে গত প্রায় এক বছরে নগরীর 75টি পয়েন্টে সড়ক ডাইভার্সন ও প্রকৌশলগত পরিবর্তন আনা হয়েছে। ভবিষ্যতে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস ভিত্তিক ট্রাফিক নজরদারি সহ প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা আরও আধুনিক করার পরিকল্পনা রয়েছে ডিএমপির। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন। যানজট নিরসনে শুধু ট্রাফিক পুলিশের উদ্যোগ যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা এবং সড়ক ব্যবহারকারী প্রত্যেক মানুষেরই দায়িত্ব রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এক অভিনন্দন বার্তায় আশা প্রকাশ করে বলেন, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রগতির পথে এগিয়ে যাবে। আফগানিস্তানের উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত 20 জন প্রাণ হারিয়েছে এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে। অধিকাংশ প্রাণহানি ঘটেছে নুরিস্তান প্রদেশের রাজধানী পারুনে। খেলার খবর কাবাডি। রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে 5 ম্যাচ নারী দ্বিপাক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকাল 4টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ 2-1 এগিয়ে রয়েছে। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিজয়ী দলকে বরণ করে নিতে বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসবের আবহ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় মাদ্রিদের সারসুয়েলা প্রাসাদে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। পরে রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবর্ধনা গ্রহণের পর ছাদখোলা বাসে রাজধানী জুড়ে চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেয় লুইস দে লা জুয়েত ফুয়েন্তের দল। মাদ্রিদের ঐতিহাসিক সিভেলেস স্কয়ারে লাখো মানুষের উপস্থিতিতে আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয় বিজয় উৎসবের মূল আয়োজন। এর আগে স্পেনের একমাত্র বিশ্বকাপ জয় ছিল 2010 সালে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্ধসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা। বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর এখনই সময়। আসুন আমরা সবাই সাহায্যের হাত বাড়াই।

শরণার্থীদের সহায়তার্থে শুকনো খাবার এবং জরুরি ওষুধপত্র নিয়ে এগিয়ে আসুন। আপনার অতি ক্ষুদ্র সাহায্য সহযোগিতাও দুর্গত বিপন্ন মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহায়তা একান্ত প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টাই পারে বন্যার্থীদের কষ্ট লাঘব করতে। আপনার যেটুকু সামর্থ্য আছে তা নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। আপনার ক্ষুদ্র প্রচেষ্টাই একজন বন্যাপীড়িতকে নতুন জীবন দিতে পারে।

0: পাহাড় বা ঢালু জায়গায় মাটি ও পাহাড় নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানবসৃষ্ট কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। তাই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষনিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। পাহাড়ের ঢালে অবৈধভাবে কিংবা অপরিকল্পিতভাবে ভারী স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকুন। মনে রাখবেন, ভূমিধস অনেক মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক সম্পদ নষ্ট হয়।
1: এখন থেকে বেলা 2:15 পর্যন্ত ঢাকা কোয়া মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স FM, 90 মেগাহার্স FM, 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

0: Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Bangladesh Beta Dhaka. অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স, এফএম 106 মেগাহার্স, এফএম 90 মেগাহার্সে এবং এফএম 102 মেগাহার্সে। বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনবেন বেলা 2:20। জনসংখ্যা, স্বাস্থ্য, পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান ঈশ্বরগড়ের ছোট পরিবার রয়েছে বিকেল 4:05। শিক্ষার্থীদের আসর শুনবেন বিকেল 5:10। বিকেল 5:30 লেটস স্পিক ইংলিশ। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল রয়েছে সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার রয়েছে সন্ধে 7:30। রাত 8:10 জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। ট্রান্সক্রিপশন সার্ভিস সরবরাহকৃত অনুষ্ঠান বন্ধন রয়েছে রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লোহরী শুনবেন রাত 10:30।
2: সবশেষে এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: প্রিয় শ্রোতা, নৈতিক গুণ হল মানুষের চরিত্রের সেই ইতিবাচক বৈশিষ্ট্য বা আচরণ যা ভালো মন্দের পার্থক্য বোঝায় এবং সৎ ও ন্যায়পরায়ণ হতে উদ্বুদ্ধ করে। সততা, সাহস, দয়া, ধৈর্য, ন্যায়পরায়ণতা নৈতিকতার মূল ভিত্তি যা ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে। আসুন আমরা সবাই নৈতিকতা অর্জনে সচেষ্ট হয়ে সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল করতে ভূমিকা রাখি।
1: বাংলাদেশ বেতার, ঢাকা। শুরু হচ্ছে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আজকের বিষয়, ইসলামের দৃষ্টিতে উত্তরাধিকার সম্পদ বণ্টন। সঞ্চালনে রয়েছেন ফারহান আহমদ।
2: সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় ও নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবন। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখান থেকে শুনছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের পর্বে আপনাদের সঙ্গে যথারীতি রয়েছি আমি, ফারহান আহমদ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, ইসলাম কেবল কিছু আনুষ্ঠানিক ইবাদতের নাম নয়, বরং ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। মানুষের জীবনের অন্যান্য সকল ক্ষেত্রের মতো সম্পদের বণ্টন এবং উত্তরাধিকারের ক্ষেত্রেও পবিত্র কোরআন দিয়েছে সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং ভারসাম্যপূর্ণ রূপরেখা। সমাজের অর্থনৈতিক ইনসাফ প্রতিষ্ঠা এবং আত্মীয় স্বজনের হক প্রতিষ্ঠা করার জন্য সম্পদের সুষম বণ্টন অত্যন্ত জরুরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পবিত্র কোরআনের এই সুনির্দিষ্ট বিধান অনেক ক্ষেত্রে লঙ্ঘন করা হয়, বিশেষ করে দুর্বল এবং নারীদের ক্ষেত্রে। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে সম্পদের বণ্টন এবং উত্তরাধিকার এই বিষয় নিয়ে। আপনাদের প্রশ্নের জবাব দানে আজ বিশেষজ্ঞ অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ও খতিব, শ্রদ্ধেয় মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া
2: বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারামকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
3: জি, আপনাকে ধন্যবাদ।
2: সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা জেনে নিতে চাই মহানবুল আলমিন আল্লাহ তালা পবিত্র কোরআনে উত্তরাধিকারের বণ্টন সম্পর্কে কি বলেছেন। সুরান নিসার 7 নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন, লিল রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কল্লা মিনহু আও কাসুর নাসীবাম মাফরুদ। অর্থাৎ পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অধিকার রয়েছে এবং পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীদেরও অধিকার রয়েছে, তা হোক অল্প তা হোক বেশি, এবং এই অংশ সুনির্ধারিত। তাছাড়া সূরা আন-নিসার 11 এবং 12 নম্বর আয়াতে পিতামাতা, সন্তান এবং স্বামী স্ত্রীর প্রত্যেকের উত্তরাধিকারের কি পরিমাণ অংশ রয়েছে সেটি মহানবুল আলামিন আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, এবং এই অংশকে হুদুদুল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার সীমানা হিসেবে অভিহিত করা হয়েছে। সূরা আন-নিসা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়ুতিআল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আযীম। অর্থাৎ এই আল্লাহ তাআলা এই অংশ উত্তরাধিকার, এই অংশ আল্লাহ তাআলার সীমানা, এবং যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তা সে চিরজীবন জান্নাতে থাকবে, এবং এটাই চূড়ান্ত সফলতা। তাছাড়া সূরা আন-নিসা 14 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার এবং আল্লাহর রাসূলের নাফরমানি করবে এবং আল্লাহ তাআলার এই সীমানাকে লঙ্ঘন করবে, তার সে চিরজীবন জাহান্নামে থাকবে, তাকে আগুনে পুড়তে হবে, এবং তার জন্য রয়েছে অপমানজনক, লাঞ্ছনাকর শাস্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা জানেন যে আমাদের একটি নম্বর রয়েছে, এবং এই নম্বরে আপনারা আমাদের আজকের যে বিষয়, ইসলামের দৃষ্টিতে সম্পদের বণ্টন এবং উত্তরাধিকার, এই নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন। আমি নম্বরটি বলছি 01553841500। আমি নম্বরটি আবারও বলছি 01553841500। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ থাকবে। আমরা আজকে ইনসাফ, সম্পদের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা নিয়ে কথা বলবো, কিন্তু ইনসাফ কিন্তু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। তাই আপনাদের ক্ষেত্রে, আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ, আপনাদের এক অথবা একাধিক প্রশ্ন থাকতেই পারে, সেই প্রশ্নগুলো আপনারা যদি, যখন আপনারা একবার প্রশ্ন করার সুযোগ পাবেন তখনই যদি আপনারা আমাদেরকে প্রশ্নগুলো করেন, তাহলে আমরা খুব আনন্দিত হতাম। যাতে করে আমাদের অন্যান্য শ্রোতারাও প্রশ্ন করার সুযোগ পায়। এই জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের প্রশ্নগুলো একবার ফোন করার মাধ্যমে প্রশ্নগুলো করবেন। এবং আমাদের আজকের দিবসে, যেহেতু আমরা প্রত্যেক দিন, যেহেতু আমরা প্রতি সপ্তাহে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, সেই জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় যে ইসলামের দৃষ্টিতে সম্পদের বণ্টন, এই বিষয় নিয়ে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। অনেক অনেক ধন্যবাদ। তো এখন আমরা চলে মূল আলোচনা শুরু আগে আমরা চলে যাচ্ছি প্রারম্ভিক আলোচনায়। মোহতারাম, যে আমাদের আজকের যে বিষয়, যে ইসলামের দৃষ্টিতে সম্পদের বণ্টন মুক্ত আদি, এই নিয়ে আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু আলোচনা করতে।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আপনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ের আপনি অবতারণা করেছেন। কারণ ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান, এবং সেই জীবন বিধানের একটি অংশ হলো উত্তরাধিকারের সম্পদ বণ্টন। এটাকে আরবিতে মিরাজ বলা হয়, এই মিরাজ বা উত্তরাধিকার সম্পদ বণ্টন। আপনি সূরা নিসার যে 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন, এর আগে আল্লাহ পাক 5 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুতুসফাহা আমওয়ালুকুম আল্লাতি জাআলাল্লাহু লাকুম কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন ধারণের জন্য যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ তোমরা অর্বাচীন বা নির্বোধদের হাতে তুলে দিও না। চমৎকার একটা কথা বলেছেন। অর্থাৎ জীবদ্দশাতে তুমি তোমার নাবালক সন্তান অথবা যারা এখনো বোঝে না তাদের হাতে তুমি দিয়ে নিঃস্ব হয়ে যাও না। দেখুন, আপনি এটা দেখবেন যে অনেক মা বাবা আছে, তারা সন্তানকে বেশি ভালোবাসছে যে, অথবা সন্তানের দাবি পূরণ করতে যে জীবদ্দশাতেই ছেলে মেয়েদেরকে লিখে দেয়। লিখে দেওয়ার পরে এই সন্তান, এই মা বাবার আশ্রয়স্থল হয়ে পড়ে বৃদ্ধাশ্রমে। এই সন্তানরাই তাকে কি করে পরবর্তীতে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। ওই যে অথচ আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন একেবারে। আপনি আয়াতগুলো উল্লেখ করেছেন, আল্লাহ পাক নিজে বন্টন করে দিয়েছেন কে কতটুকু পাবে। বাবা মারা গেলে, মা মারা গেলে সন্তান কে কতটুকু সম্পদ পাবে, এটা আল্লাহ পাক সবিস্তার বর্ণনা করে দিয়েছেন। সুতরাং সম্পদ লিখে দেওয়ার কোনো জরুরত নেই, কোনো দরকার নেই। বাবা মারা গেলে সন্তানেরা কে কতটুকু সম্পদ পাবে, এটা ইসলাম বর্ণনা করে দিয়েছে। সুতরাং আগে থেকে সম্পদ লিখে দেওয়া এটা ঠিক নয়। এজন্য আমরা, যেহেতু পরিবারের দায়িত্ব বাবার আছে, বাবা এরকম যদি কোনো সন্তান, এরপর আল্লাহ বলছেন যে আরযুকুহুম ফিহা ওয়াকসুহুম আকুলু লাহুম ক্বাওলাম মারুফা, তুমি এখান থেকে তাদেরকে খাওয়াও পড়াও, আর তারা যদি দাবি করে যে আমাদেরকে লিখে দাও, তাহলে তাদেরকে বুঝাও, ভালো ভালো কথা বলে বুঝাও যে বাবা, এই সম্পদ তো তোমাদের জন্যই আমি আমি সম্পদ গড়েছি, তোমরাই পাবে, আমার ইন্তেকালের পরে সম্পদ তোমরাই পাবে। সুতরাং আগের থেকে লিখে দেওয়ার কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বণ্টন করে দিয়েছেন, যেটা কথাটা বলাছিল হুদুদুল্লাহ, এটা আল্লাহর হদ, আল্লাহর সীমারেখা। আল্লাহ পাক সীমারেখার মধ্যে তোমাদেরকে বণ্টন করে দিয়েছেন, আমরা ইন্তেকালের পরে তোমরাই সম্পদ পেয়ে যাবে। সুতরাং আগের থেকে লিখে দেওয়া এটা ঠিক নয়, এবং এটার বহু কুফল আমরা দেখতেছি সমাজে। আগের থেকে সম্পদ যখনই লিখে দেওয়া হয়, পরবর্তীতে এই মা বাবার আশ্রয়স্থল অধিকাংশ ক্ষেত্রে কি হয়, বৃদ্ধাশ্রমে হয়। সুতরাং আমরা সম্পদ লিখে না দিয়ে বরং সম্পদ মা বাবার নামেই থাকবে, বাবার নামেই থাকবে, পরবর্তীতে বাবা মারা গেলে কে কতটুকু সম্পদ পাবে, এটা আল্লাহ পাক একেবারে ডিসাইড করে দিয়েছেন, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন বণ্টন করে দিয়েছেন। এটা হাদিস দ্বারাও না, কোরআন দ্বারা সাব্যস্ত। সুতরাং এটা চমৎকার একটি বিষয়। আল্লাহ পাক বলছেন যে লিল রিজালি নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন নিসাঈ নাসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু ওয়া কাসুর নাসীবাম মাফরুদা। যে পিতামাতা এবং আত্মীয়-স্বজনের পরিত্যক্ত সম্পদ পুরুষ যেমন পাবে, মহিলা ঠিক একইভাবে পাবে। সুতরাং এটাকে কোনোভাবেই ছোট করে দেখার কিছু নেই, সেটা বেশি হোক অথবা কম হোক তারা পাবে, এটা নির্ধারিত। এখন আমাদের দেশে যেটা হয়, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে যে বাবা মারা যাওয়ার পরে ভাই ভাই সম্পদ বণ্টন করে নিচ্ছে, বোনদেরকে মাহরুম করতেছে, বোনদেরকে দিচ্ছে না। অথচ হাদিস শরীফের ভাষ্য হলো, বুখারী শরীফের হাদিস, হাদিস শরীফের ভাষ্য হলো, কোন ব্যক্তি যদি ওয়ারিসকে ঠকায়, অর্থাৎ ওয়ারিস মানে যারা সম্পদ পাবে তাদের কাউকে যদি ঠকানো হয়, দেওয়া না হয়, তাহলে তার কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না, তার নামাজ রোজা হজ যাকাত কোন ইবাদত কবুল হবে না। সুতরাং আপনি আপনার বোনকে ঠকাচ্ছেন, তাকে দিচ্ছেন না সম্পদ বা বাবা বা তাকে আপনি ঠকাচ্ছেন, তাহলে আপনার ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি কতটুকু সম্পদ নিয়ে কবরে যাবেন একবার একটু চিন্তা করা দরকার। যে বাবার সন্তান, সেও তো আমার বোনও তো বাবার সম্পদ সন্তান, আমার ভাই, আমরা সবাই বাবার সন্তান। সুতরাং আমার যেমন অধিকার আছে বাবার সম্পদে, আমার বোনেরও অধিকার আছে। আমাদের দেশে এটা কেন যেন এরকম হয়, ভাই ভাই সম্পদ বন্টন করে নিচ্ছে, এখানে কোনো সমস্যা নাই, বোন যখনই নিতে আসে তখনই বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলতেছে, কেন তুমি সম্পদ নিতে আসবে, কেন নিতে আসবে না, কারণ বোন কি বাবার সন্তান নয়? তাহলে তারও তো সে রাইট আছে, তার সে অধিকার আছে, সুতরাং বোনকেও সম্পদ দিতে হবে। এটা বোন যদি নাও নিতে চায় তাকে ডেকে এনে দিতে হবে যে তোমার এটা অধিকার আছে, তুমি এটা নিয়ে নাও। হ্যাঁ, এরপরে যদি বোন বলে যে ঠিক আছে আমার সম্পদ দরকার নেই, তোমরা নিজেদের মধ্যে এটা বন্টন করে নাও, সেটা হলো ভিন্ন কথা। কিন্তু বোনকে তার সম্পদ ডেকে এনে ভাইদের উচিত হলো দিয়ে দাও। এবং আরেকটা বিষয় সেটা হলো, বাবা মারা যাওয়ার পরে যতদূর সম্ভব, যত দ্রুত সম্ভব এই সন্তান এই সম্পদ বন্টন করে দেওয়া, বেশি দেরি না করা। একজন ব্যক্তি মারা যাওয়ার পরে দায়িত্ব কি? একজন ব্যক্তি মারা যাওয়ার পরে তার সম্পদ থেকে তার কাফন দাফনের ব্যবস্থা করা। এরপরে যে সম্পদ থাকবে সে যদি কোনো ঋণ থাকে, ঋণ পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, এটা আগে দায়িত্ব। ঋণ পরিশোধ না করে সম্পদ বন্টন হবে না, ঋণ পরিশোধ করা। এরপরে যদি সে কোনো ওসিয়ত করে যায়, সে ওসিয়তকে পূর্ণ করা। সে যদি কোনো ওসিয়ত করে যে অমুক জায়গায় এটা দেবা, অমুক জায়গায়, তাহলে সে ওসিয়ত পূর্ণ করা। ওসিয়ত পূর্ণ করার পরে যে সম্পদ থাকবে এইটা ভাই বোন যারা থাকে, অর্থাৎ সন্তান যারা থাকবে তাদের মধ্যে বন্টন করা। স্ত্রী থাকলে স্ত্রীকে দিতে হবে, আর ভাই বোন যারা থাকে তাদেরকে এটা বন্টন করে দিতে হবে, ব্যাস। এটা বেশি দেরি করা যাবে না, কারণ দেরি যত করবেন তত মানুষ কি হবে, কেউ না কেউ মাজলুম হবে। এক ভাই অথবা দুই ভাই অথবা ভাইরা খাচ্ছে, বোনরা পাচ্ছে না, তাহলে বোনরা যে পাচ্ছে না তাহলে বোনরা মাজলুম হচ্ছে, তাদের অধিকার হরণ করা হচ্ছে। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব ভাইরা এটা কি করবে, বন্টন করে দিয়ে দেবে। এই জন্য বাবা ইন্তেকালের পরে যতদূর সম্ভব দ্রুত এই কাজগুলি করাটা আমাদের জন্য খুব জরুরি। আমরা যেন এইখানে ভুল না করি, দ্রুত আমরা এই কাজ করব। এবং এটা যদি কেউ করে তাহলে বারাকা আছে, এর মধ্যেই বারাকা আছে, এর মধ্যেই রহমত আছে, ভাই বোনের সম্পর্কও ঠিক থাকবে এবং তাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে। এবং আপনি যেটা বলেছেন, আল্লাহ পাক বলছেন যে এটা যদি তোমরা করো এটা আল্লাহর হুদুদ, হুদুদ মানে সীমারেখা, তোমরা যদি সীমারেখার মধ্যে থাকো, এই আল্লাহর যে বিধান এটা পালন করো, তাহলেই তোমরা জান্নাতে যেতে পারবে। আপনি দেখবেন অনেক অনেক আদেশ নিষেধ, অনেক বিষয় আল্লাহ পাক এভাবে বর্ণনা করার পরে বলছেন এটা হলো আল্লাহর হুদুদ, এই হুদুদের মধ্যে যদি তোমরা থাকো তাহলে তোমরা জান্নাতবাসী হবে। ঠিক এখানেও আল্লাহ পাক সে কথা বলেছেন, এটা হলো আল্লাহ হুদুদ, আল্লাহ পাক বন্টন করে দিয়েছেন লম্বা দুইটা আয়াতের মধ্যে, একেবারে কে কতটুকু পাবে, বাবা থাকলে কতটুকু পাবে, মা থাকলে কতটুকু পাবে, বাবা মা না থাকলে সন্তানেরা কতটুকু পাবে, ইত্যাদি ইত্যাদি একেবারে বিস্তারিত বন্টন করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ বলছেন এটা হলো আল্লাহর হুদুদ, তোমরা যদি এই হুদুদ মধ্যে থাকো, অর্থাৎ সীমারেখার মধ্যে থাকো, তাহলে তোমরা জান্নাত পাবে, আর সীমারেখার বাহিরে যত চলে যাও তোমাদের জন্য আছে জাহান্নাম। সুতরাং আমরা যেন সীমারেখার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী সম্পদকে বন্টন করতে পারি।
2: আমিন আমিন। জাযাকুমুল্লাহ খায়রান, মুহতারামকে খুব চমৎকার এবং সুন্দর করে আমাদেরকে বিষয়টি বুঝিয়ে বলার জন্য। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আমরা কথা না বাড়ি চলে যাচ্ছি ফোন ইনে। আমরা দেখতে পাচ্ছি অনেক শ্রোতা আমাদের জন্য ফোন নিয়ে অপেক্ষা করছেন, তো আমরা চলে যাচ্ছি সরাসরি ফোন ইনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়া আলাইকুম আসসালাম।
4: ভাই আপনারা ভালো আছেন? সবাই
2: জি। সম্মানিত শ্রোতা, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ।
4: আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুসাফেদার বড়ফুলা বাংলা থেকে বলছি।
2: জি,
4: আমরা মোহাম্মদ হাজী মোহাম্মদ মিন্টু শুনছি। আমি জানতে চাচ্ছি হুজুরের কাছে,
2: জি জি,
4: যে একজন পাঁচজন বলছেন
2: জি
4: আবার সবাই মারা গেছে,
2: সম্মানিত শ্রোতা আপনার প্রশ্নটি করার জন্য, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সাহেবের কাছে।
3: প্রশ্নটা আমি পুরোপুরি বুঝতে পারি।
2: প্রশ্নটা এমন ছিল যে পাঁচ ভাই এবং চার বোন, ভাইরা হচ্ছে বোনের সম্পত্তিটা তারা লিখে নিয়ে নিয়েছে, বোনদেরকে বঞ্চিত করা হয়েছে, তো এই ক্ষেত্রে বোনেরা এখন কি করবে?
3: এক্ষেত্রে বোনেরা আইনের আশ্রয় নিতে পারে।
2: জি,
3: এটা আমাদের দেশে যে আইন আছে, আইনে পারিবারিক যে আইন আছে এটা খুবই কার্যকরী, খুবই কার্যকরী। সুতরাং এটা যদি কোর্টে এই আইন আইনের আশ্রয় নিয়ে তারা যদি কেস করে, তাহলে ভাইরা অবশ্যই বোনদের সম্পদ লিখে দিতে বাধ্য হবে।
2: জি,
3: এটা পারিবারিক আইন, মুসলিম পারিবারিক আইন বলে একটা আইন আছে, সেই আইনের আশ্রয় নিয়ে বোনরা এই সম্পদ উদ্ধার করতে সক্ষম হবে। আমি পরামর্শ দিব যে, কারণ বোনদেরকে ঠকানো হয়েছে, এই জন্য বোনরা মুসলিম পারিবারিক আইনে কোর্টে কেস করে ভাইদের কাছ থেকে তার সম্পদ সে উদ্ধার করে নিতে পারবে, এই গ্যারান্টি আছে। সুতরাং পারিবারিক আইনে কেস করতে পারবে।
2: জি, জাজাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা চলে যাচ্ছি এখন আমাদের পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি সম্মানিত শ্রোতা, আপনি একটু যদি আপনি আপনার ফোন সেটটির কাছে এসে বলতেন, আমরা একটু সুস্পষ্টভাবে আপনার কথাটা শুনতে পারতাম। জি জি জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নটি করার জন্য, আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সাহেবের হুজুরের কাছে। ওনার প্রশ্নটা এমন ছিল যে জীবদ্দশায় বাবা হচ্ছে বড় ছেলেকে সম্পত্তি লিখে দিয়েছেন, তাহলে পরে বাবা মারা গেছেন, তো এই ক্ষেত্রে ছোট ছেলে এখন কি করবেন? সম্পত্তি বড় ছেলেকে লিখে দেওয়া হয়েছে,
3: এরকম যদি হয় তাহলে বড় ছেলের দায়িত্ব হবে ছোট ভাইকে তার অংশ বুঝিয়ে দেওয়া।
2: জি,
3: বাবা একটা ভুল করে গেছে, তার মানে ছোট ছেলেকে বঞ্চিত করা যাবে না, তাহলে বাবাও গুণাগার হবে, বড় ভাইও গুণাগার হবে। এই জন্য এই জন্য তো বলছি যে লিখে দেওয়াটা জরুরি না। হ্যাঁ, এরকম যদি হয় যে ছোট ছেলে আসলে এতটাই ডেসপেরেট এবং কুলাঙ্গার যে বাবার খবর অবর কখনো নিত না, বা বাবাকে কখনো সে সম্মান করত না, বাবার কথা মেনে নিত না, বা এরকম যদি হয় যে একেবারেই ছন্ন ছাড়া, সেক্ষেত্রে বাবা হয়তো বড় ভাই বাবাকে দেখাশোনা করছে, সব লালন পালন করছে, সেক্ষেত্রে বাবা কিছুটা মার্সি দিয়ে বাবা তাকে কিছুটা বেশি দেওয়ার অধিকার রাখে। তার মানে ছোট ছেলেকে একেবারেই বঞ্চিত করবে এমন ঠিক না, সেক্ষেত্রে বড় ভাই এখন ছোট ভাইকে বাবার যে অংশ সেখান থেকে, মানে তার যে অংশ আছে সেখান থেকে সে লিখে দিবে, এটাই হলো বড় ভাইয়ের দায়িত্ব।
2: জি, জাযাকুমুল্লাহ খায়রুল মোহতারামকে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
5: জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন?
2: জি, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ। জি জি,
5: সভাপতি প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতি ঈশ্বরদী পাবনা। আমার সঙ্গে আছে আমার শ্রদ্ধে হাফেজ বড় ভাই নুরুল আমিন সাহেব।
2: জি,
5: আমরা দুজনে অনুষ্ঠানে শুনছি। আমার দুইটা প্রশ্ন, একটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু বাবা মার বিরুদ্ধে কোন রকম অভিযোগ দেওয়ার কোন রকম সুযোগ নাই, এটা আমরা জানি, যেতে বাবা তো বাবাই মা তো মাই। এখন আমার এখানে একটা প্রশ্ন জানার ইচ্ছা যে অনেক সময় দেখা যায় যে একজন বাবার সন্তান চারটা সন্তানের মধ্যে দেখা যায় কি একটা সন্তান প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী সন্তানকে অনেক সময় দেখা যায় যে বাবা মা বা বাবা বিশেষ করে দেখা যায় কি যে আপনার বোনার অর্থ সম্পদে প্রতিবন্ধীকে না দিয়ে যে প্রতিবন্ধী কি হয় চলবে না চলবে দরকার নাই, ওই সুস্থ সন্তানদেরকে দিয়ে দিচ্ছে। তাহলে এই প্রতিবন্ধী সন্তানকে যেন আর বাবা দিল না,
2: যেহেতু
5: বাবার কিন্তু অভিযোগ দেওয়ার জায়গা না, তারপরও এখানে বাবার সম্মানিত শ্রোতা, অসংখ্য ধন্যবাদ আপনার দুটি প্রশ্ন করার জন্য, আপনার দুটি প্রশ্নের উত্তরের জন্য। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সাহেবের কাছে।
3: জি, প্রথম প্রশ্ন যেটা যে প্রতিবন্ধী যে সন্তানটা ছিল বাবার তো উচিত ছিল তাকে বেশি দেওয়া।
2: জি,
3: কারণ সে প্রতিবন্ধী, সে ইনকাম করতে পারবে না, তার ইনকাম সোর্স নাই। অন্য যে সন্তানগুলো আছে তারা তো ইনকাম করার সোর্স তাদের আছে, তারা যেহেতু প্রতিবন্ধী না, তা সুতরাং প্রতিবন্ধী ছেলেকে তো বেশি দেওয়া উচিত ছিল, কিন্তু বাবা কি করলো, প্রতিবন্ধী সন্তানকে আর একদম বঞ্চিত করলো, এটা তো তার উপরে জুলুম করা
2: হলো।
3: সুতরাং এটা কোনো অবস্থাতেই ঠিক হয় নাই, আর প্রতিবন্ধী সন্তানকে বঞ্চিত করার জন্য বাবাকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করুক, কিন্তু কেয়ামতের ময়দানে হয়তো তাকে জবাবদিহি করা লাগতে পারে, কারণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নাই। বরং বাবার উচিত ছিল প্রতিবন্ধী সন্তানকে বেশি দেওয়া। এখন বাবা যেহেতু চলে গিয়েছেন, বাবা যেহেতু ইন্তেকাল করছেন, বাবার অন্যান্য ভাইদের উচিত হবে যে প্রতিবন্ধী ভাইকে কিছু দেওয়া, অন্যান্য ভাইদের উচিত হবে বা প্রতিবন্ধী ভাইকে প্রত্যেকের অংশ থেকে প্রতিবন্ধী ভাইকে কিছু দেওয়া, তাকে দিয়ে তাকে স্বাবলম্বী করে ফেলা, এটা প্রতিবন্ধী ভাই মানে অন্যান্য ভাইদের উচিত হবে তাকে স্বাবলম্বী করা। দ্বিতীয় যে প্রশ্ন করেছেন এটাও একপাশে, আমাদের দেশে আসলে এই বিষয়গুলো হয় যে মেয়েকে বঞ্চিত করা, বোনকে বঞ্চিত করা হচ্ছে, এটা কোনোভাবেই আসলে কাম্য নয় এবং গ্রহণযোগ্য নয়, ইসলামে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় যে সন্তানকে ছেলেকে সব সম্পদ লিখে দিল আর মেয়েকে বঞ্চিত করলো। এই যে এই জন্য বলছি লিখে দেওয়া তো জরুরি, লিখে দেওয়া তো জায়েজ নাই, লিখে দিবে কেন? বাবা সন্তানকে কেন লিখে দেবে? লিখে দেওয়া তো ঠিক না, বাবা মারা গেলে আল্লাহ পাক তো বন্টন করে দিচ্ছেন, সেই অনুপাতে বন্টন হয়ে যাবে, এখানে লিখে দেবে কেন? লিখে দেওয়ার কোনো জরুরত নাই। আর বাবা যখন লিখেই দেবে তাহলে কিন্তু আর একটা মাসালা এখানে আছে যে বাবা যদি লিখে দেয় তাহলে কিন্তু সমান সমান দিতে হবে। এইটা এটা জানেন যে সন্তান যখন বাবা যদি মারা যায় তাহলে ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে, কিন্তু যদি বাবা লিখে দেয় তাহলে ছেলেকে যতটুকু দেবে মেয়েকেও ততটুকু দিতে হবে, সমানভাবে লিখে দিতে হবে। এখানে বাবা যদি মেয়েকে বঞ্চিত করে তাহলে বাবা অবশ্যই ঠিক কাজ করেন নাই, এটা বাবার জন্য উচিত হয় নাই, এটা মেয়েকে বঞ্চিত করা হয়েছে, এজন্য বাবাকে অবশ্যই আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। এভাবে সন্তানকে বঞ্চিত করা কোনোভাবেই ঠিক না। আমরা এই কাজগুলো না করি, বরং আল্লাহ পাক যেভাবে বন্টন করে দিয়েছেন, আল্লাহ পাক তো স্পষ্ট বন্টন করে দিয়েছেন, উনি ইন্তেকাল করলে আল্লাহ পাক যেভাবে বন্টন করে দিয়েছেন সন্তানদের মাঝে সেভাবে বন্টন হয়ে যাবে, সেটাই ভালো। আমরা এভাবে লিখে না দিই এটা, আর যেটা হয়েছে এটার জন্য বাবা আল্লাহর কাছে কি জবাব দিবেন এটা বাবাই ভালো জানেন।
2: এখানে একটা আমার জানার বিষয় হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাবা মারা যাওয়ার আগে লিখে দেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে ওই যে বলা হচ্ছে যে সব ছেলে পাবে হচ্ছে দুই ভাগ, মেয়ে পাবে হচ্ছে এক ভাগ, এইভাবে অনেকে লিখে দেন মারা যাবার আগে, যেহেতু এই সম্পত্তিটা মিরাসের এই বন্টনটা হচ্ছে যে মারা যাবার পরে যেহেতু কার্যকর হবে, তো সেক্ষেত্রে যেহেতু ছেলে বেশি পাচ্ছে তার জীবদ্দশা সে লিখে দিয়েছে, এক্ষেত্রে অনেক সময় কি মেয়ে হচ্ছে দাবিটা ছেড়ে দেয় অথবা মাফ করে দেয়, সেক্ষেত্রে কি হবে?
3: যদি মেয়ে মাফ করে দেয় তাহলে ভিন্ন কথা,
2: জি,
3: কিন্তু মেয়ে যদি মাফ না করে তাহলে তো দায়ী থেকে যাবে। আরেকটা বিষয় হলো যে এরকম যদি হয় যে বাবা মারা যাওয়ার পরে সম্পদ নিয়ে গন্ডগোল হতে পারে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে তাহলে বাবা এই কাজটা করতে পারে যে এন্তেকালের পরে যেভাবে মিরাজ বন্টন হবে সেভাবে বাবা বন্টন করেও দিয়ে দিতে পারেন। এটা একটা সুরাত আছে যে আমি এন্তেকালের পরে যেভাবে বন্টন করা হবে উনি জীবদ্দশাতে সেভাবে বন্টন করে উইল করে দিতে পারে, উইল করা এটা যে আমি মারা যাওয়ার পরে এভাবে সম্পদ বন্টন হবে, এটাও করে দিয়ে যেতে পারে। আর কিন্তু উনি যদি দান করতে চান বা উনি যদি লিখে দিতে চান তাহলে সমান সমান করে লিখে দিতে হবে।
2: সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতারের অত্যন্ত জনপ্রিয় নিয়মিত ফোন ইন অনুষ্ঠান ইসলাম ও জীবনে। আমাদের আজকের আলোচ্য বিষয় ইসলামের দৃষ্টিতে সম্পদের বন্টন এবং উত্তরাধিকার, এই বিষয়। এবং আপনাদের প্রশ্নের জবাবদানে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সাহেব। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানটি ফেসবুকের মাধ্যমে লাইভে সম্প্রচারিত হচ্ছে, আপনারা সেখানেও কমেন্ট করে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা এখন ফেসবুকের কমেন্ট থেকে একটি প্রশ্ন নিয়ে নিতে চাই। আমাদেরকে মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার সাহেব, উনি প্রশ্ন করেছেন, সম্পত্তি দ্রুত বন্টন না করলে মাইয়াত কি কবরের আজাব পাবেন?
3: দুনিয়াতে যারা আছে বিশেষ করে বড় ভাই যিনি থাকেন এই দায়িত্বটা তার উপরে চলে আসে, সন্তানের মধ্যে যিনি বড় তার উপর দায়িত্ব থাকে যে তিনি এটা বন্টন করে দেবেন, কারণ তিনি যেহেতু বাবার অবর্তমানে তিনি বড়, সুতরাং এটা তিনি দায়িত্বটা তার উপর আসবে। এবং তিনি যদি ইচ্ছাকৃতভাবে দেরি করেন, এমনি বিভিন্ন প্রেক্ষাপট থাকে দেরি হয়ে যাচ্ছে সেটা হলো ভিন্ন কথা, কিন্তু তিনি যদি ইচ্ছাকৃতভাবে দেরি করেন তাহলে এই দায়িত্বটা তার উপরে চলে আসবে। এই জন্য ইচ্ছাকৃতভাবে দেরি করা ঠিক না। আমি যেমন আমি জানি যে কিছু কিছু জায়গায়, এই যে গত পরশুদিনও আলাপ হচ্ছিল, উনি ইচ্ছাকৃতভাবে, বাবা মারা গেছে আরো 16 বছর আগে, ইচ্ছাকৃতভাবে উনি সম্পদগুলো বন্টন করতেছে না, উনি নিজে খাচ্ছে, বোনদেরকে বঞ্চিত করতেছে, বোনদেরকে দিচ্ছেই না বঞ্চিত করতেছে, তাহলে এটা একটা জুলুম, বোনদের উপরে জুলুম করা হচ্ছে। সুতরাং এইখানে উনি আবার চেয়ারম্যান, এলাকার চেয়ারম্যান, তো তার একটা দাপট আছে, এই দাপটের কারণে সে বোনদেরকে মাহরুম করতেছে, ভাইদেরকে ঠিকই দিছে কিন্তু বোনদেরকে দিচ্ছে না, তো এটা একটা জুলুম হচ্ছে। সুতরাং এইভাবে জুলুম করাটা, এর জন্য অবশ্যই ছেদাই থাকবে।
2: জি, জাযাকুমুল্লাহ খায়রান মোহতারামকে। আমরা দেখতে পাচ্ছি জুবায়ের আল ফাহাদ, উনি আছেন আমাদের আমাদের সাথে ধামাইল থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন এটিএম ফুয়াদ সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন ফারুক আহমেদ, আশিকুল ইসলাম নয়ন। আমাদের সাথে অসংখ্য শ্রোতা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনারা আমাদের আজকের বিষয়ে আপনাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবেন, আমাদের বিশেষজ্ঞ অতিথি আপনাদের প্রশ্নের উত্তর দিবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী ফোন ইন প্রশ্নের উত্তর। সম্মানিত শ্রোতা, আপনার সম্মানিত শ্রোতা আপনার প্রশ্নটি যদি আরেকবার একটু করতেন।
6: আমি বলতে চাই যে ধরেন আমার আমার একটা মেয়ে আছে আর আমার আরো দুটো ভাই আছে।
2: জি,
6: তো এক ভাইয়ের আছে এক ছেলে
2: জি,
6: আর মেয়ের দুই ভাইয়ের আছে দুই ছেলে
2: জি।
6: সেক্ষেত্রে তখন আমার তো একটা মেয়ে আছে, তো মেয়ে সম্পদের সাথে আমার ভাতি যারা পাওয়ার কথা
3: শ্রোতা, আপনার আপনি ইন্তেকালের পরে আপনার সম্পদ, এই যে সম্পদ, এটা যেহেতু আপনার আর কোন ছেলে নেই, শুধু মেয়ে আছে, এই জন্য মেয়েটা আপনার মেয়েটা আপনার সম্পদের অর্ধেক পাবে,
2: অর্ধেক পাবে,
3: অর্ধেক। বাকি অর্ধেক আপনার যে মানে মেয়ের যে চাচাতো ভাইরা আছে, আপনার ভাইয়ের যে সন্তানেরা আছে, বাকি অর্ধেক তাদের মাঝে বন্টন হয়ে যাবে, তারা পাবে। আপনার যদি একাধিক কন্যা সন্তান থাকতো, অর্থাৎ দুইজন কন্যা সন্তান বা তিনজন কন্যা সন্তান থাকতো, তাহলে আপনার সম্পদের তিন ভাগের দুই ভাগ তারা পাইতো, আর এক ভাগ আপনার ভাতি যারা পাইতো। যেহেতু আপনার যদি একটা ছেলে একটা মেয়ে থাকতো, তাহলে সম্পূর্ণ সম্পদ আপনার ছেলে মেয়েরা পেয়ে যেত, ছেলে পাইতো দুই ভাগের মানে তিন ভাগের দুই ভাগ, আর মেয়ে পাইতো এক ভাগ। যেহেতু আপনার ছেলে নাই, সেহেতু আপনার সম্পদ এখন এখন যে অবস্থায় আছে, আপনার সম্পদের অর্ধেক পাবে আপনার মেয়ে, বাকি অর্ধেক আপনার ভাতিজারাদের মধ্যে ভাগ করে দিতে হবে। আর ভাতিজারা দুইজন তিনজন যা আছে, স্থানীয় যিনি আলেম আছেন বা ইয়ে আছেন, ওনারা বন্টন করে দিবেন কে কতটুকু পাবে, সমস্যা নেই। এটা
2: জাযাকুমুল্লাহ খায়রান মোহতারামকে। আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন। আমরা এখন আরেকটি প্রশ্ন নিয়ে নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
7: ওয়া আলাইকুম আসসালাম। আমি আবুল কাসেম বলছি।
2: জি,
7: আমি কষ্ট করে লাইন পেয়েছিলাম।
2: জি,
7: আমার দুটো প্রশ্ন।
2: জি,
7: প্রথম প্রশ্ন হচ্ছে যে কোন কারণে বাবা মা বেঁচে থাকতেই যদি সন্তান মারা যায়,
2: জি জি,
7: সেক্ষেত্রে সম্পদের বণ্টনের বিধান কি? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আখিরাত সংক্রান্ত যে কবরের তিনটি প্রশ্ন উত্তর দিতে পারিয়ে জান্নাতের সাথে কানেকশন দিয়ে দেওয়া হয়, এটা কতটুকু হাদিস সম্মত?
2: জি, অসংখ্য ধন্যবাদ আপনার দুটি প্রশ্নের জন্য। আপনার প্রশ্নের জন্য আমি উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি সাহেব হুজুরের কাছে।
3: জি, বাবা মা জীবিত অবস্থায় যদি সন্তান মারা যায়, তাহলে ওই সন্তান তো আসলে বাবা মার সম্পদের মালিক হবে না।
2: জি,
3: কারণ সম্পদের মূল মালিক তখনও বাবা,
2: জি,
3: বাবা অথবা মা। কিন্তু যেহেতু সন্তান নাই, সেহেতু এই সন্তান আর এই সম্পদের মালিক হবে না। মালিকানা তো তখনও সাবেত হয় নাই, মানে প্রতিষ্ঠিত হয় নাই, মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার আগেই সে দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য সে আর সন্তান ওই সন্তান আর সম্পদ পাবে না। এখন প্রশ্ন আসে যে ওই সন্তানের যদি কোনো সন্তান থেকে থাকে, তাহলে দাদা দাদি কি করবে? এটা একটা প্রশ্ন আসে যে ওই সন্তানের যদি কোনো সন্তান থাকে, এইখানে দাদা দাদির জন্য একটা বড় পরীক্ষা আছে যে সেই দাদা দাদি ওই নাতি নাতনিদের জন্য কি করতেছে।
2: জি,
3: আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা পরীক্ষা রেখে দিয়েছেন দাদা দাদির জন্য, যে তুমি তোমার এই নাতি নাতনি এতিম নাতি নাতনির জন্য তুমি কতটুকু স্যাক্রিফাইস করতেছো। এখানে দাদা দাদির জন্য বড় রকম একটা স্যাক্রিফাইসের জায়গা আছে। এইখানে দাদা দাদি ওই সন্তান যতটুকু পাইতো তার চেয়েও বেশি দেওয়ার অধিকার রাখে।
2: জি,
3: সন্তান যতটুকু ভাগে পেত তার চেয়েও বেশি দেওয়ার অধিকার দাদা দাদির রয়ে গেছে। সুতরাং মানবীয় দৃষ্টিকোণ থেকে দাদা দাদি অবশ্যই এই নাতিদেরকে অবশ্যই বড় রকম একটা হিচ্ছাত অবশ্যই তাদেরকে দিবেন। এটা ইসলাম সেই ব্যবস্থা করে রেখেছে। যেহেতু বাবা নাই, তার বাবা চলে গেছে, বাবা চলে যাওয়াতে তারা এতিম হয়ে গেছে, দাদা দাদি তাদেরকে বড় রকম একটা অসম্পদের একটা অংশ তাদেরকে দিবেন, এটা দাদাদের উপরে একটা দায়িত্ব হয়ে যায়, এটা আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় যে প্রশ্ন তিনি করেছেন সেটা হলো কবরের যে সওয়াল জবাব, হ্যাঁ কবরের সওয়াল জবাব হওয়ার পরে যদি কেউ জবাব দিতে পারে, এটা আমরা জানি যে তার আত্মাটা আত্মার জগৎ, এটা হলো পরবর্তী যে জগৎটা এটাকে আত্মার জগৎ করে, এটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ভালো মানুষ যারা তাদের আত্মাটা ইল্লিনে যায়, ইল্লিন মানে যেখানে জান্নাতিদের জান্নাতি পরিবেশ থাকবে, সেখানে কোনো আজাব হবে না, জান্নাতি পরিবেশ থাকবে। আর সিজ্জিন যেটা, সেখানে খারাপ মানুষ যারা তাদের আত্মাটা সেখানে যাবে, সেখানে আজাব আত্মার উপরে তাদের আজাব হবে। সুতরাং যারা সওয়াল জবাব দিতে পারবে, মূলত বলা হয়েছে মাতা ফাকাদ কামা কিয়ামা, যে ব্যক্তি মারা গেল এখান থেকে কিয়ামত কায়েম হয়ে গেল তার। কিয়ামত হলো দুইটা, একটা হলো মারা যাওয়ার সাথে সাথে কিয়ামত শুরু হয়, আর একটা হলো বড় হাসর, যেটা হাসর সবাইকে একত্রিত করা হবে। সুতরাং এই যে যেটা বলা হয়েছে মাতা ফাকাদ কামা কিয়ামা, মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। তো কিয়ামত, এই কিয়ামত হলো সে বুঝতে পারে যে সে আসলে জান্নাতি নাকি জাহান্নামে। যদি কবরের মধ্যে তার সওয়াল জবাব সহজ হয়ে যায় এবং সে পার পেয়ে যায়, তাহলে বুঝতে হবে যে এই লোকটা জান্নাতি, এবং জান্নাতের সাথে অর্থাৎ তার আত্মার জগতে জান্নাতের সাথে তার একটা সম্পর্ক হয়ে যায়, তাকে ইল্লিনে রাখা হয় তার আত্মাটা। আর যদি জবাব দিতে না পারে, তাহলে কবর আজাব যেটা সেটা আছে, এবং তার আত্মার উপরে এই যে সিজ্জিনে থাকবে, জাহান্নামের আজাব সে ভোগ করতে থাকে, এবং পরবর্তীতে সেই আসলে হাসরের ময়দানে যেটা বড় কিয়ামত, সে কিয়ামতে বিচার হবে এবং তাকে জাহান্নামে যেতে হবে। এটাই হলো হাদিসের ভাষ্য এবং এটাই হলো ইসলামী শরীয়তের বিধান।
2: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে, আশা করি সম্মানিত শ্রোতা আপনি আপনার প্রশ্নের যথাযথ উত্তরটি পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি ভুরুঙ্গ মানিক কুড়িগ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আব্দুল কুদ্দুস সাহেব, এবং কক্সবাজার থেকে আমাদের সঙ্গে রয়েছেন আশিকুল ইসলাম নাইম সাহেব। আপনারা সালাম দিয়েছেন, আপনাদের দুজনকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা আমাদের আরেকটি প্রশ্ন নিয়ে নিতে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলেই ভালো আছি। জি জি,
8: বড় শব্দ হয়ে দেখছি যে মা বাবা সমুদ্র বেশি দেবে, হ্যাঁ, কিন্তু আর আবার একটা দেখে শুধু দিয়ে যে শুধু
2: আমরা প্রশ্নটি স্পষ্ট করে বুঝতে পারিনি।
8: জি
2: জি জি জি,
8: অনেক ক্ষেত্রে বড় শব্দের সম্পর্কটা বেশি দেয়, জন্য
2: আপনার প্রশ্নটি করার জন্য, আপনার প্রশ্নের উত্তরের জন্য আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত অতিথি মোহতারাম হজরতের কাছে। যে ওনার প্রশ্নটা ছিল যে অনেক সময় দেখা যায় যে বড় সন্তান হচ্ছে কাজ করছে বেশি, সেক্ষেত্রে বড় সন্তানকে বেশি দেওয়া হয়, আবার অনেক সময় দেখা যায় যে ছোট সন্তানকে আদর যত্ন বেশি করে, সেই হিসাবে ছোট সন্তানকে বেশি দেওয়া হয়। তো ওনার প্রশ্নটা ছিল যে এমন কোন কি আছে যে সেখানে দু সন্তানই সমান অধিকার ভাবে সমান সম্পদ পাবে?
3: একটা বিষয় হলো কি, আমি আপনাকে বলি যে বড় সন্তান মনে করেন ঢাকাতে থাকে, চাকরি বাকরি করে, আর ছোট সন্তান গ্রামে থাকে, মা বাবাকে নিয়ে থাকতেছে, দেখাশোনা করতেছে, মা বাবার পরিচর্যা করতেছে, এরকম হয় না?
2: জি জি জি,
3: এরকম হয়। তো সেক্ষেত্রে যদি বাবা ছোট সন্তানকে কিছু সম্পদ একটু বেশি দেয়, এটা জায়েজ আছে?
2: জি,
3: এটা জায়েজ আছে, যে বাবা যেহেতু সে বাবার খেদমত করতেছে, বাবার দেখাশোনা করতেছে, সেক্ষেত্রে যদি বাবা তার উপর প্লিজড হয়ে কিছু উনিশ বিশ, এখানে কিন্তু একদম বড় সন্তানকে মাহরুম করে সব বাবা ছোট সন্তানকে দিয়ে দিবে, এটা জায়েজ। কিছু সম্পদ তাকে বেশি দিল এবং এটা বড় সন্তানকে বললো যে দেখো আমার তোমার ছোট ভাই আমাকে এরকম ইয়ে করতেছে, সেই হিসাবে আমি তাকে কিছু ইয়ে বেশি দিচ্ছি, এটা জায়েজ আছে। ঠিক একইভাবে বড় সন্তান বাবাকে হয়তো দেখাশোনা করতেছে, লালন পালন করতেছে, ছোট জন দেখতেছে না, সেক্ষেত্রে বড় জনকে কিছু এইরকম কিছু উনিশ বিশ করা, এটা হয়তো বাবার দায়ী মানে বাবার অধিকার আছে, অধিকার আছে, অধিকার আছে বাবা, এটা জায়েজ আছে। কিন্তু একজনকে একদম মাহরুম করে আর একজনকে সব দিয়ে দিবে, এক্ষেত্রে এটা জায়েজ নাই, এটা করা ঠিক হবে না।
2: জি, জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে। মুহতারাম, আমার মনে হয় যে একটা বিষয় আমাদের অনেকের মধ্যেই দ্বিধা আছে অথবা অনেকে এটা নিয়ে বারবার প্রশ্ন করে থাকেন, যে অনেকে এই প্রশ্নটা না বুঝার কারণে সেটা যদি আপনি একটু স্পষ্ট করে দিতেন। বলা হয় যে যেহেতু ইসলামে বাবা মার পরিত্যক্ত সম্পত্তির উপর ছেলেকে দুই ভাগ এবং মেয়েকে এক ভাগ দেওয়া হয়েছে, এক্ষেত্রে অনেকে বলেন যে ইসলাম নারীদের ক্ষেত্রে আসলে নারীদেরকে বঞ্চিত করতেছে, এই বিষয়টা যদি আমাদেরকে
3: একটু চমৎকার কথা বলেছেন। এটা তো চমৎকার একটা কথা। আমি যদি বলি দেখুন, জাহেলি যুগে তো নারীদের আসলে কোনো অধিকার ছিল না,
2: জি
3: এক কোনো অধিকার ছিল না, বাবার সম্পদে স্বামীর সম্পদে কারোর সম্পদে জাহিলি যুগে নারীদের কোনো অধিকার ছিল না। ইসলাম এখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করেছে। এখন আসেন, ইসলাম বাবার সম্পদে মেয়েদেরকে অর্ধেক কেন দিল? আচ্ছা, ছেলেকে দ্বিগুণ দিল, ছেলেকে দ্বিগুণ
2: দ্বিগুণ দিল।
3: আচ্ছা, যেই মেয়েটাকে ছেলেকে দ্বিগুণ দিল, কেন দিল? কারণ ওই ছেলেটা আরেকটা মেয়েকে বিবাহ করে আনতেছে, আনার পর আনার সময় কিন্তু এই ছেলেটা মেয়েটাকে মোহরানা দিচ্ছে, ১০ লাখ ১২ লাখ টাকা মোহরানা দিচ্ছে। এই মোহরানার টাকাটা সম্পূর্ণটা মেয়ের অধিকার, এ কিন্তু মেয়ের বাবারও না, এই টাকাটা মেয়েকে দিতে হচ্ছে। তাহলে এই মেয়েটা ১০ লাখ টাকা ১২ লাখ টাকা ১৫ লাখ টাকা ২০ লাখ টাকা কিন্তু স্বামীর কাছ থেকে পাচ্ছে, পাচ্ছে না? এটা মেয়ের সম্পদ, মেয়ে ইচ্ছা করলে এখানে ব্যবসা করতে পারে, মেয়ে ইচ্ছা করলে এখানে যা কিছু করুক,
2: তার ব্যক্তিগত অধিকার
3: অধিকার আছে, এটাকে সে বৃদ্ধি করতে পারে, ব্যবসা বাণিজ্য করে এটাকে বৃদ্ধি করতে পারে, অধিকার তার আছে। আচ্ছা, এরপরে মেয়ের বাড়ি থেকে যত আত্মীয় স্বজন আসবে তাদের আদর যত্ন করা, তাদের ভরণ পোষণ দেওয়া, মেয়ের ভরণ পোষণ দেওয়া, সব কিন্তু স্বামীর দায়িত্ব। মেয়ের কিন্তু খরচের কোনো খাত নাই, কোনো খাত নাই। আবার মেয়ে স্বামী মারা গেলে সেখান থেকে সম্পদ পাবে, বাবা মারা গেলে সেখান থেকে সম্পদ পাবে। তাহলে মেয়ে তো শুধু পাওয়ার পাওয়ার বিভিন্ন জায়গা আছে,
2: মেয়ে তো নিজের সন্তান থেকেও পাবে,
3: সন্তান থেকেও পাবে। তাহলে খরচের তার কোনো খাত নাই, পাওয়ার অনেক খাত আছে। তাহলে মেয়েকে ঠকানো হলো নাকি জিতানো হলো? তার তো খরচের কোনোই খাত নাই, অথচ ছেলের কিন্তু সমস্ত খরচের খাত, যে সে সারা জীবন একটা স্ত্রী পরিবার পরিজন সন্তান সন্ততি সবার পিছনে সে খরচ করতেছে, স্ত্রীর বাড়ি থেকে যে আত্মীয় স্বজন আসতেছে তাদের পিছনে খরচ করতেছে, নিজের পরিবার পরিজনের পিছনে খরচ করতেছে, নিজের আত্মীয় স্বজন যারা আসতেছে তাদের পিছনে খরচ করতেছে। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, নারী পুরুষ সব আল্লাহর সৃষ্টি, আল্লাহ কি কারোর উপরে জুলুম করবেন? করবেন না, বরং আল্লাহ যে বন্টন করে দিয়েছেন এটাই হলো সঠিক বন্টন। বরং আমি তো বলি মেয়েদেরকে আল্লাহ জিতিয়ে দিয়েছেন।
2: যেহেতু একটা মেয়ে যখন সে হচ্ছে সন্তান হিসেবে থাকতে তখন তার দায়িত্ব তার পিতার, এবং যখন স্ত্রী হিসেবে আছে তখন তার দায়িত্ব তার স্বামীর, যখন সে মা হিসেবে আছে তখন তার দায়িত্ব তার
3: সন্তানের উপর,
2: মানে তার কোন দায়িত্ব সব দায়িত্ব আল্লাহ তাআলা
3: পুরুষের উপর
2: দিয়েছেন। আল্লাহু
3: আকবার। আপনি আরেকটা কথা আজকে আমি বলবো, চমৎকার কথা বলছেন। যখন জান্নাতে আদম এবং হাওয়া আলাইহিসসালামের বিয়ে হয়,
2: জি,
3: তো উকিল দরকার হয় না?
2: জি জি,
3: আদম আলাইহিসসালামের উকিল হয়েছে জিবরাইল আলাইহিসসালাম, আর হাওয়া আলাইহিসসালামের উকিল হয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে।
2: আল্লাহু আকবার। আল্লাহ,
3: তাহলে আল্লাহ পাক নিজে হাওয়া আলাইহিসসালামের উকিল হয়েছেন, আর জিবরাইল আমিন আদম আলাইহিসসালামের উকিল হয়েছেন। তাহলে জিতলেন কে?
2: নারী।
3: হ্যাঁ, নারী
2: হাওয়া
3: আলাইহিসসালাম। নারীদেরকে আল্লাহ পাক সবসময় অগ্রাধিকার দিয়েছেন, নারীদেরকে আল্লাহ পাক সবসময় অগ্রাধিকার দিয়েছেন। সুতরাং যারা এই কথা বলে তারা জানে না, বুঝে না, তাই কথা বলে। তারা যদি জানতো, আমি তো বলি আমাদের দেশের মেয়েরা যদি জানতো যে ইসলাম তাদেরকে কি পরিমাণ অধিকার দিয়েছে, তাহলে তারা আগে সবার আগে তারা মিছিলে নামতো যে আমাদেরকে ইসলামী আইন বাস্তবায়ন করো, তারাই আগে আগে মিছিল নামতো।
2: জাযাকুমুল্লাহ খায়রুল মুতাম্মকে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত চলে আসি। আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটি নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
9: ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ বাইজিদ বরিশাল থেকে বলছি।
2: জি জি,
9: আমার সংক্ষেপে প্রশ্ন হচ্ছে যে কবরের উপর যে বাস হয় বা বাসদল থাকে, উহার মালিকানা কার এবং উহার সুষম বন্টন কিভাবে হবে?
2: জি জি, জাযাকুমুল্লাহ খায়রান আপনার প্রশ্নটি করার জন্য। ওনার প্রশ্নটি হচ্ছে, যেমন কবরের উপর যে বাঁশ দেওয়া থাকে অথবা অন্যান্য সরঞ্জামাদের যেগুলো দেওয়া হয়, সেইটার বন্টনটা আসলে কার উপর, কিভাবে এটার বন্টন করা হবে
3: কবরের উপরে?
2: জি জি,
3: কবরের উপরে যে এটাও মানে যেভাবে বন্টন হয়ে থাকে সেইভাবেই বন্টন হবে
2: না? মানে কবর উপর যে সমস্ত মাইয়াতকে দাফন করার ক্ষেত্রে যে সমস্ত খরচাদি হয় এগুলা কোথা থেকে?
3: ও, কবর মানে মাইয়াতকে দাফন করার জন্য যে, এটা তো যিনি সম্পদ রেখে গেলেন, অর্থাৎ মাইয়াত যে সম্পদ রেখে গেল সেই সম্পদ থেকে সেটা খরচ করতে হবে।
2: জি,
3: আমি আগেও বলছি যে মাইয়াত মারা যাওয়ার পরে সর্বপ্রথম হলো তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। এরপরে হলো তিনি যদি কোনো ঋণ থাকেন সেই ঋণ পরিশোধ করতে হবে। এরপরে ই হলো যে তিনি যদি কোনো ওসিয়ত করেন সেই ওসিয়ত পূর্ণ করতে হবে। এরপরে যে সম্পদ থাকবে সেই সম্পদ ওয়ারিসদের মধ্যে বণ্টন করতে হবে।
2: জাযাকুমুল্লাহ খায়রান মুহতারামকে সুপ্রিয় শ্রোতাবৃন্দ, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইসলামের দৃষ্টিতে উত্তরাধিকার সম্পদ বন্টন কেবল একটি জাগতিক ও পারিবারিক বিষয় নয়, বরং এটি স্বয়ং মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ফরজকৃত বিধান। আমরা যদি আল্লাহ নির্ধারিত সীমানা লঙ্ঘন করি তাহলে এর জন্য আখিরাতে আমাদেরকে কঠিন জবাবদিহির মুখোমুখি হতে হবে। তাই আসুন আমরা সবাই আল্লাহর দেওয়া পবিত্র বিধান অনুযায়ী উত্তরাধিকার সম্পদ বন্টন করি এবং পরিবারের প্রতিটি সদস্যের ন্যায্য অধিকার বুঝিয়ে দিয়ে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলি। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ সাহেব হুজুরকে, এবং ধন্যবাদ প্রিয় শ্রোতাদের যারা এতক্ষণ অত্যন্ত মনোযোগ দিয়ে শুনে এবং প্রশ্ন করে আমাদের সঙ্গে ছিলেন। আগামী সপ্তাহে ইসলাম ও জীবন অনুষ্ঠানের নতুন পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
0: পবিত্র কুরআন ও হাদিসের আলোকে ফনির অনুষ্ঠান ইসলাম ও জীবন আজকের মতো এখানেই শেষ হল। সঞ্চালনে ছিলেন ফারহান আহমদ, প্রকৌশল সহযোগিতায় শামীম আহমেদ, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুক। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 20 লাখে নামিয়ে আনা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান আইন 2026 ধারা 21 অনুযায়ী অত্যাবশ্যক বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী সেমিনারে একথা বলেন। আইনমন্ত্রী দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। আজ ঘোষণা করা হয়েছে 2027 সালের হজ প্যাকেজ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজে ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুই হয়েছে 5,05,648 টাকা। গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার এবং এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ গণমাধ্যমকে একথা জানান। ডাক্তার জাহিদুর রহমান বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল। প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা। সবাইকে মিথ্যা ও বানোয়ার তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা। আজ মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গত বছর এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের হায়দার আলী ভবনে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ 36 জন নিহত হয়েছিল। ভারতের সিকিমে ভূমিধসে ক্ষতিগ্রস্ত হওয়া একটি নির্মাণাধীন টানেল থেকে 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ভূমিধসে গ্যাস লিকেজের সৃষ্টি হয় বলে কর্মকর্তারা জানান। সেখানে দেশটির উদ্ধারকারী দল অনুসন্ধান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে আজ হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে আরও কঠোর ও পরিকল্পিত হামলা চালানো হবে বলে দেশটি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড জানায় তারা হরমুজ প্রণালী দিয়ে বিনা অনুমতিতে পার হতে চাওয়া দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে তা আটকে দিয়েছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে। খবরে আরও বলা হয়, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বন্দরগুলোতে অবরোধ আরোপের ফলে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। খেলার খবর, কাবাডি। রাজধানীর পল্টনে জাতীয় কাবাডি স্টেডিয়ামে 5 ম্যাচ নারী দ্বিপক্ষীয় কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে বাংলাদেশ আজ সফরকারী নেপাল নারী কাবাডি দলের মোকাবেলা করবে। বিকেল 4টায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। সিরিজে বাংলাদেশ 2-1 এগিয়ে রয়েছে। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিজয়ী দলকে বরণ করে নিতে বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসবের আবহ। আনুষ্ঠানিক কর্মসূচির শুরু হয় মাদ্রিদের সার সুয়েলা প্রাসাদে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। পরে রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রী কার্যালয় সম্বর্ধনা গ্রহণের পর ছাদখোলা বাসে রাজধানী জুড়ে চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেয় লুইস দে লা ফুয়েন্তের দল। মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কোয়ারে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিজয়োৎসবের মূল আয়োজন। এর আগে স্পেনের একমাত্র বিশ্বকাপ জয় ছিল 2010 সালে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: This is Bangladesh Betar Dhaka. Stay tuned at this frequency because coming up in world music.

0: বাংলাদেশ বেতার ঢাকা। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ঔষধ দেয়। তাই গাছ আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ। এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানমালায় এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী নাদিয়া ফেরদৌস নিম্মি।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন নাদিয়া ফেরদৌস নিম্বি।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজন রালিতে এবারে আপনাদের জন্য রয়েছে পল্লীগীতি। শিল্পী বাচ্চু আহমেদ, কথাগুলো সাজিয়েছেন সেলিম মাহমুদ, আর গানটিতে সুর করেছেন মোহাম্মদ আলাউদ্দিন মিয়া।

আপনারা পল্লীগীতি শুনছেন বাচ্চু আহমেদের কণ্ঠে। এবারে গানটির কথাগুলো সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন অশোক কুমার সরকার।

0: হাসান, আসলে এভাবে বসে থাকার সময় নেই, দেশ গঠনে সবাইকে হতে হবে ঐক্যবদ্ধ।
1: কামাল, তুই ঠিক বলছিস, অনেক চড়াই উচড়াই পেরিয়ে আমাদের দেশ একটা স্থিতিশীল অবস্থায় আসছে। এখন আমাদের সবাইকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। দেশ যত উন্নত হবে আমরা তত ভালো থাকবো।
0: অবশ্যই, আরে নিজেদের ভালো থাকার জন্য আমাদের কাজ করতে হবে, কাজের তো কোনো বিকল্প নেই বন্ধু।
1: তোকে একটা দারুণ খবর দিই, বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে খাল খননের, জানিস তাতে অনেক সুবিধা আছে।
0: আচ্ছা,
2: কি ব্যাপার? দুই বন্ধু এখানে বসে কি পরিকল্পনা করা হচ্ছে?
0: চেয়ারম্যান আপা, আসসালামু আলাইকুম।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: আমরা আসলে দেশের উন্নয়নের জন্য কি কি করা দরকার তাই নিয়ে দুই বন্ধু আলাপ করছিলাম।
2: আসলে তোমাদের উৎসাহ দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি, তবে আমাদের দেশ উন্নত হতে খুব বেশি দিন সময় লাগবে না। তোমরা খাল খননের কথা শুনেছো তো?
1: জি আপা, শুনেছি, আমরা তো সেই বিষয়ে কথা বলছিলাম।
0: আচ্ছা আপা, এই খাল খননের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে এটা ভালো করে জানা দরকার।
2: খাল খননের সুবিধার কথা বলে শেষ করা যাবে না। যেমন ধরো, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলবদ্ধতা নিরসন হবে, নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে, পণ্য আনা নেওয়ার সময় বাঁচবে এবং ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়বে।
1: আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে, প্রচুর লোক এই খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে।
2: হাসান একদম ঠিক বলেছে। বর্তমান সরকারের বেশ কিছু যুগান্তকারী উদ্যোগের একটি হলো এই খাল খনন। দীর্ঘদিন এই খাল খনন বন্ধ থাকার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে।
0: জি আপা, সেটা আমরা বুঝতে পারছি। খালগুলো শুকিয়ে যাওয়ার ফলে পয় নিষ্কাশন ঠিক মতো হচ্ছে না, এই যত্রতত্র ময়লা আবর্জনার ফলে রোগ ব্যাধি বেড়ে গেছে।
2: একদম ঠিক বলেছ। তারপর ধরো, আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, এই খাল খননের প্রধান ভূমিকা হলো শুষ্ক মৌসুমে সেচ ব্যবস্থা নিশ্চিত করা ও কৃষি উৎপাদন বৃদ্ধি করা।
1: তারপর যেমন বর্ষা মৌসুমে বন্যার পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা, গ্রামীণ পর্যায়ে নৌ যোগাযোগ স্থাপন করা।
2: খাল খনন পরিবেশগতভাবে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: জি আপা, আমরা বুঝতে পারছি। বন্যা ও খরা প্রতিরোধে খাল ও নদীর খনন ও পুনঃখনন এখন সময়ের দাবি।
2: এই কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা সম্ভব হবে, কৃষি কাজে পানি সরবরাহ বৃদ্ধি পাবে
1: এবং সুপেয় খাবার পানির সহজলভ্যতা নিশ্চিত হবে।
2: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে এই কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষকদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে খাল খনন করে বর্ষার পানি সংরক্ষণ, সেচ ব্যবস্থার উন্নয়ন, অতিরিক্ত ফসল উৎপাদন এবং খাদ্য স্বনির্ভরতা অর্জনে সহায়তা করেছিল।
0: খাল খনন কর্মসূচির মাধ্যমে আবার আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, গ্রামীণ স্বনির্ভরতা বাড়বে,
2: যেখানে বিভিন্ন মানুষের অংশগ্রহণে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।
1: বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন খাদ্য নিরাপত্তা ও কৃষি বিপ্লবের এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে স্বীকৃতি লাভ করবে এই খাল খনন।
2: ঠিক বলেছ। খাল খনন কর্মসূচি স্থানীয় জনগণ দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সরাসরি অংশ নিয়ে সহানুভূতি, আন্তরিকতা এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে।
3: তবে আর কেন বসে থাকা, খনন করি ভাই খাল খনন, বাঁচবে মানুষ, সুস্থ পরিবেশ, জীবনে আসবে আনন্দের রেশ।
4: বাংলাদেশ বেতার ঢাকা। এ পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে শামীম আহমেদ, রাবেয়া সুলতানা শিউলি, ফাতেমা ইশরাত জাহান, বিধান চন্দ্র রায় ও ওয়াহিদা রহমান। প্রকৌশল দায়িত্বে আছেন উত্তম চন্দ্র গোপ, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ সিরাজুল আলম, মোহাম্মদ রফিকুল ইসলাম ও নাসরিন আক্তার, এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভিন। এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাহিদা জাহান। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশ আইনগত সহায়তা প্রদান আইন ২০২৬ ধারা ২১ অনুযায়ী অত্যাবশ্যক বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী সেমিনারে একথা বলেন। আইনমন্ত্রী দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। আজ ঘোষণা করা হয়েছে ২০২৭ সালের হজ প্যাকেজ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কার্কবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে ৬,১৫,২৬৩ টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে ৫,০০,৫,৬৪৮ টাকা। গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার এবং এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যমকে একথা জানান। ডাক্তার জাহিদুর রহমান বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এ আইনজীবী প্যানেল, প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা। তিনি সবাইকে মিথ্যা ও বানোয়ার তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। আজ মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গত বছর এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের হায়দার আলী ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ ৩৬ জন নিহত হয়েছিল। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল সম্প্রতি তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর টিকা কিউ ডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কিউ ডেঙ্গা ভারতে বাজারজাতকরণের অনুমোদন পাওয়া ডেঙ্গুর প্রথম টিকা হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে আজ হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে আরও কঠোর ও পরিকল্পিত হামলা চালানো হবে বলে দেশটি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। ইরানের রেভোলিউশনারি গার্ড জানায়, তারা হরমুজ প্রণালী দিয়ে বিনা অনুমতিতে পার হতে যাওয়া দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে তা আটকে দিয়েছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে। খবরে আরও বলা হয়, ইয়েমেনের হুতিরা সৌদি আরবের বন্দরগুলোতে অবরোধ আরোপের ফলে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিজয়ী দলকে বরণ করে নিতে বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসবের আবহ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় মাদ্রিদের সারসুয়েলা প্রাসাদে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। পরে রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবর্ধনা গ্রহণের পর ছাদ খোলা বাসে রাজধানী জুড়ে চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেয় লুইস দে লা ফুয়েন্তের দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৫টায় ইংরেজিতে।
1: জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার ঢাকা। এসো গড়ি ছোট পরিবার।
2: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান থেকে আমি ডাক্তার রেজাউল আলম খান সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? অনুষ্ঠানের শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের প্রসঙ্গ। আজকের বিষয়, পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা ভাঙতে হবে, সঠিক তথ্য মানতে হবে। বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ভুল নিয়েই এবং ভুলের পিছেই ছুটতে থাকি, কিন্তু বিষয়টা ভুল ছিল কিনা সেটা জানতেও চেষ্টা করি না। তার চেয়ে বড় কথা, এ তথ্য আমরা বিভ্রান্তি তৈরি করি মানুষের মাঝে, ভুলের পিছে ছুটতে যে মানুষের ভিতরে বিভ্রান্তি তৈরি হয় এভাবেই। সুতরাং আমরা ভুল ভাঙাতে চাই, পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা আজকে ভাঙাতে চেষ্টা করব। এ নিয়ে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশেষজ্ঞ পর্যায়ের ব্যক্তিত্বকে। পরিচয় করে দিয়ে রয়েছেন ডাক্তার নিয়াজ মাহমুদ কামালি, যিনি প্রাক্তন উপপরিচালক ও পিএম সিসিএইচডি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর। রয়েছেন ডাক্তার হেলেনা জাবিন, যিনি সিনিয়র কনসালটেন্ট MFSTC পরিবার পরিকল্পনা অধিদপ্তর। দুজনই এই তথ্য নিয়ে আজকে আলোচনা করবেন। শুরুতে আমরা আসি, পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা ভাঙতে হবে, পাশাপাশি সঠিক তথ্য মানতে হবে। ভুল কথাটা আসবে কেন? কারণ মানুষের কল্যাণ, পরিবারকে ছোট রাখা, সুন্দর রাখা এবং সুস্থ থাকাটাকে বড় ধরনের বিনিয়োগ, এসব তথ্যের পেছনে পরিবার পরিকল্পনা কাজ করে যাচ্ছে। কি কি প্রসঙ্গে ভুল ধারণা তৈরি হয় এবং তৈরি হয়েছে অতীতে? ডাক্তার নিয়াজ মাহমুদ কামালি,
3: ধন্যবাদ। রেজা ভাই, যে জিনিসটা হলো কি, আমাদের দেশের আমরা কিন্তু চিন্তা করি যে আমি মনে হয় সঠিক। আসলে এই যে পরিকল্পিত পরিবার গঠনের জন্য যে পরিবার পরিকল্পনা, এটা কিন্তু সারা বিশ্বের সমাদৃত এবং সারা বিশ্বের স্বীকৃত, এবং যেটা সারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা কিন্তু রিকমান্ডেই কিন্তু এটা সারা বিশ্বেই কার্যকরী হচ্ছে এবং সেই অনুযায়ী পরিকল্পিত পরিবার গঠন হচ্ছে। এখন যদি আমি আমার মন গড়া কথা বলি, তাহলে কিন্তু এটা দুঃসাহসিকতার পরিচয় দেওয়া এবং হয়তো আমার অজ্ঞতাটাকে আরো বেশি প্রকাশ করা, যার কারণে যে পরিকল্পিত পরিবার গঠনের জন্য যে পরিবার পরিকল্পনা এবং সেখানে যে অনেক কিছু ভ্রান্ত ধারণা, এটা হবে ওটা হবে, এই জিনিসগুলো কিন্তু কোনো সময় কিন্তু আমাদের কাম্য না। আমরা এই জন্যই এটা সঠিকভাবে জেনে বুঝে তারপরে অন্যকে বলা এবং নিজে আত্মস্থ করা, হৃদয়ঙ্গম করা এবং সেইভাবে আমাদের জীবনের সাথে প্রয়োগ করা।
2: ধন্যবাদ। আমরা লক্ষ্য করে থাকবো যে একটি পরিবার যখন ছোট থাকে, এবং আমরা অতীতে দেখেছি তাদের পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু এবং খেতে প্রচুর ধান, এবং তাদের খাদ্য শস্যের কোনো কমতি নেই, সেই অবস্থা আজকে বিরাজমান নয় কেন? সুতরাং পরিকল্পনাহীনভাবে তারা সংসারকে সমৃদ্ধ করেছেন, তাদের ভাষায় অর্থাৎ বড় করেছেন, তাদের জন্য সমৃদ্ধ মনে হয়েছে। কিন্তু আমরা এখন দেখছি যে পরিবারকে আগের পর্যায়ে ফিরিয়ে নেওয়া যাচ্ছে না, কিন্তু তাদের সিদ্ধান্ত কি সঠিক ছিল? ডাক্তার হেলা যাবেন,
4: এটা অবশ্যই যে আগে যেরকম এক খণ্ড জমি, কত বড় জমি, গোলা ভরা ধান সবই ছিল, কিন্তু এখন এই যে ভাগ করতে করতে করতে করতে সেটা অনেক ছোট হয়েছে, সেটার কারণটা হচ্ছে এই জনসংখ্যা বৃদ্ধির জন্য। পরিকল্পিত পরিবার গঠন করা যায়নি বলেই আমাদের এই একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের অনেক অভাব অনটনের মধ্যেও মানুষের চলতে হচ্ছে। একটা জমি কত ভাগে ভাগ হয়ে গেছে, হয়তো জায়গাই হচ্ছে না, এরকম অবস্থা এখন মানুষ রাস্তাঘাটে। আগে আমরা গ্রামে গেলে মুক্ত বাতাসে হাঁটতাম, একটু টাউন এলাকাগুলোতেও কিন্তু অত ভিড় ছিল না, রাস্তায় আমরা হাঁটতে পারতাম, কিন্তু আমরা এই পরিকল্পিত পরিবার গ্রহণ করিনি বলেই আমাদের এরকম এই অবস্থা হয়েছে। তাহলে সেটার পিছনে আমাদের কি আসলে, আমরা যদি একটু চিন্তা করতাম, একটু ভাবতাম যে আমরা কিভাবে জন্ম নিয়ন্ত্রণটা করতে পারি, সেইভাবে যদি আমি করতাম। একটা ভ্রান্ত ধারণা যে আগে ছিল যে আমাদের ছেলেই লাগবে, মানে মেয়েদের প্রতি একটু ইয়ে করে যে ছেলে সন্তান হলে মনে হয় আমাকে দেখাশোনা করবে, ছেলে সন্তানই লাগবে, সেই করতে গিয়ে দেখা গেল যে একটা ঘরে হয়তো চারটা পাঁচটা বাচ্চা হয়ে গেল ছেলের জন্যই।

0: পদ্ধতি নেবে সে সম্বন্ধেও কিন্তু ঠিকমতো জ্ঞান ছিল না, কিংবা এখনো সবারই যে ওই পর্যাপ্ত জ্ঞানটুকু আছে সেটাও কিন্তু না, তা না হলে জনসংখ্যা বৃদ্ধি এরকম প্রকট হতো না।
1: ধন্যবাদ। আমরা একটি বিষয়ে আসি, স্বাস্থ্য নিরাপত্তা। এটা সবারই কাম্য এবং নিরাপত্তা তৈরি করতে গেলে এর পেছনে পরিকল্পনা প্রয়োজন। যেমনটি একটু উদাহরণ দিয়ে বলি আমরা, ঘন ঘন সন্তান প্রসব, অন্যদিকে বাল্য বিয়ে। এছাড়া অনেকের ধারণা যে ঘরে অনেক সন্তান থাকলে আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হব, কিন্তু নানা জটিলতা তৈরি হয়। আমরা একটু একটু করে আসি, ঘন ঘন সন্তান প্রসব কি ধরনের সমস্যা তৈরি করত, আর এখন মৃত্যুর হার কমেছে, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কমেছে শুধুমাত্র পরিকল্পনা করার জন্য। এই ঘন ঘন যে সন্তান প্রসব, এই বিষয়ে একটু জানতে চাই ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি।
2: যেটা হলো যে ঘন ঘন সন্তান নিলে দুই রকম ভাবে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম যদি ধরি যে মা প্রতি বছর সন্তান নিচ্ছে, সে দুইটার জিনিস হচ্ছে, একটা মেডিকেল সায়েন্স অনুযায়ী যে ক্ষতিটা, তার শারীরিক ক্ষতি এবং তার আন্ডার নিউট্রিশন যেটা বলা হয় যে অপুষ্টিতে ভোগা। তো অপুষ্টিতে একটা পরিপক্ক মা বা সুস্থ মার ঘরে কিন্তু একটা সুস্থ বাচ্চা আসবে, এটাই কিন্তু মেডিকেল সায়েন্স বলে। কিন্তু যে জিনিসটা হলো আমরা দেখি যে একটা মা রক্তশূন্যতায় ভুগতেছে, বিভিন্ন অপুষ্টিতে ভুগতেছে, তার গর্ভে যখন সন্তান আসে সেও কিন্তু ঠিক তদ্রূপ অপুষ্টিতেই ভুগতে থাকে, তখন হয় কি সেই বাচ্চাটা কিন্তু সুস্থ বাচ্চা হিসাবে পৃথিবীতে আসে না, এবং দেখা গেল যে সে সমাজের একরকম বোঝা স্বরূপ। এটা গেল তো শারীরিক দিক দিয়ে। দ্বিতীয়ত হলো অর্থনৈতিক, যে আমাদের যে পুরুষ শাসিত সমাজে যে বাবা ইনকাম করবে, স্ত্রী এবং সন্তান খাবে এবং বাবা মা খাবে, এই যে প্রচলিত আমাদের দেশের যে নিয়ম, এটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু ব্যর্থ ঘটেনি। তো তার একটাই কারণ, এখন উপার্জন তো লিমিটেড হয়ে গেছে। এখন মানে আমাদের যে কার্যকরী যতটুকু উপার্জন প্রয়োজন এই 7-8 জন মানুষের জন্য, সেই পরিমাণ উপার্জন কিন্তু সবার জন্য প্রযোজ্য হয় না। সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি ক্রাইসিস দেখা যায় যে সঠিকভাবে সন্তান সন্ততিকেও মানুষ করা যায় না, এবং তারাও কিন্তু তখন সমাজের একরকম বোঝা স্বরূপ হয়ে যায়, বিভিন্ন অপকর্মে সেই সন্তান লিপ্ত হয়। যার জন্য সবার আগে আমি যখন বিয়ের করার চিন্তা ভাবনা করব তখন থেকে পরিকল্পনা করতে হবে, এবং পরিকল্পিত ভাবে যেটা ইসলামই বলছে যে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চার দূরত্ব কমপক্ষে 4 বছর রাখতে হবে। তার কারণটাও দেখাইছে, 2 বছর গর্ভে আসবে মার 9 মাস, এবং পরবর্তী 2 বছর বুকের দুধ খাওয়াতে হবে, এই যে 3টা বছর এবং পরবর্তী 1 বছর রেস্ট এবং কাজা নামাজের কথাগুলো ওখানে বলা হয়েছে যে 3টা বছরের যে কাজা নামাজ সেই সময় পালন করতে হবে, সাথে তাকে পুষ্টিকর খাবার খেয়ে আবার যখন সুস্থ মা হবে তখন গর্ভে আনতে হবে। আর আমরা মেডিকেল সায়েন্সে বলি যে 3 বছর পরে বাচ্চা নেওয়ার জন্য। তো এই জিনিসগুলোকে যদি পরিকল্পনা না এনে কেউ যদি জীবন আরম্ভ করে, তাহলে কিন্তু সেখানে সংসার জীবনে বলেন, পারিবারিক জীবনে বলেন, সেই বিপদ কিন্তু অবশ্যম্ভাবী।
1: প্রিয় শ্রোতা, নিশ্চয় বুঝতে পারছেন যে কত বিষয় নিয়ে আমরা গভীরে চলে এসেছি। যেমনটি কথার আলোকে বুঝতে পারলাম যে পরিবার পরিকল্পনা যে পদ্ধতিগুলো এবং তার যে শৃঙ্খলা, তার যে সুফল, কাউকে চাপিয়ে দেওয়া হয়নি। বোঝাবার জন্য কাকে আগ্রহ পোষণ করা হয়েছে, কিন্তু চাপিয়ে দেওয়ার বিষয়টি যদি কেউ বলেন এটা ভুল। সঠিক তথ্য হচ্ছে বোধোদয় হয়েছে, নারীরা তার বুঝতে পেরেছেন, এমনকি গর্ভবতী মহিলা তিনি নিজেও সচেতন, সব মিলিয়ে তার সুফল ভোগ করতে শুরু করেছেন এখন, কারণ সঠিক তথ্য পৌঁছে দেবার জন্য। আমরা আলোচনায় চলে এসেছি যে এই তথ্য আগে কোনোভাবে জানা ছিল না যে একটা গর্ভবতী মা তাকে গর্ভকালীন পুরোটা সময় জুড়ে তাকে সচেতন থাকতে হবে, এবং তার সুফল কিন্তু মৃত্যু জুড়ে কমানো। শেষে 5টি বিপদচিহ্নের কথা বলা হয়েছে, দেরির প্রসঙ্গে এসছে, এই কথাগুলো আবার শুনতে চাই।
0: আমাদের যে একটা গর্ভবতী বাচ্চা পেটে আসলেই চেক আপ করাতে আসা, হ্যাঁ, এবং আমাদের যে বেশিরভাগ মানুষের কারো আপনি দেখবেন না যে টিটি টিকা দেওয়া নাই, এরকম টিটি টিকা দেওয়া সবারই আছে, মানে শুধুমাত্র দেখা যায় এখন ইদানিং যে হায়ার ক্লাস লেভেলে এবং উচ্চ মধ্যবিত্ত যারা আছে তাদের অনেক সময় কিন্তু দেওয়া থাকে না, কিন্তু আমাদের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং তারও নিচে যারা আছে তারা টিটি টিকাটা সবাই দেয়। এখন আমাদের আসি, আমাদের একটা গর্ভবতী মায়ের আসলে তখন থেকে প্রথম থেকে কতগুলো চেক আপ করবে, মিনিমাম অন্তত 4টা চেক আপ তারা করবে। প্রথমটা যখনই সে বুঝতে পারবে তখনই সে একবার চেক আপ করতে আসবেন। সেই চেক আপে তারা কি করবে, প্রথমে একটা বুকিং রেজিস্ট্রেশন সব জায়গাতে হবে, এবং কিছু তার পরীক্ষা নিরীক্ষা কনফার্ম যে হ্যাঁ তার বাচ্চা গর্ভে আছে, এবং কিছু রক্ত পেশাব পরীক্ষা করতে হবে, এইটুকুন কিন্তু এখন, এবং সরকারি হসপিটালগুলোতে খুবই সামান্য সরকারি রেটে এটা করা যায়। তারপরে দ্বিতীয় চেক আপ না হলেও অন্তত 16 সপ্তাহে তারা অবশ্যই করবে। 16 সপ্তাহের পরে তারপরে আসবেন আপনার 26 থেকে 28 সপ্তাহের মধ্যে সে আবার আরেকবার চেক আপে আসবে। এই চেক আপগুলো

0: তাকে তার শারীরিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং এখানে একটা আপনার বার্থ প্ল্যান করা, মানে কোথায় সে ডেলিভারি করবে, প্রসব পরিকল্পনা যেটাকে আমরা বলি, সেটা প্রসব পরিকল্পনা করবে যে কোথায় ডেলিভারি করবে, কার দ্বারা ডেলিভারি করবে, তার যানবাহন কিভাবে রাখবে, তার একজন রক্তদাতা কিভাবে ঠিক রাখবে, এবং কিছু অর্থ যোগান রাখবে, এগুলো তখন থেকেই বলা হয়। এবং এই সময় থেকেই কিন্তু প্রথম থেকেই তার দেওয়া হয় যে তার এই বাচ্চা হওয়ার পরে পরবর্তী বাচ্চার জন্য একটা গ্যাপ থাকে, এবং সেই গ্যাপের জন্য এখন থেকেই পরিকল্পনা করবে যে বাচ্চা হওয়ার পরপরই যেন সে একটা পরিবার পরিকল্পনা পদ্ধতিও নিয়ে থাকে। তারপরে পরবর্তী তৃতীয় যে চেক আপটা, সেটা 32 সপ্তাহের মধ্যে হবে, সেখানে বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, তার কোথায় কি কোনো অসুবিধা হচ্ছে কিনা, এবং তার বিপদ চিহ্নগুলো কি, যেরকম তার মাথা ব্যথা, অতিরিক্ত ঝাপসা দেখা, উচ্চ রক্তচাপ, তারপরে আপনার জ্বর, অথবা পজিশন ঠিক নাই, মাথা না হয়ে অন্য অঙ্গ, প্রসবের আগেই হচ্ছে ব্যথার আগে রক্ত যাওয়া, অথবা ব্যথা উঠলো বাচ্চার অন্য অঙ্গ বের হয়ে আসলো, সেই বিপদগুলোর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
1: চতুর্থ চমৎকার বলেছেন যে এই সঠিক তথ্যগুলো মানার জন্যই কিন্তু ঝুঁকি কমেছে, এক কথায় কিন্তু স্পষ্ট। এবং আজকে এমন কোন মহিলা নেই যে 5টি বিপদ চিহ্ন তথ্যগুলো জানে না। আপনি ছিলেন ডাক্তার শেষ পর্যায়ে, শেষ মাসের সময়গুলোর কথা বলছিলেন, কি যেন বলছিলেন?
0: বলছিলাম যে আমাদের 36 সপ্তাহে লাস্ট চেক আপটা করা হবে, সেখানে কিন্তু আমরা একদম যদি বাচ্চার পজিশন ঠিক আছে কিনা, বাচ্চা ভালো আছে কিনা, এবং এই পর্যায়ে থেকে তারা খেয়াল করবে বাচ্চা নড়াচড়া ঠিক মতো করছে কিনা, সারাদিনে 10-12 বার নড়লে যে বাচ্চা ভালো থাকে সেটা কিন্তু একদিনের চেক আপে হবে না, প্রতিদিন মা বুঝতে হবে যে বাচ্চা তার কেমন আছে, এবং সেই পর্যায়েও আমরা শেষের দিকেও কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাম করলেই কিন্তু হয় না, কিছু রক্ত পরীক্ষাও করতে হয়, যেমন এখন মাদের বেশিরভাগই দেখা যাচ্ছে গর্ভবতী অবস্থায় ডায়াবেটিস ধরা পড়ছে, সেগুলোও কিন্তু আমরা এক্সক্লুড করতে পারি, তখনই সিদ্ধান্ত নিবে যে কোথায় ডেলিভারি করবে, প্রাতিষ্ঠানিক ডেলিভারি করলে কোন জায়গায় তারা ডেলিভারি করবে।
1: ধন্যবাদ, চমৎকার বলেছেন। আমরা প্রিয় শ্রোতা নিশ্চয় আপনারা লক্ষ্য করেছেন যে পথ ঘাট এখন অনেক সুন্দর হয়েছে, খুব দ্রুত চলাচল করা যায়, খুব অল্প সময়ে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে যাওয়া যায়, আর প্রাতিষ্ঠানিকভাবে তারা যে আসছেন ব্যবস্থা নিতে, পরীক্ষা কেন্দ্রে আসতে, আগে এত উৎসাহ ছিল না, কারণ অনেক বিপত্তি ছিল, সেই সুবিধা বঞ্চিত সময়টি এখন নেই, সুতরাং তারা কেন্দ্রে আসছেন। আমার কাছে মনে হয় যে একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হয়েছে, এবং তারা সুফল জানতে পেরেছেন বলেই আগ্রহ পোষণ করছেন, এবং তারা কেন্দ্রে আসতে পারলে যে কি সুবিধাগুলো হয় আমরা তখন শুনছিলাম। দেখুন, গর্ভকালের শেষ সময়ের দিকে যেটা হয়, সন্তান ঘরে আসবে, এই আনন্দে সবাই মুখর, ছোট্ট শিশুর ফুটফুটে মুখ দেখবেন, কিন্তু শেষ দিকে যে প্রস্তুতিটা ছিল, যেমন দেরির একটা বিষয়, 3টি দেরি, এবং এই দেরি কথা আজকে অনেকে জেনেছেন, এবং এই সঠিক তথ্য জেনেছেন বলেই তারা আগ্রহ পোষণ করেন। চলুন আমরা শুনে নেই ডাক্তার নিয়াজমল কামালি যে কি দেরি প্রসঙ্গটা নিয়ে আমরা সমস্যায় পড়ে যাই, বিপত্তিতে পড়ে যাই, এ বিষয়টা কি?
2: প্রথম অবস্থা যেটা, যে 36 সপ্তাহের পর থেকে ডিসিশন নিতে হবে, প্রথম চিন্তাটাই রাখতে হবে যে আমাকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি করাতে হবে, এর কোনো বিকল্প নাই। আগে যেরকম দাদি নানি দিয়ে যে ডেলিভারিটা করানো হতো, এখন এটা করলে বিভিন্ন রকম বিপত্তি দেখা দেয়। তার একটা উদাহরণ কিন্তু গ্রামগঞ্জে দেখবেন যে অনেক বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ঘাড় বাঁকা করে নাড়াচ্ছে, আর মুখ দিয়ে লালা পড়তেছে। এই জিনিসটা কিন্তু কেন হয়েছে? এটা সেরিব্রাল পলসি, যখন বাচ্চার মা বার্থ ক্যানাল দিয়ে যখন আসতেছে তখন দেরি হচ্ছে দেখে ওই নানি দাদিরা ধরে টান দিত, দিলে স্মল ইঞ্জুরি হতো স্পাইনাল কর্ডে, এবং সেখান থেকেই কিন্তু এই প্রবলেমটা হতো। আর যদি এটা প্রাতিষ্ঠানিক ডেলিভারি হতো, তাহলে তো যথাযথ বিশেষজ্ঞরা ডিসিশন নিয়ে কি করবে, এটা সিজার করতে হবে কিনা, এপিসিওটমি দিতে হবে কিনা, এইসব ব্যবস্থা করে নর্মাল ডেলিভারি করতে হলে কি কি করতে হবে, অথবা রক্তের প্রয়োজন কিনা, এই প্রত্যেকটা জিনিস করলে সেখানে বাচ্চাও ভালো থাকবে, মাও ভালো থাকবে। আর যেটা হলো দেরির আরেকটা জিনিস, যে আমি ডিসিশন নিচ্ছি যে শেষ মুহূর্তে নিয়ে যাব, এটা কিন্তু ঠিক না। আপনার এই যে যাতায়াতের যে সময়টা, সময়টাকে হাতে রেখেই কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে, সেই প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে যেখানে ডেলিভারি। আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর থেকে সারা বাংলাদেশেই একদম ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, তারপরে জেলাতে আছে MCWC, এবং তাসিয়া লেভেলে আছে মেডিকেল কলেজ হসপিটাল। তো এই সব জায়গাগুলা আগে থেকে আমাদের ডিসিশন নিতে হবে, কাকে কোন পর্যায়ের এবং কত জটিলতা বা কত জটিলতা কম, কোন পর্যায়ে গেলে আমার এই প্রবলেমটা সলভ হবে।
1: চমৎকার বলেছেন। আমরা লক্ষ্য করেছি যারা খুব ভালো পরিকল্পনা করেননি তাদের সাথে আলাপ করলে বুঝতে পারবেন যে শেষ পর্যায়ে এসে প্রসব যে কোন দিন হবে এটা বুঝতে পারেননি, আপনার নিজেই দোষ চাপালেন যে আমরা তো বুঝতে পারিনি। তাতে কি হয়, সিদ্ধান্ত নিতে বিলম্ব হয়, কোথায় কিভাবে যাব, বাহন পেতে বিলম্ব হচ্ছে, কারণ এটাও সিদ্ধান্তের একটা অভাব ছিল, পরিকল্পনার অভাব ছিল। শেষ পর্যায়ে সেবা পেতে বিলম্ব হলো, এবং যে ক্ষতিটা হলো কার উপরে, সে গর্ভবতী মা কষ্ট পেলেন, এবং পরবর্তী পর্যায়ে প্রসবকালীন জটিলতা তৈরি হয়ে যায়। এবং এই প্রসবকালীন জটিলতা তথ্যাদি আমাদের আগে ভালো করে জানা ছিল না, আমরা ভালো করে জানতাম না। আজকাল নতুন নতুন তথ্য বেরিয়েছে, আমরা অনেক তথ্য আজকে জানাবো, আমাদের সঙ্গে থাকবেন, শুনতে চেষ্টা করবেন। যেমনটি প্রসব পরবর্তীতেই অনেক তথ্যের মাঝে যে নবজাত শিশুটি এলেও তাকে সাথে সাথে গোসল করানো, কারণ গায়ে সাদা সাদা কিছু রয়েছে, তাকে পবিত্র করতে হবে, সুন্দর করতে হবে, আরো মুছে সুন্দর করতে হবে, এই বিষয়টা সংক্ষেপে জানতে চাই। ডাক্তার হেলেনা যাবেন, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে আজকাল, এবং আগে ভুলটি কোথায় ছিল?
0: আগে ভুলটি ছিল যেটা হচ্ছে, বাচ্চা ডেলিভারি হওয়ার পরেই মনে করতো যে এটা হচ্ছে নাপাক জিনিস, যে এটা এটাতে ছুলে আর অন্য কারো ছোঁয়া যাবে না, তাকে আলাদা করে রাখতে হবে। এবং ওই যে বাচ্চা যে পানির মধ্যে থাকে, সেই পানিটা লাগলেই মনে করে যে সেই পানিটা মনে হয় একটা খারাপ জিনিস, কিন্তু সেটা তো খারাপ না। এবং সেজন্যই বাচ্চা হওয়ার পর পরই আগে করতো কি, বাচ্চাকে গোসল করে দিত, গোসল করার জন্য বাচ্চার ঠান্ডা লেগে যেত, এবং নবজাতকের মৃত্যুর হার অনেক বেশি থেকে এখন কিন্তু অনেক কমে গেছে। কয়েকটা পদক্ষেপ নেওয়ার জন্য, এক নম্বর হচ্ছে বাচ্চা হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে বাচ্চাকে পেটের মধ্যে, পেটের বাচ্চার যেখানে ডেলিভারি করি মায়ের পেটের উপরেই বাচ্চাকে মুছে শুকনো করা, এবং বাচ্চাকে একটা শুকনা কাপড় দিয়ে জড়ানো, এবং মায়ের ত্বকের সাথে ত্বক লাগিয়ে রাখা, যাতে এই যে বাচ্চাটাকে ঠান্ডা না লাগানো, উষ্ণতাটাকে মেনটেন করা, মানে ওর যে তাপমাত্রাটা থাকে সেটা মেনটেন করা, এটা এক নাম্বার। এবং তারপরে হচ্ছে আমাদের নবজাতকের যে নাভিকাটা, সেই নাভিকাটাটাও জীবাণুমুক্তভাবে এক থেকে তিন মিনিটের মধ্যে, সঙ্গে সঙ্গেই একদম নাভিকাটা, খুবই জরুরি না, এক থেকে তিন মিনিটের মধ্যে নাভি কেটে দিতে হবে, এবং জীবাণুমুক্ত পদ্ধতিতে, এবং যত তাড়াতাড়ি সম্ভব বুকের দুধ খাওয়ানো। বুকের দুধ খাওয়ালে সেই মায়ের যে বুকের দুধের যে পুষ্টতাটা পাচ্ছে সেটাও তারা পাচ্ছে, এবং এই বুকের দুধ আলি শুরু করার জন্য মায়ের যে গর্ভফুল পড়া সেটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই জন্য নবজাতকের এই যে উষ্ণতা মেনটেন করার জন্যই শুধুমাত্র, এবং তাৎক্ষণিক যে সেবাটা দেওয়া হয় সেই সেবাটা দেওয়ার জন্যই কিন্তু নবজাতকের মৃত্যুর হার অনেকখানি কমে গেছে এখন।
1: এবং তথ্য বিভ্রাট ছিল বলেই পরিবার পরিকল্পনা পদ্ধতির মাঝে লক্ষ্য করা যায় যে তখন শাল দুধের যে প্রয়োজনীয়তা, এটা যে প্রথম টিকা এবং শিশু যে অনেক ঝুঁকি কমায়, এই তথ্যই ভালো করে জানা ছিল না, যার জন্য তারা নোংরা কিছু একটা মনে করে শাল দুধ ফেলেই দিত, অর্থাৎ এটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। এখন বিজ্ঞানভাবে প্রমাণিত এটা শিশুর অনেক কল্যাণ বয়ে নিয়ে আসে। ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালী,
2: এই সুন্দর একটা কথা বলছেন যে শাল দুধ এখন যেটা শিশুর প্রথম টিকা হিসাবে পরিগণিত হয়েছে, এই শাল দুধটা কিন্তু আগে ফেলে দিত সত্যিকারে, এখন কিন্তু কেউ ফেলে না। এবং বিভিন্নভাবে বোঝানোর পরে যেটা হয়, প্রথম ছয় মাস কিন্তু বাচ্চার পেটের পীড়া থেকে, নিউমোনিয়া থেকে এবং বিভিন্ন শ্বাসকষ্ট থেকে বাচ্চাকে কিন্তু হেল্প করে। তার সাথে সাথে তো আমাদের তো আরো যে ছয়টি টিকা আছে, এবং আরো দুটি টিকা, এই মোট আটটা টিকা যখন দেওয়া হয় 15 দিন থেকে, বিসিজি টিকা থেকে আরম্ভ করে একদম পোলিও পর্যন্ত 10 মাসে যখন দেওয়া হয়, এই টিকাগুলো কিন্তু দেওয়াতে বাচ্চাদের এই যে নিওনেটাল ডেথ বলেন, ইনফ্যান্ট মর্টালিটি বলেন, শিশু মৃত্যুর হার অনেকাংশে কিন্তু কমে গেছে। ইনশাল্লাহ আরো কমবে যদি আমরা আরো একটু সচেতন হই। তার একটাই কারণ, আমাদেরকে ভুল ভ্রান্তির মধ্যে যেন না থাকে। যেমন ধরেন যে কেউ কেউ বলে যে হাসপাতালে ডেলিভারি করলে বাচ্চার ক্ষতি হবে, এটা কিন্তু সবচেয়ে একটা ভুল ধারণা। সবচেয়ে যে বলবে তাকেই আগে শেখানোর জন্য ব্যস্ত হওয়া উচিত, কারণ তার ডিসিশনের উপরে কিন্তু নির্ভর করে মা এবং বাচ্চার ভবিষ্যৎ। এই যে যেটা বললো যে বুকের সাথে বুক মিলিয়ে দেওয়া, যে মার গরমটা বাচ্চার মধ্যে গেলে যে হাইপোথার্মিয়া বলে একটা যে আছে, যে বাচ্চা ঠান্ডা হয়ে মারা যায়, এই জিনিসটাতে কিন্তু রক্ষা পাবে। আগে কিন্তু সেই গোসল করানোর যে টেন্ডেন্সিটা ছিল, এই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেকাংশে চলে আসছি। কিন্তু বাড়িতে এখনো কিন্তু যেটা প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় যে যারা জানে না, তারা কিন্তু এই পর্যায়ে যে বাচ্চার বিভিন্ন প্রবলেমের সম্মুখীন হচ্ছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা, যে বাচ্চাকে যেটা আমাদের সূরা বাকারার 233 নম্বর আয়াতে বলছেন যে সন্তান মায়ের বুকের দুধ 2 বছর পান করবে, এইটা মাকে খাওয়ানোর জন্য যে ব্যবস্থাটা এখন আজকের যুগে সেটা হলো পরিকল্পনা, পরিবার পরিকল্পনা ব্যাপারে একদম এটা না করলে আপনি এটাকে মেনটেন করতে পারবেন না। দেখা যাবে যে এক মাস বা একুশ দিন বাইশ দিন পরেই আবার দ্বিতীয় বাচ্চা গর্ভে চলে আসবে, তখন আর ওই বাচ্চা বুকের দুধ পাবে না। যার জন্য পোস্টমর্টম ফ্যামিলি প্ল্যানিং, যেটা প্রসবোত্তর পরিবার পরিকল্পনা, এটা নেওয়া জরুরি এবং আল্লাহ যেটা আমাদেরকে হুকুম করছেন সেটা পালন করা যাবে।
1: প্রিয় শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আগে গর্ভকালীন সময়ে দেখা যায় যে গর্ভবতী মাদেরকে প্রসব পরবর্তী কি ধরনের পরিচর্যা বাচ্চাকে করতে হবে, নবজাতকের পরিচর্যা কিভাবে হবে, কি করে বুকের দুধ খাবে, এই তথ্যগুলো বোঝানোর সুযোগ ছিল না। বাড়িতে বাড়িতে দায়টা ঠিকই আসতো, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে এখন যে ব্যবস্থাপনা করা হয়েছে, সরকার যে উদ্যোগ নিয়েছেন একসাথে অনেক মহিলাকে বসিয়ে সুন্দর প্রশিক্ষণ দেওয়া হয় নানা তথ্যের মাধ্যমে, নানা মডেলের মাধ্যমে, এই বিষয়টা কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু আমাদের সঠিক তথ্য একটা অবকাশ তৈরি করেছে এবং আগে ভুল তথ্য ভেঙেছে, এই প্রশ্ন জানতে চাই ডক্টর হেলেনা জাবিন।
0: আসলে আমাদের যে প্রাতিষ্ঠানিক ডেলিভারির উপর জোর দেওয়া হয়েছে, কারণ এইখানে আমাদের একমাত্র হচ্ছে মাতৃ মৃত্যুর হার কমবে এবং শিশু মৃত্যুর হারও কমবে। কিভাবে কমবে সেটা হচ্ছে আমাদের যে প্রাতিষ্ঠানিক ডেলিভারি হলে আগে যে ডেলিভারি হতো এটা ডেলিভারির সময় যে কতক্ষণ সময় লাগবে, বা মা খারাপ হয়ে যাচ্ছে কিনা, বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে কিনা, পাশের ডেলিভারি কিন্তু বুঝতে পারে না। এখানে হচ্ছে ওরা যেভাবে ফলো আপটা দেয় তাতে বুঝতে পারে। সেই ক্ষেত্রে নর্মাল ডেলিভারির জন্য যে ব্যবস্থাটা সেটাও হলো, নর্মালি হলে তো হলে, যদি না হলো তাহলে আমাদের সিজার সেকশনের ব্যবস্থাটাও সেই হিসাবে থাকবে। এবং বাচ্চা যে নবজাতকের যে তাৎক্ষণিক ব্যবস্থাপনা সেটা কিন্তু বাসায় সম্ভব হয় না। নাভি কেটে নাভির মধ্যে 7.1% ক্লোরহেক্সিডিন একটা ওষুধ দেওয়া হয়, সেটাতে নাভি জীবাণুনাশক হিসাবে কাজ করে, ত্বকের সাথে ত্বক লাগানো, উষ্ণতা মেনটেন করে। তারপরে হচ্ছে আমাদের এই যে গোসল না করা, তাহলে অনেকের ধারণা যে কবে তাহলে আমরা গোসল করাবো, 72 ঘন্টা পরে বাচ্চা ভালো থাকলে আমরা গোসল করাতে পারবেন, সেটাও আপনারা জেনে রাখবেন। এটা খুবই জরুরি একটা ইয়ে যে আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি করলে অবশ্যই আমরা শিশু মৃত্যুর হার এবং মাতৃ মৃত্যুর হার অনেকখানি কমিয়ে আনতে পারবো।
1: এমনকি প্রসব পরবর্তী দেখা যায় যে তারা অপেক্ষা থাকেন যে সন্তানকে বুকের দুধ খাওয়ালে যতদিন খাওয়াবেন ততদিন আর গর্ভে সন্তান আসবে না, এই ধারণাটা প্রচলিত ছিল, কিন্তু দেখা যায় এটাও ভুল প্রমাণিত হয়েছে। কারণ এই সময় শুধু বুকের দুধ খাওয়ালে যে সন্তান আসবে না তার প্রেক্ষাপটে দেখা যায় এর মাঝে সন্তান এসে গেছে। কিন্তু এখন চমৎকার দুটো ট্যাবলেট বলা হয়েছে প্রথম ছমাস এবং পরবর্তী ছমাস জানানো হয়েছে, তাতে করে অনেকে উপকৃত হচ্ছেন, বিষয়টা জানতে চাই।
0: অবশ্যই আমরা বাচ্চা হওয়ার পরপরই হচ্ছে আমরা যাতে বাচ্চা না চলে আসে এবং আবার পরবর্তীতেই যাতে আরেকটা বাচ্চা না আসে তখনই একটা পদ্ধতির কথা আমরা বলি, সেটা আমাদের স্বল্পমেয়াদী আছে দীর্ঘমেয়াদী আছে। স্বল্পমেয়াদী যদি হয় সেই ক্ষেত্রে আমরা আপন ট্যাবলেট একটা আছে, সেটা প্রতিদিন তখন থেকে খেলে তার হবে না। যখন বুকে দুধ খায় মনে করে যে মাসিক হয় না, বাচ্চাও আসবে না, কিন্তু ওই সময় হচ্ছে আপনার এরই মধ্যে 21 দিনের মধ্যে আপনার ডিম্বাণু আবার তৈরি হতে পারে এবং তারপরে বুকে দুধ খেলেও কখন যে ডিম্বাণু তৈরি হয়ে ডিম্বস্ফুটন হবে তখন কিন্তু মারা বুঝতে পারে না, কারণ মাসিক যেহেতু হয় না এজন্য বাচ্চা চলে আসে। সেই সতর্কতার জন্য অবশ্যই বাচ্চা হওয়ার পরপরই একটা পদ্ধতি নেওয়া উচিত। তারপরে দীর্ঘমেয়াদী আছে আমাদের ইমপ্ল্যান্ট হাতে যেটা কাঠি নেয় এবং কপারটি যেটা জরায়ুতে স্থাপন করা হয় সেটাও কিন্তু বাচ্চা হওয়ার পরপরই দেয় এবং এগুলো দেওয়ার পরে কোনো বুকের দুধের কোনো কমতি হয় না কিংবা তারতম্য হয় না। এটা একটা ভুল ধারণা ছিল যেগুলো নিলে মনে হয় বুকের দুধে তারতম্য হবে।
1: যে কোনো গর্ভবতী মাকে জিজ্ঞাসা করলে তারা জানতে পারবেন যে আপন বড়ি এবং সুখী বড়ি তারা খেয়ে কিভাবে নিরাপদ আছেন আর সুন্দর আছেন, এবং সন্তান যে ঘন ঘন এলে কি সমস্যা তৈরি হয় তা থেকে তারা অনেকে ভালো আছেন, তাদের মুখ থেকে শোনা যাবে। পাশাপাশি আরেকটা তথ্যে আসি যে বিভ্রান্তি ছিল আগে যে বড়ি বা অন্য কোনো ব্যবস্থা নিলে, অর্থাৎ প্রথম দিকে যদি বিয়ের পরপরই কোনো ব্যবস্থাপনা নেয় পরবর্তীতে আর হয়তো সন্তান আসবে না, এই ভুল ধারণাটা প্রচলিত অনেকের মাঝে আছে এখনো। ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি,
2: একটা জিনিস হলো যে পরিকল্পনা যে জিনিসটা করতে বলা হয়েছে যে বিয়ের দিন থেকে পরিকল্পনা করতে হবে, সেই পরিকল্পনাটা হলো এরকম যে আজকে আমার স্ত্রীর বয়স যদি 18 বছর হয় তাহলে অবশ্যই আমাকে 3 বছর গ্যাপ দিতে হবে। কেন 3 বছর গ্যাপ দিতে হবে, কারণটা হলো যে মেডিকেল সায়েন্স বলে যে একটা মা পূর্ণাঙ্গ মাতে এবং অসিফাইড যেটা বংশের যে অসিফাইড সেটা হয়তো পরিপূর্ণ হতে 20 বছর লাগে, তাহলে যদি 21 বছরের বাচ্চা নেয় তাহলে পরিপূর্ণ মার ঘরে পরিপূর্ণ সন্তান আসবে, এটাই মেডিকেল সায়েন্স বলে। সেই আলোকে 3 বছরের মধ্যে 3টা জিনিস করা মনে হয় সবচেয়ে নিরাপদ। প্রথম হলো যে এই 3 বছর লাইফের যে দাম্পত্য সুখ যেটা, জীবনের আর কোনোদিন আসবে না সেই দাম্পত্য সুখটাকে এনজয় করা, সাথে কিছু কিছু সঞ্চয় করা, এবং তিন নম্বর যেটা হলো যে সঞ্চয় কেন করবে, যে বাচ্চা যখন নিবে তখন যদি তার আল্লাহ না করুক কোনো বিপদ হয় তখন যাতে নিজেই সেটা খরচ করতে পারে। এবং যে জিনিসটা হলো যে সুস্থ মা যখনই হয়ে গেল, 20 বছর পার হয়ে গেল, তখন কিন্তু তার পরিপূর্ণ একটা সন্তান আসবে, এবং সে যদি সঠিক চেক আপে থাকে তাহলে দেখা গেছে যে সত্যি পূর্ণাঙ্গ সুস্থ বাচ্চাই হয়। আর একটা জিনিস মনে রাখবেন যে সুস্থ বাচ্চা কিন্তু সমাজ তথা পৃথিবীর কাজে লাগে, কিন্তু একটা অসুস্থ বাচ্চা কিন্তু সমাজ তথা পৃথিবীর বোঝা হিসেবে পরিগণিত হয়।
1: সুস্থ বাচ্চা পাওয়ার জন্য এই স্বাস্থ্য শিক্ষার একটা বিশাল পরিকল্পনা পরিবার পরিকল্পনা অধিদপ্তর রয়েছে, এবং তারই প্রচারণায় তারই উদ্যোগে বাল্য বিয়ে কমেছে। আগে যে একটা বিভ্রান্তি ছিল শুধুমাত্র শিক্ষিত হওয়ার জন্য, তার সফলতা আমরা পেয়েছি বাল্য বিবাহ প্রতিরোধ, এবং বাল্য বিয়ে না করে সঠিক সময় বিয়ের সিদ্ধান্ত নেওয়াটা কত বড় ধরনের একটা বিষয়, বড় ধরনের বিনিয়োগ তা প্রমাণ করেছে, এবং সঠিক তথ্য মানার জন্য অনেকে ভালো আছেন। আবার আসি ডক্টর নিয়াজ মোহাম্মদ কামালি,
2: যদি ঠিকই বলছেন, কিছুদিন আগে একটা গোলটেবিক বৈঠক হচ্ছিল প্রখ্যাত আমাদের একটা ইংলিশ পত্রিকায়, সেখানে আমার একটা বক্তব্য ছিল এরকম যে বাল্য বিবাহ তো আমরা প্রচার দিয়ে অনেকটাই কমিয়ে আনছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে এটাকে সাস্টেন করতে পারতেছি না। কেন সাস্টেন করতে পারতেছি না, তার একটাই হলো যে আমাদের যারা সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি এবং তার সাথে সাথে হলো যারা জনপ্রতিনিধি, তাদেরকে কিন্তু এই দায়িত্বটাও নিতে হবে। এবং সেদিন কিন্তু সবাই এক বাক্যে স্বীকার করছিলেন যে বাল্য বিবাহ যেরকম মাতা পিতার যেরকম কর্তব্য যে তাকে সঠিকভাবে গড়ে তোলার জন্য পর্যাপ্ত টাকা পয়সা খাবার এবং লেখাপড়ার সুযোগ সুবিধা করে দেওয়া, এবং সমাজের সিকিউরিটির ব্যাপারে কিন্তু সমাজের গণ্যমান্য ব্যক্তিদেরও কিন্তু একটা বিরাট ভূমিকা আছে। এবং সেই কারণে যদি আমরাও যদি সচেতন নাগরিক হয়ে যদি সচেতন না হই এবং সেই গণ্যমান্য জনপ্রতিনিধিদের কাছে যদি আমরা না যাই, তাহলে কিন্তু এটাকে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে পৌঁছাতে পারবো না। হয়তো কিছুদিন কমবে, আবার এটা কিন্তু বেড়ে যাবে। তো এই জন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে, পিতামাতা থেকে আরম্ভ করে সমাজের গণ্যমান্য ব্যক্তি, যে বাল্য বিবাহ প্রতিরোধের জন্য আমাদেরকে সঠিক এবং সুন্দরভাবে যাতে দেশ গঠন হয়, এবং প্রতিটা নাগরিক যদি সমৃদ্ধ না হয় তাহলে সমৃদ্ধশালী দেশ হবে না। আমাদের আশা ইনশাআল্লাহ আমরা সেই দিকে লক্ষ্যে এগিয়ে যাব।
1: আর একটা প্রসঙ্গে আপনার কাছে আসি, যে আগে টিউবেকটমিটা চাপিয়ে দেওয়া হতো নারীদের উপরে এবং পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হতো এটা নারীদের জন্যই খুব বড় ধরনের বিষয়, কিন্তু আজকাল এনএসভিও বেশ পরিচিত হয়েছে এবং পুরুষদের মাঝে আগ্রহ লক্ষ্য করা যায়, এবং ভুল ভাঙতে শিখেছে সমাজ, ভুল ভাঙতে শিখেছে পরিবার। অর্থাৎ নারীকেই প্রাধান্য দিতে হবে, এগিয়ে আসতে হবে সবসময়, এটা ঠিক নয়। আর এই জন্যেই আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে এনএসভি খুব পরিচিত একটি অধ্যায় এবং পুরুষরা নিজেই এগিয়ে আসছেন, তার প্রত্যক্ষভাবে আপনি নিজেই জড়িত লক্ষ্য করেছেন। ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি, কি দেখছেন আগের পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতি?
2: ঠিকই বলেছেন, এখন আগে যেটা খালি মেয়েরাই সব করবে, এই বাচ্চার সংক্রান্ত যত জিনিসই ঝামেলা পোয়াবে মেয়েরা, কিন্তু এখন কিন্তু দর্শনটা পরিবর্তন হয়েছে, সেটা ছেলেরাও এগিয়ে আসছে। এখন স্বামী স্ত্রী দুজনই তো সমানভাবে একটা সংসার গঠনের ভূমিকা রাখে, সেখানে যদি একটা মেজর অপারেশন, কিন্তু যেটা টিউবেকটমি, যেটা আপনি জানেন যে মেজর অপারেশন, সিজারিয়ান অপারেশনে যেরকম পেট কাটা হয় এটা বড় করে আর এখানে ছোট করে কাটা হয়, একই রকম অপারেশন। আর সেখানে এনএসবি একটা ছিদ্র করে অপারেশন করা হয়, যেটার সেলাইও লাগে না, জাস্ট একটা ব্যান্ডেজ করে 3 দিন পরে খুলে ফেলতে হয়, এবং ভারী কাজ করতে তার কোনো অসুবিধা না, তার সেক্সুয়াল যে কোনো হ্যাম্পার এটা হয় না, শারীরিক এবং মানসিক কোনো কিছুই কিন্তু তার কোনো ব্যাঘাত ঘটে না। এবং যে মেয়েটাকে একটা টিউবেকটমি করতে হলে 10 থেকে 12 দিন তাকে রেস্ট নিতে হয় এবং 3 মাস ভারী কাজ থেকেও রেস্ট নিতে হয়, সেখানে একটা পুরুষকে মাত্র 3 দিন থেকে 7 দিনের মধ্যেই কিন্তু সে এটা করতে পারে। তাই সচেতন যারা ব্যক্তি, আমি মনে করব যে অন্তত পুরুষরা এগিয়ে আসবেন, এবং এনএসবি, যেটা নো স্ক্যালপেল ভ্যাসেকটমি, নো মানে না, স্ক্যালপেল মানে ছুরি, আর ভ্যাসেকটমি ভাস ডিফারেন্সকে কেটে ফেলা, যে ছুরিবিহীন একটা অপারেশন এবং ছোট্ট অপারেশন, যেটা আপনার সংসারকে পরিকল্পিত এবং সুন্দর করে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করবে।
1: প্রিয় শ্রোতা, সফলতা একটা সময়ের ব্যাপার এবং ভুল তথ্য দূর করে অনেক সমস্যা, অনেক জটিলতা, শুধুমাত্র প্রয়োজন সচেতনতা। প্রতিটি পরিবার আজকে সচেতন, ঘরের প্রতিটি নারী সচেতন, সুতরাং এই সচেতনতাই আমাদের বর্তমান যে পর্যায় তৈরি করেছে তা হলো পরিবার পরিকল্পনা পদ্ধতি সম্পর্কে যে ভুল তথ্য ছিল সেই ভুল তথ্য এখন কেটেছে, আমরা সচেতন হয়েছি আমরা সুন্দর হয়েছে।
2: ভাই একটা শেষ কথা বলতে চাই, সেটা হলো যে আমাদের বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলছিলেন যে এই চাচা মামা এদের সাথে বিয়ে রহিত করে গেছেন, আজল প্রথা থেকে যেটা পরিবার পরিকল্পনাটা আসে সে আজল প্রথাকে কিন্তু রহিত করে নাই, যার জন্য যে পরিবার পরিকল্পনা অনেকে বলে যে এটা ইসলাম বিরোধী বা ইয়ে, এটাও কিন্তু না। এই জন্য এই জিনিসটাকে অন্তত মনে রাখতে হবে, আজল প্রথাকে কিন্তু শেষ বিদায় হজে কিন্তু এটা রহিত করা হয় নাই, সেখান থেকে কিন্তু আধুনিক রূপ এই পরিবার পরিকল্পনা পদ্ধতি।
1: পরিবার পরিকল্পনা নিয়ে ভুল ধারণা আমাদের ভাঙতেই হবে এবং এটা ছিল সময়ের ব্যাপার, সঠিক তথ্য মানতে হবে, এটা একটা প্রয়োজনীয় অধ্যায়। আমরা সফলতা পেয়েছি, স্বাস্থ্য শিক্ষায় শিক্ষিত হয়েছি, প্রতিটি পরিবার সুন্দর হচ্ছে, এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠান আমরা এই লক্ষ্যে আপনাদের মুখোমুখি হই। আজকে অনুষ্ঠানে ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি এবং ডাক্তার হেলেনা জামিন সময় দিয়েছেন, দুজনকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন জনসংখ্যার গান, শিল্পী তানজিনা করিম স্বরলিপি ও অপু আমান, কথা খন্দকার আব্দুল মোত্তালেব।

0: বন্ধুরা এখন শুনবে একটি বেতার কার্টুন।
1: দেখো দেখো আপা, সর্দিটা ঠিক তোমার মতন হয়েছে আর নাকটা পাইছে দুলা ভাইয়ের।
2: দেখছি, কিন্তু আমার শরীরটা ভালো লাগতেছে না রে। এবার বড় বেশি কষ্ট হইতাছে, কাহিল লাগতাছে, মাথাটা ঘুরাইতাছে।
1: দুলা ভাই
3: বলো, আমি না
1: খাম্বার মতন খাড়ায় না থাইকা জানতো? আফার লাইগা কিছু ভালো খাবার নিয়ে আসেন তো।
3: আচ্ছা অহনে আনতাছি।
1: কি হইল এই, আবার ফিরে আসেন কেন?
3: মুড়িয়া সানাসু নিয়ে আসি।
1: আসলে আপনার মতো ব্যাককেল মানুষ এই যুগে
2: কি এর ব্যাককেল, কামাই রোজগার ঠিক মতো করতে না পারলেও একটা কাম ঠিকই নিষ্ঠার সাথেই।
3: আরে চুপ করো না, কি খাইবা কও?
2: আমার খাওনের কথা ভাবতাছি না, ভাবতাছি কি খাওয়ামো। আরো একখান নতুন মুখ, চিন্তা লাগে না?
3: কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। মুখ দিছেন যিনি, খাওন দিবেন তিনি।
2: ভাবের কথা কইও না তো, আগের তিনডারে কি খাওন দিতাছো, সবগুলা মেরা মেরা।
1: মেরাস মাস মানে অপুষ্টিতে ভুগতাছে।
3: আমি নিজে তো মেরা
2: বিড়ালের মতো মিনমিন করো, আরেক সময় তো বাঘের।
3: আরে আমার শর্মিন্দা করে কি সুখ পাইতেছো?
1: তোমরা দুইজন তো দেখি হাসপাতালের মধ্যেই তর্কাতর্কি শুরু করছো, আশপাশে রোগীরা কি কইবো আফা?
3: চুপ করো তো আমি না, ডাক্তার আফার লোকে বড় ডাক্তার হইতেছে, ভাববো বুঝি আমরা অসুখী দম্পতি।
2: বংচং করো না তো, এতগুলা বছর পার করলাম।
3: আরে
4: কি অবস্থা, এই যে আপনি কেমন আছেন? হ্যাঁ দেখি বাচ্চা কেমন আছে। যত্ন নিতে হবে অনেক, আর মায়ের রিপোর্টে দেখছি অনেক কিছুরই ঘাটতি আছে। আর আপনি আপনি
3: যে আমি
4: বাচ্চার বাপ
3: যে একমাত্র,
4: আরে পরে শুনবো, একমাত্র না দুই মাত্র। আসেন আসেন আসেন আমার রুমে আসেন,
3: একটু পরে যাবো ডাক্তার স্যার।
4: আচ্ছা
3: ডাক্তার স্যার, কি জানি কইলেন টিউবেক্টমি, বাপ হইছি বইলা খালি আমার নিয়ে ক্যান্টানাটানি করেন ডাক্তার সাহেব।
4: আরে পুরা কথাটা শোনেন আগে, চাইলে আপনাকেও এনএসভি করে দিতে পারি, তবে এখন আপনার স্ত্রীর জন্য টিউবেক্টমি করানো ভালো সময়। টিউবেক্টমি মহিলাদের স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যেহেতু আপনাদের অলরেডি তিনটা বাচ্চা আছে, সেহেতু আর বাচ্চা না হলে আপনার স্ত্রীর স্বাস্থ্যও ঠিক থাকবে, বাচ্চাগুলোও ভালো থাকবে, ভালোভাবে খেয়ে পরে বড় হতে পারবে। দেখেন ভেবে দেখেন।
3: ভাবতেছি স্যার, আপনি বলেন।
4: বাচ্চার জন্মের দুই দিনের মধ্যে টিউবেক্টমি করা খুব সহজ আর নিরাপদ। 15 থেকে 20 মিনিটের মধ্যে ছোট্ট একটা অপারেশন করতে হয়, 100% নিশ্চিত আর সন্তান হবে না, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নাই। স্বাভাবিকভাবে অপারেশনের 4 ঘন্টা পরেই বাড়ি ফিরে যেতে পারে, কি বলেন আপনি?
3: জমিনার একটু জিগে আসিগা।
4: আচ্ছা ঠিক আছে, যান, সিদ্ধান্ত জানাবেন, কারণ এটা ডাক্তার দিয়ে হাসপাতালে অথবা স্বাস্থ্যকেন্দ্রেই করাতে হয়।
5: প্রিয় শ্রোতা, এবার বিদায় পালা।
0: এই অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলাম আমি ডক্টর রেজাউল আলম খান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ নুরুল আমিন, প্রযোজনায় ছিলেন
6: শাহিদা মঞ্জুরি।
7: এসো গড়ি ছোট পরিবার অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।

0: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও গরিয়ান। নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও যাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল, তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুনাহ লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32।
3: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন ভক্তিমূলক গান, শিল্পী ইসমত আরা এবং খুরশিদ হাসান খান, গানের কথা সাজিয়েছেন আল কামাল আব্দুল ওহাব, সুর করেছেন কাদের জামিরি।

0: শিল্পী ইসমত আরা এবং খুরশিদ হাসান খানের কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গান।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন কৃষক কার্ডের গান। গিয়েছেন কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুর করেছেন মকসুদ জামিল মিন্টু।

কৃষক কার্ডের গান শুনলেন কে এম আব্দুল্লাল মুর্তজা মুহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর, প্রথমে ইংরেজিতে, এর পরপরই শুনবেন বাণিজ্যিক সংবাদ।

0: Assalamualaikum. 5 p.m. This is Bangladesh Betar. The news read by Farah Tabassum Tanisha. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said effective implementation of alternative dispute resolution could reduce the number of pending cases in the country to around 2 million within the next year. He said this while inaugurating virtually the mandatory pre-filing mediation program in 10 districts from the ministry's conference room today. Putting importance on alternative dispute resolution, the law minister further said around 4.5 million cases are currently pending across the country against a backdrop of an inadequate number of judges. The government has announced the Hajj packages for 2027. Religious Affairs Minister Qazi Shah Mufazzal Hussain Kaikobat said this at a press briefing held at Secretariat today. The cost of maximum Hajj package at 6,15,263 taka and minimum package at 5,05,648 taka under the government arrangement. Prime Minister's wife and Vice President of the Jiaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, has said the courage, fortitude and humanity displayed by the teachers, students and parents following the tragic accident in the city's Marlston School and College will remain a glaring example for the nation today. She made the remarks while speaking as chief guest at a discussion organized in memory of the martyrs of the Marlston School and College tragic year in accident at the auditorium of the National Institute of Burn and Plastic Surgery in the capital today. It can be mentioned that on this day in 2025, a Bangladesh Air Force training aircraft crashed into Marlston School and College in Uttara, killing 36 people, including 28 students. State Minister for Youth and Sports Mohammad Aminul Haq has said sports is key to building a united Bangladesh beyond political differences and fostering a drug-free society. He said this while addressing the inaugural ceremony of the national-level competition of Notun Kuri Sports 2025-26 as the chief guest at the Syed Nazrul Islam Swimming Complex in the capital today. State Minister for Youth and Sports said, following the successful completion of competitions at the Upajela district and divisional levels, the national level competition was inaugurated today. Takeda Pharmaceuticals dengue vaccine Qdenga has been approved by India's drug regulator, making it the country's first approved dengue vaccine. The Japanese drug makers India Unis said this last day. The vaccine is expected to be available in India through private healthcare settings in the first half of 2027, following market authorization. It marks a significant step in the fight against dengue, a mosquito-borne viral disease. FIFA World Cup, the Spanish national football team has returned home with the glory of winning the World Cup. They were given grand reception upon arrival. The festive atmosphere began at the airport by welcoming the winning team. The official program began at the Zarzuela Palace in Madrid. Later, after receiving a reception at the Royal Palace and the Prime Minister's office, Luis de la Fuentes' team participated in the champion parade throughout the capital in an open-top bus. Meteorological office says due to active monsoon, heavy to very rainfall is likely to occur at places over Borishal and Chattogram divisions during next 48 hours commencing from 6 a.m. today. Due to the heavy to very heavy rainfall, landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast valley till Vantuna says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River posts in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি নাজবুল হুদা। আজ ঘোষণা করা হয়েছে 2027 সালের হজ প্যাকেজ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন কাইকোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। চট্টগ্রামের মিরসরাই অবস্থিত বেবজা অর্থনৈতিক অঞ্চলে 3 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হু আরান টেক্সট কোম্পানি লিমিটেড। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে যা দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিনিয়োগের লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি মাজুস। এখন ভ্যাট সহ সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 1,633 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 2,21,441 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,574 টাকা বাড়িয়ে 2,11,468 টাকা এবং 18 ক্যারেটের এক ভরিতে 1,341 টাকা বাড়িয়ে 1,81,608 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,050 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 1,48,366 টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়েছে এবং আজ সকাল থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজস। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, পুঁজিবাজারে কারসাজি এবং অনিয়ম ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা চালু, ব্রোকারেজ হাউজের কার্যক্রমে ডিজিটাল সংস্কার এবং বিনিয়োগকারীদের সুরক্ষায় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বাজারে আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান রাজধানীতে এক অনুষ্ঠানে পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাসুদ খান বলেন, আগামী 1 বছরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্ভেলেন্স বিভাগকে এআই ভিত্তিক করা হবে। এতে স্বাভাবিক লেনদেন ও শেয়ার কারসাজি দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে আজ সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে বেড়েছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। ডিএসইতে 393টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 294টির, কমেছে 58টির এবং অপরিবর্তিত ছিল 41টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স 41 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,898 পয়েন্টে। ডিএসইতে আজ 1,129,39,00,000 টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 966,53,00,000 টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার আজকের বিনিময় হার। মার্কেট ডলার বিক্রয় 123.75 টাকা, ক্রয় 122.75 টাকা, ইউরো বিক্রয় 142.65 টাকা, ক্রয় 140.07 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.98 টাকা, ক্রয় 164.88 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.19 টাকা, ক্রয় 32.52 টাকা, দিরহাম বিক্রয় 33.86 টাকা, ক্রয় 33.25 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.39 টাকা, ক্রয় 397 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 96.40 টাকা, ক্রয় 94.61 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.43 টাকা, ক্রয় 29.85 টাকা এবং থাই বাত বিক্রয় 3.70 টাকা, ক্রয় 3.63 টাকা।

0: শুরু হচ্ছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর।
1: দূরেরও কাছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ আলোচনা করব ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার অংশটি গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভয়েস। তো শিক্ষার্থীরা, শুরুতেই পরিচয় পর্ব।
2: আমি মেজবা।
3: আমি ইরফান।
1: ধন্যবাদ মেজবা এবং ইরফানকে আজকে আমাদের সাথে থাকার জন্য। ভয়েস, তো আমরা সবাই জানি শিক্ষার্থীরা যে কোন একটা ভার্ব আমি যে এক্সপ্রেস করছি, যেটা ওয়ে, সেটা কিন্তু আসলে হচ্ছে ভয়েস। কিরকম সেটা? যেমন এক্সপ্রেশনটাই বলে দেয় যে সাবজেক্ট সে ভার্বের কাজটা কি করেছে নাকি করে নাই, নাকি অন্য কারো কাজ সাবজেক্টের দিকে বুঝাচ্ছে। লাইক ভয়েস হলো যে ভার্বের একটা স্ট্রাকচার, যেটাতে আমরা বুঝি যে সাবজেক্ট নিজে কাজটি করে নাকি অন্যের কাজ তার উপরে আসছে। খেয়াল করো, আমরা যদি বলি যে আই ইট রাইস, আমি ভাত খাই। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। ওকে ফাইন, আই এম ইটিং ম্যাঙ্গোজ, আমি আম খাচ্ছি। এই যে আমরা বললাম সাবজেক্ট আই, আমি কাজগুলো করছি বা করি, আমি অ্যাক্টিভ, দ্যাট ইজ। এভাবে আমরা যে চিন্তা করি যে এটা হচ্ছে আমার ভার্বের এক্সপ্রেশনটা। আবার অন্যভাবে যদি বলি লাইক রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়। এবার খেয়াল করো, এখানে সাবজেক্ট কিন্তু রাইস, তাই না শিক্ষার্থীরা?
2: Yes, sir.
1: বাট যেটা মনে হচ্ছে ইজ ইটেন, নো, এখন আর মনে হচ্ছে যে না, সাবজেক্ট নিজে কাজটা করছে না, অন্য কেউ হয়তো ভাত খেয়েছে। এই যে সাবজেক্টের ব্যাপারটা বললাম, দিস ইজ ভয়েস। তাহলে এভাবে আমরা টাইপস অফ ভয়েস দুইটা বলতে পারি, দ্যাট ইজ অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে এতক্ষণ যে আমরা বললাম, তাহলে অ্যাক্টিভ ভয়েস ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইরফান বলতো, অ্যাক্টিভ ভয়েসটা আসলে কি?
3: যেটা সক্রিয়ভাবে কাজ করে।
1: তাহলে একটু ক্লিয়ার করে বলো
3: যে সেন্টেন্স এ সাবজেক্ট নিজ নিজ কাজ করে, নিজে কাজ করে, সেটা হচ্ছে
1: কি হতে পারে মেজবা বলো?
2: যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয়ভাবে কাজটি করে না, বরং অবজেক্টের কাজটি তার দ্বারা করা হয়, সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস।
1: ভেরি গুড, একটা এক্সাম্পল দাও দেখি।
2: Articles are written by me.
1: এই যে বলছে আর্টিকলস আর রিটেন, আর রিটেন। আচ্ছা, এখানে খেয়াল করতে হবে যে বলছে আর্টিকলস আর রিটেন, আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়্যার শ্যাল বি উইল বি ভার্ব প্লাস আইএনজি। এখানে সেরকম হয়েছে ইরফান? আর রাইটিং কিন্তু নাই। তাহলে এটাও কিন্তু একটা মনে রাখার বিষয়, আর রিটেন, রিটেনটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল। রিটেন কোনটা? পাস্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল। গুড, তো শিক্ষার্থীরা যারা দূরে বসে শুনছো আমাদের অনুষ্ঠান, তোমরা অবশ্যই ভাষাগুলো প্র্যাকটিস করবে। এবার আমরা একটু খেয়াল করি আসলে মূল স্ট্রাকচারটা কিভাবে আমরা কোন কোন ওয়ে ফলো করব। লাইক অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট সেটা পরিবর্তন করার সময় প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট সেটা হচ্ছে অবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। কোনটা সেটা? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট। এরপর যেটা হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসের যেটা সাবজেক্টিভ ফর্মে রূপান্তরিত হবে। তো আমরা যেটা জানলাম যে অবজেক্ট হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ইট ডিপেন্ডস সেন্টেন্স অনুযায়ী। এটা আমরা আরো ডিটেলে একটু পরে জানছি। আর অবশ্যই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, আর এর সাথে যেটা হচ্ছে আমরা জানি টু বি ভার্ব আসবে। টু বি ভার্ব হচ্ছে সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী। এই যে আমরা বললাম যে খেয়াল করটা সেন্টেন্স, আই রাইট পোমস, আই রাইট পোমস, পোমস মানে হচ্ছে কবিতা। এখন আই রাইট, আমি লিখি, খেয়াল করো আই সাবজেক্ট অ্যাক্টিভ। যদি একটা বলি আর আমরা সেন্টেন্স, পোমস আর রিটেন, দেখো আর রিটেন, এখানে হচ্ছে আর হচ্ছে টু বি ভার্ব, রিটেন ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা যে বলছি পোমস আর রিটেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ। ওকে, এবার আমরা টেন্স অনুযায়ী প্র্যাকটিস করব। প্রথমত হচ্ছে ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা অবশ্যই মনে রাখবো যে যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। এখানে টু বি ভার্বের জন্য কি আসবে ইরফান বলতো? এম ইজ আর নাকি ওয়াজ আর?
3: এম ইজ আর,
1: এম ইজ আর আসবে, রাইট। মেজবা বলো, এম ইজ আর এর পর কি হবে?
2: ভার্বস পাস্ট পার্টিসিপল।
1: গুড, বেশ ভালো বলেছো। তার মানে এইটুকু অংশ যদি আমরা চিন্তা করি যে এম ইজ আর এটা হচ্ছে টু বি ভার্ব, তারপর ভার্বের past participle form, এটুকু অংশ হচ্ছে আমার স্ট্রাকচার প্যাসিভ এর জন্য। তো আমি যেটা বললাম টু বি ভার্ব, এরপর ভার্বের past participle form। ওকে ইরফান, শি প্রেজেস মি, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট নাকি past ইনডেফিনিট?
3: প্রেজেন্ট ইনডেফিনিট।
1: ভেরি গুড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ আছে?
3: এটা
1: অ্যাক্টিভ আছে, গুড। এখানে সাবজেক্ট কোনটা, শি নাকি মি?
3: শি।
1: ভেরি গুড। আচ্ছা, এখন যখন আমরা প্যাসিভ করব তাহলে একটু

0: যাবে যাবে না, গোয়িং টু আলাদা করা যাবে এখান থেকে? যাবে না তো, গোয়িং টু তো একসাথেই আছে। তাহলে উই আর গোয়িং টু, গোয়িং টু টাকে একটা টার্ম, এটার সাথে আমরা বি ইটা অ্যাড করব। তাহলে ফার্টি ইজ গোয়িং টু বি অর্গানাইজড, অর্গানাইজড পাস্ট পার্টিসিপল ফর্ম বাই আস, যেটা শুরু থেকে বললাম আমরা, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, এবার দেখি একটু ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। সাধারণত আমরা জানি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন এর আগে হতে পারে প্লিজ, কাইন্ডলি, হোয়াট এভার। রাইট দ্য আর্টিকেল, কি করতে হবে? লেট, মনে রাখতে হবে লেট আসবে, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, তারপর বিই, বিই এখানে কোনো টু বি ভার্ব না, বিই, যেমন অ্যাম ইজ আর, ওয়াজ আর, শ্যাল বি, উইল বি, কোনোটাই না, জাস্ট টু বি ভার্ব হিসেবে বিই নিজেই থাকবে এখানে। শেষ হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, যেমন রাইট দ্য আর্টিকেল, তাহলে আমরা শুরু করব লেট দিয়ে, লেট দ্য আর্টিকেল বি রিটেন। খেয়াল করো, বি রিটেন কোনো পরিবর্তন হলো না, তাই না শিক্ষার্থীরা? আচ্ছা, আর একটা খেয়াল করো, প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, প্রিপেয়ার, লেট, শুরুতে লেট, দ্য অ্যাসাইনমেন্ট, বি যেটা বলেছিলাম, বিই, বি প্রিপেয়ার্ড। আচ্ছা, যদি নেগেটিভ হয়, হতে পারে ডু নট দিয়ে, যেমন ডু নট রাইট দ্য আর্টিকেল, ডু নট রাইট দ্য আর্টিকেল, চিন্তার কোনো কারণ নাই। আচ্ছা ইরফান বলো, এটা কি হবে প্যাসিভ?
1: লেট নট দ্য আর্টিকেল বি রিটেন।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা মেজবা, ডু নট প্রিপেয়ার দ্য অ্যাসাইনমেন্ট, কি হবে প্যাসিভ?
2: লেট নট দ্য অ্যাসাইনমেন্ট বি প্রিপেয়ার্ড।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এবার আমরা একটু ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখব। এক্ষেত্রে খেয়াল করতে হবে যে আমরা যখন প্রশ্ন করব, যে আমরা এতক্ষণ যে প্র্যাকটিস করছিলাম, বেসিক ব্যাপারটা ঠিক থাকবে, টু বি ভার্ব প্লাস ভিচি। তাহলে হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল, খেয়াল করো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তার মানে এখানে কি আসবে, বিই আই এনজি নাকি বিন, কোনটা ইরফান? বিন আসবে, ভেরি গুড। তাহলে হ্যাভ ইউ রিটেন দ্য আর্টিকেল, হ্যাজ দ্য আর্টিকেল, দেখো প্রশ্নে হ্যাভ আছে, কিন্তু হ্যাজ কেন বলছি, দ্য আর্টিকেলের জন্য, বুঝতে পারছো তোমরা?
1: Yes,
0: শিক্ষার্থীরা, তোমরা যারা দূরে বসে শুনছো, তোমরা খেয়াল করবে। আচ্ছা এবার আরেকটা আমরা খেয়াল করি, হু দিয়ে, হু এর ক্ষেত্রে হচ্ছে বাই হোম হবে, তাহলে হু ইজ রাইটিং দ্য ফর্ম, ইজ আছে, তাহলে কি লাগবে, বিং লাগবে, ঠিক আছে তো? আর যেহেতু বাই হোম, তাই প্রশ্ন করছি, বাই হোম ইজ দ্য ফর্ম বিং রিটেন, বুঝতে পারছো শিক্ষার্থীরা? আচ্ছা আর হোম থাকলে হবে হু, কিরকম, হোম ডিড ইউ রিকমেন্ড, তাহলে হু দিয়ে, যেহেতু ডিড আছে, টু বি ভার্ব কি আসবে, ওয়াজ কিংবা ওয়্যার, তাহলে হু ওয়াজ রিকমেন্ডেড বাই ইউ। তো শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা আমাদের আজকের যে আলোচনা, চেঞ্জ অফ ভয়েস, বেশ ভালো বুঝতে পেরেছো। তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিল আমাদের স্টুডিওতে, আশা করছি তোমরা ভালো বুঝতে পেরেছো, তাই না শিক্ষার্থীরা?
2: Yes, sir.
0: আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।

0: এতক্ষণ প্রচারিত হলো বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান শিক্ষার্থীদের আসর। অনুষ্ঠানটি পরিচালনা করলেন মোহাম্মদ জিল্লুর রহমান, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। বন্যার সময় যা যা করণীয়: পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে রোগীকে লবণ, গুড়, স্যালাইন দিন। আধাশের পানিতে এক মুঠো গুড় ও এক চিমটি লবণ মিশিয়ে এই স্যালাইন তৈরি করা যায়। এ বিষয়ে আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। খাবার পানি এবং স্যালাইন তৈরির পানি অবশ্যই ফুটিয়ে কিংবা ফিটকিরি দিয়ে অথবা পানি শোধন বড়ি দিয়ে বিশুদ্ধ করে নিন। পানি 10 মিনিট ফুটিয়ে নিলে অথবা এক কলসি পানিতে 1 চা চামচ ফিটকিরি আধা ঘন্টা রেখে দিলে পানি বিশুদ্ধ হয়। অজু, গোসল ও কুলি করতে কোনো অবস্থাতে বন্যার পানি ব্যবহার করবেন না। থালাবাসন ও কাপ পেয়ালা বন্যার পানিতে ধোবেন না। কষ্ট করে হলেও টিউবওয়েলের পানি ব্যবহার করুন। পাওয়া না গেলে পানি ফুটিয়ে ব্যবহার করুন।
1: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ, পরিচালনায় আয়শা সিদ্দিকা।
2: Hello dear listener, welcome to our English learning program Let's Speak English. Here I am your presenter Aisha Siddiqua, and today I would like to present an

0: interesting conversation session between two friends about the influence of mobile phones. Yes, listener, today we'll hear from two friends how mobile phones have become an important part in our life, how they use mobile phones for communication, study, entertainment, and even in their daily routines, along with both positive and negative effects. Today I'm joined by two wonderful guests. First we have Zumaina Mahanira Rahman, and alongside her, another guest, Yasmin Mukta. Thank you, Zumaina and Mukta, for joining our today's program. In today's program, we'll listen to our friends Zumaina and Mukta as they share their experience and opinions about mobile phone uses, how it helps them stay connected, supports their studies, provides entertainment, and sometimes creates distraction in their daily life. So stay with us as we dive into a conversation, and don't forget to grab a pen and paper. You might learn some useful English grammar and sentence pattern from that discussion.
1: Hello, Mukta. How are you today?
2: Hi, Zumaina. I'm fine. How about you?
1: I'm doing well. By the way, do you use a mobile phone a lot?
2: Yes, I do. Mobile phones have become a very important part of our daily life. I use it for study, communication, and entertainment.
1: That's true. I also use my phone for online classes and searching information. It really helps me in my studies.
2: What do you think are the positive effects of mobile phones?
1: I think mobile phones help us to stay connected with our family and friends. We can also learn new things easily through the internet.
2: I agree. Last year, during the lockdown, I attended all my classes through my mobile phone.
1: That's a good example. But do you think there are any negative effects?
2: Yes. Sometimes I get distracted by social media and games. It wastes a lot of time.
1: I also experienced that. I used to spend too much time on my phone, but now I try to control it.
2: That's good. What will you do in the future to use your phone better?
1: I will use it only for study purposes and limit my screen time. I will also avoid unnecessary apps.
2: There's a smart plan. I will also follow a schedule to manage my mobile uses.
1: Do you think mobile phones affect students' concentration?
2: Yes, sometimes they do. If students use mobile phone without control, they may lose focus on their studies.
1: Exactly. But if we use them properly, they can be very helpful.
2: I completely agree. Mobile phones are both useful and harmful depending on how we use them.
1: Please remember to use your phone wisely and avoid wasting time.
2: Sure. Do you use any educational apps?
1: Yes, I use dictionary apps and learning platforms. They help me improve my English.
2: That's great. I also watch educational videos on my phones.
1: How wonderful it is that technology can help us learn.
2: Yes, indeed. But we must not become addicted.
1: Absolutely. Let us use mobile phones in a balanced way.
2: I agree. It was nice discussing this topic with you.
1: Me too. Goodbye, Mukta.
2: Goodbye, Zumaina.
0: Thank you, Mukta and Zumaina, for your wonderful conversation regarding the mobile phone uses. So, এখানে আপনারা আপনাদের কনভারসেশনে মোবাইল ফোন ইউজের যে গুড সাইড এবং ব্যাড সাইড এবং মোবাইল ফোন কোন কোন পারপাসে আমরা ইউজ করতে পারি সেই টপিকগুলো নিয়ে খুব সিম্পল কিছু সেন্টেন্স ইউজ করে ওদের কনভারসেশন শুনলাম। ডিয়ার লিসেনার, আজকে আমাদের কনভারসেশনের পর আমরা কিছু সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা প্রেজেন্ট টেন্সের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেই ক্লাসিফিকেশনগুলো দেখব। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার এবং তার কিছু এক্সাম্পল আমরা জানব। সো আমরা যদি হচ্ছে কোন একটা প্রেজেন্ট টেন্সকে ক্লাসিফাই করি, কয় ধরনের ক্লাসিফিকেশন হতে পারে জুমাইনা?
1: চার ধরনের।
0: কি কি হতে পারে?
1: সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
0: সো প্রথমেই আমরা আসি সিম্পল প্রেজেন্ট টেন্সে। সো সিম্পল প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার যদি আমরা বলি, স্ট্রাকচারটা এরকম হবে, সাবজেক্ট প্লাস বেস ভার্ব এবং তার সাথে হচ্ছে বেস ভার্বের সাথে হচ্ছে এস বাই এস যোগ হবে, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। সো নর্মালি সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা ইউজ করে থাকি টু এক্সপ্রেস ফ্যাক্টস এন্ড জেনারেল ট্রুথ, টু ডিসক্রাইব হ্যাবিটস এন্ড রুটিনস, and to talk about regular actions. So amra amader conversation e kichu simple sentence ba simple present tense use korechi. Example gulo ki chilo Zumaina?
1: Example gulo chilo mobile phones are very important in our daily life. I use my phone for study and communication. Ebong it helps us stay connected with others.
0: Okay, so amra ekhane dekhte pachhi je prothom sentence ti chilo mobile phones are very important in our daily life. Orthat ekhane subject hocche mobile phones. Then hocche ekhane base verb hishebe hocche am is are erokom boshte pare ekhane are bosheche and very important in our daily life ekhane hocche subject hishebe use kora hoyeche. Etcharo amra aro kichu example bolte pari jemon students use mobile phones for learning othoba bolte pari social media affects concentration. So ekhane social media affects concentration o thik eki bhabe subject bosheche. Then base verb hocche ekhane affect bosheche ebong jehetu hocche subject ta third person singular number ei karone affect er sathe ekta s jog hoyeche ebong porobortite concentration ekhane object hishebe use kora hoyeche. Echharao amra present tense continuous tense niye jokhon alochona korbo tokhon shetar jodi structure ta boli structure ta ki hote pare present continuous tense er.
1: Present continuous tense এর স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর অথবা যে কোনো বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি,
0: অর্থাৎ আমার সাবজেক্ট বসবে এবং সাবজেক্টের সাথে যে কোনো বি ভার্ব অর্থাৎ এম ইজ আর বসবে এবং ভার্বের সাথে এখানে আইএনজি যোগ হবে. নরমালি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয় টু ডিসক্রাইব অ্যাকশনস হ্যাপেনিং নাও অর টু শো temporary action. So amra ekhane example bolte pare I'm doing well. So ekhane subject hocche I, ekhane am hocche am is are ba auxiliary verb hishebe use kora hoyeche. Ekhane main verb do ache tar sathe ing jog hoyeche doing hoyeche ebong object hishebe well use kora hoyeche. Orthat sentence ti emon holo I'm doing well. Echharo aro kichu example amra bolte pari jekhane amra hocche present continuous tense use korechi. যেমন হতে পারে স্টুডেন্টস আর ইউজিং ফোনস ইন অনলাইন ক্লাসেস অথবা কি হতে পারে জুমাইনা
1: অথবা হতে পারে আই এম স্টাডিং ইংলিশ নাও.
0: ওকে আই এম স্টাডিং ইংলিশ নাও, সো এটাও হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ইউজ করা হয়েছে. এরপর আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স. সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা যদি বলি স্ট্রাকচারটা কি হবে
1: স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপেল অর্থাৎ দ্বিথ্রি.
0: So, to describe action that happens in the past but are still important now, অর্থাৎ অতীতে কোনো কাজ শুরু হয়েছিল এবং সেই কাজটা এখন পর্যন্ত চলছে বা সেটার ইফেক্টটা এখন পর্যন্ত রয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো. অথবা বলবো টু শো লাইফ এক্সপিরিয়েন্স অর টু এক্সপ্রেস চেঞ্জেস ওভার টাইম. সো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কিছু এক্সাম্পল আমরা মুক্তার মুখ থেকে শুনবো.
2: এক্সাম্পল গুলো হলো মোবাইল ফোনস হ্যাভ বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ. I have used my phone for online classes and we have learned many things through mobile phones.
0: Okay, so amra dekhte pacchi je amader present perfect tense er khetre subject bosche tarpor she khetre have ba has bosche ebong tarpore hocche verb er past participle form bosche. Echharo aro kichu example amra bolte pari. Example gulo hote pare students have improved their learning using apps orthat ekhane subject student then have bosheche structure onujayi then verb er past participle form orthat improve theke ekhane past participle এছাড়াও ফাইনালি আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স. সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটি কি হবে জুমাইনা?
1: প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ বিন প্লাস verb plus ing.
0: So present perfect continuous tense basically used to describe an action that started in the past and is still continuing or to show duration of an activity or to emphasize ongoing activity. So dear listener, this is the time to say goodbye. We'll be here and coming next day. Till then, stay with us and thanks from me Aisha Siddiqa and goodbye.

0: এতক্ষণ শুনলেন ইংরেজি ভাষা শিক্ষার অনুষ্ঠান লেটস স্পিক ইংলিশ। পরিচালনা করলেন আয়েশা সিদ্দিকা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাশরুফা তানজিনা নৌশেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে, তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইল।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতেও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ, টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে, এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশুও যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি, গানের কথা সাজিয়েছেন ফৈদা ফারহানা, সুরকার আব্দুল্লাহ খান।

0: সুস্মিতা দেবনাথ সূচির কণ্ঠে শুনলেন দেশের গান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজন ডালিতে এবারে আপনাদের জন্য রয়েছে রবীন্দ্রসঙ্গীত। শিল্পী মিলি আলী, হার মানা হার পড়াবো তোমার গলে।

প্রিয় শ্রোতা, মিলে আলীর কণ্ঠে আপনারা শুনছেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পীর কণ্ঠে এবারে শুনবেন তোমরা যা বলো তা, বলো আমার লাগে না ভালো।

মিলে আলীর কণ্ঠে দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধ্যা ছয়টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা ফারুকি। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা প্রায় 20 লাখে নামিয়ে আনা সম্ভব হবে। তিনি আজ সচিবালয়ে বাংলাদেশের আইনগত সহায়তা প্রদান আইন 2026-এর ধারা 21 অনুযায়ী অত্যাবশ্যক বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী সেমিনারে একথা বলেন। আইনমন্ত্রী দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করতে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। আজ ঘোষণা করা হয়েছে 2027 সালের হজ প্যাকেজ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে নতুন হজ প্যাকেজের ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জেল হোসেন কায়কোবাদ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ এক এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুই এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানী ও আহতের সংখ্যা 50% কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে এ অঙ্গীকার ব্যক্ত করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক নিরাপত্তা জোরদারের আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ। গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার এবং এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আজ দুপুরে সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে গণমাধ্যমকে একথা জানান। ডাক্তার জাহিদুর রহমান বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল। প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা। তিনি সবাইকে মিথ্যা ও বানোয়ার তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। আজ মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে গত বছর এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসের হায়দার আলী ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ 36 জন নিহত হয়েছিল। ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির ড্রাগ কন্ট্রোলার জেনারেল সম্প্রতি তাকে দ্য বায়োফার্মাসিউটিক্যালস ইন্ডিয়ার তৈরি ডেঙ্গুর টিকা কিউ ডেঙ্গা বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে। কোম্পানিটির পক্ষ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কিউ ডেঙ্গা ভারতে বাজারজাতকরণের অনুমোদন পাওয়া ডেঙ্গুর প্রথম টিকা হতে যাচ্ছে। জুপিয় অঞ্চলের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনা লক্ষ্য করে আজ হামলা চালিয়েছে ইরান। সংঘাত অব্যাহত থাকলে আরও কঠোর ও পরিকল্পিত হামলা চালানো হবে বলে দেশটি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। ইরানের রেভোলিউশনারি গার্ড জানায়, তারা হরমুজ প্রণালী দিয়ে বিনা অনুমতিতে পার হতে চাওয়া দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়ে তা আটকে দিয়েছে। যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে কঠোর বিধিনিষেধ আরোপের অংশ হিসেবে তারা এ পদক্ষেপ নিয়েছে। খবরে আরও বলা হয়, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের বন্দরগুলোতে অবরোধ আরোপের ফলে পুরো অঞ্চল জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। জাতীয় দলকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে শুরু হয় উৎসবের আবহ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় মাদ্রিদের সারসুয়েলা প্রাসাদে। সেখানে চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ফিলিপ ষষ্ঠ। পরে রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবর্ধনা গ্রহণের পর ছাদ খোলা বাসের রাজধানী জুড়ে চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেয় লুই দে লা ফুয়েন্তের দল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। এদিকে আজ রাত একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল।

0: আসসালামাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি?
0: হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু তোমরা কেমন আছো? আগে
1: সবার দোয়া, আমরা সবাই ভালো আছি।
0: তোমার
1: কালো মোস্তফা ভালো আছেন?
2: ঘাস খাই খাই, এই যে ছাগল, বেড়া, পাড়া প্রতিবেশী সবাই
1: হাসি বসন্ত মুখস্থ হয়ে গেছে, কিন্তু তার নিজের কথা তেমন একটা বলে না।
0: নিজের কথা, আমি আল্লাহর রহমতে ভালো আছি, এটাই যথেষ্ট। তোমরা ভালো, আমিও ভালো। আসল কথা কি জানো বুবু?
2: কে
0: মানে দুষ্ট গোয়াল ভালো, কিন্তু শূন্য গোয়াল ভালো না। তারা আমার তো ভুল, এই জন্য লেখাপড়া না জানলে যা হয়, এই যে ভুল আর ভুল।
1: আজ থেকে গিট্টু দিবা, এটা তুমি
0: দেখ ওখানে আবার গিট্টু দিতু
2: গিট্টু দিও, খাতায় লেখো, নোটবুক বের করো।
0: আমাদের
1: সমাজ নিয়ে চলতে হবে,
0: ভালো মন্দ নিয়ে
1: থাকতে হবে, করে মিষ্ট করতে হয়, গ্রহণযোগ্য করতে হয়, সে চেষ্টা আমাদের করতে হবে।
0: যে একটু আরম করবে তার একটু বুঝায় ভালো করার চেষ্টা করতে হবে,
1: আমাদের লক্ষ্য। হ্যাঁ,
2: দুষ্ট লোকের মিষ্ট কথা
1: কথাই কখনো ভুলবো না,
2: নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে
0: চলতে হবে। খুব ভালো কথা কিছু
1: তার মধ্যে যে আধা আধা বৃষ্টি ভিজে আমরা সবাই হাজির হয়েছে আমাদের আজকের আসরে। আজকে আমরা আকস্মিক বন্যায় মৎস্য চাষী মাছ চাষ করেন তাদের বিষয়ে কিন্তু কিছু আলোচনা শুনবো, আর বাংলাদেশের মুক্ত জলাশয় ব্যবস্থাপনায় বর্তমান যে অবস্থা, সে অবস্থায় কি করণীয় এবং তার চ্যালেঞ্জই বা কি, সেই বিষয়টা নিয়ে একটা আলোচনা যদি আমরা শুনি তাহলে কিন্তু অনেকটা আমাদের কাছে
0: খুব ভালো হবে।
1: তাহলে এই মুহূর্তে আমরা জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, উপপরিচালক মহোদয়, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন ঢাকা কর্মরত রয়েছেন তিনি, তার একটি সাক্ষাৎকার শুনে আসি বৈশাখী খাতুনের মাধ্যমে, তিনি কি বলছেন এই বিষয়ে।
0: আচ্ছা,
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, কৃষিকাজের সাথে আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে। আজকের আসরে আমরা কথা বলবো বাংলাদেশের মুক্ত জলাশয় ব্যবস্থাপনা, বর্তমান অবস্থা, করণীয় ও চ্যালেঞ্জ সম্পর্কে। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের আসরে উপস্থিত আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ আপনাকে।
3: প্রথমেই আপনার কাছে জানতে চাই, বাংলাদেশের মুক্ত জলাশয় সমৃদ্ধ কেন?
4: আসলে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন। আপনারা জানেন যে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ বদ্বীপ এবং সক্রিয় বদ্বীপ, এবং অসংখ্য নদ নদী খাল বিল এর মাধ্যমে আমাদের দেশটা সংযুক্ত আছে। দেশের 88% জলাভূমি প্লাবনভূমি এবং সমুদ্র সমতল হতে 10 মিটার উঁচু, যার জন্য বাংলাদেশের অসংখ্য নদী আছে, খাল আছে, বিল আছে, এইগুলির মাধ্যমে জীব বৈচিত্র্য এবং মৎস্য সম্পদের এক বিশাল ভাণ্ডার গড়ে উঠেছে। এখানে বিল রয়েছে, প্লাবনভূমি রয়েছে, লেক রয়েছে, সুন্দরবন রয়েছে, এবং যাগুলির আয়তন সব মিলিয়ে 38,61,281 হেক্টর, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৎস্য সম্পদের একটি আধার হিসেবে বিবেচিত হয়।
3: এখন আপনার কাছে জানতে চাই, মৎস্য সম্পদ উন্নয়নে মুক্ত জলাশয় ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগ সম্পর্কে যদি আমাদের বল।
4: মুক্ত জলাশয় ও মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলির মধ্যে অভয় আশ্রম স্থাপন, অব্যবস্থাপনা, উন্মুক্ত জলাশয় যেগুলি আছে ওইখানে আমরা পণাবমুক্ত করে থাকি, বিভিন্ন রকম মৎস্য আইন বাস্তবায়ন করে থাকি, বিল নার্সারি স্থাপন করে থাকি, স্থানীয় সম্পদ ব্যবস্থাপনায় সকল অংশীজনকে সম্পৃক্ত করে থাকি, ইলিশ সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা করে থাকি, নিবন্ধিত জলেদের মাধ্যমে খার জলমহল সময়ের ব্যবস্থাপনা নিশ্চিত করে থাকি, উন্মুক্ত জলাশয়ে পেন কিংবা কেস কালচারের মাধ্যমে মাছ চাষ করে থাকি, সমাজ ভিত্তিক মাছ চাষ করে থাকি, তাছাড়া জেলেদের তাদের জীবন জীবিকার মান উন্নয়নে বিজিডি বিজিএফ এর মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলি গ্রহণ করা হয়ে থাকে।
3: এবারে আপনার কাছে জানতে চাই যে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদ ব্যবস্থাপনায় কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।
4: আসলে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় ব্যবস্থাপনায় অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে, যেমন জলাভূমির পরিমাণ হ্রাস পাচ্ছে, উন্মুক্ত জলাশয় দূষণ হচ্ছে, মাছের প্রাকৃতিক প্রজনন এবং বিচরণ ক্ষেত্রগুলি নষ্ট হয়ে যাচ্ছে, নদী খাল বিল অন্যান্য উন্মুক্ত জলাশয়ে পানির অবাধ প্রবাহ যেটা আছে এটাও বাধাগ্রস্ত হচ্ছে, বিল হাওর এবং বাঁধ সমূহ ভরাট হয়ে যাচ্ছে, নদীর নাব্যতাও হ্রাস পাচ্ছে, যার জন্য বর্তমান সরকার কিন্তু একটা বড় প্রোগ্রাম নিয়েছে যেটা হলো আপনার খাল খনন কর্মসূচি, এর মাধ্যমে কিন্তু উন্মুক্ত জলাশয়গুলিকে উদ্ধার করা সম্ভব হবে।
3: এ পর্যায়ে আপনার কাছে জানতে চাই মুক্ত জলাশয়ে মৎস্য ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ উত্তরণের উপায়গুলো কি?
4: আগের প্রশ্নের সাথে অনেকটা প্রাসঙ্গিক, আগে আমরা চ্যালেঞ্জগুলি বলেছিলাম, আসলে মুক্ত জলাশয়ের আমাদের যে চ্যালেঞ্জগুলি আছে সেইগুলি উত্তরণের জন্য জলাশয় সংস্কারের মাধ্যমে আবাসস্থল আমরা উন্নয়ন করতে পারি, নদী বিল প্লাবন ভূমি সংযোগকারী স্থাপনকারী খাল পুনর্খনন এবং খননের মাধ্যমে আন্তঃপ্রবাহ পানির যেটা সেটা আমরা নিশ্চিত করতে পারি, তাছাড়া মাছের প্রজনন ক্ষেত্র সমূহ চিহ্নিত করে সেইগুলি উন্নয়ন এবং সংরক্ষণ করতে পারি, নদীর নাব্যতা বৃদ্ধি করার জন্য আমরা ড্রেজিং করতে পারি, উৎপাদন এবং জেলে বান্ধব জলমহাল নীতি প্রমোট করতে পারি, জাল জার জলাতার এই নীতির আলোকে মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ন কার্যক্রম জোরদার করতে পারি, সমাজ ভিত্তিক সংগঠন শক্তিশালী করতে পারি, জেলেদের মাঝে সচেতনতা তৈরি, জলাশয়ের ধরন পরিবেশ এবং প্রতিবেশ অনুযায়ী পৃথক ব্যবস্থাপনা বাস্তবায়ন করা যেতে পারে, মাছের বেলু এডেড পণ্য উৎপাদনের মাধ্যমে প্রণোদনার ব্যবস্থা করা যেতে পারে, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মৎস্য সম্পদের সংরক্ষণ সুরক্ষা এবং ব্যবস্থাপনায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করা যেতে পারে।
3: সবশেষে আপনি যদি আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনায় সম্পৃক্ত অংশীজন দ্বন্দ্ব ও দ্বৈততার যে সম্পর্ক রয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিতেন।
4: আপনারা জানেন যে মুক্ত জলাশয়ে আসলে বিভিন্ন ধরনের অংশীজন আছে, এখানে মৎস্য অধিদপ্তর কাজ করে, পরিবেশ অধিদপ্তর কাজ করে, বন অধিদপ্তর কাজ করে, তারপর ভূমি মন্ত্রণালয় এটার সাথে সম্পৃক্ত আছে, পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্পৃক্ততা আছে, এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা এইখানে কিন্তু একটা স্বার্থের দ্বন্দ্ব কিন্তু আছে, এইগুলি মিট আপ করে যদি আমরা মুক্ত জলাশয়গুলির ব্যবস্থাপনা নিতে পারি তাহলে এইগুলি কিন্তু মৎস্য সম্পদ উন্নয়নের বিশাল একটা ভূমিকা রাখতে পারে, পাশাপাশি আমাদের সেচ তারপরে নাব্যতা এবং নৌ চলাচলের ব্যবস্থাগুলি সুগম হতে পারে।
3: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের কৃষিজীবী ভাই ও বোনদের জানানোর জন্য।
4: আপনাকেও ধন্যবাদ।
1: হ্যাঁ, মুক্ত জলাশয়ের পাশাপাশি এই জলাশয় কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ কি মৎস্য সম্পদ, আর এই সেই মৎস্যকে যদি আমরা ঠিকমতো লালন পালন করতে পারি, বড় করতে পারি, আমাদের ঘরে তুলতে পারি, তাহলে আমি সে চাহিদাটা অন্তত পুরো হবে। কথায় কথা আমরা কি বলি,
0: পুষ্টির অভাব পূরণ হইব, আবার অর্থনৈতিক
1: সমৃদ্ধি আসবে,
2: পূরণ হইলে তো গোষ্ঠী উদ্ধার হইব।
1: ঠিক আছে, তাহলে এই যদি সত্যি হয় তাহলে সেই
2: যে মুক্ত জলাশয় কও, আমার এক ভাগিনা সে এই যে মুক্ত জলাশয়ে খাঁচা পদ্ধতিতে মাছ চাষ করে,
1: সে লেগেছিল এবং তার একনিষ্ঠ ধ্যান ছিল এই কাজের মধ্যে, কাজে সে পেরেছে,
2: তারপরে মানুষও খাটাইতেছে, নিজেরও মেলা লাভ। এটা তো আসলে অনেক ভালো একটা বুদ্ধি।
1: না, তুমি তো নিজে উদ্যোক্তা, তুমি তো আর এটা ছাড়বে না, এই তো এই বিষয়টা তোমার কাছেও খুব গুরুত্বপূর্ণ হয়ে
2: পছন্দ হয়েছে। আমার তো খুব ইচ্ছা আমাকে বিল এলাকায় এই ব্যবস্থা করার জন্য,
1: জলাশয় ব্যবস্থা এবং সেখানে খাঁচা দিয়ে মাছ চাষ করা ইত্যাদি।
2: আমগোবারে রুনিরে কইতাছি তুমি একটু ব্যবস্থা করো, নড়াচড়া করো একটু।
1: আচ্ছা, প্রয়োজন আমার সঙ্গে দেখা হলে আমিও তাকে একটুখানি উৎসাহ দেওয়ার চেষ্টা করবো, বুদ্ধি পরামর্শ দেব, খুব ভালো সম্পর্ক আমার সাথে। যাই হোক, এর সাথে সম্পৃক্ত যে বিষয়টা আজকে আমরা কিন্তু এর উপর ভিত্তি করে একটি অনুষ্ঠান শুনবো কিছুক্ষণ পর, তো আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে একটু জানিয়ে যেতে চাই যে একটি বিশেষ ঘোষণা রয়েছে আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। প্রিয় শ্রোতা, আজই অর্থাৎ 21/7/2026 তারিখ মঙ্গলবার সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত দেশ আমার মাটি আমার জাতি অনুষ্ঠানে পুকুরে মাছ ছড়ার পর চাষি ভাইদের করণীয়, পুকুরে মাছ ছড়ার পরে চাষি ভাইদের করণীয় এই বিষয় নিয়ে ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে। শ্রোতাদের সরাসরি প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে এ সময় উপস্থিত থাকবেন মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকার উপপরিচালক মোহাম্মদ মামুনুর রশিদ। সুপ্রিয় শ্রোতা, এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তর জানার জন্য 02-448-13-268 থেকে 70 পর্যন্ত এবং 02-448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি, প্রশ্ন করার জন্য 02-448-13-268 থেকে 448-13-277 থেকে 79 পর্যন্ত নম্বরে যোগাযোগ করবেন, আর সরাসরি ফোন করতে পারেন। এছাড়া অনুষ্ঠানটি শুনতে পাবেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপেও শোনা যাবে। সুপ্রিয় শ্রোতা, এছাড়াও বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ https://www.facebook.com বাংলাদেশ বেতারে সরাসরি উপভোগ করতে পারবেন আমাদের আজকের সন্ধ্যার আয়োজনটি। তো সবাইকে আমন্ত্রণ, আর আমরা নিজেরা তো নাম্বার লিখে নিয়েছি নাকি,
0: বলে
1: একই নাম্বার আর কতবার লিখবো, কিন্তু তবুও লিখতে হবে, ভুল তো হতেই পারে। হ্যাঁ, আমরা কিন্তু সবাই যোগাযোগ করতে বুঝতেই পারছি, একটু গানে গানে যদি সময় না কাটাই
0: আমার নিজের তো ভালো, এরপরে মনের খোরাক চাই দেখো নাকি।
2: শোনো,
1: তোমার ব্যবস্থাপনা, তার মানে তারও মানে এর মধ্যে একটা যোগাযোগ বা তার যে অংশগ্রহণ সবকিছু মিলেই
0: তো জানি।
2: আমিও তো খাবো একচুয়ালি।
1: হ্যাঁ হ্যাঁ, খাও, নিশ্চয়ই খাবে।
2: তুমি গানের ব্যবস্থা করো।
1: হ্যাঁ, গানের ব্যবস্থা করবো, এবং গানটা কিন্তু আমাদের উপর ভিত্তি করে কৃষি বিষয়ক গান আমরা শুনবো। কৃষি নির্ভর এই বাংলাদেশে গানের প্রথম কলি, কৃষক কার্ড ভিত্তিক একটি গান সম্ভবত এটি। শিল্পী হচ্ছেন সমবেত কণ্ঠে গীতিকার নুরুল ইসলাম মানিক, সুরকার রুবায়াত শামীম চৌধুরী। তো শুনি আমরা তোলে গানটা।
0: আচ্ছা,

0: তো গানে গানে আমরা আরো সোচ্চার হলাম এই বিষয়টার উপর যে পয়লা বৈশাখ থেকে শুরু করে কৃষক কার্য দেওয়া শুরু হয়েছে, এখনো অনেক অনেক প্রত্যন্ত অঞ্চলে হয়তো পৌঁছেনি, কিন্তু এই কৃষক কার্যের যে গুরুত্ব এটাকে তো গানে গানে আমরা শুনলাম জানলাম, এটা আর কোনো অপচয় করা যাবে না, অপব্যবহার করা যাবে না,
1: এটার কোনো কারণ নাই, সব কৃষকরাই একসময় পাইবা,
0: ঠিক তাই। হ্যাঁ, আমরা আশাবাদী। তো আর কি শুনতে চাও? শুনতে চাইলেও আসলে আমার তো শোনাবার কোনো ব্যবস্থাপনা নেই, তবে ফসল উৎপাদনে যে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব রয়েছে এটা কিন্তু আমরা কম বেশি অনেকে জানি,
2: জানি
0: আধুনিক সময়, হ্যাঁ, প্রগতি এবং যে প্রযুক্তির উন্নয়ন সেক্ষেত্রে আমাদের পক্ষে এটা জানা খুব বেশি কঠিন নয়। তারপরে তোমাদের তো সবারই হাতে সেলফোন মানে মোবাইল ফোন রয়েছে, অ্যাপস গেলে তুমি জানতে পারছো, আর বেতার তো আমাদের সর্বক্ষণের কাছেই রয়েছে, সেই প্রেক্ষাপটে এখন আমরা শুনবো ফসল উৎপাদনে আবহাওয়ার পূর্বাভাসের গুরুত্ব কতটুকু, এই বিষয় নিয়ে একটা আলোচনা আমরা শুনবো মোহাম্মদ রুবাইয়াত কবির, আবহাওয়াবিদ, কৃষি আবহাওয়া মহাশাখা, আবহাওয়া দপ্তর ঢাকা থেকে তিনি বলছেন, আর তার সাক্ষাৎকার নিয়েছেন শারমিন রহমান। তো শুনে আস আমরা তিনি কি বলেন।
2: আচ্ছা, সুপ্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে ফসল উৎপাদনে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে। এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজকের আসরে উপস্থিত রয়েছেন মোহাম্মদ রুবায়ত কবির, আবহাওয়াবিদ, কৃষি আবহাওয়া মহাশাখা, আবহাওয়া দপ্তর ঢাকা। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আসরে। প্রথমে আমরা জানতে চাইব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে কৃষি আবহাওয়া পূর্বাভাস কিভাবে প্রদান করা হয়।
3: ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া পূর্বাভাস দেওয়ার জন্য গভর্নমেন্টের একমাত্র প্রতিষ্ঠান, আর কৃষি আবহাওয়া মহাশাখা থেকে আমরা এই আবহাওয়ার কৃষি আবহাওয়ার যে পূর্বাভাস সেটা প্রদান করে থাকি। বর্তমানে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে 12টি কৃষি আবহাওয়া কেন্দ্র রয়েছে, যেখান থেকে আমরা এই কৃষি আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য উপাত্ত পেয়ে থাকি। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অধীনে 280টি অটোমেটিক ওয়েদার স্টেশন, যেটাকে আমরা স্বয়ংক্রিয় আবহাওয়া যন্ত্র বলি, এটা আমাদের রয়েছে। পাশাপাশি আমাদের 35টি সিনপটিক স্টেশন, মানে যেখান থেকে আমরা সারফেস থেকে বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো পেয়ে থাকি। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলোর পাশাপাশি আমরা আমাদের যে র্যাডার আছে, আমাদের যে স্যাটেলাইট আছে, এবং বর্তমান প্রযুক্তিতে যেগুলো গাণিতিক মডেল, এই মডেল এগুলো সব কিছু বিবেচনায় নিয়ে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কৃষি আবহাওয়া মহাশাখার পক্ষ থেকে কৃষকদের জন্য আমরা একটা 7 দিনের আবহাওয়ার পূর্বাভাস প্রদান করে থাকি, যেটা সাধারণত আমাদের আমরা এটা ইস্যু করে থাকি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, যেটা তাদেরকে, এবং তারা এটা কিভাবে কৃষকদের উপযোগী তারা এটাকে ব্যবহার করবে সেই অনুযায়ী তারা আবার এই তথ্যটা কৃষক ভাইদেরকে দিয়ে থাকে। এভাবেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কাজ করে থাকে।
2: এ পর্যায়ে আমরা জানতে চাই বাংলাদেশে ফসল উৎপাদনে আবহাওয়ার পূর্বাভাস কেন এত গুরুত্বপূর্ণ।
3: আমরা সবাই জানি যে আবহাওয়া এমন একটা বিষয় যেটার সাথে একেবারেই কৃষির কাজটা একেবারেই জড়িত, কারণ আপনি একটা জমি চাষ করবেন, এরপরে আপনি বীজতলা করবেন, তো বীজতলা যখন আমরা তৈরি করব তখন কিন্তু আসলে আমাদের এটা জানা খুবই ইম্পর্টেন্ট যে সেখানে পানি লাগবে নাকি সেটা একটু শুকনো হবে। তো আমি যদি আবহাওয়ার পূর্বাভাস না জানি তাহলে কিন্তু আসলে এই যে বীজতলাটা, এই বীজতলাটা কিন্তু আমি সঠিকভাবে তৈরি করতে পারবো না। এবং আবহাওয়ার পূর্বাভাস আমি এজন্যই জানবো যে কখন বৃষ্টি হবে কখন বৃষ্টি হবে না, কারণ অনেক বীজতলা আছে যেটা প্রস্তুত করার পরে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে ওই বীজতলা থেকে আমরা আসলে প্রয়োজনীয় যে পরবর্তীতে তো আমরা বীজতলা থেকে কি পাবো, ছোট ছোট আমরা এই গাছগুলো পাবো, যেটা থেকে পরবর্তীতে আবার আমরা, যেটা ধানের ক্ষেত্রে হয় যে আমরা প্রথমে বীজতলা থেকে ছোট ধান গাছের বীজতলা থেকে সংগ্রহ করি, তারপর সেটাকে আমরা আবার আমাদের জমিতে এটাকে লাগিয়ে তারপরে এটাকে আমরা বড় করে তারপরে তো আমরা ধানটা পাই। তো আমাদের আসলে এই যে প্রিপারেশনটা, এই প্রিপারেশনটা আমরা কখন কিভাবে নিব

0: আমার মনে হয় এ কারণেই আমাদের আসলে আবহাওয়ার পূর্বাভাস আমাদেরকে জানতে হবে।
1: এবারে আমাদের একটু বলুন, বর্ষা ও বৃষ্টিপাতের পূর্বাভাস কৃষি কাজে কিভাবে কাজে আসে?
0: খুবই চমৎকার প্রশ্ন। বর্ষার বিষয়টা যে আসলে আমাদের দেশে যখন বর্ষা শুরু হয়, বর্ষা শুরু হয়ে গেলে আমি একটা জমিতে মনে করেন যে সার দিব, তো আমি জমিতে সার দিলাম, ওই দিন একটা বৃষ্টি হয়ে গেল এবং বৃষ্টিটা বেশ খানিকটা আমরা যেটা বলি যে হয়তো একটা মাঝারি মানের একটা বৃষ্টি হয়ে গেল, যে তখন কি হবে? তখন কিন্তু আপনার যে একটা ইনভেস্ট করলেন এই টাকাটা কিন্তু পুরোটাই কিন্তু কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কারণ আপনি জমিতে সার দিলেন, বৃষ্টি হয়ে পানিতে সেটা ধুয়ে গেল। তাহলে আমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি তো আমাদের যে বীজতলা থাকে, আমার যে জমি আছে, আমি যখন এখানে বিভিন্ন ধরনের শস্য লাগাবো, তখন কিন্তু আমার টার্গেট যে আমি সেখান থেকে যেন আমি আমার সঠিক যেন শস্যটা হারভেস্ট করতে পারি। তাহলে আবহাওয়ার পূর্বাভাস আমি জেনে যদি জিনিসটাকে অ্যাপ্লাই করি তাহলে আমি সেখান থেকে সঠিক জিনিসটাকে তো পাবো।
1: এ পর্যায়ে আমরা জানতে চাইবো তাপমাত্রা ও তাপপ্রবাহের পূর্বাভাস কেন দরকার হয়।
0: আমরা সবাই জানি যে ফসলের সঙ্গে টেম্পারেচারের একটা সরাসরি সম্পর্ক আছে। অধিক টেম্পারেচার হলেও ফসল কি হয়, নষ্ট হয়ে যায়, আবার কম টেম্পারেচার হলেও কিন্তু ফসল নষ্ট হয়ে যায়। তো আমাদের আইডিয়াল যে টেম্পারেচার বিভিন্ন ফসলের জন্য, আমি সাপোজ আমি এখন যেহেতু আমাদের শীতকাল চলছে আমি শীতের কথাই বলি, আমরা এই শীতকালে কি হচ্ছে আমাদের গম হচ্ছে, তো আমাদেরকে এই জন্য একটা আইডিয়াল টেম্পারেচার যদি না থাকে তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে একটা পূর্ব প্রস্তুতির বিষয় থাকে, আবার অধিক টেম্পারেচারের ক্ষেত্রেও আমাদের পূর্ব প্রস্তুতির বিষয় থাকে। যেহেতু টেম্পারেচার শস্যের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, কারণ এই টেম্পারেচারের কারণে শস্যের জন্য সয়েল টেম্পারেচারের একটা এখানে ফ্যাক্টর আছে, এখানে এইভাবে ট্রান্সপিরেশনের একটা ফ্যাক্টর আছে, বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ এটার একটা ফ্যাক্টর আছে। তো সব কিছু বিবেচনায় আমাদের কিন্তু কাজ হলো যে টেম্পারেচার সহনীয় আমি তো আর করে তো আর ফসল উৎপাদন করতে পারবো না, আমাকে পূর্বাভাসের মাধ্যমে জানতে হবে যে কখন কি রকম টেম্পারেচার আসবে, সেই অনুযায়ী আমি যাতে প্রিভেন্টিভ মেজার নিতে পারি।
1: আয়োজনের শেষ পর্যায়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় ভূমিকা রাখে যদি আমাদেরকে বলেন।
0: আসলে খাদ্য নিরাপত্তা জিনিসটা কি, খাদ্য নিরাপত্তা জিনিসটা হলো সঠিকভাবে আমরা ফসল ফলিয়ে সঠিক পরিমাণে আমাদের ফসল উৎপাদন করা। তো যে আমরা যদি একটা সঠিক পরিকল্পনা করি, সঠিক পরিকল্পনা করে আমরা যদি পূর্বাভাসটাকে কাজে লাগিয়ে যদি সঠিক পরিমাণ যদি আমরা ফসলের উৎপাদন করতে পারি, তাহলে আমাদের দেশে তো গভর্নমেন্ট একটা চাহিদা আমাদেরকে ফিক্সড করে দেন, এই বছর আমাদের আমনের লক্ষ্যমাত্রা এত, এই বছর আমাদের পাটের লক্ষ্যমাত্রা মানে এত, তাহলে আমরা যদি সঠিকভাবে সঠিক সময় সঠিকটা করি, তাহলে আমরা যদি সঠিক উৎপাদন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের এই যে বাংলাদেশের যে খাদ্য নিরাপত্তা আমার মনে হয় এটা নিশ্চিত হবে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আসরে উপস্থিত হয়ে সকল গুরুত্বপূর্ণ তথ্য দেবার জন্য।

0: এত ভর দুপুরে বিলের পাড়ে বসে আসাদ কি করে? আছে যে একটু দেখি তো।
1: সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারিহি আমি ধইরা ফেলাম।
0: সে আইব না, আর ধরন ও লাগবো না।
1: কে কে কে ও নিজাম ভাই? হ্যাঁ আইবো আইবো, ধরা তারে পড়তেই হইব, জব্বর টোপ ফলাইছি। এইখানে বসো, এইখানে বসো, দুইজনে গল্প করি আর মাছ ধরি।
0: কিছু পাইছো?
1: না কিছুই পাই নাই।
0: পাইবা কেমনে?
2: ও আসাদ মিয়া, আরে ও নিজাম ভাই, এখানে বসে কি করো?
1: আসসালামু আলাইকুম স্যার।
2: ও আলাইকুম আসসালাম।
1: মাছ ধরি স্যার।
2: এখানে মাছ আছে?
1: কিছুদিন আগেও তো পাইছি স্যার।
2: আজকে পাইছো?
0: ও না পাই নাই, তবে কয় পাইব।
2: আসাদ ভাই, বিলের পানি কত কালো দেখছো, এখানে কি মাছ থাকতে পারে?
0: আমিও তাই কইছি।
2: শোনো, পানির এই চেহারা কারণ পানি দূষিত হয়ে গেছে, আর এর জন্য দায়ী আমরাই।
1: না স্যার, আমরা তো পানিতে দূষিত কিছু ফেলাইনি কখনো।
2: তুমি না ফেলাইলে কি হইব? আরে খালি বিলেই না, পুকুরে বা নদীতে গরু মহিষ গোসল করায় না গ্রামের লোকজন?
1: হ্যাঁ,
2: এতে পানির দূষণ হয়, আর এই যে পাট ভিজাইয়া পচানো হয় এই অল্প পানিতে, তারপর অনেকের পায়খানা নোংরা পানি এই নালা দিয়া সোজা বিলে বা নদীতে পড়ে।

0: হ্যাঁ, মরা কুকুর, বিড়াল, হাঁস, মুরগি কোথায় ফেলে?
1: এই পানিতে তো ফেলায়, আর তা এই পানিতেই পচে।
0: হ্যাঁ, আরো আছে শোনো,
1: হুম,
0: অনেকে ওই ডিটারজেন্ট বা সাবান দিয়ে কাপড় ধোয় পুকুরে, বিলে বা নদীতে। হ্যাঁ, এমনকি কোনো রুগীর কাপড় ধুইলেও সেই ময়লাগুলো তো এই পানিতেই মিশে।
1: জি স্যার।
0: মিশে না?
1: হ্যাঁ,
0: তাহলে এই কি হয়, দূষণ সৃষ্টি হয়।
1: অবশ্যই।
0: এই তারপরে যে জমিতে কৃষক যে কীটনাশক দেয়, সেই কীটনাশক মিশানো পানি বৃষ্টিতে অথবা অন্য কোনোভাবে গড়িয়ে এসে এই পানিতেই মেশে, তাই না?
1: জি স্যার।
0: এতে কি শুধু পানি দূষণ হয়, মানুষেরও ক্ষতি হয়।
1: হ্যাঁ,
0: শোনো, পরিবেশের যে কোনো ক্ষতিকারক পদার্থ পানির সাথে মিশে পানির গুণাগুণ যদি নষ্ট করে, তবেই সেই পানি দূষিত হয়। হ্যাঁ,
1: জি স্যার,
0: এইটুকু তো বোঝো।
2: জি স্যার।
0: আর সেই দূষিত পানি উদ্ভিদ ও প্রাণীর ক্ষতি করে, জীবের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, এই পানি আর পানযোগ্য থাকে না এবং নানা ধরনের রোগেরও সৃষ্টি করে।
1: স্যার, এইটা তো জানি।
0: আরে জানোই, যখন তখন কাউকে কি নিষেধ করছো, ঠেকানোর চেষ্টা করছো কোনোদিন? কি মাথা নিচু করে দাঁড়ায় আছো কেন? এই দায়িত্ব তো আমাদের নেওয়া উচিত।
2: আসলে স্যার, এইভাবে কখনো ভাইবা দেখি নাই।
0: হ্যাঁ, তোমরা কি জানো এই যে এত কলকারখানা, এখানের ময়লা বা বর্জ্য পদার্থ কোথায় যায়?
1: না স্যার।
0: সবই বড় বড় পাইপের নালা দিয়ে আর নদীতে যায়, আর এর ফলে কি হয়,
1: পানি দূষণ হয়।
0: আর পানি দূষণ হলে কি হয়,
2: রোগে ধরে।
0: হ্যাঁ, সাধারণ রোগ হলে তো ভাবনা ছিল না, নর্দমার দূষিত পানিতে টাইফয়েড, প্যারাটাইফয়েড বা ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়া হতে পারে।
1: হন কি স্যার।
0: হ্যাঁ, তারপর কারখানার বর্জ্যে অনেক বিষাক্ত রাসায়নিক এবং সূক্ষ্ম ধাতব কণ থাকে, যা মানুষের লিভার, কিডনি এবং ব্রেনের অনেক রোগের পাশাপাশি ক্যান্সারেরও কারণ।
1: স্যার, আমরা কিভাবে এই পানি দূষণ বন্ধ করতে পারি?
0: তাহলে একটা কাজ করবে,
1: স্যার,
0: পানি দূষণের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করবে, গবাদি পশুদের ব্যবহারের জন্য আলাদা পানির আলাদা ব্যবস্থা করতে হবে, এটা বোঝাতে হবে।
2: জি স্যার, এইটা সম্ভব।
0: তারপর এই যে আমাদের গ্রামের কৃষিজীবী যারা, তারা যেন অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে, এটাও বুঝাবে।
1: খালি বুঝাইলে হইব না, লক্ষ্য রাখতে হইব।
0: খুব ভালো লাগলো, অন্তত তোমাদের বোঝাতে পেরেছি।
2: কি যে বলেন স্যার, ছোটবেলার মতো ক্লাস লইছেন, বুঝুম না কেমনে।
0: যাই, স্কুল ছুটি হয়েছে সেই কখন, আরে তোমাদের ভাবি তো ভাত দিয়ে বসে আছে আমার জন্য। যাই,
2: চলো আসার ভাই, বাড়ি যাই।
1: হ্যাঁ, চলো যাই।
3: তাহলে আমাদের জন্য কি বাণী, কি বার্তা আমরা পেলাম, যে পানি দূষণ করা, দূষিত করা যাবে না। দূষিত পানি নিজেরা তো নয়ই বটে, গৃহপালিত জীবজন্তুকেও খাওয়ানো যাবে না, তাদেরও সুস্থতার সপক্ষে থাকতে।
4: আর আমার একখান বড় কথা মনে করাই দিছে, এটা বাড়ির জন লাগবো।
3: ও,
5: আমি একাই
4: যাই
3: না, সবার আগে রতনের খবর নেবে, এটা তো বুঝছি।
4: রতনের খবর
3: মানে মহিষকে সে দূষিত পানি খেতে দেয় না,
5: এটা খাবার
3: পরিশুদ্ধ করে খাওয়ায়,
4: তোমরা দোয়া করো
3: যাতে ধুয়ে খাওয়ায়।
4: রতন রে যতন করলে
5: আরো একটা রতন পাবা।
3: হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যাক, আমরা দোয়া করি, আশা করি যার কাছে যে গৃহপালিত যা কিছু আছে সবগুলি সুস্থ থাক, ভালো থাক, নতুন করে তারা উঠতে হবে। শেষ কথা এটাই যে আমাদের সুপ্রিয় শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে তাদেরকে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে বলে যেতে চাই যে এতক্ষণ আপনারা শুনলেন আমাদের কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল, আর এটির প্রযোজনের দায়িত্বে ছিলেন রনিয়া সুলতানা। উঠবে নাকি?
5: চলো
3: চলো।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: পাহাড় বা ঢালু জায়গায় মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমিধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানব সৃষ্টির কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। এই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন আধুনিক গান, গিয়েছেন অভিজিৎ দে। প্রথম গানের গীতিকার গৌরপদ বসু, সুরকার ওয়াদুদ সরকার।

আপনারা আধুনিক গান শুনছেন অভিজিতদের কণ্ঠে। এবারে গানটির গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার দীপক কুমার দে।

0: পরপর দুখানি আধুনিক গান শুনলেন। শিল্পী ছিলেন অভিজিৎ দে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। বৃক্ষরোপণের গান শুনবেন শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে। কথাসুর শিল্পীর নিজের।

0: বৃক্ষরোপণের গান শুনলেন শিল্পী মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল 22 জুলাই সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83% এবং সন্ধ্যে 6টায় 83%। আগামীকাল ঢাকায় সূর্য উদয় হবে ভোর 5টা 23 মিনিটে এবং অস্ত যাবে সন্ধ্যে 6টা 47 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: দিস ইজ বাংলাদেশ বেতার। নাও ইন ওয়েদার ফোরকাস্ট রেড বাই শাহনাজ পারভীন। There are chances of temporary gusty or squally wind with rain or thunder shower at a velocity per hour 45 to 60 km in south or southeast direction over the regions of Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Kaksbazar. River pools in these areas have been first local cautionary signal number 1. Repeat, local cautionary signal number 1. Now forecast for the entire country remain effect till 6 p.m. There are chances of temporary gusty wind with rain or thunder shower in maximum places of Borishal and Chattogram divisions and many places of Rajshahi, Rongpur, Mamushin, Khulna, Sirat divisions. And there are chances of medium to very heavy rainfall at Borishal and Chattogram divisions. Day and night temperature may nearly unchanged all over the country. Heavy to very heavy rainfall may commencing tomorrow morning at 6 a.m. to next 48 hours due to monsoon rain at Borishal and Chattogram divisions. Landslide may occur due to heavy rainfall in the hilly regions of Chattogram division. Today, the maximum temperature was recorded in Srimangal 33.8 degrees Celsius and minimum was in Sylhet 22 degrees Celsius all over the country. Today, the maximum temperature was recorded in Dhaka 33.4 degrees Celsius, minimum was 25.2 degrees Celsius. Humidity recorded in air at 9 a.m. 83%, at 6 p.m. 83%. Tomorrow, the sun rises over Dhaka at 5:23 a.m. and sets at 6:47 p.m. That's all for weather in time.
3: Bangladesh Bitar Bishesh Bikupti প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে 19 জুলাই 2026 তারিখ হতে 23 জুলাই 2026 তারিখ পর্যন্ত সিএডি ডেমোলিশন গ্রাউন্ড শিরিশগুড়ি, দক্ষিণ বারুতোপা, মাওনা, শ্রীপুর, গাজীপুর জেলায় অকেজো গোলা বারুদ ধ্বংস করা হবে। এই কার্যক্রম চলাকালীন সকাল 7 ঘটিকা হতে সন্ধ্যে 6 ঘটিকা পর্যন্ত ডেমোলিশন গ্রাউন্ডের চতুর্পার্শ্বে 4 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জনসাধারণ বা অন্য কোনো গৃহপালিত প্রাণীর প্রবেশ অত্যন্ত বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ বিধায় ফায়ারিং চলাকালীন জনসাধারণকে উক্ত এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ করা হল। বিজ্ঞপ্তিটি শুনলেন।
4: অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল। বাংলাদেশ বেতার ঢাকা।

0: বাংলাদেশ বেতার ঢাকা জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যে 7:05 দেশ আমার মাটি আমার কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 8:10। শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05। আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন শুনতে পাবেন রাত 10:05। উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ লোহরী প্রচারিত হবে রাত 10:30।
1: এবার শুনবেন এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: পাহাড় বা ঢালু জায়গার মাটি ও পাথর নিচে খসে পড়ে ভূমি ধসের সৃষ্টি হয়। প্রাকৃতিকভাবে অতিবৃষ্টি, ভূমিকম্প কিংবা নদীর ক্ষয় এবং মানব সৃষ্টির কারণে পাহাড় কাটা, নির্বিচারে গাছপালা নিধন ও অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে মাটির দৃঢ়তা কমে গিয়ে এই ধস নামে। এই পাহাড় কাটা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেষ্ট হন, ভূমিধস থেকে বাঁচুন। বৃক্ষ নিধন একটি সামাজিক অপরাধ এবং নির্বিচারে গাছ কেটে ফেললে মাটির প্রাকৃতিক বাঁধন নষ্ট হয়ে যায়, ফলে ভূমিধস ত্বরান্বিত হয়। তাই যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন।
1: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বাসযোগ্য করে তোলে, বাড়িঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ সৃষ্টিতে গাছপালার ভূমিকা অনন্য। গাছ অর্থনৈতিক সমৃদ্ধি আনে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আসুন বেশি করে গাছ লাগাই।
2: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।

0: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার, ঢাকা। স্থানীয় সংবাদ পড়ছি নিগার সুলতানা। আজ ঘোষণা করা হয়েছে 2027 সালের হজ প্যাকেজ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ নতুন এই হজ প্যাকেজ ঘোষণা করেন। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারি মাধ্যমে দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং হজ প্যাকেজ দুইয়ের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান আজ সচিবালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, গুজব, অপতথ্য ও সাইবার বুলিংয়ে ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার। এক সপ্তাহের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। ডাক্তার জাহিদুর রহমান বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এ আইনজীবী প্যানেল। প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা। সবাইকে মিথ্যা ও বানোয়াট তথ্য সম্পর্কে সচেতন হওয়ারও আহ্বান জানান তিনি। মুন্সীগঞ্জে আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্ষায় নজরুল শীর্ষক এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে লেবু, আম ও সুপারি সহ বিভিন্ন জাতের প্রায় 5,500 ফলদ গাছের চারা আজ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবি প্রধান অতিথি হিসেবে এসব চারা বিতরণ করেন। এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, পুষ্টি নিশ্চিতকরণ এবং অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য ফলদ গাছ রোপণের কোন বিকল্প নেই। মানিকগঞ্জের হরিরামপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পেঁয়াজ চাষীদের মাঝে এয়ারফ্লো মেশিন বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে অতি দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ ও ডিউটিন এবং মাদ্রাসার শিক্ষার্থী ও দরিদ্র মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়। আজ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মইনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হুসেনপুরে আইন শৃঙ্খলা কমিটির এক সভা আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি সংসদীয় এলাকাকে নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন। নারায়ণগঞ্জ জেলার পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং বাসযোগ্য জেলা গড়ে তোলার লক্ষ্যে এক সমন্বয় সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কর্মহীন হয়ে পড়া রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডে শতাধিক পরিবারের মধ্যে এই মানবিক সহায়তা দেওয়া হয়। দুর্যোগপূর্ণ এ সময়ে চাল সহায়তা পেয়ে এলাকার শ্রমজীবী ও দরিদ্র মানুষ স্বস্তি প্রকাশ করেছেন। নরসিংদীর শিবপুর ও মাধবদী এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এ সময় একাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং গ্যাস আইন লঙ্ঘনের দায়ে 55,000 টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসন, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় ও সন্ধ্যে 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 83%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় 5:23 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:47। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম
4: আসসালাম।
3: বিষয় আমরা সবাই বসি। আজকে তো ফোন ইন অনুষ্ঠান আমরা সবাই জানি। আজকে পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের করণীয়, পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের করণীয়, হ্যাঁ, এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আর আজকে আমাদের মেহমান রয়েছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, উপপরিচালক মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন। তো তিনি আজকে আমাদেরকে এই পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের করণীয় নিয়ে কথা বলবেন। তো দূরের এবং কাছের সকল শ্রোতা বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি। জানিয়ে দিই এই যে প্রাথমিকভাবে আমরা কিন্তু কিছু কথা আমাদের মেহমান বলবেন, তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি জানার জন্য, উত্তর জানার জন্য 02-44-81-326-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-327-7 থেকে 79 পর্যন্ত নম্বরে, আমি আবার বলছি প্রশ্ন করার জন্য 02-44-81-326-8 থেকে 70 পর্যন্ত এবং 02-44-81-327-7 থেকে 79 পর্যন্ত নম্বরে সরাসরি ফোন করতে পারেন। আর এই অনুষ্ঠানটি শুনতে পাবেন, পাচ্ছেন বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপে। এছাড়াও এটা দেখাও যাচ্ছে বাংলাদেশ বেতার ঢাকার ফেসবুক পেজ www.facebook.com/bangladeshbetare। আপনারা সরাসরি এটি উপভোগ করতে পারবেন। তো ঠিক আছে, শুরু হোক আমাদের আজকের আসরের কার্যক্রম। পুকুরে মাছ ছাড়ার পর চাষি ভাইদের করণীয় সম্পর্কে বলছেন জনাব মোহাম্মদ মামুনুর রশিদ ভাই। আসসালামু আলাইকুম।
5: ওয়ালাইকুম সালাম। আপনাকে ধন্যবাদ এবং আমি বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ জানাচ্ছি। তারা সবসময় একেবারে সময় উপযোগী বিষয়গুলি নিয়ে আলোচনা করে থাকে। আজকের বিষয়টি খুবই সময় উপযোগী এবং প্রাসঙ্গিক, কারণ আমাদের চাষি ভাই যারা আছেন তারা এই সময়টাতে মাছ ছেড়ে থাকেন পুকুরে। মাছ ছাড়েই কিন্তু শেষ হয়ে যায় না, মাছ ছাড়ার পরে চাষি ভাইদের কিছু করণীয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। মাছ ছাড়ার পরে প্রথম যে বিষয়টা আসে সেটা হলো আমি যে মাছগুলি ছাড়লাম এগুলি কি পরিমাণ বেঁচে থাকলো, অর্থাৎ বাঁচার হারটা পরীক্ষা করা। আমি খাদ্য প্রয়োগ করব, তাকে কি পরিমাণ খাবার দিব এবং তার বৃদ্ধির হচ্ছে কিনা সেই বিষয়টা আমার নিয়মিত পরিচর্যা করতে হবে। তারপরে আমি যে মাছটা পুকুরে ছাড়লাম এটা রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হচ্ছে কিনা, আমার পুকুরের যে পানিগুলি আছে সেই পানিটা মাছ চাষের উপযোগী কিনা, এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। আপনারা জানেন যে এই সময়টা বিশেষ করে আমরা যদি ইংরেজি মাস বলি এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, এই মাস
3: শ্রাবণ ভাদ্র
5: এই সময়টা মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আবার একই রকমভাবে প্রাকৃতিক যে জলাশয়গুলি আছে এইগুলিও কিন্তু মাছগুলো প্রজনন করে থাকে, পোনা দিয়ে থাকে, এই পোনাগুলি আমরা সংরক্ষণ করব এবং এইগুলিকে বড় হওয়ার সুযোগ দিব।
3: তাছাড়া এখন তো আবার একটু ওই মানে আকস্মিক বন্যাও হচ্ছে, কোনো কোনো জায়গায় অতিবৃষ্টি হচ্ছে, তো সেসবের জন্য আমাদের খুব প্রস্তুতি নিতে হবে না?
5: জি, এই বিষয়টি খুবই প্রাসঙ্গিক। এই সময়ে আমাদের যদি প্রাকৃতিক বিভিন্ন ধরনের দুর্যোগ দেখা দেয়, বিশেষ করে বন্যা, খরা কিংবা সাইক্লোন, সেই বিষয়গুলিও আজকে আলোচনা করা যেতে পারে।
3: আচ্ছা, তো এর মধ্যে দেখছি অনেকেই আমাদের টেলিফোনে চলে এসছেন। আপনারা কে কোথার থেকে বলছেন একটু পরিষ্কার করে বলবেন, আমরা আপনাদের সকল প্রশ্নের জবাব আমাদের মেহমান ভাই দেবেন। হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথেকে বলছেন? হ্যাঁ জি, কে বলছেন, কোথেকে বলছেন?
2: হাজী মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জ বাজার উপজেলা ফরিদগঞ্জ জেলা চাঁদপুর থেকে।
3: হ্যাঁ মিন্টু ভাই চাঁদপুর থেকে বলছেন, আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন, আপনাকে স্বাগত।
2: আমার প্রশ্ন হলো যে আমি এখন মানে নতুন ভাবে কুকুর মানে প্রস্তুতি করব, তারপর আমি পোনা ছাড়বো, এই পোনা ছাড়ার পরে তখন মানে আমি এই ব্যাপারে কি পদক্ষেপ নিতে পারি এই ব্যাপারে তো।
3: ও পুকুর এখনো পুকুর প্রস্তুত কি সম্পন্ন হয়েছে? আচ্ছা তাহলে ঠিক আছে, আপনি পুকুর প্রস্তুতি এবং পোনা ছাড়বেন, তার পরামর্শ চাচ্ছে। আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকুন। আর কে রয়েছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম, কে বলছেন?
4: চট্টগ্রাম জেলা
3: সাইফুল ভাই।
4: জি
3: সাইফুল ভাই আপনাকে স্বাগত, বলেন।
4: আমরা তো এখানে সব মাছের খামার বুঝছেন, এখন তো সব ডুবি গেছে বুঝছেন, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আমি নতুন করে মাছ ফেলতে হলে আমাদের এখানে পুকুরে নবরাত্র ভারী ডুবি গেছে বুঝছেন, এখন এগুলো কি সরাই ফেলতে হবে না কি করতে হবে একটু বলবেন।
3: আচ্ছা পুকুরের মানে অতিবৃষ্টির ফলে পুকুরে পানি ঢুকে গেছে, সেগুলোকে সরিয়ে ফেলবে নাকি জিজ্ঞেস করতে? আচ্ছা আপনি আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ
5: অতিবৃষ্টি মানে লবণ পানি?
3: লবণ পানি। ওয়ালাইকুম আসসালাম।
6: হ্যাঁ হারুন ভাই, আপনারা সবাই মাস্টার ভাই সাথী আপু সবাই ভালো আছেন?
3: জি ভালো। জি বলেন, আপনার প্রশ্ন থাকলে বলেন।
6: হ্যাঁ আমি মোহাম্মদ লুৎফা জর্দার বড়খলা পাংশা থেকে বলছি।
3: জি বলেন।
6: হাজী মোহাম্মদ মিন্টু ভাই প্রশ্ন করার জন্য ধন্যবাদ এবং সকল সরকার শুনছে। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে এবং আমার নতুন পুকুর আছে বুঝছেন,
3: আপনার নতুন পুকুর আছে
6: এখন যে নতুন করে মাছ ছাড়বো, কি মাছ দিলি ভালো হয় এবং মাছটা তাজা মোটা হয় কি খাওয়ালি, মানে আমার ফিড দেয় বুঝছেন, ফিড খাওয়ালি মাছের হলে তো স্বাদ লাগে না,
3: আমি
7: মানে আমি কিন্তু কাজ মিস্ত্রির কাজ করি, আমি আজকে কাজে গেছিলাম কজমা জাল, আমাদের ইউনিয়নে কজমা জালে গেছিলাম কাজে, ওখানে যে বাড়ি কাজ করতে গেলাম ওই বাড়ির আজকে কিছু পুকুর আছে, ওখানে দুই তিনজন মিলে মানে ওখানে উপরে বাটা মাছ আর এবং সিলভার মাছ এই দুইটা মাছ
3: আজকে
7: মরে যাচ্ছে, একজনের কাছে সোনা পাঠানো দিন আসছে ওই চিকিৎসা করে ঠিক আছে কম বেশি, এখন চিনি বলতেছে যে ফিট কেলি আমাদের কম করে পুকুরি দুই কেজি ফিট কেলি হস্তে গুলা মানে দিতি, আবার আরেকজন বলছে ফিট কেলি দু হাজার মানে দিলে পারে মাছটা মরেও যাতে পারে, এখন কি কারণে মাছ মারা যাচ্ছে কি বললে পারে
3: আরেকজনের সমস্যা নিয়ে সবাইকে জানাবার চেষ্টা করেন, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাথে থাকেন। আচ্ছা আর কে আছেন?
8: আসসালাম আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুলেনা ভাই সখীপুর থেকে বলেন, আপনাকে স্বাগত জানাচ্ছি।
8: আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা ইদানিং অনলাইনে দেখতে পাই যে কিছু মাছের খাবার যেমন আপনার এক্সট্রা গ্রোথ প্লাস বা ওয়াটার ক্লিন প্লাস এই ধরনের কিছু ওষুধ দেখা যায়, মানে পচা গোবরের সাথে মিক্স করে খাওয়ালে নাকি আর কোনো খাবারের প্রয়োজন পড়ে না, মাছের বৃদ্ধি অতি দ্রুত হয়, এটা আসলে কতটুকু বিজ্ঞানসম্মত বা আপনারা জানেন কিনা? আরেকটা প্রশ্ন যে আমরা যে পাঙ্গাস মাছ চাষ করি, এখন পাঙ্গাস মাছের সাথে আমরা যে বাংলা মাছটা চাষ করি মানে সাদা মাছকে আমরা আঞ্চলিক ভাষায় বাংলা বলি আর,
3: জি জি,
8: এখন পাঙ্গাস মাছের যে খাদ্য ব্যবস্থাপনা, এখন এই সাদা মাছের জন্য কি আবার আলাদা খাদ্য ব্যবস্থাপনা করার দরকার আছে?
3: বাহ আপনার সুন্দর প্রশ্নগুলো আমরা একটু নিলাম, আমরা এইগুলো নিয়ে এখনই আলোচনা হবে, একটু ফোনগুলো নিয়ে নিই কারণ অনেকে লাইনে আছেন দেখা যাচ্ছে। রাশিদ ভাই আর কি কেউ আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম।
9: স্যার মোহাম্মদ রাফিদ হাসান, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি, আইওবিএটি তে পড়াশোনা করছি।
3: রাফিদ স্বাগত।
9: লাস্ট ইয়ার
3: রাফিদ স্বাগত। রাফিদ আমাদের রেগুলার কল।
9: আমার দুটি প্রশ্ন স্যার, একটু। প্রশ্নগুলো হচ্ছে যে আমরা পড়েছি যেটা হচ্ছে কোর্সে আমাদের সারা পড়ান যে আমরা যদি মাছে অর্গানিক মানে পুকুরে অর্গানিক ম্যাটার বেশি করে দিই তাহলে মাছে আর কি উকুনের পরিমাণ বেড়ে যায়, কিন্তু আমরা চাচ্ছি যে অর্গানিক ফিশ প্রোডিউস করতে, তো সেক্ষেত্রে মানে আমাদেরকে তো সারও দিতে হয়, মানে ইউরিয়া টিএসপি সেগুলো দিলে আবার মানে আর কি মাছের জুপ্ল্যাংটন ফাইটোপ্ল্যাংটন যেটা মানে আর কি ন্যাচারাল ফুড যেটা সেটা তো সে চায়, কিন্তু আমরা চাচ্ছি অর্গানিক করতে, তাহলে কি শুধু
3: সকলেই যে কথাগুলো বললেন সেগুলো সব ধীরে ধীরে এখন উত্তর দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন আজকের আমাদের মেহমান জনাব মোহাম্মদ মামুনুর রশিদ, উপপরিচালক মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা।
5: আজকে আসলে শ্রোতা ভাই বন্ধু যারা আছেন তারা অনেকগুলি প্রাসঙ্গিক এবং
3: চমৎকার প্রশ্ন করেছেন
5: এবং এটা বিষয়ের সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ। হাজী মিন্টু ভাই, তিনি ফরিদগঞ্জ চাঁদপুর থেকে প্রশ্ন করেছিলেন যে পুকুর প্রস্তুতি পোনা ছাড়ার পর কি কি করতে হবে, আসলে খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টিও এটি। আমি যখন পোনাটা ছাড়বো, ছাড়ার পরে আমি পুকুর পাড়ে একটু হেঁটে দেখবো যে আমি যে পোনাটা ছাড়লাম এটা কিছু পোনা কি উপরে বেশি আসলো কিনা, কিছু পোনা মরা শুরু হলো কিনা, এইগুলি যদি আমরা চেক করি তাহলে আমরা বুঝতে পারবো যে পুকুরে যে মাছগুলি আমি ছাড়লাম যদি কোনো পোনা না বাসে তাহলে এটার বাঁচার হারটা খুবই ভালো। এই তো গেল আপনি পোনা যেদিন ছাড়লেন এই সময়, তার পরবর্তী দিন থেকে আপনি নিয়মিতভাবে আপনার পুকুরের যে মাছটা ছিল আপনি প্রাথমিকভাবে ছাড়ার সময় মাছটা ওজন করে তার আকৃতি এইগুলি নিয়ে ছাড়বেন এবং প্রতি 15 দিন পর পর, যদি তা সম্ভব না হয় অ্যাটলিস্ট আপনার এক মাসের মধ্যে একবার করে মাছের ওজন নেবেন যে প্রাথমিকভাবে আপনি কি পরিমাণ, 1 কেজিতে আপনার কয়টা মাছ ধরত, এখন 1 কেজিতে কয়টা মাছ হয়, তাহলে আপনি আপনার পুকুরের মাছগুলি নিয়মিত বাড়ছে কিনা সেটা বুঝতে পারবেন। আর আপনার খাদ্য প্রয়োগটা এটা আপনার খেয়াল রাখতে হবে, যেমন আপনার যদি অতিবৃষ্টি শুরু হয় তাইলে ওই সময়টাতে আপনার খাদ্য প্রয়োগটা কিছুটা কমাইতে হবে, এবং পুকুরে যদি হঠাৎ কোনো অসুখ দেখা দেয় মাছের মৃত্যু হার বাড়ে সেই ক্ষেত্রেও আপনার খাদ্য প্রয়োগটা কমাইতে হবে। সেই ক্ষেত্রে আপনারা স্থানীয় যে উপজেলা অফিস আছে, উপজেলা মৎস্য অফিস, তাদের সাথে আপনারা যোগাযোগ করলে তারা আপনাদেরকে ভালো পরামর্শ দেবে। ইভেন আপনারা আমাদেরকেও আমাদের ওয়েবসাইটে আমাদের প্রত্যেক কর্মকর্তারই নাম্বার আছে, আমরা আপনাদের সেবায় আছি।
10: বেশি খাবার দেওয়া যাবে না,
5: হ্যাঁ বেশি খাবার দেওয়া যাবে না, তার দেহের ওজনের 3-5% হারে, অর্থাৎ আপনার পুকুরে যদি মনে করেন আপনার 100 কেজি মাছ থাকে তাহলে আপনি 3-5 কেজি অবস্থা বুঝে আপনার খাবার দিতে হবে। জি। আর লুৎফুর জর্দার বড়খোলা পাংশা থেকে ফোন করেছিলেন, নতুন পুকুর নতুন করে উনি মাছ ছাড়বেন এবং খৈল কিংবা এই জাতীয় কোনো খাবার দেওয়া যাবে কিনা। আপনার খাবারের যে খাবারগুলির আপনি দেবেন, আপনি যদি পুকুরে পিলেট খাবার যেটা বাজারে রেডি করা খাবার বস্তায় করে বিক্রি হয় সেটা যদি দেন, এটা অনেক সময় যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করে তারা খাবার কিনে ওই খাবারটাই বেশি প্রয়োগ করে। আর যদি আপনার পুকুর পাড়ের ছোট পুকুর হয়, অর্থাৎ আপনার যে পুকুরটা আছে এটা আপনি পারিবারিক প্রয়োজনে পারিবারিক পুষ্টি চাহিদা মেটানোর জন্য আপনি মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে আপনি খৈল কুড়া ভুসি এইগুলি দিয়ে কিন্তু আপনি চাষ করতে পারেন। তারপরে সোহেল রানা সখীপুর টাঙ্গাইল থেকে প্রশ্ন করেছিলেন যে অনলাইনে বিভিন্ন ধরনের আপনার ওয়াটার ক্লিনার আছে, তারপরে গ্রোথ হরমোন আছে, এইগুলি বিজ্ঞাপন দিয়ে থাকে, আমিও দেখেছি, এবং এইগুলি আপনারা বিশ্বাস করবেন না, এইগুলি আসলে অসৎ উদ্দেশ্য, অসৎ বাণিজ্য করার জন্য এরা আপনার বিজ্ঞাপন দিয়ে থাকে, এবার তার বৈধ কোনো মিডিয়াতে দেয় না, ফেসবুক কিংবা অবৈধ কোন প্ল্যাটফর্মের মাধ্যমে এই অপপ্রচারগুলি চালায় এবং চাষিবাড়িদের ক্ষতি করে। প্রথম কথা হলো যে আপনার গ্রোথ হরমোন যেগুলি আছে মাছের, তারা বলে যে দ্রুত বৃদ্ধি পাবে, কোনো খাবার দেওয়া লাগবে না, আপনি অধিক লাভবান হবেন, এরকম চমৎকার আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে থাকে, এই বিজ্ঞাপনগুলিতে
3: বিশ্বাস করা যাবে না,
5: বিশ্বাস করবেন না এবং বিভ্রান্ত হবেন না। তারপরে পাংশা রাজবাড়ি থেকে আরেকজন ভাই ফোন করেছিলেন, উনি রাজমিস্ত্রির কাজ করেন, আজকে ওখানে কাজ করতে গিয়েছিলেন, ওখানে উনি জি ওনার নামটা আমি খোকন চন্দ্র, উনি যে বিষয়টা বললেন যে ওনার পুকুরে বাটা এবং সিলভার কাপ আছে, মাছ মরে যাচ্ছে, ফিটকিরি দেওয়া যাবে কিনা। এই ক্ষেত্রে আসলে ফিটকিরি না, এখন যেহেতু কন্টিনিউয়াস আকাশটা মেঘাচ্ছন্ন থাকে আর
3: মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে,
5: মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ থাকছে না, সেই ক্ষেত্রে হয় কি পুকুরে আপনার অক্সিজেনের ঘাটতি দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আপনার ফিটকিরিও দেওয়ার প্রয়োজন নেই, আপনার বাজারে অক্সিজেন সাপ্লিমেন্ট করার জন্য, অর্থাৎ অক্সিজেন যদি কমে যায় সেই অক্সিজেনটা যাতে বাইরে থেকে দেওয়া যায় সেরকম ব্যবস্থাও আছে, কৌটাই করে অক্সিজেনের সাপ্লিমেন্ট ব্যবহার করে সেটা যদি পুকুরে প্রয়োগ করেন তাহলে আপনার মাছের ক্ষতি হবে না। আরেকটা বিষয়, আপনার পুকুরের পানিগুলি যদি উপরে বাচ্চাদের নামিয়ে একটু ইয়া করা
10: যায়,
5: পালট করা যায়, একটু টার্বুলেন্ট অবস্থা সৃষ্টি করা যায়, সেই ক্ষেত্রে বাতাসের যে অক্সিজেন থাকে, বাতাসে তো সবসময় অক্সিজেন থাকে, এই অক্সিজেনটা পানিতে মুশবে। আসল কথা হলো আমরা যেরকম বাতাস থেকে অক্সিজেন নিয়ে বাঁচতে পারি, মাছ কিন্তু সেটা পারে না,
10: পারে না।
5: অক্সিজেনটা যখন পানিতে দ্রবীভূত হয় তখনই সে ওই অক্সিজেনটা নিতে পারে,
11: সেটা পুকুরের পানিটাকে একটু নাড়াচাড়া করতে,
5: নাড়াচাড়া করতে, সেটা আপনি নাড়াচাড়া করে পানিতে মিক্স করতে পারেন। অক্সিজেন সাপ্লিমেন্ট বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি নিয়ে থাকে, তাদের মাধ্যমেও আপনি এটা করতে পারেন,
10: করতে পারেন।
5: আরেকজন ভাই, আচ্ছা ওটা বলা হয়েছে, রাশেদ হাসান,
10: উনি
5: রাফিদ হাসান, উনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার, উনি চমৎকার প্রশ্ন করেছেন। আসলে অর্গানিক ম্যাটার যদি বেশি হয়, আসলে পুকুরের এমন ভাবে করতে হবে পুকুরের তলদেশটাতে যদি অর্গানিক ম্যাটার বেশি হয়, উনি আমার যেটা মনে হইল উনি ছাত্র এবং এই বিষয়ে পড়াশোনা করেন, অর্গানিক ম্যাটার যদি বেশি হয় সেই ক্ষেত্রে অনেকগুলি অপকারও কিন্তু সাথে সাথে ডেকে নিয়ে আসে। এই অর্গানিক ম্যাটারের সাথে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাসও কিন্তু থাকে, এই গ্যাসগুলি কিন্তু মাছের ক্ষতি করে। আবার অনেক সময় অর্গানিক ম্যাটার থাকলে ওই যে বলল যে উকুন বেশি হয়, উকুন বেশি হয় এটাও ঠিক আছে, আবার অন্যান্য মাইক্রো অর্গানিজম যেগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এইগুলিরও আধিক্য দেখা দিতে পারে। আর আপনি যেটা বলছেন যে অর্গানিক পদ্ধতিতে, অর্গানিক পদ্ধতিতে হলেও আপনাকে খাদ্য প্রয়োগ করাই যাবে, আপনি যদি বাইরের মেডিসিন একেবারে রিকমেন্ডেড ডাক্তার কিংবা যারা সায়েন্টিস্ট তারা প্রেসক্রাইবড যে মেডিসিন দেয় সেটাও আপনি প্রয়োগ করলে সেটা অর্গানিক হবে, আপনার ইয়া হবে না। সাধারণত আপনার ফিশ মিল দিয়ে যে খাবারগুলি তৈরি করে, খৈল, কুড়া, ভুষি খাবারগুলিতে তো এইগুলি দেয় যাতে প্রোটিনের পার্সেন্টেজটা আপনার 30% থাকে, সেই ক্ষেত্রে আপনি কিছু ফিশ মিল দিবেন, কিছু কুড়া দিবেন, কিছু খৈল দিবেন, কিছু ভুট্টার গ্রাইন্ডিং দিবেন, দিয়ে তারপরে এটা পিলেট করে ইয়া করা হয়, ওইটা ইনঅর্গানিক কোনো ম্যাটার না। এই বিষয়ক জিনিসগুলি সবগুলি অর্গানিক, আমরা ফিশ মিল যেটা দেই এটাও একটা অর্গানিক উৎস, আমার ভুট্টার যে মিলগুলি দেই সেটাও অর্গানিক উৎস, আমি যে কোনো খৈল যদি দেই সেটা আমার সরিষার খৈল হইতে পারে, সয়াবিনের খৈল হইতে পারে, এইগুলো কিন্তু অর্গানিক ম্যাটার।
3: রশিদ ভাই আমাদের একটু টেলিফোন আছে, একটু টেলিফোন নিয়ে নি।
5: জি জি,
3: হ্যালো, হ্যালো,
12: ওয়ালাইকুম
3: সালাম।
5: সন্দীপ সাইফুল ইসলাম ফোন করেছেন, সাইফুল ভাইকে আবার নতুন করে স্বাগত জানাচ্ছি, উনি সবসময় থাকেন আমাদের সাথে এবং উনি চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং প্রাসঙ্গিক। এই সময়টাতে আমরা দেখছি চট্টগ্রাম, কক্সবাজার, সারা দেশে বন্যা হচ্ছে, পানি উঠছে এবং উপকূলীয় এলাকা, বিশেষ করে সন্দ্বীপ এলাকা, আমি এই এলাকাটা সম্পর্কে জানি, এইখানে পুকুরে লুনা পানি ঢুকে যায়, এরকম যদি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে? বন্যা পর দেখবেন যে আপনার পুকুরের পাড়টাও একটু ভেঙে গেছে, আপনি পুকুরের পাড়টা সুন্দর করে একটু বাদাই করবেন, যে লুনা পানিগুলি ঢুকে গেছে সেইগুলি একটু বের করতে হবে, বের করে ওটাতে আপনার পুকুর প্রস্তুতির যে নিয়মগুলি আছে এখানে আপনি 1 কেজি হারে চুন দিবেন, চুন দেওয়ার পরে তারপরে 2-3 দিন পরে আপনার যদি সার দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট মাত্রা সার আমরা বলে থাকি, 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি, ওই পরিমাণ সার দিবেন। সার দেওয়ার পরে দেখবেন যে আপনার পুকুরটা একটু সবুজ আপ হয়েছে, অর্থাৎ আপনার পুকুরটাতে মাছের খাবার তৈরি হয়েছে এবং আপনার পুকুরটাতে মাছ ছাড়ার
3: উপযোগী হয়েছে।
5: তখন আপনি আপনার নির্ধারিত হারে রুই, কাতলা, মৃগেল আপনি যে মাছটা ছাড়তে পারবেন, শতাংশ প্রতি আমরা বলি 50-60টা, এই পরিমাণ মাছ আপনার যতটুকু পুকুরের আয়তন ওই পরিমাণ মাছ আপনি বিভিন্ন অনুপাতে আপনি দিবেন,
11: তাহলে
5: আপনার চুন দিতে হবে, কারণ হলো বন্যার সাথে সাথে অনেক
11: জীবাণু ঢুকে
5: যায়, জীবাণুগুলি নির্মূল হবে।
3: আশা করি সাইফুল ভাই আপনার প্রশ্ন জবাব পেয়েছে। আচ্ছা আর কেউ আছেন আপনাদের প্রশ্ন নিয়ে নি, জানি না উত্তর দিতে পারবো কিনা কারণ সময় কমে আসছে। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন?
10: আমি মোহাম্মদ ইমরান আলী বলছিলাম, সাধারণ সম্পাদক পূর্বশিদ্ধপুর চোরা পার্বতীপুর দিনাজপুরে। ভাইয়া কেমন আছেন?
3: হ্যাঁ পার্বতীপুর থেকে, আপনার নামটা যদি আরেকবার বলতেন।
12: ইমরান,
10: আমি মোহাম্মদ ইমরান আলী বলছিলাম।
3: আর ইমরান আলী ভাই বলেন, আপনার প্রশ্ন থাকলে বলেন।
10: হ্যাঁ আমি প্রশ্ন করছি যে একটি আদর্শ পুকুরে,
5: ধন্যবাদ ইমরান ভাই, আপনি পার্বতীপুর দিনাজপুর থেকে প্রশ্ন করেছেন।

0: একটি আদর্শ পুকুরে আপনি কি কি মাছ ছাড়তে পারেন? আসলে আমি বলবো,
1: খুব সুন্দর প্রশ্ন,
0: প্রশ্নটি সুন্দর, এবং আপনি কি কি মাছ চাষ করতে
1: চান সেটাও তো সেই বিষয়টা
0: খুব প্রাসঙ্গিক। আপনি যদি মনে করেন যে রুই জাতীয় মাছ চাষ করবেন সেটাও ইয়া করতে পারেন, আর আপনার পুকুরের আয়তন এবং আপনার উদ্দেশ্যের সাথে সেটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। আপনি যদি বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার উদ্দেশ্য একরকম হবে, আর আপনার যদি পারিবারিক পুকুরে থাকে যে আপনি পরিবারের নিত্য দিনের প্রয়োজন এবং পুষ্টি মেটানোর জন্য চাষ করবেন সেটা একভাবে করতে হবে। আপনার পুকুরের আকার আপনার উদ্দেশ্য অনুযায়ী আপনি মাছ চাষ করবেন, এবং আমার যে পার্শ্ববর্তী জেলা উপজেলা মৎস্য কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে পরিকল্পনা সহ সঠিক পরামর্শ দিবে, এবং আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি বলে দিচ্ছি 01711487291, এই নম্বরে আপনি আমাকে সরাসরি প্রশ্ন করতে পারেন, আমি আপনাকে আমার স্থানীয় উপজেলা অফিস যে আছে তার সাথে সংযোগ করে দেব।
1: ধন্যবাদ আপনাকে। আছে আর কেউ আছেন আমাদের সাথে কথা বলার জন্য?
2: আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: হ্যালো,
1: জি জি
2: স্যার, আমি রাফিদ হাসান, আরেকটি প্রশ্ন ছিল আমার।
1: হ্যাঁ রাফিদ বলেন, বলেন রাফিদ।
2: স্যার পলিকালচারের ক্ষেত্রে আমরা তিনটা স্তরে মাছকে সাজাই আর কি, সারফেস ফিডার, কলম ফিডার আর হচ্ছে বটম ফিডার। এখন ঘটনা হচ্ছে যে আমরা যে এটা সাজাবো এটা আসলে কিভাবে সাজাতে হয়, মানে আমরা ধরুন পুকুরে মানে পোনাগুলা দিব তখন আসলে তিনটা স্তরে তো সবসময় থাকে না, কারণ সেটা যদি
0: তিন স্তরে মাছ আমরা জানি যে কাতলা এবং সিলভার কার্প এরা উপরের স্তরে খায়, মাঝের স্তরে রুই খায়, এবং নিচের স্তরে থাকে মৃগেল এবং কালিবস। সেই ক্ষেত্রে আমার কোনটার উৎপাদন আমি বেশি করতে চাই সেটার একটা অনুপাত আছে, একাধিক অনুপাত আছে, সেটা আপনি একটু উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করলে আপনাকে পরামর্শ দেওয়া হবে। আর আমার মনে হয় যে রাফিদ সম্ভবত এগ্রিকালচারের
1: খুব ভালো পড়াশোনা করে সে আসে, যার ফলে তার একটি প্রশ্নে অনেকে উপকৃত হয়। আপনাকে অনেক ধন্যবাদ রাফিদ, এবং সকল যারা আমাদের সেই শ্রোতা ভাই বোনেরা যারা এতক্ষণ পর্যন্ত নানান রকমের প্রশ্ন করলেন, আপনাদের একজনের প্রশ্নে আরো দশজন জানতে পারলেন, হ্যাঁ তাদের অনেকের উপকার হয়েছে, সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমরা আসলে শেষ পর্যায়ে আছি, এবং এতক্ষণ আমাদের যে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন আমাদের আজকের মেহমান জনাব মোহাম্মদ মামুন রশিদ, উপপরিচালক মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন, তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং তার তিনি আপনাকে আপনাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের আসর থেকে, আজকের ফোন ইন অনুষ্ঠান থেকে বিদায় নেব। এতক্ষণ প্রিয় শ্রোতা শুনছিলেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, তত্ত্বাবধান করেছেন খালেদা পারভীন, প্রযোজনায় ছিলেন হরবিলাস রায়। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় চাই, খুদা হাফিজ।

0: বাংলাদেশ বেতার। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান। উপস্থাপনায় রয়েছে আমরা কজন, সালমা সুলতানা, কানিজ ফাতেমা লুনা, নিশাত শাহরিয়ার এবং আমি নওশিন ফারহান নূর। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মেজবা চৌধুরী, মোহাম্মদ সোলেমান হোসেন খান, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, রাশিদুল ইসলাম এবং মোহাম্মদ শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন উম্মে হাবিবা হেমি।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান।

0: আজকের দুর্বার অনুষ্ঠান। দুর্বার অনুষ্ঠানটি উপস্থাপনায় আজকে আছি আমরা দুজন, আমি সালমা সুলতানা,
1: সঙ্গে আছি আমি নিশাত শাহরিয়ার।
0: সৈনিক ভাইরা, দুর্বারে আজকে শুনবেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন সামিমা চৌধুরী আর গানের কথা লিখেছেন লাইলা নাজনীন হারুন এবং গানটি সুর করেছেন অশোক কুমার সরকার।

আসসালামু আলাইকুম। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে শুনছেন, সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

প্রিয় সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারের গানটি শিল্পী তপন চৌধুরী, কথা সাজিয়েছেন শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার দে।

শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারে শিল্পী রুমানা ইসলাম, গানের কথা লিখেছেন অধ্যাপক ডক্টর হোসনে আরা বেগম জলি, আর গানটি সুর করেছেন মোহাম্মদ ইসহাক।

প্রিয় সৈনিক ভাইরা, এবারে শুনবেন অপু আমান ও জানিতা আহমেদ ঝিলিকের কণ্ঠে গান। কথা সাজিয়েছেন জ্যোতিময় সেন, সুর করেছেন রিপুন খান।

সৈনিক ভাইয়েরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী চম্পা বৌনিক। গানের কথা লিখেছেন রঙ্গু শাহাবুদ্দিন এবং গানটি সুর করেছেন তিমির নন্দী।

সৈনিক ভাইরা, আপনারা দুর্বারে আধুনিক গান শুনছেন অলংকার অনুষ্ঠানে। এবারের গানটির কথা সাজিয়েছেন সেলিম মাহমুদ, সুর করেছেন মোহাম্মদ জুয়েল আলদিন, শিল্পী মিজান মাহমুদ রাজীব ও নসীম তাবাসসুম স্মরণ।

সৈনিক ভাইরা দুর্বারে শুনছেন আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। এবারের শিল্পী তানজিনা করিম স্বরলিপি। গানের কথা লিখেছেন ডক্টর পিয়ার আহমেদ, গানটি সুর করেছেন ফয়সাল আহমেদ।

0: এই গানের সাথে শেষ হলো আধুনিক গানের অনুষ্ঠান অলংকার। সেনা, নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে থাকুন সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনায় দুর্বার অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সালমা সুলতানা।
1: আমি নিশাত শাহরিয়ার। প্রিয় সৈনিক ভাইরা, আজকের দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।
2: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, ঠাকুরগাঁও, বরিশাল, কুমিল্লা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। আজ রাজধানীর মিরপুর সুইমিং কমপ্লেক্সে নতুনকুড়ি স্পোর্টস 2025-26 জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী খেলাধুলার মাধ্যমে দলমত নির্বিশেষে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেন। তিনি বলেন, সুস্থতার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই এবং ক্রীড়া চর্চাই পারে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত 5 ম্যাচের নারী দ্বিপাক্ষিক কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আজ নেপালকে 34-22 পয়েন্টে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই 3-1 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ 8-4 পয়েন্টে এগিয়ে ছিল। আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে দুদলের মধ্যে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ জয়ের গৌরব নিয়ে দেশে ফিরেছে স্পেনের জাতীয় ফুটবল দল। বিজয়ী দলকে বরণ করে নিতে বিমানবন্দর থেকে শুরু হয় উৎসবের আবহ। আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয় মাদ্রিদের সুরসুয়েলা প্রাসাদে। সেখানে বিশ্ব চ্যাম্পিয়ন দলকে স্বাগত জানান স্পেনের রাজা ফিলিপস ষষ্ঠ। পরে রাজপ্রাসাদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সম্বর্ধনা গ্রহণের পর ছাদ খোলা বাসে রাজধানী জুড়ে চ্যাম্পিয়ন প্যারেডে অংশ নেয় লুইস দেলা ফুয়েন্তার দল। মাদ্রিদের ঐতিহাসিক সিবেলেস স্কোয়ারে লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিজয় উৎসবের মূল আয়োজন। এর আগে স্পেন 2010 সালে প্রথম বিশ্বকাপ জয় করেছিল। রাজধানীর দাবা ফেডারেশন হলরুমে অনুষ্ঠিত 29তম আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টের পঞ্চম রাউন্ড শেষে 4 জন খেলোয়াড় প্রত্যেকে 4.5 পয়েন্ট লাভ করে যৌথভাবে তালিকার শীর্ষে রয়েছেন। তারা হলেন সৈয়দ মাহফুজুর রহমান, মাস্টার এস এম সামরন, মুহতাদি তাজুয়ার নাশিদ এবং সরওয়ার হোসেন উল্লাস। এছাড়া 4 পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন আরও 12 জন দাবারু। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ উৎসবমুখর পরিবেশে আন্তঃবিভাগীয় ছাত্রছাত্রীদের ফুটবল, ভলিবল ও ক্রিকেট ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ছাত্রীদের ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হয় ভেটেরিনারি অনুষদ এবং রানার্স আপ হয় কৃষি অনুষদ। ছাত্রীদের ক্রিকেটের চ্যাম্পিয়ন হয় কৃষি অনুষদ এবং ভেটেরিনারি অনুষদ রানার্স আপ হয়েছে। এদিকে ছাত্রদের ফুটবলে ভেটেরিনারি অনুষদ চ্যাম্পিয়ন এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অনুষদ রানার্স আপ হয়েছে। ছাত্রদের ভলিবলে গ্র্যাজুয়েট স্টাডি অনুষদ চ্যাম্পিয়ন, কৃষি অনুষদ রানার্স আপ গৌরব অর্জন করে। এছাড়া ক্রিকেটে কৃষি অনুষদ চ্যাম্পিয়ন ও গ্র্যাজুয়েট স্টাডি অনুষদ রানার্স আপ হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করা হয়। আগামী 27 জুলাই রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত নতুনকুড়ি স্পোর্টস এর সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ সংক্রান্ত উপকমিটির এক সভায় ইতিমধ্যে সিদ্ধান্তের কথা জানানো হয়। জাতীয় পর্যায়ের এই অনুষ্ঠানটি যথাযোগ্য মর্যাদা, উৎসবমুখর পরিবেশ ও আয়োজনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এদিকে দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গনে নতুনকুড়ি স্পোর্টসের দ্বিতীয় মৌসুমে রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে। আগামী 31 আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। 12-14 বছর বয়সী কিশোর কিশোরীদের নিয়ে ইউনিয়ন পর্যায়ে ফুটবল, সাঁতার, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্ট ইভেন্টে খেলা আগামী সেপ্টেম্বর থেকে শুরু হবে। দেশের 4,500-এরও বেশি ইউনিয়নে খেলা অনুষ্ঠিত হবে। আজ রাতে ব্রিজ টাউনে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মধ্যে পঞ্চম ও শেষ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় রাত 12টায় খেলা শুরু হবে। 3-1 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড দল। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল আগামী মাসে অস্ট্রেলিয়া সফর করবে। বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিন্স, জোস হ্যাজলুট ও ন্যাথন লিও। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে এবং এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। কানাডা সুপার 16 লিগের দ্বিতীয় আসরে ভ্যাঙ্কুভার
অ্যাঙ্কার্সের হয়ে খেলবেন বাংলাদেশের বাহাতি স্পেসার মুস্তাফিজুর রহমান। টি টেন ফরম্যাটে এই আসরে আগামী 29 সেপ্টেম্বর শুরু হবে। ছয়দিনব্যাপী টুর্নামেন্ট শেষ হবে 4 অক্টোবর। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল
1: সুপ্রিয় শ্রোতা, আমরা চাই প্রত্যেকেই সুখী মানুষ হিসেবে গড়ে উঠতে। তাই আসুন, ছেলে হোক বা মেয়ে, দুটি সন্তান গ্রহণ করে তাদের সুস্থতা, সুন্দর আগামী, সুখী মানুষ হওয়ার নিশ্চয়তা প্রদান করি। একমাত্র সঠিক পরিকল্পনা আপনাকে পৌঁছাতে পারে সফলতার শীর্ষে, সেটা হোক বৃহৎ পরিসরে কিংবা ক্ষুদ্র পরিসরে। আপনাকে তার পূর্ব প্রস্তুতি অবশ্যই গ্রহণ করতে হবে। আপনি যদি সুস্থ, সুন্দর, যাপিত জীবন লাভ করতে চান, সেক্ষেত্রে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পরিবারকে ছোট রাখতে হবে। শ্রোতা বন্ধু, সবাইকে স্বাগত জানাচ্ছি সুখী সংসার ম্যাগাজিন অনুষ্ঠানে। আমাদের দেশে জনসংখ্যার সমস্যা একটা কঠিন সমস্যা, এর সমাধানে এগিয়ে আসতে হবে আমাদের সবাইকে। পরিবারকে ছোট রাখার যে দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতিগুলো রয়েছে, সেগুলোকে ঠিকভাবে জেনে বুঝে সঠিক সিদ্ধান্ত নিয়ে জীবন চলার পথকে করতে হবে আরও মসৃণ। প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানের শুরুতেই রয়েছে একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। আজকের আলোচনার বিষয়, দীর্ঘমেয়াদী ও স্থায়ী পদ্ধতি নিন, থাকুন ভাবনাহীন। সাক্ষাৎকার গ্রহণে শাহনাজ পারভীন এবং সাক্ষাৎকার প্রদানে ডাক্তার হেলেনা জাবিন।
2: শ্রোতা বন্ধুরা, আজকের এই সাক্ষাৎকারমূলক আলোচনা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা কথা বলবো দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতি নিন, থাকুন ভাবনাহীন এই বিষয়টিকে নিয়ে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন ডাক্তার হেলেনা জেবিন, সিনিয়র কনসালটেন্ট মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টারে তিনি কর্মরত আছেন। তার কাছ থেকে আমরা এই বিষয়টি নিয়ে আজ শুনব। আমরা বলে থাকি যে একটি পরিকল্পিত ছোট পরিবার আদর্শ পরিবার, এবং যে কোনো ধরনের ঝামেলা মুক্তভাবে সামনের জীবনগুলোকে সুন্দর করতে এই ছোট পরিবারের বিকল্প কিছু নাই। তো এই ছোট পরিবার তৈরির ক্ষেত্রে বা পরিকল্পিত পরিবার গঠন করে রাখতে আমাদেরকে অবশ্যই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করতে হয়। সেক্ষেত্রে আবার আপনার কাছে জানতে চাইব, এই যে আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলছি, দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতি নিন, থাকুন ভাবনাহীন, এই পরিবার পরিকল্পনা পদ্ধতিগুলো আসলে আমরা কয়টি ভাগে ভাগ করছি, এবং আপনি যদি দীর্ঘমেয়াদী বা স্থায়ী পদ্ধতি নিয়ে কিছু বলেন।
3: অনেক ধন্যবাদ। এবং যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটাও খুবই যুগোপযোগী। তো প্রথমে আমি বলবো হচ্ছে কি কি পদ্ধতিগুলো আছে সেটাও জানা দরকার। এখানে শুধু দীর্ঘমেয়াদী বলেছে, কিন্তু তারপরে আমরা বলবো যে স্বল্পমেয়াদী পদ্ধতি তাহলে আছে কিছু। স্বল্পমেয়াদীর মধ্যে মহিলাদের জন্য আছে হচ্ছে আমাদের খাবার বড়ি, যেটা খুবই বহুল প্রচলিত এটা, আর আছে ইনজেক্টেবলস, যেটা 3 মাস পর পর ইনজেকশন হয়, সেটাও খুবই জনপ্রিয়। এবং ছেলেদের জন্য কন্ডম, যেটা খুবই জরুরি, অনেক সময় অনেক কাজে লাগে। তারপরে আসি আমি দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি, সেটা হচ্ছে দুটা আছে। একটা আমরা হাতে কাঠ, যেটাকে বলে সবাই একদম খুবই কাঠি হিসাবে পরিচিত এরকম, সেটা এরকম দুটি স্টিক ইমপ্ল্যান্ট করা হয়, সেটা হচ্ছে অবশ্যই হরমোন সমৃদ্ধ। এবং আরেকটা আছে যে কপার টি, সেটা জরায়ুতে স্থাপন করা হয়, এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অস্থায়ী পদ্ধতি।
2: এটা কি মহিলাদের
3: জন্য? পুরুষদের জন্য দীর্ঘমেয়াদী অস্থায়ী কিছু নেই। মহিলাদের জন্য যেটা কপার টিতে দেওয়া হয়, যেটা একবার দিলেই 10 বছর নিশ্চিন্তে থাকা যায়, তাহলে ভাবনাহীন 10 বছর একেবারে। আর যেটা মানে ইমপ্ল্যান্ট দেওয়া হয় হাতের মধ্যে, সেটা হচ্ছে আমাদের 3 বছরের জন্য আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এরপরে আসবে স্থায়ী পদ্ধতি। স্থায়ী পুরুষদের জন্য আমরা জানি যে NSP, যেটা হচ্ছে কাটা ছেঁড়া বা দিয়ে একেবারে শুধু একটা ফোঁটা করে করা হয় স্থায়ী পদ্ধতি, পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতিটা খুবই ভালো। এবং মহিলাদের জন্য আছে হচ্ছে আমাদের টিউবার লাইগেশন, যেটা বলা হয়, সেটাকে অবশ্যই একটু পেটটা ছোট করে কেটে তারপরে করতে হয়, সেটা কিছুটা অবশ করে করতে হয়, কিছুদিন রেস্টে থাকতে হয়। কিন্তু এই পদ্ধতি মানে এই পেট কাটা বাদেও কিন্তু এখন পেট ফোঁটা করেও করা যায়, যেটাকে আমরা ল্যাপোস্কোপি নামে সবে পরিচিত, সেটাও আমাদের এই ল্যাপোস্কোপি করেও করা যায়। সেখানে হচ্ছে আমাদের টিউবটাতে একটি ক্লিপ বেঁধে দেওয়া যায়, যাতে আপনার শুক্রাণু এবং ডিম্বাণু বিলুপ্ত হতে না পারে। এই হচ্ছে আমাদের পদ্ধতিগুলো।
2: এগুলো যদি আমরা যেটা দীর্ঘমেয়াদী বলছি বা স্বল্পমেয়াদী বলছি, তো এবারে যেটা জানতে চাইবো, যেহেতু আমাদের আজকের বিষয়টি হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতি, এই বিষয়টি নিয়ে, এটা কারা গ্রহণ করবে, কখন গ্রহণ করবে, এবং এটা নিয়ে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা এরকম কিছু আছে কিনা?
3: অস্থায়ী পদ্ধতি যদি আমি বলি, দুটো, একটা ইমপ্ল্যান্ট আর একটা হচ্ছে কপারটি। এটা কারা নিতে পারে? তারা হচ্ছে অবশ্যই মানে ইমপ্ল্যান্ট যারা আছে তাদের একটা বাচ্চাও যদি না থাকে তাও তারা নিতে পারে, এবং নবদম্পতিরাও নিতে পারেন। অনেকে কিন্তু খুব কম বয়সে বিয়ে হচ্ছে, তারা পড়াশোনা করছে, মনে করছে পড়াশোনাটা কমপ্লিট করে তারপরে আর নিবো বাচ্চা নিবো, সেই ক্ষেত্রে কিন্তু সে তিন বছরের জন্য ইমপ্ল্যান্টটা নিশ্চিন্তে নিতে পারে। এটা হচ্ছে যে আমাদের নববিবাহিত থেকে শুরু করে যে কোনো সময় তারা নিতে পারে। আর কপারটি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা সন্তান থাকতে হবে। এবং এই দুইটা পদ্ধতি নেওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আমাদের কিছু কিছু জিনিস নিতে হয়। যেরকম ইমপ্ল্যান্ট দেওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হয় কিছু জিনিস, যেরকম তার কোনো মাইগ্রেনের ব্যথা আছে কিনা এটা একটু জরুরি, এবং তার এই এক বছরের মধ্যে কোনো জন্ডিস হয়েছে কিনা না। হ্যাঁ, মেইন দুটো আমি বললাম, আরো অনেক কিছু আমরা হিস্ট্রি নিয়ে জেনে নিই।
2: ইমপ্ল্যান্টের এই সিস্টেমটা কি আসলে?
3: এই সিস্টেমটা হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যকেন্দ্রে তাকে আসতে হবে, এবং তাকে স্কিনের মধ্যে যেরকম ইঞ্জেকশন দেওয়া হয়, যার চামড়ার নিচে দুইটা কাঠির মতো জিনিস স্থাপন করা হয়, ইঞ্জেকশনের মতো করে দিয়ে দেওয়া হয়, যাতে কোনো ব্যথাও লাগে না। একটু হচ্ছে ব্যথানাশক ওষুধ দিয়েই দেওয়া হয় যাতে ব্যথা না লাগে। এটা চামড়ার নিচে স্থাপন করার পর থেকে তাদের এখান থেকে কিছু প্রজেস্টেরন জাতীয় হরমোন রিলিজ হয়, সেটা হচ্ছে আপনার জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কাজ করে। তিন বছরের জন্য খুলে ফেলবো, তখন আমাদের এটা করবো।
2: এটা জাস্ট তিন বছর পর্যন্ত সে ব্যবহার করতে পারবে।
3: যেহেতু এটা একটা হরমোন পদ্ধতি, সেজন্য আমরা দেওয়ার আগে অবশ্যই কাউন্সিলিং করতে হবে যে হরমোনে দিলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই আছে। তবে ইমপ্ল্যান্টের ক্ষেত্রে যেটা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হচ্ছে সামান্য আপনার মাসিকের তারতম্য হতে পারে, যেরকম মাসিক অনেক সময় বন্ধ থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু যাদের একটু ফোটা ফোটা মাসিক হয় তাদেরকে অবশ্যই হসপিটালে আসতে হয়, কাউন্সিলিং করা হয় এবং কিছু ওষুধ দেওয়া হয়, ঠিক হয়ে যায়। কিন্তু অনেকের আছে যে হচ্ছে অ্যাডজাস্টই করলো না, দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে তার বেশি বেশি রক্ত যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো ওটাকে তার সিট সুট করছে না বিধায় তাকে খুলে ফেলা হয়। এরপরে আসি আমি হচ্ছে কপারটি। কপারটি খুবই ভালো, যেরকম এর মধ্যে মাসিকের কোনো তারতম্য হয় না, মাসিক প্রতি মাসেই হয়। তার
2: একটা বাচ্চা থাকলে
3: তারা নিতে পারবে, তারা হচ্ছে প্রতি মাসে তার মাসিক ঠিক মতো হবে, কিন্তু তাকে স্বাস্থ্যকেন্দ্রে এসে দিতে হবে, এবং তার যে পার্শ্ব প্রতিক্রিয়া হয় সেটা হচ্ছে আপনার দেওয়ার সময় একটু সামান্য মোচড়ানো ব্যথা হয়, সেখানে দেওয়ার সময় তাকে ওষুধ দিয়ে দেওয়া হয়, কাউন্সিলিং করা হয়, এবং মাসিক যাদের ধরেন তিন চার দিন ছিল তাদের হয়তো একটু বেশি দিন থাকে, পাঁচ সাত দিন থাকতে পারে, কিন্তু এটা তিন চার মাস, তারপরে আবার দেখা যায় স্বাভাবিক হয়ে গেছে। তাছাড়া কিন্তু তেমন কোনো অসুবিধা হয় না, এবং খোলার জন্য একটু দক্ষ সেবাদানকারী দরকার হয় যে খোলার জন্য সমস্যা যদি হয় আছে, এটা হচ্ছে দেওয়ার জন্য। আর এখানে যেহেতু আমাদের বুকের দুধের উপরে কোনো প্রভাব ফেলে না, সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি পরপরও দিতে পারি, আবার আপনার সিজার সেকশন যদি কারো হয় সিজার সেকশনের সাথেও এই পদ্ধতিটা নেওয়া যায়। এটাই হচ্ছে মেইন এই কয়েকটা জিনিস আমাদের জানলেই হয় যে আমাদের কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারছি।
2: তো এই যে স্থায়ী পদ্ধতি যেগুলো কথা আমরা শুনছিলাম, এই পদ্ধতিটা যখন যিনি গ্রহণ করছেন মহিলা বা পুরুষ যেই হোক, আবার যদি তিনি সন্তান নিতে চান বা ব্যবহার করতে না চান, সেগুলোর সুযোগ আছে কিনা?
3: স্থায়ী পদ্ধতির ক্ষেত্রে হচ্ছে আমাদের যেরকম NSB যদি ছেলেদের জন্য করি, এটা আপনার পাঁচ বছরের মধ্যে যদি তারা ইকানালাইজেশন করে তাহলে অনেক সময় সাকসেসফুল হয়, কিন্তু ফেলিওর রেটও আছে। এটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে তার ফ্যামিলি যাদের কমপ্লিট আছে তারাই কিন্তু এটা গ্রহণ করবেন, এবং সাধারণত দেখা যায় যে রিক্যানালাইজেশন আবার যদি জোড়া লাগে যায় তাহলে আবার কিন্তু আমাদেরকে একটা অপারেশন পদ্ধতির মধ্যে যেতে হয়, এবং সেখানে সাকসেস রেট কিন্তু অনেক কম।
2: এখানে কি সেই পুরুষের হচ্ছে সন্তান জন্মদানের ক্ষমতাটা কম বেশি হতে পারে, কিন্তু দাম্পত্য জীবনে কোনো কিছু প্রভাব ফেলে?
3: সন্তান ধারণ ক্ষমতা বলতে তার শুক্রকীট আসে না, এই জন্য সন্তান ধারণ করে না, কিন্তু তার যে বীর্যের পরিমাণ কিংবা তার যে দাম্পত্য জীবনের যে সমস্যা সেগুলো কিন্তু কোনো অসুবিধা হবে না, এটা কিন্তু নিশ্চিত থাকতে হবে যে তাদের কোনো সমস্যা হবে না। তবে এই পদ্ধতি নেওয়ার পরে তিন মাস পর্যন্ত কিন্তু তার স্ত্রী একটা পদ্ধতি নেবে তিন মাস পর্যন্ত, কারণ শুক্রকীটটা ওই নালীর মধ্যে তিন মাস পর্যন্ত জীবিত থাকে, সেজন্য NSB নেওয়ার পরে তিন মাস যদি পদ্ধতি নেওয়া এর মধ্যে কিন্তু বাচ্চা চলে আসতে পারে।
2: ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার হেলেনা জেবিন আপনাকে, আমরা অনেক সুন্দরভাবে আপনার কাছ থেকে শুনছিলাম দীর্ঘমেয়াদী এবং স্থায়ী পদ্ধতি নিন এবং থাকুন ভাবনাহীন এই বিষয়টি নিয়ে। আমরাও তাই চাইবো যে একজন দায়িত্বশীল মানুষ হিসেবে, সেটা নারী এবং পুরুষ সবার ক্ষেত্রে, যখন তারা পারিবারিক বন্ধনে আবদ্ধ অবশ্যই পরিকল্পিত ছোট পরিবার গড়ে তুলবে যেখানে সুখ শান্তি বজায় থাকবে, এবং সেক্ষেত্রে স্থায়ী পদ্ধতি যারা ব্যবহার করতে পারেন অবশ্যই তারা এই পদ্ধতির আওতায় আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
4: বাংলাদেশ বেতার ঢাকা। নিশ্চয় যারা ইমান আনে, সৎকর্ম করে, সালাত কায়েম করে ও জাকাত দেয়, তাদের জন্য রয়েছে পুরস্কার তাদের রবের নিকট। আর তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল কোরআন বাংলাদেশ পিতা ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র ঈশার নামাজের আজান।
5: আল্লাহু আকবার আল্লাহ।

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: ধন্যবাদ সবাইকে।
4: এতক্ষণ শুনলেন সাক্ষাৎকারমূলক আলোচনা। সুপ্রিয় শ্রোতা, অনেক তো কথা হলো, এবার নিশ্চয়ই গান শুনলে মন্দ হয় না, শোনাব জনসংখ্যা বিষয়ক গান। গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন তানজিনা করিম স্বরলিপি ও বাবুল রেজা, কথা সাজিয়েছেন মোহাম্মদ কামরুল হাসান, সুর করেছেন কাজী দেলোয়ার হোসেন।

0: এতক্ষণ শুনলেন তানজিনা করিম স্বরলিপি ও বাবুল রেজার কণ্ঠে জনসংখ্যা বিষয়ক গান। শ্রোতা, বর্ষার মৌসুমে দুই থেকে তিন দিনের বেশি জমে থাকা বৃষ্টির পানি করতে হবে অপসারণ, তাহলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ থেকে আমরা থাকব নিরাপদ এবং সুরক্ষিত। বিদায় নেব বন্ধুরা, যাবার আগে জানাবো শেষের কথাগুলো। গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি বনশ্রী অধিকারী, শব্দগ্রহণ ও সম্পাদনায় ছিলেন মোহাম্মদ কামরুল হাসান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
1: শাহিদা মঞ্জুরি।
2: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হলো। পরিবেশনায় জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শানাস পারভীন। শুরুতেই শিরোনাম। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ 5,05,000 টাকা। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস ও মানবিকতা জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, বললেন ডাক্তার জুবাইদুর রহমান। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার জাতিসংঘে পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর 50% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণে আজ থেকে শুরু হল নতুন করে স্পোর্টস এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে

0: প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত খবর। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মামলা জট নিরসনে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। তিনি আজ সচিবালয় থেকে ভার্চুয়াল উপায়ে 10টি জেলায় এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে।
2: আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী এক বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারব।
1: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান বলেছেন, গুজব তো অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপতথ্য ও সাইবার বুলিং এ ভুক্তভোগীদের আইনি সহায়তা করতে সরকার আইনজীবী প্যানেল তৈরি করেছে এবং এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এই আইনজীবী প্যানেল, প্রাপ্ত অভিযোগের পাশাপাশি স্বপ্রণোদিত হয়েও কাজ করবে তারা।
3: তথ্যের নামে আমাদের উপরে যে ধরনের অত্যাচার বা অন্যায় হয়, তথ্যের দ্বারা কিন্তু অন্যায় হতে পারে, তথ্য এখন একটা মারাত্মক অস্ত্র। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিং এর শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি, সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল এটা গঠন সম্পূর্ণ হয়েছে। জাস্ট ফর্মাল প্রজ্ঞাপনটা বাকি আছে, এটা খুব দ্রুত দু একদিনের মধ্যেই হয়ে যাবে। এবং আমরা যেটা বলছিলাম এটা কারোর জন্য দুঃসংবাদ তো বটেই, যারা এই কাজগুলো করেন তাদের জন্য এই রাষ্ট্র এই সরকার সিরিয়াস কগনিজ নিতে যাচ্ছে, আপনারা সতর্ক হয়ে যান। ডিসইনফরমেশন বিশেষ করে সাইবার বুলিং বিশেষ করে এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না।
1: 2027 সালের হজ যাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এবার হজে যেতে খরচ কিছুটা কমেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিমান ভাড়া প্রায় 25,000 টাকা কমানো হয়েছে, ফলে হজ যাত্রীদের সামগ্রিক ব্যয়ও কমবে বলে আশা করছে সরকার। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
4: সমর্থবান মুসলমানদের জন্য হজ পালন ফরজ। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসল্লি পবিত্র মক্কা ও মদিনায় সমবেত হন, যা মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ব ও সাম্যের এক অনন্য প্রতীক। পবিত্র হজ পালনকে আরো সাশ্রয়ী করতে 2027 সালের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। ধর্ম মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী প্যাকেজ একের মূল্য নির্ধারণ করা হয়েছে 6,15,263 টাকা এবং প্যাকেজ দুই এর মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা, বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকোবাদ।
5: হজ প্যাকেজ একে, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহি চত্বর হতে প্রায় 1,000 থেকে 1,400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মুআল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2, এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহি চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে, মদিনায় মার্কাজি এলাকায় এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে।
4: তবে সবচেয়ে বড় স্বস্তির খবর এসেছে বিমান ভাড়ায়। প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের ভাড়া কমিয়ে নির্ধারণ করা হয়েছে 1,30,000 টাকা, যা আগের বছরের তুলনায় 24,830 টাকা কম। ধর্মমন্ত্রী বলেন, শুধু খরচ কমানো নয়, সেবার মান বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
6: এই জিনিসে আলদার কাছে শুকরিয়া আদায় করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনদিন দেখেছেন আপনারা যে কবে এই জিনিসটা পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে? পৃথিবীতে কোথায় না, সবখানে বাড়ে। যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহিসলাম তাদেরকে আরো কমবে মনে হয়।
4: এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ করা হচ্ছে। প্রবাসীরা অবস্থানরত দেশ থেকেই স্বাস্থ্য পরীক্ষা, টিকা গ্রহণ এবং হজ ভিসার আবেদন করতে পারবেন। আগামী 24 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 2027 সালের হজ নিবন্ধন। প্রাথমিকভাবে 2,50,000 টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে। সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী বছরের 8ই এপ্রিল থেকে হজ যাত্রা শুরু হবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে গত বছর এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ 36 জন নিহত হয়েছিল। বছর পেরুলেও দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক শিক্ষার্থী সহ স্বজন হারানো পরিবারগুলোকে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: আকাশে বিমান ওড়ার বিকট শব্দ শুনলেই আতঙ্কে এখনো আটকে ওঠেন মাইলস্টোন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা। দেখতে দেখতে কেটে গেছে একটি পুরো বছর, কিন্তু কাল বৈশাখীর মতো এসে নিমিষেই সবকিছু ওলটপালট করে দেয়া সেই যুদ্ধ বিমান দুর্ঘটনার স্মৃতি এতটুকু ফিকে হয়নি। সময়ের স্রোতে 365 দিন পার হয়ে গেলেও ট্র্যাজেডির সেই দুঃসহ যন্ত্রণা ও ট্রমা আজও তাড়া করে ফিরছে কোমলমতি শিক্ষার্থীদের। গত বছরের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের 7 নম্বর ভবনে এসে আছড়ে পড়ে। ভয়াবহ সেই দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ মোট 36 জন প্রাণ হারান, যাদের মধ্যে 28 জনই ছিলেন অবোধ শিশু শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও নিহত হন এবং আহত হন আরো বহু মানুষ। ভয়াবহ সেই স্মৃতি আজও ভুলতে পারছেন না প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা। সেদিনের ঘটনার বর্ণনা দিয়ে তারা জানান,
8: টিফিন খাইছে কিনা আমি সেটাও জানি না, ওর অনেক ফ্রেন্ডদের কাছে আমি জিজ্ঞেস করছি আমার জারিফটা কি সেদিন টিফিন খাইছিল কেউ বলতে পারে না।
9: মনের মধ্যে একটা ভয় কাজ করে যেটা সত্যি, এবং ওই স্মৃতিটাই ফিরে যাই আমরা।
10: একটা মেয়ে আমার কাছে এসেছিল যার পুরো শরীরে পুরো পিছনে সব জায়গায় পুরো আগুন লাগা, পরে হচ্ছে একটা টিচার গায়ে পানি ঢেলেছে, পরে ওর আগুনটা নিভেছে।
11: আমার একজন মিস ছিলেন, মাহরিন মিস, তিনি আমাকে একদম অনেক নিজের সন্তানের মতো আদর করতেন, তার কথা ভাবলে আমার এখন অনেক খারাপ লাগে।
7: দুর্ঘটনায় সন্তান হারানো পিতামাতাদের জীবনে প্রতিটি মুহূর্ত যেন এক একটি দীর্ঘ যুগের সমান। সকালে যখন আশেপাশের শিশুরা কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে রওনা হয়, তখন সন্তান হারা মা বাবারা ঘরের দরজার দিকে তাকিয়ে অশ্রু ফেলেন। ভয়াবহ এই ট্র্যাজেডির এক বছর পূর্তিতে মঙ্গলবার প্রতিষ্ঠানটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া, আবেগঘন স্মৃতিচারণ ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে স্মরণ করা হয় ঝরে যাওয়া তাজা প্রাণগুলোকে। পুরো মাইলস্টোন চত্বর ছিল শোক আর শ্রদ্ধায় মৃমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
1: এদিকে আজ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী শ্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস, দৃঢ়তা ও মানবিকতা জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সকলের জন্য অনুপ্রেরণার উৎস।
12: এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে, সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর।
1: ডাক্তার জুবাইদা রহমান সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ফায়ার সার্ভিস, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। দুর্ঘটনার পর যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুর সহ বিভিন্ন বন্ধু প্রতিম দেশগুলোর দেয়া সহায়তার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা 50% কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক কর্ম পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ। তিনি বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং পথচারীদের নিরাপত্তা জোরদারে মহাসড়কে লক্ষ্য ভিত্তিক নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।

0: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
1: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: 2024 জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সাভারের রাজপথে প্রাণ হারায় স্কুলছাত্র সাফওয়ান আক্তার। ঘাতকের নির্মম বুলেটে ঝরে যাওয়া এই কিশোরের বীরত্বে স্বৈরাচারের পতন হলেও একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে তার পরিবারে এখন শুধুই বুক ভাঙা হাহাকার। জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ বেতারের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে এখন শুনুন একটি প্রতিবেদন।
1: 2024 সেই রক্তঝরা জুলাইয়ে ঢাকার প্রবেশদ্বার সাভারে স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের উত্তাল তরঙ্গে সামিল হয়েছিলেন দশম শ্রেণীর ছাত্র তরুণ সাফওয়ান আক্তার। কিন্তু ঘাতকের নির্মম ফুলেট এক নিমেষেই স্তব্ধ করে দেয় তার আগামীর সব স্বপ্ন। দেশের মুক্তির জন্য স্বৈরাচারের পতনের লক্ষ্যে বুক চিতিয়ে লড়েছিলেন সাফওয়ান। সেই বীর সন্তানকে হারিয়ে মা খাদিজা বিন জুবায়েদের চোখে এখন কেবল নোনা জলের নদী। সাভারের বাতাসে আজও যেন মিশে আছে সন্তান হারানোর এক বুক ভাঙা আরতি, যা কোনো সান্ত্বনাতেই মেলার নয়।
2: যাওয়ার জন্য এক একদিন জিদ ধরত, তখন আমি বলতাম যাও ছাদে, যাও ছাদে, যে রাস্তায় যে মানুষ মিছিল করতেছে ওইগুলো যে দেখো, তোমাকে আমি বাইরে যেতে দিব না, তুমি তো এখনো ছোট, তোমার বড় ভাইয়ারা, তোমার বড় আপুরা আন্দোলন করতেছে, করু তোমরা ফল ভোগ করবে, আবার যখন তোমরা বড় হবে তখন ভার্সিটিতে পড়বে, তখন তোমরা করবে আন্দোলন, তোমাদের বড় ভাইয়া ছোট ভাইয়ারা ছোট বোনরা আপুরা ওরা তোমাদের এই ফল ভোগ করবে, তোমরা এখন যেও না, তোমরা তো এখন ছোট।
1: সন্তান হারানোর গভীর ক্ষত বুকে চেপেও পিতা ডাক্তার আক্তারুজ্জামান লিটন যখন একমাত্র ছেলের এমন বীরত্বের কথা ভাবেন, তখন রুদ্ধ কণ্ঠ জুড়ে নামে এক নিরন্তর হাহাকার।
3: আর বাবা যে আসলে মারা যাবে সে তো কখনোই সেও কল্পনা করে নাই, আমিও তো কল্পনা করিনি। আমার একটা ছেলে একটা মেয়ে, সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মেধাবী একজন দশম শ্রেণীর ছাত্র ছিল। তার টিচাররা, তার স্কুল সবাই পছন্দ করতো তাকে। সে সবারই সালাম কালাম দিত, সবার সাথেই সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করত। একটু তিল পরিমাণ তার বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে নাই। আমার ছেলে আমার কাছে আমি বড় হয়, আবার ছেলে মারা যায় নাই, আমার কাছে মনে হয় আবার ছেলে আছে, আমি ভাবতেই পারি না যে আমার ছেলে নাই।
1: সাফওয়ান আজ নক্ষত্রের দেশে, কিন্তু স্বৈরাচার মুক্ত এই নতুন বাংলাদেশ তার রুধির ধারায় কেনা। কবির ভাষায় বলতে হয়, মৃত্যু তোমায় ছোঁতে পারে না, তুমি মিশে আছো এদেশের ঘাসে বাতাসে আর লাল সবুজ পতাকায়। জুলাই আগস্টের প্রতিটি স্বাধীন নিঃশ্বাসে সাফওয়ানরা বেঁচে থাকবে চিরকাল। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: সরকার প্রবাসী কার্ডধারীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ সেবার পাশাপাশি বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চেক ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রবাসী কার্ড উদ্যোগ বাস্তবায়নে বিমানবন্দর সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতিত্বকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম আজ একথা জানান। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। তিনি আজ সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের তিনটি নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পয়েন্টগুলো হল কুশিয়ারা নদী ফেন্সগঞ্জে ও মারকুলি পয়েন্টে, সুরমা নদীর ছাতক পয়েন্ট ও সোমেশ্বরী নদীর কলমাকান্দা পয়েন্ট। কেন্দ্র জানায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী একদিন বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। আগামী 24 ঘণ্টায় লালমনিরহাট, নীলফাফানী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নির্মাঞ্চলে কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের আত্রাই ও ছোট যমুনা নদীর

0: পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গা নদ নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে এবং গঙ্গা পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন বৃদ্ধি পেতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০৮ জন।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
2: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত অধিকাংশ পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। গতকাল তিনি এই ঘোষণা দেন। ট্রাম্প প্রতিবেশী দেশটিকে মোটরগাড়ি, মাদক জাতীয় পানীয় ও দুগ্ধজাত পণ্য সংক্রান্ত অন্যায্য বাণিজ্য অনুশীলনের জন্য অভিযুক্ত করেন। ট্রাম্পের এই পদক্ষেপ ৩০ দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা রয়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তাঁর দেশের বাণিজ্যিক অন্তর্ভুক্তির পক্ষে কথা বলেছেন এবং জানিয়েছেন অটোয়া আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। মার্কিন বাহিনী দশম রাতের মতো ইরানে বোমা হামলা চালিয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন মার্কিন সেনাদের মৃত্যুর জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে। প্রতিক্রিয়ায় ইরান, বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুতিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধ আরোপের ঘোষণা দেওয়ার পর এই হামলা হল। এদিকে হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কের অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে একটি নির্মাণাধীন টানেলের ভেতরে মিথেন গ্যাস লিকেজের ফলে মাটি ধসের ঘটনায় অন্তত ১০ জন শ্রমিকের প্রাণহানি হয়েছে এবং ১৮ জনের বেশি ভেতরে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ১২ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন করি স্পোর্টস এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ রাজধানীতে শুরু হয়েছে। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মুঠোফোনের আসক্তি এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উল্লেখ্য, নতুন করি স্পোর্টসে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের পাশাপাশি নতুন করে ভলিবল ও টেনিস, টেবিল টেনিস যুক্ত হয়েছে। এবারে কাবাডি। রাজধানীর জাতীয় কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫ ম্যাচের নারী কাবাডি সিরিজের চতুর্থ ম্যাচে আজ নেপালকে ৩৪-২২ পয়েন্টে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ নারী কাবাডি দল। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ৮-৪ পয়েন্টে এগিয়ে ছিল। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম যথাযথ বাস্তবায়ন হলে আগামী এক বছরে মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব বললেন আইনমন্ত্রী। গুজব, অপতথ্য, সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার বললেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন খরচ ৫,০০০ টাকা। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস ও মানবিকতা জাতির জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বললেন ডাক্তার জুবাইদা রহমান। ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার জাতিসংঘে পুনর্ব্যক্ত করল বাংলাদেশ। কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। এবং দেশব্যাপী প্রতিভা অন্বেষণে আজ থেকে শুরু হল নতুন করি স্পোর্টস এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। খবর শেষ হলো।
3: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন মাইনুর রহিম, পড়ছি জাকারিয়া মুবিন। দেশে ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফ্যামিলি কার্ড কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হিসেবে বাস্তবায়ন শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য হল নিম্ন আয়ের পরিবারগুলোকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহ করা এবং একই সঙ্গে একটি নির্ভরযোগ্য তথ্য ভাণ্ডারের মাধ্যমে সুবিধাভোগীদের সঠিকভাবে চিহ্নিত করা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার চাল, ডাল, তেল, চিনি, লবণ সহ মৌলিক খাদ্যপণ্য নির্দিষ্ট মূল্যে বিতরণ করে থাকে। এই কার্ডের পেছনে মূল দর্শন হল কোনো পরিবার যেন খাদ্য নিরাপত্তাহীনতায় না ভোগে এবং রাষ্ট্রীয় সহায়তা যেন প্রকৃত প্রাপকের হাতে পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকারভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেছেন। গতকাল বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি এই গুরুত্বারোপ করেন। এ সময়ে ধাপে ধাপে সারাদেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি পরিবারকে সঠিকভাবে তালিকাভুক্ত করা হয়, তাদের আয়, পেশা, বসবাসের ঠিকানা এবং বাস্তব পরিস্থিতি যাচাই করে কার্ড প্রদান করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও উল্লেখ করেছেন যে ফ্যামিলি কার্ড শুধু খাদ্যপণ্য বিতরণের জন্য নয়, বরং ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং সামাজিক নিরাপত্তার অন্যান্য কর্মসূচির সঙ্গে যুক্ত হতে পারে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরি করা হবে, যেখানে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে। এই ডেটাবেজে জাতীয় পরিচয়পত্রের তথ্য, জন্ম নিবন্ধন, আয়কর রেকর্ড এবং স্থানীয় প্রশাসনের যাচাই করা তথ্য একত্রিত করা হবে। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ফ্যামিলি কার্ডের সুবিধা যেন কোনোভাবেই রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত সম্পর্কের কারণে বিকৃত না হয়। তিনি প্রশাসনকে সতর্ক করেছেন যে কার্ড বিতরণে স্বজনপ্রীতি বা পক্ষপাতিত্ব দেখা দিলে তা কঠোরভাবে প্রতিহত করতে হবে। জনগণের আস্থা অর্জনই এই উদ্যোগের সাফল্যের মূল চাবিকাঠি। একই সঙ্গে এটি হবে একটি দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ, যা ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপনের সুযোগ করে দেবে। সবশেষে বলা যায়, প্রধানমন্ত্রীর এই গুরুত্বারোপ বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে এবং একটি তথ্যভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে উঠবে। এই বিষয়টি বিশেষভাবে আলোচিত হবে কারণ এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
4: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
5: বাংলাদেশ বেতার ঢাকা। এখন দেশের গান শুনবেন। প্রথম গানের শিল্পী বশির আহমেদ, গানের কথা লিখেছেন মাসুদ করিম, সুর করেছেন অজিত রায়।

দেশের গান শুনছেন এবারে শিল্পী সাবিনা ইয়াসমিন। গানের কথা লিখেছেন নঈম গওহর, সুর করেছেন আজাদ রহমান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
1: উত্তরণ বেতার ম্যাগাজিন।

0: বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার জন্মভূমি, গঙ্গা পদ্মা যাচ্ছে বয়ে যাহার চরণ চুমি।
1: ব্রহ্মপুত্র গেয়ে বেড়ায় যাহার পুণ্য গাথা, সেই যে আমার জন্মভূমি সেই সে আমার মাতা।
0: সুপ্রিয় শ্রোতা, ঘন বরষার সন্ধ্যা পেরোনো রাতের এই প্রহরে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণ।
1: শুরুতে আমরা কবিতায় যে পংক্তিমালা উচ্চারণ করেছি সেগুলো মহাকবি কায়কোবাদের বঙ্গভূমি ও বঙ্গভাষা কবিতার।
0: আজ 21 জুলাই, কায়কোবাদের মহাপ্রয়াণ দিবস। কায়কোবাদ আধুনিক বাংলা সাহিত্যের ধারায় প্রথম মুসলিম কবি, তাকে মহাকবিও বলা হয়।
1: কায়কোবাদের প্রকৃত নাম কাজেম আল কোরায়েশি, তবে তিনি কায়কোবাদ বা মুন্সি কায়কোবাদ নামে পরিচিত। তিনি বাঙালি মুসলিম কবিদের মধ্যে প্রথম সনেট রচয়িতা।
0: কায়কোবাদ 1857 সালের 25শে ফেব্রুয়ারি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
1: মাত্র 13 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বিরহ বিলাপ প্রকাশিত হয়। তার অন্যান্য কাব্যগ্রন্থ হল কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান, শিব মন্দির, অমিয়ধারা, শ্মশান ভস্য ও মহরম শরীফ।
0: তার মহাকবি নামের খ্যাতি মহাশ্মশান কাব্যের জন্য। কায়কোবাদের কাব্য সাধনার মূল উদ্দেশ্য ছিল পশ্চাৎপদ মুসলমান সম্প্রদায়কে তার অতীত ঐতিহ্য সম্পর্কে সচেতন করা এবং তা পুনরুদ্ধারে উদ্বুদ্ধ করা। তবে অসাম্প্রদায়িকতা তার মননে সর্বদা জাগরুক ছিল।

0: তিনি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ধর্মীয় বিষয় নিয়ে কাব্য রচনা করেছেন। ১৯৫১ সালের ২১শে জুলাই এই মহান কবি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা তার স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা।
1: বন্ধুরা, ২০২৪ সালে গণ আন্দোলনে উত্তাল ২১শে জুলাই ছিল আরও একটি রক্তাক্ত দিন। এদিন কারফিউয়ের মধ্যেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষে ১৯ জন নিহত হন।
0: এদিন সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
1: সুপ্রিয় শ্রোতা, আপনাদের সবার প্রিয় বিস্ময়কর খবরের সংকলন বিশ্ববিচিত্রা রয়েছে অনুষ্ঠানের শুরুতেই। আজকের বিশ্ববিচিত্রা গ্রন্থনা করেছেন অদিতি বিশ্বাস, উপস্থাপনা করছেন জাহানারা বেগম।
2: পৃথিবী ও মহাবিশ্ব রহস্যে পরিপূর্ণ। বিজ্ঞান ও প্রযুক্তি আজ অনেক উন্নত হলেও এখনও এমন অসংখ্য ঘটনা ও স্থান রয়েছে যেগুলো সম্পূর্ণ ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি। কিছু রহস্যের আংশিক সমাধান মিললেও অনেক বিষয় এখনও গবেষণার বিষয়। এসব অজানা তথ্য মানুষের কৌতূহল বাড়ায় এবং নতুন নতুন আবিষ্কারের অনুপ্রেরণা জাগায়। প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র খাত। এর গভীরতা প্রায় ১১ কিলোমিটার। এত গভীরে সূর্যের আলো পৌঁছায় না এবং পানির চাপ অত্যন্ত বেশি, তবুও সেখানে নানা ধরনের অদ্ভুত প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। বিজ্ঞানীরা এখনও পুরো অঞ্চলটি অনুসন্ধান করতে পারেননি। ধারণা করা হয় সেখানে এমন অনেক প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা এখনও কিছুই জানি না। পেরুর নাজকা মরুভূমিতে হাজার বছর আগে বিশাল বিশাল পাখি, বানর, মাকড়সা এবং জ্যামিতিক নকশা আঁকা হয়েছিল। আশ্চর্যের বিষয় হল এগুলো মাটি থেকে নয়, আকাশ থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যায়। কি উদ্দেশ্যে এবং কিভাবে এত নিখুঁতভাবে এই রেখাগুলো তৈরি করা হয়েছিল সে বিষয়ে আজও গবেষণা চলছে। অ্যান্টার্কটিকার টেলর হিমবাহ থেকে লাল রঙের পানি বের হয় যা দেখতে অনেকটা রক্তের মতো। প্রথমে এটি রহস্য মনে হলেও পরে বিজ্ঞানীরা জানতে পারেন বরফের নিচে থাকা লৌহ সমৃদ্ধ পানি বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইজড হওয়ার ফলে লাল রং ধারণ করে। তবুও এই দৃশ্য পৃথিবীর অন্যতম বিস্ময়। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি অঞ্চলকে বারমুডা ট্রায়াঙ্গেল বলা হয়। বহু বছর ধরে এখানে জাহাজ ও বিমান নিখোঁজ হওয়ার নানা গল্প প্রচলিত রয়েছে। যদিও বিজ্ঞানীরা আবহাওয়া, সমুদ্র স্রোত এবং মানবিক ভুলকে অনেক ঘটনার কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন, তবুও বারমুডা ট্রায়াঙ্গেল এখনও রহস্য ও কৌতূহলের কেন্দ্রবিন্দু। বিজ্ঞানীদের মতে আমরা যে নক্ষত্র, গ্রহ ও গ্যালাক্সি দেখি তা মহাবিশ্বের মাত্র প্রায় ৫%। বাকি ৯৫% হল ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি, যেগুলো সরাসরি দেখা যায় না। এগুলোর প্রকৃত স্বরূপ কী তা আজও বিশ্বের অন্যতম বড় বৈজ্ঞানিক রহস্য। রহস্যময় পৃথিবী ও মহাবিশ্ব আমাদের প্রতিনিয়ত নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। অজানা এসব তথ্য মানুষের জ্ঞান পিপাসা বাড়ায় এবং বিজ্ঞানীদের নতুন গবেষণায় অনুপ্রাণিত করে। তাই বলা যায় রহস্যই মানব সভ্যতাকে নতুন আবিষ্কার ও জ্ঞান অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়। ভবিষ্যতে বিজ্ঞান আরও উন্নত হলে আজকের অনেক রহস্যের সমাধান মিলতে পারে, আবার নতুন রহস্যও উন্মোচিত হবে। বিশ্ববিচিত্রা আজ এ পর্যন্তই।

0: সুপ্রিয়শ্রোতা শুনছিলেন বিশ্ববিচিত্রা। কোন জাতির স্বভূমি থেকে উঠে আসা শত শত বছরের চর্চিত জ্ঞান, লোকবিশ্বাস, শিল্পকলা, প্রথা, পোশাক আশাক, খাদ্যাভ্যাস, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সামাজিক রীতিনীতি, উৎসব আদি সে জাতির সাংস্কৃতিক ঐতিহ্য।
1: প্রিয় বন্ধুরা, এ পর্যায়ে শুনবেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, পর্বটি গ্রন্থনা করেছেন তাপসী মনির, উপস্থাপন করছেন বর্ষা আহমেদ।
2: আমাদের এই পৃথিবীতে এক একটি দেশ যেন এক এক রকম সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে চলেছে, যে সাংস্কৃতিক ঐতিহ্য দেশটিকে আলাদাভাবে চিনিয়ে দেয়। আলজেরিয়া এমন একটি দেশ যে দেশে নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী প্রাচীন ধ্বংসাবশেষ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে আছে। উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্য সাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি দেশ হল আলজেরিয়া। ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং ধর্মের কারণে এদেশকে আরব বিশ্বের অংশ হিসেবে গণ্য করা হয়ে থাকে। আলজেরিয়ার আরবি নাম হল আলজাজাইর। এদেশের নাগরিকদেরকে আলজেরীয় বলা হয়। এদেশের সরকারি ভাষা আরবি, ধর্ম ইসলাম, মুদ্রার নাম আলজেরীয় দিনার। এদেশের শতকরা 99% মানুষই মুসলমান। আফ্রিকার ধনী দেশগুলোর একটি হল আলজেরিয়া এবং এর অন্যতম কারণ পেট্রোলিয়াম জাতীয় সামগ্রী রপ্তানি। আলজেরিয়ারও রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। এখানকার হস্তশিল্প খুবই বৈচিত্র্যময়, এখানকার কার্পেটগুলো আকর্ষণীয়, গয়না এবং চামড়ার সামগ্রী এখানে দারুণ জনপ্রিয়। এদেশের চিত্রকলায় বিমূর্ত শৈলী এবং স্বাধীনতা যুদ্ধের প্রভাব লক্ষণীয়। আলজেরিয়ার সাহিত্যে মৌখিক ঐতিহ্যের প্রমাণ মেলে। এদেশে গল্প বলার একটি সমৃদ্ধ মৌখিক ঐতিহ্য রয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কেতেব ইয়াসিন এবং আসিয়া জেবার। আলজেরিয়ায় মিশ্র সংস্কৃতি চোখে পড়ে। এদেশের বিশ্ববিখ্যাত সঙ্গীত ধারা হল রাই সঙ্গীত। রাই সঙ্গীতের বিখ্যাত এবং জনপ্রিয় দুই শিল্পী হলেন খালেদ এবং রাসিদ তাহা। আলজেরিয়ায় নারীদের ঐতিহ্যবাহী পোশাক হল কারাকু, আর পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হল জেল্লাবা, যা দেখতে লম্বা আলখাল্লার মতো। এছাড়াও পুরুষেরা শীতকালে বার্নুস নামের পোশাক পরে থাকেন, যা একরকম পশমি চাদর। আলজেরিয়ার জাতীয় খাবার হল কাসকাস, যা শাকসবজি এবং ছোলার সাথে পরিবেশন করা হয়। স্যুপ জাতীয় খাবার তানজিন এবং চোরবা এদেশে বেশ জনপ্রিয়। এখানকার আরও একটি জনপ্রিয় খাবার হল খেজুর। এছাড়াও আলজেরিয়ান সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হল চা পান। ফুটবল আলজেরিয়ার খুবই জনপ্রিয় একটি খেলা। অন্যান্য খেলার ভেতর উল্লেখযোগ্য হল হ্যান্ডবল, ভলিবল এবং অ্যাথলেটিক্স। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এদেশের প্রধান দুটি ধর্মীয় উৎসব। আলজেরিয়ার জাতীয় উৎসবগুলো মূলত তাদের স্বাধীনতা সংগ্রাম, ধর্মীয় বিশ্বাস এবং প্রাচীন ঐতিহ্যের উপর ভিত্তি করে পালিত হয়ে থাকে। নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেতর দিয়ে এখানে স্বাধীনতা দিবস, বিপ্লব দিবস এবং ভ্রাতৃত্ব ও সংহতি দিবস পালিত হয়ে থাকে। আদিবাসী জনগোষ্ঠীর প্রাচীন একটি উৎসব হল ইয়েনায়ের। এ দিনটি সরকারিভাবে ছুটি থাকে। এই উৎসবে ঐতিহ্যবাহী খাবার খাওয়া হয় এবং ঘোড় দৌড়ের মাধ্যমে নতুন কৃষি বছরকে স্বাগত জানানো হয়। সবই সাংস্কৃতিক ঐতিহ্যের নিদর্শন হয়ে আছে। আলজেরিয়ার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য দেশটিকে বিশ্বের মাঝে সুন্দর একটি দেশের উদাহরণ সৃষ্টি করেছে। এমন কথা জোরের সাথে উচ্চারণ করা যেতেই পারে।
0: সুপ্রিয়শ্রোতা শুনলেন সাংস্কৃতিক ঐতিহ্য দেশে দেশে, আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, 21 পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদি গত 19 জুন প্রয়াত হয়েছেন। তিনি ছিলেন ইতিহাস, ঐতিহ্য ও সভ্যতার গভীরে প্রবেশের এক বুদ্ধিবৃত্তিক অভিযাত্রী।
1: আল মুজাহিদির কাব্যজগতের প্রধান বৈশিষ্ট্য হল মাটির প্রতি গভীর আস্থা। তার কাছে মৃত্তিকা কেবল কৃষিভূমি নয়, এটি মানব জাতির উৎস, সভ্যতা ও আত্মপরিচয়ের প্রতীক। যন্ত্র সভ্যতার প্রবল অভিঘাতের মাঝেও তিনি শেকড়ের সন্ধান করেছেন বাংলার মাটিতে। প্রিয় উত্তরণ সঙ্গী, এবারে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নির্ভয় কবিতার আবৃত্তি শুনব, উচ্চারণে শামসুজ্জোহা ও অনিমা রায়।

আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িবোনা ধরণীতে মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে বাসর রাত্রি রচিবোনা মোরা প্রিয়ে ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচে কিছু নাই ভয় জানি নিশ্চয়।

দুর্দম পথ মাঝে, দুর্দম বেগে, দুঃসহতম কাজে, রুক্ষ দিনের দুঃখ পালিত পাব, চাই না শান্তি, সান্ত্বনা নাই যাব। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব।

দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে মরু পথ, তা দুজনে নিয়েছি সোহে। ছুটিনি মোহন মরিচিকা পিছে পিছে, ভুলাইনি মন সত্যের করি মিছে। এই গৌরবে চলিব এ ভবে, যতদিন দোহে বাঁচি এ বাণী প্রেয়সী হোক মহিয়সী, তুমি আছো

0: জাপানে ইরিকু শব্দের অর্থ বেঁচে থাকা। প্রখ্যাত জাপানের চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়া ইকিরু শিরোনামে একটি অনুপ্রেরণাধর্মী চলচ্চিত্র নির্মাণ করেন 1952 সালে।
1: সিনেমার কেন্দ্রীয় চরিত্র কাঞ্চি ওয়াতানাবে একজন সরকারি উচ্চপদস্থ সরকারি আমলা। বিপত্নিক এই সরকারি কর্তা ক্যান্সার আক্রান্ত এবং হতাশায় নিমজ্জিত।
0: এমন অবস্থায় এক তরুণী সহকর্মীর সান্নিধ্যে এসে তিনি জীবনের অর্থ বুঝতে শেখেন যে জীবন ফাইলের মধ্যে বন্দী থাকার জন্য নয়, জীবন নানাভাবে উপভোগের। তিনি মানুষের কল্যাণে কাজ করার সিদ্ধান্ত নেন।
1: তিনি সরকারি আমলাতন্ত্র ও রাজনীতিবিদদের নানা বাধা উপেক্ষা করে শহরের বস্তি এলাকায় দূষিত জলাশয়ে ভরাট করে সেখানে একটি শিশু পার্ক নির্মাণ করেন।
0: সিনেমার একেবারে শেষ দৃশ্যে ওই পার্কের একটি দেয়ালে বসে তুষারপাতের মধ্যে তাকে গান গাইতে দেখা যায়।
1: প্রিয় শ্রোতা, ক্লাসিক সিনেমা পর্বে ইকিরু চলচ্চিত্রটি সম্পর্কে বিস্তারিত জানবেন এবারে। পর্বটি গ্রন্থনা ও উপস্থাপনায় রয়েছেন শামীম খান।

জাপানি সিনেমা ইকিরো। কিংবদন্তি জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়া পরিচালিত এই চলচ্চিত্রটি ১৯৫২ সালে মুক্তি পায় এবং আজও মানব জীবনের অর্থ নিয়ে নির্মিত অন্যতম শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। ইকিরো শব্দটির অর্থ বেঁচে থাকা, কিন্তু এই ছবিটি শুধু বেঁচে থাকার গল্প নয়, বরং কেন বাঁচব, কিভাবে বাঁচব এবং জীবনের প্রকৃত মূল্য কোথায়, সেই প্রশ্নের গভীর অনুসন্ধান। চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র কানজি ওয়াতানাবে, দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে তিনি সরকারি অফিসে কর্মরত, নিয়মমাফিক কাজ, একঘেয়ে জীবন আর দায়িত্বের চাপে তিনি যেন নিজের অস্তিত্বকেই ভুলে গেছেন। হঠাৎ একদিন তিনি জানতে পারেন যে তিনি মরণ ব্যাধিতে আক্রান্ত এবং তার হাতে সময় খুব কম। এই সংবাদ তার জীবনের সমস্ত হিসাব নিকাশ বদলে দেয়। তিনি উপলব্ধি করতে শুরু করেন যে এত বছর তিনি কেবল দিন পার করেছেন, কিন্তু প্রকৃত অর্থে বাঁচেননি। এরপর শুরু হয় জীবনের অর্থ খুঁজে বের করার। প্রধান চরিত্রে অভিনয় করেছেন তাকাশি শিমুরা। তার অভিনয় এতটাই সংযত, মানবিক এবং হৃদয়স্পর্শী যে দর্শক খুব সহজেই চরিত্রটির সঙ্গে একাত্ম হয়ে যান। বিশেষ করে একজন মানুষের ভেতরের ভয়, হতাশা, আশা এবং আত্ম উপলব্ধির যে পরিবর্তন তিনি তুলে ধরেছেন তা সত্যি অসাধারণ। আকিরা কুরোসাওয়ার পরিচালনার অন্যতম বৈশিষ্ট্য হল মানবিক দৃষ্টিভঙ্গি। ইকিরোতে তিনি কোনো বড় ঘটনা বা নাটকীয় মোড়ের উপর নির্ভর করেননি, বরং সাধারণ মানুষের জীবনের ছোট ছোট মুহূর্তকে এমনভাবে উপস্থাপন করেছেন যে সেখান থেকে জন্ম নেয় গভীর আবেগ এবং দর্শনের অনুভূতি। চলচ্চিত্রটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের দৈর্ঘ্য নয়, বরং তার অর্থই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন মানুষ কত সম্পদ অর্জন করলেন বা কত বড় পদে কাজ করলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল তিনি অন্য মানুষের জীবনে কি প্রভাব রেখে গেলেন। সিনেমাটোগ্রাফি সাদা কালো হলেও এর আবেগের রং অত্যন্ত গভীর। প্রতিটি ফ্রেমে নিঃসঙ্গতা, আশা, অনুশোচনা এবং মানবতার ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। ছবির সঙ্গীত গল্পের আবহকে আরও সমৃদ্ধ করেছে। ইকিরো এমন একটি চলচ্চিত্র যা দেখার পর দর্শক নিজের জীবন নিয়েও ভাবতে শুরু করেন। আমরা কি শুধুই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি, নাকি সত্যি অর্থবহ কিছু করছি? এই প্রশ্ন এই ছবিটির সবচেয়ে বড় শক্তি। সব মিলিয়ে ইকিরো শুধু একটি সিনেমা নয়, এটি জীবনের প্রতি এক গভীর দার্শনিক দৃষ্টি। মানবতা, দায়িত্ব, সময়ের মূল্য এবং জীবনের অর্থ নিয়ে নির্মিত এটি বিশ্ব সিনেমার এক কালজয়ী সৃষ্টি।

0: শুনলেন ক্লাসিক সিনেমা। প্রিয় বন্ধুরা, কর্মসূত্রে প্রিয় নারীকে ছেড়ে যাওয়ার সময় পুরুষ গভীর বিরহ অনুভব করে, কিন্তু সে তার নিজের কান্না ও মনের গোপন আকুলতা প্রকাশ করতে চায় না।
1: বাংলার চিরায়ত ভালোবাসার এমন বার্তা প্রকাশিত হয়েছে কবি জসীমউদ্দিনের ও সুজন বন্ধুরে গানে। গানটি শুনবেন ইন্দ্রমোহন রাজবংশীর কণ্ঠে।

0: প্রিয় বন্ধুরা, বিরহের ছাই চাপা আগুনে যেন কাউকে দগ্ধ হতে না হয়, এই প্রত্যাশায় শেষ করছি আজকের উত্তরণ।
1: উত্তরণের আজকের পর্ব গ্রন্থনা করেছেন ইকবাল খোরশেদ, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রনি
0: এবং আমি সেলিনা আক্তার শেলি, সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা,
1: তত্ত্বাবধানে আঞ্জুমানারা বেগম, আর উত্তরণ প্রযোজনা করলেন মোহাম্মদ হাসনাতুল আজম। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।
0: শুভরাত্রি।

0: cyberbullying on social media. The government will issue a gazette in this regard within a week, he added. Dr. Zahidur Rahman said the legal panel would not only act upon receiving complaints, but would also have the authority to initiate legal action on its own initiative when necessary. He urged everyone to be aware of false and fabricated information. The Religious Affairs Ministry has announced the government and private Hajj packages for the next year. Religious Affairs Minister Qazi Shah Mufazzal Hussain Kaikobad announced the 2027 Hajj packages and guidelines at a press conference at the Secretariat today. He said the government has introduced two Hajj packages under the public management system and one general package under the private management system. The price of government Hajj package 1 has been fixed at 6,15,263 taka. The government Hajj package 2 has been priced at 5,05,648 taka. Besides, the general Hajj package has been fixed at 5,13,648 taka for private Hajj agencies. The minister said the Hajj airfare fixed at 1,30,000 taka following the Prime Minister's initiative, which is 24,830 taka less from last year's rate. It may be mentioned that the Hajj registration process will start from September 24. Today is the first anniversary of the Marlestone tragedy. On this day last year, a training fighter jet crashed at the Diawari campus of Marlestone School and College in the capital's Uttara area, killing 36 people, including children. Even after years, the horrific memories of that day still haunt the families of those who lost their loved ones, including teachers and students. Meanwhile, a discussion was organized in memory of the martyrs of the Marlestone School and College tragic air accident at the National Institute of Burn and Plastic Surgery in the capital today. At the discussion, Prime Minister's wife and Vice President of the Ziaur Rahman Foundation, Dr. Zubaida Rahman, speaking as the chief guest, said, "The courage, fortitude and humanity displayed by the teachers, students and parents following the tragic accident in the Marlestone School and College will remain a glaring example for the nation." She said the morale of the injured teachers and students of the Marlestone tragedy is a source of inspiration for everyone. Dr. Zubaida Rahman thanked the representatives of various assisting organizations, including the Fire Service, Doctors Association of Bangladesh, Ziaur Rahman Foundation, National Institute of Burn and Plastic Surgery, for extending a helping hand during the crisis. She gratefully recalled the assistance provided by the various friendly countries, including the UK, China, India and Singapore, following the accident. This is Bangladesh Betar giving you the news. Road Transport and Bridges Minister Sheikh Rabiul Alam has reaffirmed the government's commitment to reducing road traffic deaths and injuries by 50% by 2030. He was speaking at the United Nations High-Level Meeting on Improving Global Road Safety in New York yesterday. The minister underlined Bangladesh's ongoing legal, policy and technological reforms to improve road safety in line with the global plan for the Decade of Action for Road Safety. He also highlighted the government's efforts to expand AI-enabled speed management, strengthen post-crash response systems and implement targeted highway safety interventions, particularly for pedestrians. U.S. President Donald Trump has announced a 50% tariff on most imports from Canada. He made this announcement yesterday. Trump accused the neighboring country of unfair trade practices involving automobiles, alcoholic beverages and dairy products. The move will heighten trade tensions between the two long-standing allies and could add pressure on prices while further straining bilateral economic relations. The sweeping measures are scheduled to take effect in 30 days. Canadian Prime Minister Mark Carney defended his nation's trade integrity and stated Ottawa remains ready for dialogue. The U.S. military has launched another round of strikes against Iran to further degrade its capabilities to attack ships in the Strait of Hormuz. It is the 10th consecutive night of strikes for U.S. forces. Earlier, U.S. President Donald Trump vowed to punish Iran for the deaths of U.S. soldiers. Iran also targeted U.S. sites in Bahrain, Kuwait, and Jordan in retaliation. It comes after Yemen's Iran-aligned Houthis said they would impose a naval blockade on Saudi Arabia. Meanwhile, a tanker in the Strait of Hormuz was hit by an unknown projectile. Iran's Revolutionary Guard said two oil tankers had caught fire after explosions in the Strait of Hormuz. The national-level competition of the nationwide talent search program, Nutun Kuri Sports, has started in the capital today. State Minister for Youth and Sports, Mohammad Aminul Haq, formally inaugurated the program through a swimming competition at the National Swimming Complex at Mirpur. It is worth noting that in addition to cricket, football, kabaddi, athletics, chess, badminton, swimming, martial arts, volleyball and table tennis have been newly added to Nutun Kuri Sports. Prime Minister Tariq Rahman will be present as the chief guest at the closing ceremony of the competition on July 27 and will present awards to the best athletes. Kabaddi in Bangladesh has clinched the 5-match bilateral women's kabaddi test series against Nepal with a game to spare. Bangladesh secured 34-22 victory over the visitors in the 4th match, taking an unassailable 3-1 lead in the series at the National Kabaddi Stadium today. Bangladesh's Brishti Bishash was named player of the match. The 5th and final match will take place on Thursday next at the same venue. Dhaka Meteorological Office says due to active monsoon, heavy to very heavy rainfall is likely to occur at places over Borishal and Chattogram divisions during the next 48 hours commencing from 6 a.m. tomorrow. Due to heavy to very heavy rainfall, landslide may occur at places over the hilly regions of Chattogram division. Meanwhile, forecast Valetilon tonight says there are chances of rain or thunder showers with temporary south or southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Faridpur, Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. The reports in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. Implementation of alternative dispute resolution process will reduce case backlog by half in 1 year, says Law Minister. Government is taking tough stance against rumours, misinformation and cyberbullying, informs Prime Minister's Information and Broadcasting Advisor. Hajj package for 2027 announced. Minimum cost under government management is 5,05,000 taka. Today is the first anniversary of Milestone tragedy. Courage and humanity of teachers and students will inspire nation, says Dr. Zubaida Rahman. Bangladesh reaffirms its commitment to halving deaths caused by road accident by 2030. Donald Trump announces 50% tariff on goods imported from Canada. And national-level competition of Nutun Kuri Sports kicked off today as part of nationwide talent hunt. And that is the end of the news. Our next bulletin will be Bishwabetare Bangladesh at 10 p.m. in English.
1: Now, here is the news commentary, written by Mainur Rahim and read by Sharmila Jasmine Shifa. In Bangladesh, the family card has emerged as an important social initiative. The program has been introduced as one of the key commitments in the BNP's election manifesto and has already reached several million families. The primary objective of family card is to provide low-income households with essential food items at affordable prices while simultaneously building a reliable database to accurately identify beneficiaries. Through the family card, the government distributes rice, lentils, oil, sugar, and salt at fixed prices. The philosophy behind this card is simple. No family should suffer from food insecurity, and state assistance must reach the rightful recipients. Prime Minister Tariq Rahman has emphasized the need to establish a precise and credible database to ensure that the benefits of the family card reach genuine beneficiaries effectively, transparently, and accurately. At a meeting held yesterday at the Cabinet Division in Bangladesh Secretariat, where plans for expanding the Family Card program and strategies for implementation were discussed, the Prime Minister stressed that a weak database would deprive the real beneficiaries while allowing the undeserving individuals to take advantage. Therefore, building a strong and accurate database has become a pressing necessity. At this time, the Prime Minister underscored the importance of adopting realistic plans for gradually expanding the Family Card program nationwide, making optimal use of modern technology and ensuring effective coordination among all ministries and agencies involved. He instructed the administration to properly list every family, verifying their income, occupation, residence, and actual living conditions before issuing the card. He also directed that transparency and accountability must be maintained at every stage of data collection, verification, and beneficiary selection. Looking back, it becomes clear that in earlier social safety programs, many genuine poor families were excluded due to data gaps and irregularities. To address these problems, the Family Card Initiative is now being linked with the creation of a precise database. The Prime Minister believes that if the database is updated digitally, transparency will be ensured and opportunities of corruption or irregularities will be minimized. He further mentioned that the Family Card should not be limited to food distribution alone. In the future, it could be integrated with healthcare, educational support, and other social safety programs. In this way, once a family is registered, they could easily access various state benefits according to their needs. Thus, the Family Card could evolve into a comprehensive social safety framework. In building this database, the Prime Minister placed special emphasis on the coordinated role of local administration, union councils, city corporations, and relevant ministries. Field-level officials are best positioned to collect accurate information. Alongside this, modern technology will be used to create a centralized national database where every family's information will be stored. Tariq Rahman also stated that benefits of the Family Card must not be distorted by political influence or personal connections. From a broader perspective, the Family Card program is not only about food security but also represents a symbol of social justice. With a precise database, state assistance will be distributed fairly, corruption will decrease, and public confidence in the government will grow. At the same time, this initiative will serve as a long-term social investment, offering future generations a secure and stable life. In conclusion, the Prime Minister's emphasis on this matter will strengthen and make Bangladesh's social safety system more effective. Through the Family Card, poor communities will directly benefit and a data-driven administrative framework will be established. This issue is particularly significant because it is deeply connected to the country's economic and social stability. That is the end of the news commentary.
2: Bangladesh Betar Onushtan Ek Joge Prochorito Hocche Dhaka, Chattogram, Khulna, Rajshahi, Rongpur, Silet, Borishal, Thakurgaon o Kumilla Kendro theke.
3: Sangbad Probaho. আজকের পরিবেশনা মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে স্মরণ সভা, সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিং এবং 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং। আজ সকালে রাজধানীর চানখারপুলে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি মিলনায়তনে 2025 সালের 21 জুলাই সংঘটিত মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে এবং আহত শিক্ষার্থীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন,
4: প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা প্রাণ হারিয়েছে আমাদের সে সকল ভাই বোন ও ছোট্ট বন্ধুরা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। স্মরণ করছি আরিয়ান, মরিয়ম, ওয়াকিয়া, রাইসামনি, মেহেদান, বোরহানুদ্দিন বাপ্পি, সারিয়া আক্তার, নুসরাত জাহান, আনিকা, সাইমা আক্তার, ওমায়ন নূর আস্তি, ফাতেমা আক্তার, মোহাম্মদ জুনায়েদ হাসান, সাদ শাফিয়া উদ্দিন, তাসমিম আফরোজ, মাহিদ হাসান, আবদুল্লাহ শামীম, তাহিয়া আশরাফ, নাজিয়া, মাহতাব রহমান, শায়ান ইউসুফ, জারিফ ফারহান, মোহাম্মদ আফনান ফয়াজ, শামিউল করিম, আব্দুল মুসাববির মাকিম, উকেয়া চাঁদ মারমা, সাহিল ফারাবি, আরিয়ান, মাহিয়া, তাসনিম মায়া, তাসমিয়া হক, তানভীর আহমেদ, এরা ছিলেন আমাদের কোমলমূর্তি শিক্ষার্থীরা। যেই দিনে আমাদের দেশ ও জাতি গভীরভাবে শোকাহত, মর্মাহত, আকস্মিক, ভয়াবহ, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সকলে ছিল এই দিনে হতভম্ব, নিরুপায়। মৃত্যুবরণ করেছেন যারা, তাদের পরিবারের প্রতি সমগ্র জাতি সমবেদনা জানাচ্ছে। আমি এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারকে জানাই গভীর শোক ও আন্তরিক সমবেদনা। আহতদের জানাই আন্তরিক সমবেদনা ও তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। কিন্তু শোককে শক্তিতে পরিণত করে আপনারা এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। উপরন্তু পরিবারের সদস্যদের অনুপ্রেরণা নিশ্চয়ই অবিস্মরণীয়। ইনশাআল্লাহ এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে, সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার, বিপদে সাহায্যের হাত বাড়ানোর। আপনাদের সেই সাহস, দৃঢ়তা, মানবিকতা, নিঃস্বার্থ সহযোগিতা হবে জাতির কাছে অনুসরণীয়।
5: বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি উল্লেখ করেন,
6: আমি সেই দিন ভিডিও টেলিভিশনে মেহেরিনের সেই সন্তানগুলিকে, যাদেরকে উনি সন্তান ভাবতেন, নিজের জীবনের দিকে না তাকিয়ে, উইদাউট এনি থটস অফ আর ওন লাইফ, ফরগেটিং দ্য লাভ এন্ড এফেকশন অফ হিজ অফ হার চিলড্রেন এন্ড দ্য লাভ টু হার হাজব্যান্ড, শি ট্রাই টু রিকভার অল দ্য বার্ন বেবি ফ্রম দ্য ফায়ার। ওই বিপদ থেকে বাঁচানোর জন্য নিজের জীবনকে ত্যাগ করে উনি সেদিন চেষ্টা করেছিলেন। আমি এই মুহূর্তে সেই মায়ের প্রতি, সেই শিক্ষিকার প্রতি অবনত মস্তকে আমি শ্রদ্ধা জানাচ্ছি। আই ওয়ান্ট টু কনভে মাই গ্রেটফুলনেস টু সিঙ্গাপুর টিম অ্যান্ড দ্য টিম ফ্রম ইন্ডিয়া, চায়না, দোজ হু কেম হেড টু হেল্প আওয়ার বেবিস রিকভার ফ্রম দিস ব্যাড স্পট অ্যান্ড টুক ব্যাক ইন দিস হসপিটাল। আমাদের লোকাল ডাক্তাররা যে মমত্ববোধের সাথে, যে আদরের সাথে, যে নিষ্ঠার সাথে সেই বাচ্চাগুলি চিকিৎসা করেছে, আমাদের ডাক্তারগণ সেই প্রমাণ অনেকবার রেখেছেন জাতীয় দুর্যোগে। আমি তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে, আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ জানাই। এই বার্ন ইনে এ মান্থ ব্যাক এ টিম অফ সিঙ্গাপুর জেনারেল হসপিটাল কেম হিয়ার এন্ড দ্য মিট মি বসে প্রশংসা করেছিলেন আমাদের বার্ন ইউনিটের ডাক্তারদের কোয়ালিটি ইম্প্রুভমেন্টের অ্যান্ড স্কিন ব্যাংক সম্বন্ধে। আমরা আশা করি বার্ন ইউনিট তার ঐতিহ্যকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যাবে, আরো উত্তরোত্তর উন্নতি জ্ঞানের দিক থেকে এবং যন্ত্রপাতির দিক থেকে, চিকিৎসা সেবার দিক থেকে তারা সামনের দিকে নিয়ে যাবে। আমাদের আজকের এই দিনটিতে আমাদের একটাই শিক্ষা নিতে হবে, আমরা যুদ্ধ করেছি 71 সনে, বাট এই মাইলস্টোনের যে ঘটনাটা, এটা থেকে আমাদের যেভাবে বিদেশি ডক্টররা এখানে এসে আমাদের রোগীদের সহযোগিতা করেছে, যেভাবে আমাদের রোগীরা এখানে চিকিৎসা করেছেন, যে মমত্ববোধের তাগিদে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী হাজার মাইল দূর থেকেও নিজ রাজনৈতিক কর্মকে বাদ দিয়ে নিজ দলীয় কর্মীদেরকে তাদের সাহায্যে পাশে দাঁড়ানোর কথা বলেছেন, দ্যাট ক্রিয়েটস এ সেন্স অফ বিলংগিংনেস, মমত্ববোধের সৃষ্টি করে, রিয়েলাইজেশন অফ ইভেন্ট, সেইগুলিকে চিন্তা করে আমাদের নিজেদেরকে ভবিষ্যৎ কর্মে, বর্তমান কর্মে আমাদেরকে নিয়োজিত রাখতে হবে। ইউনিটি এন্ড পিউনিটি আমাদেরকে ভাবতে হবে মানুষের জন্য, কল্যাণের জন্য।
5: বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত এমপি বলেন,
7: আজকের এই দিনটি আমাদের সবাইকে একটি মানবিক বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দেয় এবং একই সাথে এই দিনটি আমাদের দেখায় একটি এইরকম মানবিক বিপর্যয়ে কিভাবে আমাদের চিকিৎসকরা, আমাদের সাধারণ মানুষ, আমাদের স্বেচ্ছাসেবকরা, এমনকি দেশের বাইরে থেকে আমাদের বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্র সহায়তা নিয়ে ঐক্যবদ্ধভাবে এই বিপর্যয়ের মুখে আমরা একসাথে দাঁড়াতে পারি। এবং আমাদের চেষ্টা থাকবে প্রতি মুহূর্তে তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথ এর জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট এন্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মক ভাবে আমরা তাদের পাশে থাকব, পাশে আছি এবং সামনের দিনগুলোতেও সুপরিকল্পিত ভাবে আমরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে চাই। আজকের এই অনুষ্ঠানটি আবারও প্রমাণ করে আমরা আপনাদের পাশে আছি, আমরা আপনাদের ভুলে যাইনি। এবং ওই দিনটিতে যেমন হাজার মাইল দূর থেকেও আজকের প্রধানমন্ত্রী, আজকের সরকার প্রধান জনাব তারেক রহমান সেদিন হাজার মাইল দূর থেকেও যেভাবে প্রতিনিয়ত খোঁজ রেখেছেন, আপনাদের পাশে থেকেছেন, এখন সরকার প্রধান হিসেবে ব্যক্তি মানুষ হিসেবে আমার বিশ্বাস তিনি একইভাবে আপনাদের পাশে আছেন এবং থাকবেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন তারাও কিন্তু সেই দিনটিতে তাৎক্ষণিকভাবে পাশে আপনাদের ছিলেন, কাজ করেছেন নিজেরা চিকিৎসক হিসেবে, সংগঠক হিসেবে, এবং আজও তারা আপনাদের পাশে আছেন। একইভাবে ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশের চিকিৎসকদের সংগঠন, তারাও একই কাজটি করেছেন। তাই আপনাদের পরিবারগুলোকে আমি আশ্বস্ত করলাম যে আমাদের পক্ষ থেকে আপনারা এটা সবসময় পাবেন, কারণ আমরা এই মানবিক বিপর্যয়টিকে আমাদের যে যৌথ মানবিক রেসপন্সের মাধ্যমে ধারণ করেছি। এটি শুধু একদিনের ঘটনা নয়, এই আস্থা, এই বিশ্বাসের জায়গাটা নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্যই আমরা সবাই চেষ্টা করি। বাংলাদেশের চিকিৎসকদের জন্য এটি একটি ন্যাশনাল ইনস্টিটিউট, যেখানে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি সর্বোচ্চ চিকিৎসা যেমন হচ্ছে, আগামী প্রজন্মের জন্য আমাদের যে আরো বেশি চিকিৎসকদের এই বিশেষায়িত ব্যবস্থায় প্রশিক্ষিত জনশক্তি হিসেবে গড়ে উঠতে হবে।
5: আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদ উর রহমান বলেন,
8: 25 সালের জানুয়ারি থেকে 20 জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ছিল 17,218 জন, এবছর একই সময়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 10,857 জন, আক্রান্তের সংখ্যা অর্ধেকের একটু বেশি। গত বছর মৃত্যু ছিল 62 জন, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 37 জন, এটা অর্ধেকের একটু বেশি। 37 জন আসলে আমরা সঠিক বলে মনে করি না, প্রতিটা মৃত্যু ঠেকানোর জন্য সরকার কাজ করে, কাজ করছে, কাজ করবে। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় 180 দিনে অর্জনের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে আন্তর্জাতিক প্রতিযোগিতা পদ্ধতিতে স্পট মার্কেট থেকে এলএনজি সরবরাহের লক্ষ্যে 40টি প্রতিষ্ঠানের তালিকাভুক্ত হয়েছে। এর মধ্যে আরেকটা বড় সুখবর হচ্ছে, স্থলভাগে তেল গ্যাস অনুসন্ধানের জন্য 150 কূপ খননের আওতায় এই পর্যন্ত 29টি কূপ খননের মাধ্যমে 270.8 মিলিয়ন এমএমসিএফডি গ্যাসের উৎপাদন নিশ্চিত করা হয়েছে। এটা একটা হিসাব আছে, মোটামুটি বাংলাদেশের 25 বছর এখনো যদি আমরা সব তুলতে পারি, 25 বছর চলার মতো গ্যাস আমাদের স্থলভাগেই আছে। খাদ্য মন্ত্রণালয় দেশের জনগণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিরাপদ খাদ্য প্রবিধানমালা 2026 জারি করেছে। এই প্রবিধানমালা অনুযায়ী খাদ্যপণ্য বা খাদ্যোপকরণ উৎপাদন, আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন নিতে হবে এবং জনগণের স্বার্থের পক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে। খাদ্য মজুদের ক্ষেত্রে আমরা জানিয়েছি মজুদ বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এবং সেটা বাড়ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান করা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রদান করেছে। আমরা সবসময় এগুলোকে এনকারেজ করি, কারণ এর মাধ্যমে মানুষের কাজের ইনসেন্টিভ পান এবং মোটিভেশন বৃদ্ধিতে সাহায্য করে। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আমাদের মাননীয় মন্ত্রী ব্রিফিং করেছেন গতকালের আগের দিন, যেটা হচ্ছে ফিফা থেকে সরাসরি স্বত্ব ক্রয় করার মাধ্যমে কিভাবে জনগণের টাকা রক্ষা করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ তার এলডিসি উত্তরণের ক্ষেত্রে 3 বছর বেশি সময় প্রস্তুতিকালীন চাইছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং বাংলাদেশ এই ক্ষেত্রে নেপালের সাথেও আলোচনা করছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পলিথিনের বিকল্প পরিবেশ বান্ধব পাট পণ্য ব্যবহারের লক্ষ্যে ঢাকা মহানগরীর প্রধান প্রধান বাজার সময় ভোক্তাদের নিকট স্বল্প মূল্যে বিতরণের জন্য জেডিপিসি থেকে পাটের তৈরি 7,000 পিস গ্রসারি ব্যাগ দেওয়া হয়েছে। বস্ত্রের ক্ষেত্রে একটা খবর আছে, বিটিএমসি নিয়ন্ত্রণাধীন 25টি মিলের মধ্যে 16টি মিল প্রাইভেট পাবলিক পার্টনারশিপের আওতায় পরিচালনার জন্য অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী 20/6/2026 তারিখে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রোড শো এর মাধ্যমে বস্ত্র ও পাট বাণিজ্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ মিলগুলোতে বিনিয়োগ আকর্ষণের জন্য দেশি বিদেশ বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান, প্রস্তাবনাও পাওয়া গেছে। তার মানে মাননীয় প্রধানমন্ত্রী এগুলো বিনিয়োগ চাইছেন। বস্ত্র অধিদপ্তরের পোশাক সংক্রান্ত 22টি সেবা সেবার মধ্যে 12টি সেবা মাইজিওভি প্ল্যাটফর্মে সম্পাদন করা হচ্ছে, বাকি 10টি সেবা এই প্ল্যাটফর্মে সম্পাদন করার লক্ষ্যে পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডি গুলশান লেকের সংস্কার উন্নয়ন এবং সোয়ার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংক্রান্ত বৈঠক হয়েছে। জবাবদিহিমূলক চট্টগ্রাম নগরী হিসাবে গড়ে তুলতে নাগরিক সেবাকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসে সিটি কর্পোরেশন এই লক্ষ্যে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ওয়েব অ্যাপ্লিকেশন আমাদের চট্টগ্রাম চালু করেছে।
5: আজ সকালে সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা সংক্রান্ত প্রেস ব্রিফিং এ ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হুসাইন এমপি বলেন,
9: 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন করে এই বছর সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। হজ প্যাকেজ 1 এ এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির চত্বর হতে প্রায় 1,000 থেকে 1,400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কেজ এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2 এ তাবু অবস্থান হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম করতে খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে স্থানকাল হবে 35 থেকে 40 দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং সব প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে, মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনার জুন 5 এ তাবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহিচত্র হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদ নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা।
5: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা সৈয়দা জামিলা আখতার, সম্পাদনা এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন বাংলাদেশ ইন ওয়ার্ল্ড রেডিও মনিটরিং পরিদপ্তর প্রযোজিত অনুষ্ঠান।
11: Assalamu alaikum, 10 p.m. This is Bangladesh Betar. I am Naushin Farhan Noor, welcoming you all to our weekly news presentation, Bangladesh in World Radios. Dear listeners, this weekly news bulletin has been compiled with important news item relating to Bangladesh, broadcast last week from the several foreign radio stations. It is broadcast every Tuesday at 10 p.m. from Dhaka Call. Bangladesh Prime Minister Tariq Rahman has said his government would not tolerate any form of extremism or militancy. As per the BBC Bangla report, Tariq Rahman said this while delivering his speech at Jatiya Shongshod. The Prime Minister added that government has planned to recruit 10,000 new police constables to build a professional, modern and the people-oriented law enforcement forces. He said BNP's 31-point manifesto has now become the 31-point agenda of common people of the country. Tariq Rahman further said that his government is fully committed to people in implementing each point of the July Charter. Bangladesh government will implement all July Charter provisions that are backed by the political consensus. Radio Tehran reports LGRD and the cooperative minister Mirza Fakhrul Islam Alamgir said this at a national press club on Friday last. The minister said July movement is a result of a long-standing struggle against fascism. He added that the opposition only wants to use the July to come to power. However, the government wants July not to become just another tool for coming to power. Home Minister Salahuddin Ahmed has said there would be no scope for ousted Prime Minister Sheikh Hasina to surrender. As BBC Bangla reports, he said this at a meeting at the Dhaka University on Wednesday last. Salahuddin Ahmed added that Sheikh Hasina would be arrested immediately upon her arrival and the court verdict against her would be executed in accordance with the law. He said Interpol arrest warrants had been issued against those sheltering in different countries, noting that the former Inspector General of Police, Benazir Ahmed, had already been arrested under the process. The minister said necessary amendments have been made to International Crimes Tribunal Act and Anti-Terrorism Act. Sheikh Hasina as an individual and the Awami League as a party can be brought to justice. Referring to the Article 47 of Constitution, he said organization accused of genocide and crimes against humanity could face prosecution. Bangladesh Standard and Testing Institution BSTI has ordered withdrawal of the 8 product manufactured by the 4 companies for failing to meet the Bangladesh Standard and Laboratory Test. BBC Bangla reports in a press release on Monday, BSTI said products were found to contain excessive preservative, harmful microorganism or other deviation from prescribed quality standard. BSTI said that the companies concerned have already been notified of the test results and instructed to suspend the procedure, sale and in distributions of the product until the license and the renewed of the reapproved. The Embassy of the Islamic Republic of Iran in Dhaka has stood by the people affected by the recent severe floods in Bangladesh. A notice published on the embassy's website said that they have jointly participated in humanitarian aid activities in the flood-affected areas with embassies of other Muslim countries. Radio Tehran has reported that in recent days, heavy rains and the flash floods have caused extensive damage and caused loss of many lives. As part of the humanitarian initiative in this difficult situation, Iranian embassy has sent emergency relief supplies to people of the flood-affected areas of Bangladesh. These include rice, sugar, pure drinking water, and the various daily necessities. United States has announced seeker visa policies and residency rule and the international students studying in the country. BBC Bangla has reported that under the law and the new policy, students will have only 30 days to leave the country or change their visa status after completing their studies. The policy also limits changes to the academic program and the transfer between the college and university. Trump administration says it will be coming into effect in September. U.S. Department of Homeland Security said the policy will prevent the widespread visa abuse and strengthen national security through the regular vetting. Bangladeshi students in United States say that even if the rule changes, those who are actually legally residing and studying in the United States will not have any problem. And that's the end of our weekly news presentation, Bangladesh in World Radios. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
10: Bangladesh Betar. অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত আন্তবেতার সঙ্গীত অনুষ্ঠান বন্ধন। এতে আজ শুনবেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের গান।
12: সৈকতের বালিয়ারির পথে হাঁটতে হাঁটতে যখন নীল ঢেউয়ের অবকাহনে শুনে জীবনের অতলান্ত বোধের গান, তখন আকাশ স্বর্ণ ডানায় শুভ্র গাঙচিলগুলো যেন এক একটি কবিতা, যার ছন্দ আছে, সুর আছে, ভালো লাগা ভালোবাসা আছে। আর সেই ভালোবাসায় সিক্ত একটি সমুদ্রকন্যা যেন ভেসে বেড়ায় রাজহংসীর মতো। বলছিলাম সমুদ্রভূমি কক্সবাজারের কথা, যাকে পরম মমতায় বেষ্টন করে আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত।
13: প্রিয় শ্রোতা, সমুদ্রের শুভ্র ঢেউয়ের মতো এখানকার মানুষের মনে নিত্য দোলা দিয়ে যায় সুর। সুরের সেই ঐন্দ্রজালিক মায়ায় পড়ে এখানকার মানুষগুলো বড় সহজ সুন্দর। বুঝি সেই সুরের টানে আজ মনের গভীরে জেগেছে ঢেউ, হৃদয় বালিয়াড়িতে আছড়ে পড়ছে হাজারো রঙিন ঝিনুক। সেই লাল নীল ঝিনুক দিয়ে সাজানো কথামালায় আজকের বন্ধন আপনাদের জন্য গ্রন্থিত করেছি।
12: বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের নিবেদনে আজকের আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন গ্রন্থনা করেছেন জাহাঙ্গীর হায়দার, আর আপনাদের ভালোবাসা জুড়ে আছি আমি ঈপ্সিতা চক্রবর্তী
13: এবং আমি রথিন পাল। শ্রোতা বন্ধু, শুরুতে বলছিলাম এখানকার মানুষের সুরের প্রতি সহজাত ভালোবাসার কথা। সেই সহজাত সুরে উঠে আসে সমুদ্র কন্যার প্রতি সুরের বন্দনা। তারই আত্মনিবেদনে প্রথম গানটির কলি সাজিয়েছেন কবি ও গীতিকার সিরাজুল হক সিরাজ এবং সুর দিয়েছেন বশিরুল ইসলাম। এখন সমবেত কণ্ঠে শুনুন একটি আঞ্চলিক গান।

ভালো লাগার অফুরান সময়ে বয়ে যাক সুরের পানশি। এই ভালো লাগা মানে তো ভালোবাসা। ভালোবাসার রং তো হাজারো বর্ণে চিত্রিত। কখনো খোলা আকাশের বুকে শরৎ প্রভাতের শুভ্র মেঘ, কখনো কৃষ্ণমেঘের বরিশধারা। প্রেমের শাশ্বত রূপে সে ধরা দেয় তার আপন মনে। মানব মন এমনই এক বিচিত্র রঙের সওদা করে বেড়ায় প্রতিনিয়ত।

শ্রোতা বন্ধু, পল্লীগীতিটি শুনলেন শিল্পী গোলাম মোস্তফা বাবুলের কণ্ঠে, আর গানটির গীতিকার ছিলেন আব্দুল গফুর হালি। শুনছেন আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধন। গানের কলিতে আজ পুষ্পিত হোক তনু মন, পুষ্পায়িত রজনীগন্ধা যখন প্রেমের আহ্বান, ভ্রমরের গুঞ্জনে তখন হৃদয়ে সাধে তান, সেই গান অনুরণিত হয় যুগে যুগে অনিবার। প্রিয় শ্রোতা, এক মুঠো রজনীগন্ধা, এই গানটি নিবেদন করছেন শিল্পী পূর্ণিতা বড়ুয়া।

এতক্ষণ আধুনিক গানটি শুনলেন গীতিকার রফিকুজ্জামানের সাজানো কথায়। ঐতিহ্যে রঙে রাঙানো সমুদ্রকন্যা কক্সবাজার একেবারেই আলাদা। এখানে নানা বর্ণের ফুলে সৌরভে সুরভিত হয় প্রতিদিনকার যাপিত জীবন। এমনই এক শতবছরের লালিত সংস্কৃতির রাখান সঙ্গীত আপনাদের জন্য নিবেদন করছি আজকের আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধনে।

0: ရုပ်ရုပ်ကံတာပြုသဗ္ဗနာယောဝေထောက်ပေါက်ကြောင့
1: ်ရခိုင်ကန်တီဆิลပီချီလန်ကေမန်ဆရတဘုံသူবন্ধনের শেষ গানটি এক গ্রাম্য ছেলের রিক্ত জীবনের বেদনার তুলিতে আঁকা, যা ভারাক্রান্ত করে আমাদের মন।

0: আঞ্চলিক গানটির শিল্পী ছিলেন মোবারক হোসেন, আর বেদনাবিধুর এই গানটির গীতিকার ছিলেন আহমদ বশির। কথার বন্ধনে জড়ানো এই গান আপনাদেরকে যদি এতটুকুও বিনোদিত করে, তবে বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে গ্রন্থিত আন্তবেতার সঙ্গীতানুষ্ঠান বন্ধনে আমরা আগামী স্বপ্ন দেখি নতুন প্রত্যাশার।
1: আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে একসাথে কাজ করি। বন্ধন থেকে বিদায় নেওয়ার আগে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠানের গ্রন্থনায় ছিলেন জাহাঙ্গীর হায়দার, উপস্থাপনায় ছিলাম আমি রথিন পাল,
0: আমি ঈপ্সিতা চক্রবর্তী।
1: অনুষ্ঠান সহযোগিতায় কেন্দ্রী রাখাইন, অনুষ্ঠান প্রযোজনায় আহমদ মুনতাসির মুইস চৌধুরী।
0: আজকের মতো বন্ধন অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন।

0: গীতানুষ্ঠান বন্ধন এখানেই শেষ হল। এতে আজ শুনলেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের গান। অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, কুমিল্লা, বরিশাল ও ঠাকুরগাঁও কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগডহরিতে। খেয়ালে মালকোষ রাগ পরিবেশন শুনবেন শিল্পী আবু সাইদ বিশ্বাস, তবলায় সুব্রত কুমার মোদক।

এতক্ষণ উচ্চাঙ্গ সঙ্গীতের আসর রাগলহরীতে খেয়ালে মালকোষ রাগ পরিবেশন শুনলেন। শিল্পী ছিলেন আবু সাইদ বিশ্বাস, তবলায় সুব্রত কুমার মোদক। বাংলাদেশ বেতার, ঢাকা।

0: দেখিও না চাঁদ। এরা কারা? এদের কি বাসা বাড়ি আপনজন বলতে কেউ নেই? রোজ রোজ কত আর সহ্য করা যায়?
1: আর সহ্য আমাদেরই সহ্য হচ্ছে না। ওদিকে ঘরে অসুস্থ মা, বয়স্ক মানুষ, তার যে কি অবস্থা!
0: আমার এমনিতেই ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয়, তারপরে ওই নির্যাতন।
1: ওই যে মা ডাকছে, নীলুফা দেখো তো একটু।
2: আসি আম্মা।
3: সবই বুঝলাম নজরুল ভাই, কিন্তু বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদের গানের শব্দে আমরাও রাতে ঘুমোতে পারি না, কিন্তু ওদের বাধা দিতে গেলে, মানা করতে গেলে যদি বেজ্জতি হতে হয়?
1: এই যদির ভয়ে আর কত নির্যাতিত হব খায়ের ভাই! এরা তো আমাদেরই কারো না কারো সন্তান। চল আমরা ওদের বাবা মায়ের কাছে যাই, সবার আগে বাবা মাকেই তো তাদের সন্তানদের শাসন করতে হয়। চলেন।
4: চোখ তুলে দেখো না কে এসেছে।
2: এই যে ছেলেরা, আমি তোমাদের মায়ের মতো তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই উচ্চ শব্দে গান বাজনা বন্ধ করো, বন্ধ করো।
0: শোনো, তোমাদের ঘরে মা বাবা আছেন, ভাই বোন আছেন, কারো কারো ঘরে বয়স্ক আত্মীয় স্বজন আছেন, এদের মধ্যে রোগী আছে, পরীক্ষার্থী আছে, সকালে উঠে কারো কারো অফিসে ছুটতে হয়, কাজে ছুটতে হয়। তোমাদের এই গানের শব্দে রাতে এরা না পারে ঘুমাতে, না পারে পড়াশোনা করতে, সারাটা দিন এদের কিভাবে কাটে একবার ভেবে দেখেছ? তোমাদের মা বাবারা তোমাদের শাসন করতে ভয় পায়। কেন বাবারা? তারা তোমাদের জন্ম দিয়েছেন, পৃথিবীর আলোর মুখ দেখিয়েছেন, লালন পালন করে বড় করেছেন। তাদের সম্মানের কথা, তাদের আদরের কথা একবারও তোমাদের মনে হয় না? কেন তোমরা মানুষের অপ্রিয় হয়ে যাচ্ছ? কেন তোমরা আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছ? এই আবাসিক এলাকায় যারা বসবাস করেন, তাদের সুবিধা অসুবিধা, তাদের শান্তি অশান্তি দেখা তো তোমাদেরই কাজ। তোমরা তরুণ, তোমরা দেশের ভবিষ্যৎ, তোমরা আমাদের সন্তান। যা বাবারা, যার যার ঘরে ফিরে যা, এত রাতে বাইরে থাকিস না, মা বাবা ভাই বোনদের সাথে ঘরের ছেলে ঘরেই সময় দে। আমি তোমাদের মা, যাও বাবারা ঘরে যাও, যাও।
5: বাংলাদেশ বেতার ঢাকা আয়োজন ডালিতে এবারে রয়েছে দেশের গান। প্রথম গানটির শিল্পী শাহনুজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাঝারুল আনোয়ার, সুর করেছেন আনোয়ার পারভেজ।

0: আসসালামু আলাইকুম। রাত 11টা বাংলাদেশ বেতার খবর পড়ছি শাকিল আহমেদ। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, মামলা জট নিরসনে মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে। তিনি আজ সচিবালয় থেকে ভার্চুয়াল উপায়ে 10টি জেলায় এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশে বিচারাধীন মামলার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা সম্ভব হবে। তিনি দেশে বিচারাধীন মামলার দীর্ঘসূত্রতা কমাতে এবং সাধারণ মানুষের জন্য দ্রুত ও সহজলভ্য ন্যায় বিচার নিশ্চিত করতে এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, গুজব অপতথ্য ও সাইবার বুলিং এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। তিনি আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ একথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অপতথ্য সাইবার বুলিং এ ভুক্তভোগীদের আইন সহায়তা করতে সরকার আইনজীবী প্যানেল তৈরি করেছে এবং এক সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তিনি বলেন, নাগরিকদের সুরক্ষায় কাজ করবে এ আইনজীবী প্যানেল। প্রাপ্ত অভিযোগের পাশাপাশি প্রণোদিত হয়েও কাজ করবে তারা। ডাক্তার জাহিদুর রহমান সবাইকে মিথ্যা বানোয়ার তথ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান। আগামী বছরে হজ যাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোয়াজ্জেম হোসাইন কাইকোবাদ আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই হজ প্যাকেজ ও গাইডলাইন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন, এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। সরকারি হজ প্যাকেজ একের খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। অন্যদিকে হজ প্যাকেজ দুই এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। এছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে হজ ফ্লাইটের বিমান ভাড়া গত বছরের তুলনায় 24,830 টাকা কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, আগামী 24 সেপ্টেম্বর থেকে হজ নিবন্ধন কার্যক্রম শুরু হবে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকী আজ। রাজধানীর উত্তরায় দেয়াবাড়িতে গত বছরে এই দিনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দেয়াবাড়ি ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু সহ 36 জন নিহত হয়েছিল। বছর পেরোলে দিনটির ভয়াবহ স্মৃতি এখনও তাড়া করে ফেরে শিক্ষক শিক্ষার্থী সহ স্বজন হারানোর পরিবারগুলোকে। আজ রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শহীদ শিক্ষার্থীদের স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাহস, দৃঢ়তা ও মানবিকতা জাতির জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত শিক্ষক শিক্ষার্থীদের মনোবল সকলের জন্য অনুপ্রেরণার উৎস। ডক্টর জুবাইদুর রহমান সংকটকালে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ফায়ার সার্ভিস, ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, জিয়াউর রহমান ফাউন্ডেশন, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সহ বিভিন্ন সহায়তাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ধন্যবাদ জানান। 2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের সংখ্যা 50% কমিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ দেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের বৈঠকে এই অঙ্গীকার ব্যক্ত করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা বিষয়ক বৈশ্বিক কর্ম পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্র মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘন্টার বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর রাত ১২টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি।

সকাল ছটায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ আল আমিন সরকার। পথপাথে অনুষ্ঠানে সম্পদ বন্টনের ক্ষেত্রে পারস্পরিক হক আদায়ে সতর্ক থাকা, এ সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিম। কৃষি বিষয় কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল ছটা পঞ্চাশ মিনিটে, জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখে টিকে না শুনবেন সকাল সাতটা বিশ।

নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির অন্যতম মাসের সকাল 7:45 জুলাই গণপ্রথম দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8:15। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ ভ্রমণ পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল 8:05। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেট প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11:30। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু সন্ধ্যা বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার রাত 8:05 বেতার ম্যাগাজিন উত্তরণ আন্তবেতার নাট্যানুষ্ঠানে শুনবেন সিলেট কেন্দ্রের নাটক অসমাপ্ত ভালোবাসার গল্প রাত 10:00 রচনা মহিত চৌধুরী। এছাড়া এফএম 90.5 রাত 12:15 নিশুদ্ধ অনুষ্ঠানের সঙ্গে নাটক জীবনের প্রত্যাশা রচনা ফজলুল করিম প্রযোজনা নাজমুল হুদা। এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 90.5 সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবেন বিভিন্ন

0: বাংলাদেশ বেতার। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল 22শে জুলাই সকাল 6টা থেকে পরবর্তী 48 ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধস হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 83% এবং সন্ধ্যে 6টায় 83%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:23 এবং সূর্য অস্ত যাবে 6:47। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 102 ও FM 90 মেগাহার্টজে। এখন শুনবেন পবিত্র কোরআন তিলাওয়াত ও তরজমা।

0: হে ইমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করে চলো এবং সত্যদর্শী লোকদের সাথে থাকো। যারা সত্যবাদী এবং ন্যায় পথে চলেন তারাই আমাদের আদর্শ, তাদের পথ অনুসরণ করে আমরা এগিয়ে যাব। আর ভয় করে চলব মহান সৃষ্টিকর্তাকে।
1: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

গাহিসাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। সুপ্রিয় শ্রোতা, নজরুল সঙ্গীত শুনবেন সুজিত মোস্তফার কণ্ঠে।

এই গানটির সাথে শেষ হল মিশ্র গানের অনুষ্ঠান রংধনু বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশোধী অধিবেশন FM 90 MHz-এ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে দেশের গান শোনাব শিল্পী সোমনুর মনির কোনাল, কথা সাজিয়েছেন জাহিদুল হক, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

শুনছেন দেশ বিদেশে রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা। রবীন্দ্রসঙ্গীত শোনাব মহিউজ্জামান চৌধুরীর কণ্ঠে।

উকিল মুন্সির কথাও সুরে গানটি শুনলেন মোহাম্মদ ইব্রাহিম খলিলের কণ্ঠে। নিঃশ্রুতি অধিবেশনে আপনারা শুনছেন দেশ বিদেশের রকমারি গান আকাশ ভরা সুরের ধারায়। সুপ্রিয় শ্রোতা, এবারে শোনাব জাহিদ নীরব ও ন্যান্সির গাওয়া গান চক্কর ৩০২।

রাশিয়ান গান শুনলেন রৌফো পাইপের পরিবেশ, শুনছেন দেড় বিদেশে রকমারি গান নিয়ে সাজানো একজন আকাশ ভরা সুরের ধারা। সুপ্রিয় শ্রোতা, হামিদুল ইসলামের লেখা ও সুরে গানটি শুনবেন আব্দুল রফের কণ্ঠে।

ইন্দ্রা লামিসার পরিবেশনায় নেপালি গান শুনলেন। এর সাথে শেষ হয়ে গেল দেশ বিদেশের রকমারি গান নিয়ে সাজানো আয়োজন আকাশ ভরা সুরের ধারা। বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা, এবারে নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী এ কে এম শহীদ কবির।

শহীদ কবিরের কণ্ঠে নজরুল সঙ্গীত শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45-60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্ধন সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী অধিবেশনে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন কারি মোহাম্মদ আল আমিন সরকার। পথ পাথেয় অনুষ্ঠানে সম্পদ বন্টনের ক্ষেত্রে পারস্পরিক হক আদায়ে সতর্ক থাকা সম্পর্কে বলবেন মাওলানা মোহাম্মদ মুত্তাকিন। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা শুনবেন সকাল 7টা 20 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশা 45 মিনিটে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতিদিনের বিশেষ অনুষ্ঠান শুনবেন সকাল 8টা 15 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। ভ্রমণ ও পর্যটন বিষয়ক অনুষ্ঠান মন ছুটে যায় সকাল 9টা 5 মিনিটে। শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11টা 5 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। পৌনিন অনুষ্ঠান হাত বাড়ালে বন্ধু শুনবেন বেলা 2টা 20 মিনিটে। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠানে ইউফোনি শুনবেন বেলা 3টা 5 মিনিটে। জনসংঘ স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4টা 5 মিনিটে। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5টা 30 মিনিটে। এবার এফএম এর অনুষ্ঠান। এফএম 92 মেগাহার্জে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্রুতি অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: بسم اللہ الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা, সকাল ৬টা. আজ বুধবার, সাতই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, সাতই সফর ১৪৪৮ হিজরি, ২২শে জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ. শ্রাবণের সুন্দর সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা. শুরু হল আমাদের আজকের অধিবেশন.
1: অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 99.693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 ও এফএম 102 মেগাহার্টজে. বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে. প্রিয় শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছে মোহাম্মদ আবদুল্লাহ হেল মাহমুদ সেতু, ফরিদা আক্তার রুমা ও মোহাম্মদ সিজুল ইসলাম. প্রকৌশল দায়িত্বে রয়েছেন মিসবাহ চৌধুরী, সুলেমান হোসেন খান, আব্দুল কাইয়ুম জুয়েল, মোহাম্মদ রাশিদুল ইসলাম ও শাকিল আহমেদ. এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান.
2: অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত. আজ সূরা ইব্রাহিমের ৩১ আয়াত থেকে ৩৩ আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ আল আমিন সরকার.
3: أعوذ بالله من الشيطان الرجيم.